আজ বুধবার, 23শে বৈশাখ 1948 শকাব্দ, 13ই মে 2026 খ্রিস্টাব্দ, 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 5:48, 48 সেকেন্ডে। সূর্যাস্ত 6:04 হয়ে 32 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 23 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে চান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ।
1: আমরা ক্রমশ নির্বিশেষ থেকে বিশেষের দিকে এসেছি, এই আমাদের এভলিউশন। এভলিউশনকে পিছিয়ে দিয়ে বা থামিয়ে দিয়ে ফল নেই। যা একবার হতে পারে তা আবার হতে পারে, যদি এই একবারটিও তাকে না হতে দেওয়া যায়। বার বার বাধা দিলেও শিশু একদিন যুবা হবেই, চকমকি পাথর একদিন দেশলাই হবেই, আবুলতাবুল একদিন সঙ্গীতে পরিণতি পাবে, হিজিবিজি একদিন চিত্রে, মুষ্টিযোগ একদিন আয়ুর্বেদে। মানুষের মাথার ভিতরে জটার সঙ্গে জটা জড়িয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, মানুষের মাথার উপরকার জটা জুটকে ছেঁটে কেটে সে জটিলতার প্রতিকার করা যায় না। এ জটিলতাকে স্বীকার করে নিতেই হবে, স্বীকার করে নিয়ে এর মূলে রস যোগাতে হবে, বল যোগাতে হবে। দ্বিতীয়ত, মানুষ মানুষের সঙ্গ কাঙাল, পরস্পরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না। সে বরং মার খাবে ও মার দেবে, তবু একলা থাকার পরম দুঃখ সইতে পারবে না, পাগল হয়ে যাবে। সে সকলের সঙ্গে নানা সম্বন্ধে বাঁধা পড়তে চায়, কারোর সঙ্গে শত্রুর সম্বন্ধ, কারোর সঙ্গে মিত্রের সম্বন্ধ, কিন্তু কারুর প্রতি উদাসীন হতে তার স্বভাবে বাঁধে, কেননা কারুর ঔদাসীন্য তার স্বভাবে সয় না। আজকের দিনে যখন সব দেশের সব জাতির মিলেমিশে চলবার সুযোগ উপস্থিত হল, তখন ধাক্কাধাক্কির ভয়ে উদ্ভিদের মতো এক ঠাঁই দাঁড়িয়ে নিজেকে নিয়ে ব্যাপৃত থাকতে প্রবৃত্তি হয় কি? মানুষ স্বভাবত সহিংসও নয়, অহিংসও নয়, স্বভাবত সহযোগী। পরস্পরের সহিত যোগ দিলে ঠোকাঠুকি বাদবেই, কোলাকুলি করলেও দেহে দেহে সংঘর্ষ উপস্থিত হয়। নরনারীর যেটি পরম মিলন, সেটিকেও কি দ্বন্দ্ব বলা চলে না? আত্মার সঙ্গে আত্মার মিলনে দেহ চিরদিনই বাধা, অথচ দেহের সঙ্গে দেহ যুক্ত না হলে আত্মার সঙ্গে আত্মার মিলন পূর্ণাঙ্গ হয় না। যার নাম বাধা, তারই নাম সেতু। বাধাকে এড়াতে গেলে সুযোগকেও এড়ানো হয়। জাতিতে জাতিতে ও সম্প্রদায় সম্প্রদায়ে যে সংঘর্ষ মানুষকে পীড়া দিচ্ছে, সেটা মিলনেরই পূর্ব রাগ ও অন্য নাম। আঘাত করে ও পেয়ে মানুষ মানুষকে চিনছে, নইলে যে যার পল্লী কুটিরেই পড়ে থাকত। আজকের এই হাটের বারে খোলা মাঠে সকলের সঙ্গে কেনাবেচার ছলে মিলিত হতো না। এত দেশের ও এত জাতির মানুষ কেমন অমোঘভাবে এক পৃথিবীর ও এক মহাজাতির মানুষ হয়ে উঠছে, তা যখন ভাবি তখন কোনো ক্ষতিকেই ক্ষতি বলে মনে হয় না, যুদ্ধকে মনে হয় সন্ধিরই উপায়।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গানটি দ্বৈতকণ্ঠে শৈলেন মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি জানিয়ে দিয়ে আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে একটু পরেই 6:30 আজকের চাষবাস কথিকা মাছের বর্জ্যের পুনর্ব্যবহার বলবেন ডক্টর দেবাশিস দে। গর্ভকালীন পুষ্টি এ বিষয়ে বলবেন ডক্টর পুষ্পার্ঘ পাণ্ডা আপনার স্বাস্থ্যে 6:40। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য ও শৈলেন চক্রবর্তী। বনানী ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 7:45। 8:00 জানা অজানা কথিকা কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলিমেডিসিন বলবেন ডক্টর সুপ্তেন্দুনাথ অধিকারী। আজ শুনবেন প্রথম পর্ব। দেবপম দাসের কণ্ঠে নজরুলগীতি 8:05। 8:20 কথিকা অগ্নিযুগের অনামীরা হরিপদ ভট্টাচার্য বলবেন কৃষ্ণেন্দুদেব। পুষ্পেন্দের শিল্পী বাজাবেন শরৎ 8:30। 9:00 গানে গানে 9:25 জেলার চিঠি গানে গানে শেষাংশ 9:30। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও শৌরিক ঘোষ। অতিথি হয়ে উপস্থিত থাকবেন শুভশ্রী রাপদান। সাথিনা পাইনের কণ্ঠে শুনবেন ভজন 12:00। 12:15 লোকগীতি শিল্পী পৌলমী দত্ত। গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রী ভবন অপুষ্টি দূরীকরণে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনায় ডক্টর মানসী চক্রবর্তী মিতালী পালধির সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক শুনবেন 12:35। 1:00 ছায়াছবির গান 1:50 মহিলা মহল আমার কলম উপস্থাপনায় শ্রীতামা মুখোপাধ্যায়। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা 2:05। 2:30 আধুনিক গান। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য 5:30 শুনবেন নবম শ্রেণীর জীবন বিজ্ঞান। এই বিষয়ে কথা বলবেন সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক শুভশীল এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 কৃষি কথার আসর ছাগল ও ভেড়া পালনে নারী প্রগতি এ বিষয়ে ডক্টর কেশবচন্দ্র ধারার সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। গৌণ ফল কখনো গৌণ নয় এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা। 8:00 নানা রঙের গান। 8:30 আইনি কথা MSME ক্ষুদ্র মাঝারি ও ছোট উদ্যোগ এ বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:00 শুনবেন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। আজকে প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 9:30 9:45 অনুরোধের আসর 10:00 ছায়াছবির গান 10:30 ভজন শিল্পী সাথিনা পাইন নজরুলগীতি শিল্পী দেবপম দাস 10:45 আধুনিক গান শুনবেন প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে রাত 11:00 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের।

অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী পুষ্পেন দে। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু পরেই 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুসৌমি মাইতি। রামচরিত মানুষের 109তম পর্ব শুনবেন 6:35। 6:45 ভজন, শিল্পী ননী দত্ত। যুববাণীর অনুষ্ঠান 7:10 সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। আধুনিক গান প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন 8:30। 8:50 লোকগীতি, শিল্পী পৌলমি দত্ত। রাজধারা 9:10, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীত ওয়ার্ল্ড মেলোডিস, উপস্থাপনায় দীপাচন্দ। সুরভি 12:20 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন তবলা, শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত সুসৌমি মাইতির কণ্ঠে। 5:20 উর্বশী, হিন্দি বার্তা 6:10, 6:30 গুলগুলশান, 7:10 নজরুলগীতি, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছবির গান শুনলেন। আজ সারাদিনের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে।

0: এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার হয়েছে 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ও আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই জটিল হয়ে উঠছে। আইপিএল ক্রিকেটে গতরাতে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রী জয়পুরের বাসিন্দা মনীষ, তাকেও আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হয়েছে রাজস্থানের শিকারের কেরিয়ার কাউন্সিলর রাকেশ কুমারও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে।

0: এবং সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত হয়েছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি জমা দিতে হবে না। এছাড়া ইতোমধ্যেই আগে পরীক্ষার জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে পরীক্ষার্থীদের। নতুন পরীক্ষার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করারও দরকার হবে না। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভি কে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। আস্থা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবার নাটকীয় মোড় দেখা গিয়েছে। সরকারকে সমর্থন দেওয়া নিয়ে এআইএডিএমকে দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন গোষ্ঠী টিভি কে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সি ভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর গতরাতে সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভি কে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10 নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় গতকাল শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15 মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। আজ প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 224 পরগনার বিধায়করা। আগামীকাল প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীরা। পশ্চিমবঙ্গে পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারত আগামীকাল 2-দিনব্যাপী ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান যে ওই সফরকালে দুদেশের মধ্যে শক্তি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে।
1: संयुक्त अरब अमीरात दौरे के दौरान भी ऊर्जा सुरक्षा पर बातचीत होगी। जिस प्रकार का हमारी उनसे साझेदारी चल रही है, कैसे इसको और व्यापक किया जाए ताकि हम अपने जो ऊर्जा सुरक्षा हमारी है उसको हम मजबूत कर सके। उसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्डिक समिट होने वाला है, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है, यहां पर भी ये देश में से नवाचार के बहुत बड़ा केंद्र है। इनोवेशन इकोसिस्टम में भारत में बहुत काम हो रहा है और क्लीन एनर्जी टेक्नोलॉजीज में ये लोग और ग्रीन ट्रांजिशन में काफी आगे हैं। तो इन सभी मुद्दे पर हमारी बातचीत होगी।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা।

0: এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই জটিল হয়ে উঠছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরানের প্রস্তাবকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের অধ্যক্ষ বাগের গালিভ সতর্ক করে দিয়ে বলেছেন, সেদেশের সশস্ত্র বাহিনী যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত। তেহরান তাদের প্রস্তাবকে যুক্তিসঙ্গত বলে দাবি করেছে। ইরান যুক্তরাষ্ট্রের নো অবরোধের অবসান এবং হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব দাবি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার উপরেই গুরুত্ব দিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। সিআইআই এর বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতের তেল কোম্পানিগুলি দৈনিক 1,000 কোটি টাকা লোকসানের সম্মুখীন হচ্ছে।
1: Our LPG, the cylinder gas which you use in kitchens, about 60% used to come from the Strait of Hormuz. Now we had to make arrangements. I am amazed at what we were able to do. Our domestic production of LPG prior to the crisis was 35,000 or 36,000 metric tons per day. We ramped up our domestic production from 36,000 to 54,000 metric tons. This by itself is a mind-boggling thing.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া পরামর্শগুলি মেনে চলার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিংয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আইপিএল ক্রিকেটে গতরাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে তারা। আইপিএল ক্রিকেটে আজ ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে সন্ধে 7:30। প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। কলকাতা ময়দানে টুটু বসু নামে পরিচিত এই ক্রীড়া প্রশাসক গতরাতে 12টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। বেশ কিছুদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবারই তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। 1991 থেকে প্রায় 3 দশক মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার হয়েছে 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ও আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনুন সকাল 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন মাছের বর্জ্যের পুনর্ব্যবহার। এ বিষয়ে বলছেন আইসিএআর সিভার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও হেড ডক্টর দেবাশিস দে।
1: আমরা কেন্দ্রীয় নোনা জল জীব পালন অনুসন্ধান সংস্থা, বা যেটিকে ইংরেজিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের আন্ডারে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার, এই মাছের বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করার জন্য একটি ইনোভেটিভ মেথড দিয়ে একটি প্রোডাক্ট ডেভেলপ করেছে, যার নাম আমরা দিয়েছি প্ল্যাঙ্কটন প্লাস। এই মাছের বর্জ্য থেকে দুটো প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমরা তৈরি করতে পেরেছি। একটি হচ্ছে লিকুইড, যেটির নাম দিয়েছি প্ল্যাঙ্কটন প্লাস, এবং আরেকটি এর একটি বাই প্রোডাক্ট, যেটা হচ্ছে ড্রাই পাউডার ফর্মে, সেটার নাম দিয়েছি আমরা হটি প্লাস। এই প্ল্যাঙ্কটন প্লাস যে প্রোডাক্টটি, এটি মাছ চাষে কিন্তু ভীষণ উপকারী একটি প্রোডাক্ট, যেটিকে পুকুর প্রস্তুতির সময় থেকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো যে পুকুরে

দিনের মধ্যে সেখানে কিন্তু আমাদের এই যে প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্য এসে গেছে। এখন কথা হচ্ছে কতটা আমরা এই প্রোডাক্টটি ইউজ করব। এই প্রোডাক্টটি ইউজ করতে গেলে আমরা যখন পুকুর তৈরি করছি তখন হেক্টর প্রতি 120 লিটার আপনার মনে রাখতে হবে, 120 লিটার হেক্টর প্রতি ওই জলে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিতে হবে, এবং তার সঙ্গে যদি সম্ভব হয় এরেশন দেওয়া, প্যাডেল হুইলিটার বা পাম্পের সাহায্যে জলটা মিক্স করে দেওয়া। তাহলে কি হবে, দেখা যাবে যে 5 থেকে 6 দিনের মধ্যে সেখানে কিন্তু একটা প্রথমে সবুজাভ ভাব আসবে যেখানে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হচ্ছে, এবং তারপরে একটা টিস্টেনের কালার, চায়ের ধোয়া হলে যেমন কালারটি হয় তাতে দেখা বুঝতে পারবো যে সেখানে জু প্ল্যাঙ্কটন বা প্রাণী কোনার প্রাদুর্ভাব ঘটেছে। তো এইটা যদি করি দেখা যাবে যে আমাদের মাছের যে প্রথম অবস্থায় চারা মাছের যে প্রয়োজনীয় খাবার সেটা কিন্তু চারা মাছ পেয়ে যাচ্ছে। এতে করে দেখা যায় যে মাছ চাষে যে জীবিতের হার আমরা দেখেছি 10-15% কিন্তু এই মাছের বাঁচনের হার বৃদ্ধি পেয়েছে, এবং আমরা বিভিন্ন

চায়ের ধোয়া হলে যেমন কালারটি হয় তাতে দেখা বুঝতে পারবো যে সেখানে জু প্ল্যাঙ্কটন বা প্রাণী কোনার প্রাদুর্ভাব ঘটেছে। তো এইটা যদি করি দেখা যাবে যে আমাদের মাছের যে প্রথম অবস্থায় চারা মাছের যে প্রয়োজনীয় খাবার সেটা কিন্তু চারা মাছ পেয়ে যাচ্ছে। এতে করে দেখা যায় যে মাছ চাষে যে জীবিতের হার আমরা দেখেছি 10-15% কিন্তু এই মাছের বাঁচনের হার বৃদ্ধি পেয়েছে। এবং আমরা বিভিন্ন

0: চায়ের ধোয়া হলে যেমন কালারটি হয় তাতে দেখা বুঝতে পারবো যে সেখানে জু প্ল্যাঙ্কটন বা প্রাণী কোনার প্রাদুর্ভাব ঘটেছে। তো এইটা যদি করি দেখা যাবে যে আমাদের মাছের যে প্রথম অবস্থায় চারা মাছের যে প্রয়োজনীয় খাবার সেটা কিন্তু চারা মাছ পেয়ে যাচ্ছে। এতে করে দেখা যায় যে মাছ চাষে যে উপকারী জিনিস হচ্ছে, ধান চাষে যখন আমরা এটা ফুলিয়া স্প্রে হিসেবে প্রয়োগ করছি 5% হারে, তখন এখানে পোকামাকড়ের উপদ্রব কিন্তু কম দেখা গেছে। আর আরেকটি কথা যেটা বলছিলাম যে আরেকটি যে সলিড বাই প্রোডাক্ট যেটা পাউডার ফর্মে ড্রাই প্রোডাক্ট পাওয়া যায় সেইটিও কিন্তু এর ব্যবহার, যে হর্টিকালচার ক্রপস আছে ডিফারেন্ট, সেই হর্টিকালচার ক্রপসে যদি আমরা দিয়ে থাকি তাতে দেখা যাচ্ছে আমাদের যে ফসলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে এই যে ফসলের যে কোয়ালিটি তার যে মিনারেলের পরিমাণ সেটাও কিন্তু ওই ফসলে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।
1: এতক্ষণ শুনলেন মাছের বর্জ্যের পুনর্ব্যবহার, এ বিষয়ে বললেন ICER সিবার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও হেড ডক্টর দেবাশিস দে।
2: জানিয়ে দিই আপনাদের কৃষি

0: দিয়ে থাকি, তাতে দেখা যাচ্ছে আমাদের যে ফসলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে এই যে ফসলের যে কোয়ালিটি, তার যে মিনারেলের পরিমাণ, সেটাও কিন্তু ওই ফসলে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।
1: এতক্ষণ শুনলেন মাছের বর্জ্যের পুনর্ব্যবহার, এ বিষয়ে বললেন ICER সিবার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও হেড ডক্টর দেবাশিস দে।
2: জানিয়ে দিই আপনাদের, কৃষি
3: বাচ্চার পুষ্টিও ঠিকভাবে হবে। বাচ্চার পুষ্টি যদি ঠিক মতো হয় তাহলে বাচ্চার শরীর সুন্দর থাকে, জন্মের পর বাচ্চার ওজন যথেষ্ট পরিমাণে হয়, লো বার্থ ওয়েট অর্থাৎ কম ওজনের বাচ্চা প্রসব কম হয়, এবং মা এবং বাচ্চা দুজনেরই জন্মকালীন যে সমস্ত সমস্যাগুলো হয় বা কমপ্লিকেশন হয় সেগুলো কম হয়। কাজেই মায়ের পুষ্টি খুব জরুরি একটি সুস্থ বাচ্চা হওয়ার জন্য। সাধারণত পুরো গর্ভকালীন সময়টাকে আমরা তিন ভাগে ভাগ করি বা তিনটে ট্রাইমেস্টার বলে, প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টার। সাধারণত দেখা যায় প্রথম ট্রাইমেস্টারে 1 কেজি ওজন বাড়ে, দ্বিতীয় ট্রাইমেস্টারে 5 কেজি এবং পরবর্তী ট্রাইমেস্টারে 5 কেজি, সব মিলিয়ে প্রায় 11 কেজির কাছাকাছি ওজন বাড়ে। এবং আমরা দেখেছি যে দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারেই যেহেতু প্রধানত ওজনটা বাড়ছে, সেই জন্য দ্বিতীয় ট্রাইমেস্টারে প্রায় প্রত্যেক দিন 340 কিলোক্যালোরি মতো খাওয়ার মাকে বেশি খেতে হয়, এবং তৃতীয় ট্রাইমেস্টারে 450 কিলোক্যালোরি মতো খাওয়ার প্রত্যেক দিন মাকে বেশি খেতে হয়। সাধারণ মানুষকে বলার জন্য আমরা বলি যে একটি সাধারণ মানুষ যদি দিনে 3 বার মেজর খাওয়ার খায় বা মেন খাদ্য খায়, তো একজন গর্ভবতী মাকে 4 বার খেতে হবে। এবার খাবারের মধ্যে কি রকম ভাগ, না প্রোটিন জাতীয় খাবার আমাদের বেশি খাওয়া উচিত, তাহলে বাচ্চা এবং মায়ের স্বাস্থ্য দুজনেরই ভালো থাকবে। প্রোটিন কিসে আছে, না প্রোটিন মাছ মাংস ডিম এগুলোতে যেমন আছে, তেমন যারা শাকাহারী বা যারা আমিষ খান না, নিরামিষাশী মানুষ, তাদের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ডাল ছোলা এই জাতীয় জিনিসে প্রোটিন আছে। সয়াবিনের মধ্যে প্রোটিনের পরিমাণ কিন্তু খুবই ভালো আছে। আয়রন বেশি খেতে হয়। সাধারণত আয়রন, ক্যালসিয়াম এই দুটো জিনিস আমরা বলি 14 সপ্তাহের পর থেকে খাবারের সাথে এক্সট্রা ভাবে ট্যাবলেট হিসেবে দিতে, এবং আয়রনজনিত এবং ক্যালসিয়াম যত খাবার বেশি খেতে। আয়রন কিসে আছে, না আয়রন বিভিন্ন শাকসবজিতে আছে, যেমন মাছ মাংস এগুলোতেও আছে। আর হচ্ছে যে ক্যালসিয়াম দুধ জাতীয় জিনিসে বেশি থাকে। আয়রন থেকে কি তৈরি হয়, না বাচ্চার লোহিত রক্তকণিকা তৈরি হয়, এবং লোহিত রক্তকণিকা শরীরে অক্সিজেনের মাত্রাটাকে বাড়ায়, অক্সিজেন বহন করে নিয়ে আসে। কাজেই আয়রন ঠিক মতো খেলে আমরা দেখেছি যে মায়ের রক্তাল্পতা হয় না। মায়ের রক্তাল্পতা যদি কম হয় তাহলে মায়ের শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যা কম থাকবে এবং বাচ্চারও ওজন ভালোভাবে বাড়বে। আয়রনের সাথে ফলিক অ্যাসিড সাধারণত শাকসবজিতে বেশি থাকে। বলা হয় যে গর্ভকালীন অবস্থার আগে যদি 3 মাস ফলিক অ্যাসিড খাওয়া হয় তাহলে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট ভালো হয়, এবং প্রথম 14 সপ্তাহের মধ্যে ফলিক অ্যাসিড খেলে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট ভালো হয়। আয়োডিন একটি বিশেষ জিনিস যেটি খাওয়া উচিত, এবং যেটা সামুদ্রিক মাছ টাছে বা দই চিজ ছানা এগুলোতে বেশি থাকে, বাচ্চার থাইরয়েডের সমস্যা কম হয়। ভিটামিন ডি সূর্যালোক থেকে তৈরি হয়, ত্বকের নিচে জমা হয়, আর না হলে ভিটামিন ডি আলাদা করে খাওয়া যায়। ভিটামিন ডি শরীরে কম থাকলে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে শরীরের অসুবিধা হয়। ভিটামিন সি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা রেগুলার টক বা লেবু জাতীয় জিনিসে বেশি থাকে, এবং এইগুলোর থেকে আমাদের যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আয়রন অ্যাবজর্ব করতে আমাদের শরীরের সক্ষমতা বাড়ে। ফ্যাট বা তৈল জাতীয় জিনিস এগুলোও খাওয়ার দরকার আছে, যার মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড একটি বিশেষ জিনিস, যেটা বাচ্চার ব্রেন, নার্ভ এবং চোখের ডেভেলপমেন্টে সাহায্য করে। এইবার আমরা এই সমস্ত খাবারগুলো ছাড়াও পুষ্টির ক্ষেত্রে আমরা কিছু ফাইবার বা ছিবড়ে জাতীয় জিনিস যেমন শাকসবজি এগুলো খাবো, তাহলে কনস্টিপেশন অ্যাভয়েড করা যায়। যথেষ্ট মাত্রায় জল খাবো। জল না খেলে কিন্তু আমাদের হজমে সমস্যা হবে, এবং যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো ঠিক মতোভাবে পরিপাক হবে না। তো সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা বলবো সব রকমের খাবার খান, মিলিয়ে মিশিয়ে খাওয়ান, যাতে একটা খাবারের মধ্যে সমস্ত রকমের রঙের জিনিস থাকে, যেন একটি রামধনুর মতো ছড়িয়ে আছে। সমস্ত রঙের জিনিস থাকলে সমস্ত রকম ভিটামিন পুষ্টিগুলো পাওয়া যায়। এবং সুগারের জিনিস, যেমন কি, যেমন ধরুন কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট, এই জাতীয় খাবারগুলো খুব একটা ভালো নয়, এগুলো না খাওয়াই ভালো। এবং কারুর কারুর ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় কফি খাওয়ার প্রবণতা থাকে, অতিরিক্ত নুন বা অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রবণতা থাকে, সেগুলো অ্যাভয়েড করা উচিত। সঠিক সময়ে খান, সঠিক সময়ে দুটো খাওয়ারের মধ্যে অতিরিক্ত গ্যাপ দেবেন না, ঠিক ঠিক সময়ে খান, সহজ পাচ্য খাওয়ার খান, ঠিক মাত্রায় জল খান, শাক সবজি শস্য সব কিছু মিলিয়ে মিশিয়ে খান। যিনি আমি আমিষাসী তিনি আমিষ খাওয়ার মিশিয়ে খান, যিনি নিরামিষাসী তিনি তার মতোভাবে করে খান। প্রেগন্যান্সির প্রথম

0: 3-4 মাসে গা বমি বেশি হয় বলে খেতে একটু অসুবিধা হয়, কাজে যার যেটা ভালো লাগছে সেই অনুযায়ী খান, পুষ্টিকর খাবার খান, এবং প্রেগন্যান্সির প্রথম 4-5 মাসের পর থেকে যখন গা বমি ভাবটা অনেকটা কমে যায়, তখন সমস্ত খাবার যেগুলো প্রথম দিকে খেতে পারছেন না সেইগুলোকে ধীরে ধীরে নিজেদের খাদ্য তালিকার মধ্যে ঢোকান, তাহলেই একটা সুষম আহার হবে। সুষম আহার যদি সুন্দর করে হয়, ঠিক সময় হয়, তাহলে মাও সুস্থ থাকবে, বাচ্চাও সুস্থ থাকবে, এবং সবারই কমপ্লিকেশন বা জটিলতা কম হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, বিষয় গর্ভকালীন পুষ্টি, বললেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পুষ্পার্ঘ পাণ্ডা।

0: আনন্দ রঙের সকাল আজ।
1: কোনো কোনো সকালে কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর একটু কাছাকাছি, আজ একটু নিবিড় নীরব সক্ষ।
0: অমল দাস আর একটু বেশি রঙিন। এই আনন্দ সকালে সকলকে স্বাগত জানাই যুগলে।
1: সুপ্রভাত।
0: আজ 13ই মে,
1: কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস। মাত্র 21টা বছর তিনি ছিলেন আমাদের মধ্যে, মাত্র 21টা বসন্ত দেখেছিলেন তিনি, বরং বলা ভালো 21টা গ্রীষ্ম, কারণ বসন্তের ফোটা ফুলের মেলায়, আর সেই মেলার চেয়েও তার কাছ থেকে তার কাছে গ্রীষ্মের দাবদাহ ছিল অনেক বেশি বাস্তব, অনেক বেশি প্রাসঙ্গিক। তিনি সুকান্ত ভট্টাচার্য, যার সম্পর্কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের মধ্যে জীবনের আকাঙ্ক্ষাকে মুখর করে তোলার তপস্যায় সুকান্ত তার জীবনকে আহুতি দিয়েছেন।
0: কলকাতার বেলেঘাটায় তিনি যখন দেশবন্ধু হাইস্কুলে ছাত্র, তখন থেকেই সুকান্তর কবি প্রতিভার বিস্ফোরণ ওইটুকু বয়সে তিনি দেখেছেন এবং মর্মে মর্মে অনুভব করেছেন দারিদ্র, শোষণ, অত্যাচার, যুদ্ধ এবং দুর্ভিক্ষের কালো ছায়া। তাই পূর্ণিমার চাঁদ তার কাছে ঝলসান রুটি। তার কবিতায় স্বজন হারানো শ্মশানে মালিক আর মজুমদারের চিতা সাজানোর বলিষ্ঠ অঙ্গীকার।
1: পূর্বতন স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের সম্পাদনা করতেন সুকান্ত। তাঁর ছাড়পত্র ঘুম নেই ও পূর্বাভাস কাব্যগ্রন্থগুলি তখন উন্মাদনা জাগিয়েছে পাঠক সমাজে। তার অন্যান্য রচনার মধ্যে মিঠে কড়া, অভিযান, গীতিগুচ্ছ উল্লেখের দাবি রাখে। শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে অশক্ত শরীরেও লৌহ কঠিন মানসিকতায় সুকান্ত লড়াই করে গেছেন। জীবনের কবি, প্রতিবাদের কবি, বিপ্লবের কবি সুকান্ত ভট্টাচার্যের অকাল প্রয়াণ ঘটে 1947-এর 13ই মে, অর্থাৎ আজকের দিনে।
0: তাকে আমাদের বিনম্র প্রণাম জানাই।

0: আজ 13ই মে আজকে তো আরও দু একটি তথ্য উঠে আসে। 1962 সালের আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
1: আবার 1967 সালের আজকে

0: তিনি ডক্টর জাকির হোসেন ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।
1: দেখো আরেকটি তথ্য আছে, 1648 সালের আজকের দিনে দিল্লির লাল কেল্লায় নির্মাণ কাজ শেষ হয়েছিল, যাকে আমরা বলছি রেড ফোর্ট। আজকের দিনে কত কিছু যে রয়েছে ভারতবর্ষে, ভারতবর্ষের জীবন, ভারতবর্ষের এই মাটি প্রতিদিন আমাদের মনে ঘুরিয়ে দেয় আমরা শুধু ঘরের মানুষ নই, আমরা দেশের মানুষ, দেশ বন্দনা।

0: শুনলেন দেশবন্দনা শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।
1: তেরোই মে মানে তো আমাদের প্রথম পক্ষ প্রায় শেষ হয়ে এলো, তাহলে প্রস্তুতি দ্বিতীয় পক্ষের। মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারো সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? লিখুন না প্রাত্যহিকীর দ্বিতীয় পক্ষে বিষয় প্রতীক্ষার প্রহর।
0: আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chitijhanpi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর।
1: আর প্রথম পক্ষে সে তো আপনারা লিখছেন ছায়াতরু রবীন্দ্রনাথ। বয়স বাড়ছে তো, কার বয়স বাড়ছে? মঙ্গল প্রসাদ মাইতি রাজবল্লভপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, বয়স বাড়ছে তো, তাই অনেক সময় রাত্রিতে চট করে ঘুম আসতে চায় না। ঘুম না এলে আমি তখন এক অভিনব পন্থা অবলম্বন করি, রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু কবিতা মনে মনে বলতে থাকি। স্কুলে পড়ার সময় সেই কবিতাগুলি একসময় খুব আবৃত্তি করতাম। দুই বিঘা জমি, সামান্য ক্ষতি, স্বপ্ন, অভিসার, সোনার তরি, প্রশ্ন, কত কবিতা ছোটবেলায় পড়াতো, তাই কিছু লাইন সহজে মনে পড়ে না, কিন্তু ভাবনার তলদেশে ডুবে গিয়ে সেই লাইনগুলো মনে করার চেষ্টা করি। আর আশ্চর্য, একসময় সব মনে পড়ে যায়, তখন বুকের মধ্যে সে কি আনন্দ, যেন অতল সমুদ্রে ডুবে গিয়ে মুখ বুঝতে পারি না। এই কবিতা আমার কাছে ঘুম পাড়ানি গান কিংবা অমোঘ মন্ত্র হয়ে কাজ করে। রবীন্দ্রনাথ এভাবেই এখনো আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। আর কেনই বা হবে না এমন, তিনি যে ছায়া ধরু, প্রচণ্ড দাবদাহে শরীর মন যখন ক্লান্ত বিষণ্ণ, সে সময় কোনো বৃক্ষতলে দাঁড়ালে যেমন শরীরে মনে বিরাট এক প্রশান্তি নেমে আসে, সেখানকার নির্মল বাতাস বুকটা ভরিয়ে দেয়। রবীন্দ্রনাথ হলেন সেরকম ছায়াদানকারী এক বিশাল বৃক্ষ, যার আশ্রয়ে দাঁড়ালে মুক্ত বাতাস তো পাই, সেই সঙ্গে পেয়ে যাই বাঁচার আনন্দ। সেই কোন ছোটবেলা থেকে তিনি আমাকে ছায়া দান করে এসেছেন, এখনো এই প্রৌঢ়ত্বে পৌঁছে অনুভব করি সেই স্নিগ্ধ শীতল ছায়ার পরশ। ছায়াতরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। মঙ্গল প্রসাদ মাইতি রাজবল্লভপুর পশ্চিম মেদিনীপুর, তাকে আমাদের।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: ছায়াতরু রবীন্দ্রনাথ। পরের চিঠি।
2: সমগ্র বাংলা সাহিত্যের মাথার ওপর যিনি বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছেন তিনি রবীন্দ্রনাথ। লিখছেন ডক্টর মিঠু জানা, তেঁতুলডাঙা ডাক ইন্দা খড়গপুর শহর থেকে। প্রাত্যহে কি তিনি যেমন বুভুক্ষু তাপিত হৃদয়ের কাছে ছায়াতরু, ঠিক তেমনি সাহিত্যসেবী মানুষের কাছে তিনি বাঞ্ছা কল্পতরুও বটে। তিনি আমাদের অকাতরে এত দিয়েছেন যা এক জীবনে গ্রহণ করার কথা আমরা কল্পনাও করতে পারি না। তিনি আমাদের আত্মার আত্মীয়, চিরসখা, অতি প্রিয়জন। আবার তিনি আমাদের জীবন দেবতা। সেই অলৌকিক অকল্পনীয় ব্যক্তিত্ব যখন স্বর্গলোক থেকে নেমে আসেন মর্তের ধুলিতে, তখন দিকে দিকে রোমাঞ্চ লাগে, মনে হয় ওই মহামানবও আসে। আমাদের এই ক্ষুদ্র জীবনের যত দুঃখ সুখ, যত আনন্দ বেদনা, যত প্রেম বিরহ, আশা আকাঙ্ক্ষা কামনা এবং নিষ্ফলতা সবখানি যিনি গোপনে কান পেতে আছেন তিনি রবীন্দ্রনাথ। তাই তো তাঁর কাছে গোপনও কথাটি রবে না গোপনে। আমাদের সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তিনি জেগে আছেন প্রথম ভোরের অমল আলোর মতন। হৃদয়ের অতলান্ত বেদনাকে যিনি দিয়েছেন এমন প্রাণময় ভাষা, যে ভাষায় মুখও কথা বলে। সংসারের হাজারো জটিলতার ঝঞ্ঝা মুখর আবর্তে আমাদের জীবন্তরী ভরা ডুবির সম্ভাবনায় যখন দিশেহারা, তখনও যিনি পরম মমতায় আমাদের হাতখানি ধরে থাকেন তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথ। তার গান আমাদের মরণ থেকে জাগিয়ে তোলে, দান করে নূতন জীবন। তাই তো তিনি জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে দাঁড়িয়ে থাকা সেই পরমাশ্চর্য বন্ধু। বঞ্চিত জীবনের পরতে পরতে তিনি বুলিয়ে দেন চির শান্তির প্রলেপ। তাঁর স্থির প্রত্যয়ী উপলব্ধি আমাদের কানে কানে বলে, অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে। এই নিদাঘময় তাপিত জীবনের পথে তিনি যেন সেই নিশ্চিন্ত আশ্রয়স্থল, সেই ছায়াতরু যার সুশীতল বাতাস আমাদের মন মালঞ্চকে কুসুমিত করে, সুরভিত করে। তিনি আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তাই তো তিনি আছেন আমাদের সত্তার সবখানে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয়ে তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। লিখেছেন ডক্টর মিঠু জানা, তেঁতুলডাঙা ডাকিন্দা খড়গপুর শহর থেকে।

ছায়াতুরু রবীন্দ্রনাথ। পরের মেল বিকাশ পণ্ডিত পলাকেড়িয়া পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয়ভাষী নিবৃত্ত হেকে দারুণ দহন বেলায়।

ক্লান্ত শ্রান্ত জন খোঁজে ছায়াতরু স্নিগ্ধ আশ্রয়। এই খোঁজা আজ নয়, অনাদিকাল ধরে চলে আসছে। তাপিত জীবন, যাপিত জীবনের দহন বেলায় প্রজন্মের পর প্রজন্ম ছায়াতরুর অন্বেষণ করে চলেছে। এ ছায়া শুধু বাইরের স্বস্তি নয়, জাতির জীবনে ব্যক্তির অন্তরে দারুণ প্রদাহে স্নিগ্ধতার প্রলেপ। এ ফলে জাতি খুঁজে পায় সম্মুখ দিশা, আর ব্যক্তি জীবন গভীর গভীরতর অসুখকে দূরে সরিয়ে সন্ধান পায় ক্লান্তিময় আলো। নিখিলের আনন্দ ধারায় মনের কোণের সব দীনতা মলিনতা ধুয়ে যায়, পরাণ বিনায় বেজে ওঠে আনন্দ গান। এই ছায়াতরু আর কেউ নন, তিনি আমাদের রবীন্দ্রনাথ। জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে, বঙ্গভঙ্গের বিরোধিতায়, প্রাণহীন যান্ত্রিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে রবীন্দ্রনাথের ধারণা কর্মধারা পরাধীন ভারতবর্ষের জাতীয় জীবনকে পথ দেখিয়েছিল, জুগিয়েছিল প্রেরণার মন্ত্র। সুবিশাল বনস্পতির মতো রবীন্দ্রনাথের ছায়ায় থেকে সে সময় বেপথু জাতি খুঁজে পেয়েছিল পথ, পথের দিশা। অনেককাল অতিক্রম করেও প্রতিটি মানুষ রবীন্দ্রনাথকে মেনে ধ্বস্ত বিপন্ন জীবনের লক্ষ্মী ছাড়া দীনতার আবর্জনা দূরে সরিয়ে প্রেরণার মন্ত্র লাভ করেন। রবীন্দ্রনাথকে ঘিরেই এখনও আশা জেগে ওঠে, আবার আশাভঙ্গের পর শুরু হয় নতুন স্বপ্নের মনন পরিক্রমণ। চলনে বলনে বেজে ওঠে মুক্তির আনন্দ, উদান্ত কণ্ঠের স্বরে জাগে অনন্ত নির্ভীকতা। আর আমি সুখে দুঃখে উত্থানে পতনে স্বপ্নে স্বপ্নভঙ্গে রবীন্দ্রনাথকে নিয়েই বসি। সব দেবতাকে ছেড়ে আমি বসি আমার প্রাণের দেবতার স্নিগ্ধ ছায়ায়। তিনি আমাকে উন্মার্গ উল্লাসের দিনে স্থিতদি হওয়ার, হৃদয় বিদারী দুঃখের দিনে দুঃখেশু অনুদ্বিগ্নমনা হওয়ার মন্ত্র দেন। আমার হৃদয় পুরে অঙ্গে অঙ্গে অসাধারণ পুলকে বাঁশি বাজে, বাজনা বাজে দশ দেওয়ালে, আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে। আমার হৃদয়ের গোপন বিজনে তাঁর স্পন্দন টের পাই। সৃষ্টি উৎসবে জেগে ওঠে প্রাণ, আমার নিভৃত ক্ষণে মত্ততা ছড়িয়ে দেন তিনি। অন্তরে তাঁর বাণী গ্রহণে মুক্ত হয়েছে ভয়, জেনেছি জীবনের হবে হবেই জয়। তিনি আমার ছায়াতরু রবি।

0: বিকাশ পণ্ডিত বলা কেড়িয়া পূর্ব মেদিনীপুর থেকে।
1: পরের চিঠি লিখেছেন অর্পিতা রায়, গ্রাম পোস্ট কাইতি, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, নিদাঘ গ্রীষ্মে জন্ম নেওয়া ছোট কোমল প্রাণটি ক্রমে হয়ে উঠবেন সমগ্র জগতের কাছে এক মহিরুহ। তা কি জানত 1861-এর 25শে বৈশাখ? জীবন জুড়ে যার কালবৈশাখীর ঝড়, তিনি হয়ে উঠলেন বিশ্ববাসীর একান্ত আশ্রয়, ছায়াতরু রবীন্দ্রনাথ। এ কি কম আশ্চর্যের কথা! জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে মহর্ষি পিতার কবিপুত্রটি পৃথিবীকে পরিবেশন করলেন সহজপাচ্য উপনিষদের বাণী। তিনি আমাদের কাছে হয়ে উঠেছেন স্বয়ং সত্যদ্রষ্টা ঋষিবর। একাধারে তাঁর কবিতা শিশুপাঠ্য, শিশুর আনন্দের আশ্রয়। অন্যদিকে তাঁরই কলমে ঝিঁকিয়ে ওঠে কঠিন বাস্তবতার ঝিলিক, প্রেমের আশ্রয় রবীন্দ্রনাথ। অপেক্ষা কেউ তাঁর কাব্য উপেক্ষা করেনি কখনো। বিরহের কঠিন মাধুর্য তাঁর

আলমে পেয়েছে প্রাণ, ছায়াতরু রবীন্দ্রনাথ। এর দুদণ্ড শীতলতায় বিরহিণীর মন জুড়োয়, শোকাতুরার শোক কিছুটা হল হালকা করে রবীন্দ্র সাহিত্যের সত্যান্বেষী সত্তা। বাঙালির সুখে রবি ঠাকুর, দুঃখেও রবি ঠাকুর। নূতনের আবাহন আর পুরাতনের বিদায়, উভয় বিষয়ে তিনি রচনা করেছেন কালজয়ী সঙ্গীত এবং সাহিত্য। জীবনের ছোট ছোট আবেগ, বিস্ময়, ভয়, ভালোবাসা, মুগ্ধতা, উদ্দীপনার ওপর রংতুলি বুলিয়ে তিনি সৃষ্টি করেছেন সাহিত্য ভাণ্ডারের অপূর্ব অমূল্য সব রত্ন। জীবনের এমন মুহূর্ত নেই যেখানে কবিগুরুর ছায়া পড়েনি। তাই তো আজ শুধু বাঙালি নয়, বরং নিখিল বিশ্বের কাছে তিনি ছায়াতরু রবীন্দ্রনাথ। সকলকে শুভেচ্ছা জানিয়ে অর্পিতা রায়, গ্রাম পোস্ট কাইতি, জেলা পূর্ব বর্ধমান।

প্রিয় সখায় প্রাত্যহিকী, লিখছেন খুলনা বাংলাদেশ থেকে মুকুল সর্দার। আমাদের প্রাত্যহিক জীবনের ব্যস্ততা, ক্লান্তি আর মলিনতার ভিড়ে যখন মনটা একটু একটু করে ভারী হয়ে ওঠে, সংশয় আর উৎকণ্ঠার ঘন অন্ধকার আমাদের গভীরভাবে আচ্ছন্ন করে তোলে, ছোট ছোট তুচ্ছতার ভিড়ে যখন মনটা ধুলোয় ঢেকে যায়, ঠিক তখনই নীরবে পাশে এসে দাঁড়ান রবীন্দ্রনাথ এক বিস্তৃত ছায়া ধরুর মতো। তিনি শুধু কবি নন, তিনি পরম আশ্রয়। তিনি আমাদের অন্তরের ভাষা, অনুভূতির নীরব প্রতিধ্বনি। জীবনের প্রতিটি ওঠানামায় সুখ দুঃখের দোলা চলে, তার সৃষ্টি আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকে। ক্লান্তির মাঝে তার কথায় আমরা খুঁজে পাই বিশ্রাম, যখন বিভ্রান্ত তার দর্শনে খুঁজে পাই দিক নির্দেশনা, তার গানের স্নিগ্ধতায় আমরা খুঁজে পাই শান্তি, তার কবিতা আমাদের ভাবনায় আনে মুক্তি, তার গল্প উপন্যাস আমাদের শেখায় জীবনের গভীরতর অর্থ। প্রতিদিনের দেয়া নেয়ার হিসেব, ছোট ছোট অভিমান, অপূর্ণতার কষ্ট সব কিছুর মাঝেও তিনি আমাদের শেখান মনের পরিসরকে বড় করে নিতে, ভালোবাসাকে আরও গভীর করে তুলতে। রবীন্দ্রনাথ সেই বটবৃক্ষ যার শ্যামল ছায়ায় দাঁড়িয়ে আমরা নিজেদের নতুন করে চিনতে শিখি, তার সৃষ্টির ছায়াতলে আমাদের অন্তর শান্ত হয়, মন স্বচ্ছ হয়, জীবনকে বড় ভালোবাসতে ইচ্ছে করে। নিরাশায় গভীর আধারে তিনি ধ্রুবতারার মতো সঠিক পথের দিশা দেখান, তার জীবন দর্শন মানবতার দীপ্ত আলোয় উদ্ভাসিত, যেখানে ভালোবাসা, সহমর্মিতা ও আত্মমর্যাদা এক সূত্রে গাঁথা। সময়ের স্রোত বয়ে যায়, যুগ পাল্টায়, তবুও তার কালজয়ী সৃষ্টির আলো কখনো ম্লান হয় না। আমাদের হৃদয়ের গভীরে তিনি চির সবুজ, চির উজ্জ্বল। তাই প্রার্থনার ডালি তার কাছে উজাড় করে দেওয়া, জীবন যখন শুকায়ে যায় করুণা ধারা এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধা রসে এসো। মুকুল সর্দার, খুলনা।

মননীর প্রাত্যহিকী, কলকাতা থেকে চেপেছি শ্রীরামপুরগামী বাসে। জানলার ধারে একটা সিট পেয়ে চটজলদি বসে পড়লাম। বাসে অবিরাম বেজে চলেছে রবীন্দ্রসঙ্গীত। একটু পরেই কন্ডাক্টরকে অনুরোধ করলাম, দাদা প্লিজ গানটা বন্ধ করুন না। সে কিছুক্ষণ নির্বিকার তাকিয়ে থেকে টিকিট কাটায় মন দিল। মনে দুঃখ নিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইছিলাম না। সদ্য প্রয়াত প্রিয়জন, ঘা তখনও দগদগে, কানে আঙুল চেপে বাইরের প্রকৃতিতে মনোনিবেশ করলাম। চলমান গাছের ফাঁকে দেখা দিল পূর্ণ অবয়বেশে, হাত বাড়ালেই যেন তাকে ধরতে পারছি। একরাশ অভিমানের ভিড় আসলো মনে, কেন কেন কেন? সে আশ্বস্ত করে, সে হারায়নি, সর্বক্ষণ সে রয়েছে আমার সঙ্গে, আমার সমস্ত চেতনা জুড়ে। কানে ক্ষীণ বাজছে, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। অঝোর ধারায় বয়ে চলেছে অশ্রুবাড়ি, পাশে কে বসেছেন সে কি মহিলা নাকি পুরুষ জানি না। তার কাঁধে মাথা রেখে রবীন্দ্র ছায়া কতক্ষণ বিশ্রাম নিয়েছি মনে পড়ে না। কন্ডাক্টরের ডাকে সম্বিত ফিরে পেলাম। তাড়াতাড়ি সালোয়ার কামিজের ওড়নায় মুখ মুছে চোখ মুছে জিজ্ঞেস করি, শ্রীরামপুর এসে গেছে? ঝাঁঝালো স্বরে সে উত্তর দেয়, সে স্টপেজ এক ঘন্টা আগে পেরিয়ে গেছে, কে কোথায় নামবে সে খেয়ালও থাকে না, সব দেয় যেন আমার, ইত্যাদি ইত্যাদি। তখনও ঘোর কাটেনি, তাই সব কথা কানে আসে না। কন্ডাক্টরকে বাড়তি পয়সা দিয়ে অচেনা জায়গায় বাস থেকে নেমে পড়লাম। তড়িৎ বেগে মনে পড়ল বাড়িতে অপেক্ষারত পুত্রকন্যার মুখ, ব্যস্ত হয়ে পড়লাম গন্তব্যে ফেরার লক্ষ্যে। মধ্যাহ্নের প্রখর রবি কিরণে ছায়াতরু রবীন্দ্রনাথের ছায়ায় মন তখন অসম্ভব শান্ত। সোনালী বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন।

ছায়া ধুরু রবীন্দ্রনাথ। এ প্রসঙ্গে পরের চিঠি লিখেছেন মুন্সিরহাট হাওড়া থেকে কৌশিক চীনা। সুচেতনা প্রাত্যহিকে, আমি প্রথম যেদিন স্কুলে শিক্ষকতা চাকরির নিয়োগপত্র পেলাম সেদিন বেশ হতচকিত হয়ে পড়েছিলাম। ছোটদের কেমন করে শেখাতে হয় সে সম্পর্কে তেমন কোনো ধ্যান ধারণা ছিল না, তাই স্মরণ নিলাম গুরুদেব রবীন্দ্রনাথের, শুরু করলাম রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা নিয়ে পড়াশুনো। শান্তিনিকেতনে প্রতিপালিত রবীন্দ্রনাথের স্বনামধন্য ছাত্র সৈয়দ মুজতবা আলীর স্মৃতিকথা থেকে জানলাম গুরুদেবের মতো অমন শিক্ষক খুঁজে পাওয়া ভার। ক্লাসে পড়াতে যাবার আগে অনেক মূল্যবান সময়ের বিনিময়ে পড়া করে তবে ক্লাসে যেতেন, আর সে কেবল কিডস শেলি পড়াবার বেলাতেই নয়, নিজের লেখা বলাকা পড়াবার পূর্বেও প্রস্তুতি নিয়ে তবেই হাজির হতেন ছাত্রদের সামনে। আবার ব্রহ্মচর্যাশ্রমের তৎকালীন শিক্ষক জীবনময় রায়ের লেখায় পড়লাম সে কি আশ্চর্য অধ্যাপনা, অধ্যাপনা নয়, সে যেন আরেকটা নূতন সৃষ্টি, কখনো পুস্তকে বর্ণিত চিত্রগুলি ভাষান্তরিত করিয়া শুনাইতেছেন, কখনো নবীনতর কল্পনায় মণ্ডিত করিয়া বালকদিকের কল্পনা ও রচনা শক্তিকে উদ্বুদ্ধ করিয়া তুলিতেছেন। এমন আরও কিছু প্রত্যক্ষদর্শীর বিবরণ পড়ে জানলাম যারা শিক্ষক হবেন কবির আশা ছিল আদতে তাঁরা হবেন সাধক। এরপর স্বয়ং রবীন্দ্রনাথের লেখা একটি চিঠি পড়ে পেলাম শিক্ষকতার সুস্পষ্ট দিকদর্শন। বাল্যকালে ক্লাসের পড়ায় আমার অরুচি নিরতিশয় প্রবল ছিল, একথা আমি অনেকবার কবুল করিয়াছি। এজন্য প্রাচীন বয়সে শিক্ষকের

পদ গ্রহণ করিয়াও পাঠে কোনো ছাত্রের অমনোযোগ বা অরুচি লইয়া ক্রোধ বা অধৈর্য আমাকে শোভা পায় না। পাঠে যাহাতে ছেলেদের মন লাগে এ কথা আমি বিশেষভাবে চিন্তা না করিয়া থাকিতে পারি না। অর্থাৎ পাঠে অনুবোধন বা শৈথিল্যের জন্য সকল দোষ ছেলেদেরই ঘাড়ে চাপাইয়া ভর্ৎসনা এবং শাস্তির জোরে মাস্টারির কাজ চালানো আমার পক্ষে অসম্ভব। রবীন্দ্র শিক্ষা চিন্তায় অনুপ্রাণিত আমি শিক্ষকতা ব্রতে 3 দশক যাবৎ নিয়োজিত আছি। জানি না কতটা সফল হয়েছি, তবে নিজের কাজে প্রভূত আনন্দ পেয়েছি আর অন্তরে তৃপ্ত হয়েছি। কৌশিক চীনা, মুন্সিরহাট।

আজকের শেষ চিঠি হাতে লিখেছেন সুব্রত দেব চন্দননগর হুগলি থেকে। ছায়াতরু রবীন্দ্রনাথ। প্রিয় প্রাত্যহিকী, যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। তোমায় লিখতে বসে প্রাত্যহিকী প্রথমে কবিতার এই পঙ্ক্তিগুলো স্মরণে এলো। বাস্তবিক রবীন্দ্রনাথ আমাদের জীবনে, মননে, সুখে দুঃখে, বিরহে আনন্দে, আমাদের জীবনে চলার পথে প্রতিটি পদবিক্ষেপে যার পদধ্বনি অনুরণিত হয় নিরন্তর, তিনি আর কেউ নন, আমাদের প্রাণের মানুষ, আমাদের স্মরণ, আশ্রয় রবীন্দ্রনাথ। সেই ছেলেবেলায় সহজপাঠ, খাপছাড়া, শিশু ভোলানাথ, এসবের হাত ধরে কুমোরপাড়া পাঠশালে মতিলাল, রবিবার দুষ্টুর সঙ্গে পরিচয়, ডাকঘরের অমল, সুধা, বড় হতে হতে কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, রক্তকরবী, বিসর্জন, আরও কত গল্পগাথায় কবে যে সেই ছেলেবেলা রবি ঠাকুরকে নিজের জীবনে আপন করে ফেলেছি তা নিজেও জানি না। সাদা ঢাকনা পেতে মায়ের ছেলেবেলার মাটির রবি ঠাকুর বৈশাখের 25-এ আজও রাখি টেবিলে, পাশে রাখি মাকে। জন্মদিনে মার প্রিয় কবিতা দিয়ে শুরু করি আজই এ প্রভাতে রবির কর। চোখ ছলছল করে ওঠে, পাশে মায়ের ছবিতে নজর পড়তে দেখি মা মিটিমিটি হাসছে, মা ঠোঁটটা কি একটু নড়ে উঠল, কে বলল, দুর্বোকা ছেলে, মা কি কারো চিরকাল, গলা ফাটিয়ে বলতে যাই চুপ করো মা, বলতে পারি না, কি যেন গলা চেপে ধরে। দূর থেকে ভেসে আসে কবির গান, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু আর শুনতে পারি না, কানে হাত চাপা দিই, বসে পড়ি রবি ঠাকুর আর মার ছবির পদতলে। শুভেচ্ছা সহ সুব্রত দেব চন্দননগর হুগলি থেকে।

0: প্রথম পক্ষে ছায়াতুরু রবীন্দ্রনাথ, আর দ্বিতীয় পক্ষে প্রতীক্ষার প্রহর। লিখে ফেলুন তাহলে প্রতীক্ষার প্রহর। কেমন, আমরা চলে যাই আবহাওয়ার খবরে।
1: আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ঝোড়ো হাওয়া হতে পারে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.2 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা 89% সর্বোচ্চ, সর্বনিম্ন 56%। বৃষ্টি হয়নি।
0: সময় শেষ হয়ে কিন্তু তার অনুভবে আনন্দ শেষ হয় না।
1: এমন আনন্দ সকালেই বুকের মধ্যে বাজতে থাকে সুর।
0: এই আনন্দ সুর নিয়ে সারাদিন ভালো থাকুন। প্রাত্যহিকের আনন্দ বাসরে ছিলাম আমরা যুগলে, আমার সঙ্গে মিতালী ভট্টাচার্য,
1: আমার সঙ্গে শৈলেন চক্রবর্তী।
0: প্রাত্যহিকে আজ এই পর্যন্ত। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে, রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। মহারাষ্ট্রে একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল চাপা পড়ে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো তাও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রী জয়পুরের বাসিন্দা মনীষ, তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের কাউন্সিলর রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3 মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। NTA-র মহানির্দেশক অভিষেক সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
1: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी।
0: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা রয়েছে। আস্থা ভোটের আগে নিজেদের সমর্থন সুসংহত করতে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সহযোগী দলগুলির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। মিত্র দলগুলির সমর্থনের পাশাপাশি টিভিকে সরকার AIADMK এর একটি অংশের এবং আম্মা মক্কল মুন্নেত্রা কাডাগ্রামের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনও নিশ্চিত করেছে। বর্তমানে বিধানসভায় টিভিকের পক্ষে প্রায় 150 জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে শাসক দল সমর্থন জানানোর পর আম্মা মক্কাল মুন্নেত্রা কারাগামের ওই বিধায়ক এস কামরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গতকাল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। সরকারের প্রতি সমর্থন জানানোকে কেন্দ্র করে AIADMK দলটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন অংশটি দলের বিধায়কদের টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী SP বেলুমানিকে বিধানসভায় AIADMK এর পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী CV সম্মুগামের বাসভবনে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সম্মুগাম জানিয়েছেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে AINRC নেতা N রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। আগামী 15 মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গে পালা বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে গতকাল রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং

অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচারচক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারত আগামীকাল দুদিনব্যাপী ব্রিকস বিদেশ মন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে বৈঠকে ব্রিকস গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতামত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহীর সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান যে ওই সফরকালে দুদেশের মধ্যে শক্তি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। মহারাষ্ট্রে গতকাল প্রবল বৃষ্টিপাতের দরুন একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল ভেঙে পড়লে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত অন্তত 15 জন। জাত তহসিল এলাকায় মোটামুটি 300 ভক্তের সমাগম ঘটেছিল। প্রবল বর্ষণ ও জোরালো হাওয়া চলতে থাকায় প্রায় 30 জন একটি দেওয়ালের পাশে আশ্রয় নিয়েছিলেন, সেখানেই দেওয়ালটি ভেঙে পড়ে। আহতদের জাত ও সাংলি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। এই সফরের মূল উদ্দেশ্য হল ভারত ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। 51 সদস্যের এই প্রতিনিধি দলে সিকিমের রাজ্যসভার সাংসদ ডি টি লেপচা, ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ভুটানের রাজা ও সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। 2017 সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। চীনে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন এই সফরে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এয়ারফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট ট্রাম্প

0: সৃষ্টি হয়েছে। ইরানের প্রস্তাবকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের অধ্যক্ষ বাঘের গালিব সতর্ক করে দিয়ে বলেছেন, সেদেশের সশস্ত্র বাহিনী যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। অন্যদিকে তেহরান তাদের প্রস্তাবকে যুক্তিসঙ্গত বলে দাবি করেছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান এবং হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব দাবি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার উপরেই অবশ্য গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের উপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। সিআইআই এর বার্ষিক সম্মেলনে গতকাল তিনি বক্তব্য রাখছিলেন।
1: Our LPG, the cylinder gas which you use in kitchens, about 60% used to come from the Strait of Hormuz. Now we had to make arrangements. I am amazed at what we were able to do. Our domestic production of LPG prior to the crisis was 35,000 or 36,000 metric tons per day. We ramped up our domestic production from 36,000 to 54,000 metric tons. This by itself is a mind-boggling thing.
0: আইপিএল ক্রিকেটে আজ ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আইপিএল ক্রিকেটে গতরাতে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসকাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। রাজ্যে পালাবাদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে আজ রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে 41টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন। নিট ইউজি 2026 প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া ও 224 পরগনার বিধায়করা। আগামীকাল প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। 15 মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রের খবর, তাপস রায়কে অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। গতকাল প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নেন। লোকভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যমন্ত্রিসভার অন্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। উল্লেখ্য, 294টির মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন বাকি আছে। 293টির মধ্যে 207টি আসনে বিজেপি, 80টিতে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম 1টি, আইএসএফ 1টি, আম জনতা পার্টি 2টি এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করেছে। রাজ্যে পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে থানায় জমা পড়া জিডি এবং বিভিন্ন অভিযোগও আবার পরীক্ষা করে দেখারও উল্লেখ রয়েছে নির্দেশিকায়। প্রাথমিক তদন্তে অপরাধের প্রমাণ মিললে

0: দিয়ে নতুন মামলা দায়ের করতে হবে। এই সমস্ত তদন্ত ব্যক্তিগতভাবে তদারকি করবেন জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। বেআইনি গবাদি পশুর হাট, কসাইখানা ও অবৈধ খনন কার্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশিকায়। একই সঙ্গে বৈধ পশু ব্যবসা এবং খনন কার্যে স্থানীয় দুষ্কৃতি বা তোলাবাজদের হস্তক্ষেপ যাতে না থাকে তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। পশু হত্যা নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার কথাও বলা হয়েছে। রাজ্যের সমস্ত থানার মালখানায় থাকা অস্ত্র এবং গুলির ভাণ্ডার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। 15 মে-র মধ্যে সমস্ত মালখানা পরীক্ষা করে নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে। মোটরযান আইন মেনে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। নবান্ন সভাঘরে হতে চলা মুখ্যমন্ত্রীর বৈঠকে সব দপ্তরকে আগামী 6 মাস এবং পরবর্তী 2 বছরের জন্য কি কি উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে তা আজই জানাতে হবে বলে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে নির্দেশিকা জারি হয়েছে। বৈঠকে 41টি দপ্তরের সচিব এবং 5 জন করে বরিষ্ঠ আধিকারিকদের উপস্থিত থাকতে হবে। প্রত্যেক সচিবকে সংশ্লিষ্ট দপ্তরের কাজের খতিয়ান পেশ ছাড়াও কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে, কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাও জানাতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের কর্মসংস্কৃতি বদল আনতেও কড়া নির্দেশিকা জারি করা হয়। সকাল 10টা থেকে 10টা 15 মিনিটের মধ্যে সরকারি সব দপ্তরের কর্মী আধিকারিকদের হাজির হতে হবে। বিকেল 5টা থেকে 5:15 আগে দপ্তর ছাড়া যাবে না। গতকাল অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা সহ রাজ্যগুলি যৌথভাবে প্রধানমন্ত্রীর পূর্বোদয়ের বিকাশের স্বপ্ন পূরণ করবে।
1: असम का सब जनता जनार्दन को बधाई देता हूँ। मैं आभारी हूँ। आने वाला दिन में उड़ीसा, बिहार, असम, त्रिपुरा, मोदी जी का जो स्वप्न है पूर्वोदय का विकास, उसके एक साथ काम करूंगा। तो सरकार ने BSF को जमीन तक नहीं दिया, देश की सुरक्षा के ऊपर सवाल खड़ा हो गया था। खास करके घुसपैठिया, इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया वो कदम बंगाल में भी उठाना चाहिए।
0: গত সন্ধ্যায় কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী ফলতা পুনর্নির্বাচন নিয়ে সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করেন। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত এই বৈঠকে সুবিধাভোগীদের বর্তমান অবস্থা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবহকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
2: পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, দ্য গভর্নমেন্ট দে ডোন্ট হ্যাভ এনি কম্প্রিহেনসিভ ল্যান্ড পলিসি। আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, 82% অফ দ্য ল্যান্ড ইজ ওন্ড বাই দ্য স্মল ফার্মার্স। এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। আমরা কথা দিয়ে
0: রাজ্যে নতুন সরকার গঠনের পর মুর্শিদাবাদ জেলার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিনিয়োগ, ব্যবসা ও পর্যটন ক্ষেত্রে মুর্শিদাবাদে যোগাযোগ বাড়াতে একটি বিমানবন্দর গড়ে তোলার কথাও লেখেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নিট UG 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল SOG সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। কেন্দ্রীয় সরকার তদন্তভার CBI দেওয়ার পর তারা একটি FIR দায়ের করে। CBI এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3 মে-র মেডিকেলে ভর্তির নিট UG পরীক্ষা আগেই বাতিলের সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এই পরীক্ষা বাতিলের ঘটনায় ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস বলেন, এভাবে প্রশ্নপত্র ফাঁসের ফলে লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়ল। গরু পাচারের অভিযোগে গতকাল বর্ধমান থানার পুলিশ 11 জোড়া বলদসহ 2 জনকে গ্রেপ্তার করেছে।

0: গতকালই ধৃতদের বর্ধমান সিজিএম আদালতে তোলা হলে 17ই মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ধৃত শেখ রফিকুল ইসলামের বাড়ি কাটোয়া শ্রীখণ্ডে এবং মিন্টু শেখ নওপাড়ার বাসিন্দা। নকশালবাড়ির রথখোলা এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে গতকাল এসএসপির জালে 4 জন আটক হয়েছে। এদের মধ্যে 2 জন থাইল্যান্ডের এবং 1 জন নেপালের বাসিন্দা ও অপরজন ভারতীয়। আটকদের হেফাজত থেকে একাধিক নথিপত্র উদ্ধারের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এদের গ্রেপ্তার করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। কলকাতার তিলজলা থানা এলাকায় তোপসিয়ার একটি বহুতলে আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে গতকাল 2 জনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও 5 জন, এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল দুপুরে আবাসনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই বিপত্তি। আজ সকাল 11টার মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রামদা দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগে বর্ধমানের রথতলা এলাকা থেকে সঞ্জয় পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ধমান আদালতে গতকাল ধৃতের 6 দিনের পুলিশ হেফাজত হয়। জানা গেছে, হাওড়ার মালিপঞ্জঘড়া থানা এলাকার বাসিন্দা সঞ্জয়ের সঙ্গে 18 বছর আগে শিবানী দাসের বিয়ে হয়। তাদের 17 বছরের একটি কন্যা আছে। বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য শিবানীর ওপর শ্বশুরবাড়ির লোক শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। সম্প্রতি 6 মাসের গর্ভাবস্থায় তিনি বাপের বাড়ি ফিরে এলেও তার রেহাই মেলেনি। গতকাল বিকেলে সঞ্জয় শ্বশুরবাড়িতে টাকা চাইতে এসে স্ত্রীকে রামদা দিয়ে কোপায়। প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। কলকাতা ময়দানে টুটু বসু নামে পরিচিত এই ক্রীড়া প্রশাসক গতকাল রাত 12টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। 1991 থেকে প্রায় 3 দশক মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নব রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে আজ রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ে 41টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী বনানী ঘোষ।

আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামীকাল 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুংরি এবং দাতরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ।

0: জানাজানায় শুনবেন দুই পর্বের ধারাবাহিক এআই ও টেলিমেডিসিন। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী।
1: আপনি কি কখনো ভেবে দেখেছেন যে টেলিযোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর সাহায্যে স্বাস্থ্য পরিষেবারও প্রভূত উন্নতি সম্ভব? আসুন আমরা কয়েকটা প্রাসঙ্গিক উদাহরণের সাহায্যে দেখে নিই কিভাবে এগুলো সম্ভব হচ্ছে। টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে উদাহরণস্বরূপ আমরা এসব উপকার পেতে পারি। যেমন প্রথম হচ্ছে দূরবর্তী পরামর্শ। ডাক্তার এবং রোগীরা দূরবর্তী অঞ্চলে পরামর্শ, ফলো আপ, এমনকি বিশেষজ্ঞ উপদেশের জন্যও ভিডিও কনফারেন্সিং বা ফোন কল বা মেসেজিং অ্যাপের সাহায্যে ভার্চুয়ালি সংযোগ স্থাপন করতে পারেন। দ্বিতীয় হচ্ছে দূরবর্তী পর্যবেক্ষণ। পরিধানযোগ্য ডিভাইস এবং সেন্সর, এগুলোর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ রকমের অসুস্থতার লক্ষণগুলির গতিপথ অনুসরণ করা যায় এবং ক্রমাগত রোগী পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদের রিয়েল টাইম অর্থাৎ তৎক্ষণাৎ ডেটা সরবরাহ করা হয়ে যেতে পারে। তিন নম্বর হচ্ছে ভার্চুয়াল মানসিক স্বাস্থ্য পরিষেবা। টেলিযোগাযোগ রোগীদের অনেক দূর থেকেও মানসিক স্বাস্থ্যের সহায়তা করতে পারে। চার নম্বর হচ্ছে জরুরি পরিষেবার ক্ষেত্রে। টেলিমেডিসিন জরুরি অবস্থায় রোগ নির্ণয় এবং চিকিৎসা ত্বরান্বিত করতে পারে, বিশেষ করে যখন সম্পদ সীমিত থাকে বা ভ্রমণ কঠিন হয়। পঞ্চম হচ্ছে রোগীর শিক্ষা এবং সহায়তা। টেলিযোগাযোগের মাধ্যমে রোগীরা

0: সাহায্য করে। সংক্ষেপে বললে, স্বাস্থ্যসেবায় টেলিযোগাযোগের ফলে সুবিধাগুলি এই রকম: বর্ধিত অ্যাক্সেস, মানে কাছাকাছি নিয়ে যাওয়া, খরচ কমে এবং স্বাস্থ্য পরিষেবার দক্ষতাও বাড়ায়। টেলিমেডিসিন না হয় বোঝা গেল, কিন্তু এআই স্বাস্থ্য পরিষেবার উন্নতি কিভাবে ঘটাতে পারে? স্বাস্থ্যসেবায় এআই এর মূলত চারভাবে প্রয়োগ হয়। প্রথমত, বর্ণনামূলক। এটি বর্তমানে সর্বাধিক ব্যবহৃত। এর মধ্যে রয়েছে ইতিমধ্যে ঘটে যাওয়া অসুস্থতার ঘটনাগুলির পরিমাণ নির্ধারণ করা এবং প্রবণতা ও অন্যান্য অল্পনিহিত ব্যাখ্যা, এগুলো শনাক্ত করার জন্য এই ডেটা ব্যবহার করা। দ্বিতীয় হচ্ছে ডায়াগনস্টিক। কেন একটি নির্দিষ্ট অসুখ হয়েছে সেটা জানা। তিন নম্বর হচ্ছে ভবিষ্যৎবাণীমূলক। এটি ভবিষ্যতে কি কি স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যা হতে পারে সেই সম্ভাবনাগুলোর বলার জন্য বর্ণনামূলক ডেটা ব্যবহার করে এবং পূর্বানুমান করে। চার নম্বর হচ্ছে নির্দেশমূলক। কেবল প্রবণতা শনাক্ত করে না, বরং জনস্বাস্থ্যের সম্ভাব্য চিকিৎসা বা গবেষণা ও উন্নয়নে আরও নির্দিষ্ট লক্ষ্য, ক্লিনিক্যাল ট্রায়ালের পরামর্শও দেয়। এটি স্বাস্থ্যসেবা সমস্যাগুলি প্রশমিত বা নির্মূল করার জন্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক পদক্ষেপগুলি নির্ধারণ করার চেষ্টা করে এবং স্বাস্থ্য পরিষেবার ফলাফল উন্নত করার জন্য নির্দিষ্ট স্বাস্থ্যসেবা প্রবণতাগুলিকে কাজে লাগায়। এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। একজন ডায়াবেটিস রোগিনীর ক্ষেত্রে কি কি সুবিধা হতে পারে এই ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করলে, যেখানে যুগপথ এআই আর টেলিমেডিসিন ব্যবহৃত হয়েছে। এক রোগিনী বছরের পর বছর ধরে তার ডায়াবেটিস সামলাতে লড়াই করে আসছিলেন। রক্তে শর্করার মাত্রায় ঘন ঘন ওঠানামা এবং জটিলতার কারণে মাঝে মাঝেই তাকে হাসপাতালে ভর্তি হতে হতো। তার ডাক্তারবাবু তাকে একটি এআই সক্ষম ডায়াবেটিস নিয়ন্ত্রণের অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই অ্যাপটি ব্যক্তিগত স্বতন্ত্র সুপারিশ করে রোগিনীর জীবনযাত্রার মান অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। কিভাবে? প্রথমত, অ্যাপটি ক্রমাগত তার গ্লুকোমিটার থেকে গ্লুকোজের মাত্রা এবং রোগিনীর জীবনধারা সম্পর্কিত তথ্য পর্যবেক্ষণ করছিল। তারপরে অ্যাপের এআই অ্যালগোরিদম রোগিনীর ডেটা বিশ্লেষণ করছিল, তার গ্লুকোজের মাত্রা, খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের রুটিনের ধরনও শনাক্ত করছিল। সেই অনুযায়ী ব্যক্তিগত স্বতন্ত্র সুপারিশ প্রদান করছিল, যেমন রোগিনীর ইনসুলিনের ডোজ বাড়ানো বা কমানো, তার খাবার দাবার পরিবর্তন করা, অথবা তার বর্তমান রক্তে শর্করার মাত্রা এবং প্রবণতার উপর ভিত্তি করে তার ব্যায়ামের কার্যকলাপ বাড়ানোর বা কমানোর পরামর্শ দিচ্ছিল। এছাড়াও তার স্বাস্থ্যসেবা প্রদানকারীকে যে কোনো উদ্বেগজনক প্রবণতা সম্পর্কে সতর্ক করছিল। এইসব কার্যাবলীর ফলে হাসপাতালে ওই রোগিনীর ভর্তি হওয়ার সংখ্যা অনেক কমে গিয়েছিল এবং রোগিনীর জীবনযাত্রার মানও উন্নত হয়েছিল। আশা করি কিছুটা বোঝা গেল কিভাবে টেলিযোগাযোগ, অর্থাৎ দূরসঞ্চার, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাহায্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি সম্ভব। আরও সংক্ষেপে বলতে গেলে, উন্নত প্রযুক্তি মানে শ্রেষ্ঠতর স্বাস্থ্য পরিষেবার সমূহ সম্ভাবনা।
1: জানাজানাই দুই পর্বের ধারাবাহিক শুনলেন এআই ও টেলিমেডিসিন। আজ শুনলেন প্রথম পর্ব। বললেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুল গীতি শিল্পী দেবপম দাশ।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি কথিকা। আজ শুনবেন অগ্নিযুগের অনামীরা। এই পর্যায়ে হরিপদ ভট্টাচার্যের কথা বলছেন কৃষ্ণেন্দু দেব।
1: ১৯৩০ সালে সূর্য সেনের নেতৃত্বে সংগঠিত চট্টগ্রাম যুব বিদ্রোহ ব্রিটিশ অহংবোধে দারুণ আঘাত হেনেছিল। তৎকালীন বেঙ্গল মিলিটারি পুলিশের আধিকারিক ডিএসপি আসানুল্লাহ খানকে নিয়ে আসা হয়েছিল চট্টগ্রামকে শায়েস্তা করার জন্য। আসানুল্লাহ চট্টগ্রামের পরিবারগুলোর ওপর পৈশাচিক নির্যাতন শুরু করল। মহিলাদের ওপর যৌন নির্যাতন, খড় ও ধানের গুদামে আগুন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, কিশোর ও তরুণদের বিনা গ্রেপ্তারি পরোয়ানায় থানায় তুলে নিয়ে যাওয়া, আরও কত কী। সেই সময় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় মুসলিম অধ্যুষিত বিভিন্ন গ্রামে আত্মগোপন করেছিলেন মাস্টারদা সূর্যসেন ও বিদ্রোহী বাহিনীর অনেকে। আসানুল্লাহর দলবল তাঁদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল। এই সময় অনেক চেষ্টার পর এক বন্ধুর সাহায্য নিয়ে সোজা মাস্টারদার গোপন ডেরায় হাজির হলেন বছর ১৫-র এক কিশোর। সুগঠিত শরীর, শান্তশিষ্ট লাজুক ফর্সা রং, দেখতে একেবারে রাজপুত্রের মতো। নাম হরিপদ ভট্টাচার্য। জন্ম ১৯১৫ সালে চট্টগ্রামের বোয়ালখালীর পোপদিয়ায়। বাবা অম্বিকা ভট্টাচার্য, মা সত্যভামা ভট্টাচার্য। যজবানি পারিবারিক পেশা। হরিপদর মনের ভিতরে যে বিপ্লবের আগুন জ্বলছে তা চিনে নিতে সূর্যসেনের কোনো অসুবিধা হল না। সূর্যসেন ওকে দলের সদস্য করে নিলেন। এর কিছুদিন বাদেই আসানুল্লাহ গ্রেপ্তার করল অম্বিকা চক্রবর্তীকে। অসুস্থ

তো অম্বিকার ওপর আশানুল্লাহ চালালো অকথ্য অত্যাচার। এই সময় ইংরেজদের কাছে আশানুল্লার কদর আরও বেড়ে গেল, খাঁ বাহাদুর উপাধি দেয়া হলো তাকে। আশানুল্লাহ এরপর বিপ্লবী কাজকর্ম বন্ধ করার নামে চট্টগ্রামের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। গোটা চট্টগ্রাম রাগে ফুঁসতে লাগল। এই অবস্থায় সূর্যসেন এবং সঙ্গী নির্মল সেন ঠিক করে ফেললেন লোকটাকে চরম শাস্তি দেবেন এবং সেটা লোকচক্ষুর সামনে। কিন্তু খাঁ বাহাদুর হওয়ার পর আশানুল্লাহকে সবসময় দেহরক্ষীরা ঘিরে থাকে। কোনো অনুষ্ঠানে সে গেলে আগে থেকে সেখানে সাদা পোশাকের টিকটিকিরা ভিড় জমায়, তাই দূর থেকে লোকটাকে ঘায়েল করা অসম্ভব। ওকে মারতে গেলে কাছ থেকে গুলি করতে হবে, আর সেটা করতে বাঁচতে হবে কেবল একজনকেই। ওরা অনেক ভেবেচিন্তে নির্বাচন করলেন নিরীহ গোবেচারা চেহারার হরিপদ ভট্টাচার্যকে, ওকে কেউ সন্দেহ করবে না। 27 আগস্ট 1931, মাকে শেষবারের মতো জড়িয়ে ধরে ঘুমলেন হরিপদ। তারপর ভোর রাতে বেরিয়ে পড়লেন শহরের উদ্দেশ্যে। সেদিন রাতেই বিপ্লবীদের গোপন ডেরায় হরিপদর কোমরে বেল্ট পরিয়ে দিলেন নির্মল সেন, আর মাস্টারদার নির্দেশে সরোজগুহ হোলস্টারে গুঁজে দিলেন একখানা জার্মান মাউজার। দলে যোগ দেওয়ার পর এই সরোজগুহের কাছেই বন্দুক চালানো শিখেছেন হরিপদ। আর এক কিশোর বিপ্লবী বুলবুল সেনের সঙ্গে চট্টগ্রাম শহরের বলাই আচার্যের বাড়িতে উঠলেন হরিপদ। পরদিন হরিপদ ফুটবল মাঠ থেকে পতিতাপল্লী পর্যন্ত সর্বত্র আশানুল্লাহ খানকে অনুসরণ করলেন, জোগাড় করলেন অনেক খবর, মনে মনে ছকে নিলেন আশানুল্লাহ বধের ছক। 30 আগস্ট দুপুর, চট্টগ্রামের সেরা মাঠে ফুটবল লীগের ফাইনাল। আশানুল্লাহ টাউল ক্লাবের সভাপতি, তার টিম ফাইনাল খেলছে। খেলার মাঠের একদিকে টাঙানো হয়েছে শামিয়ানা, আশানুল্লাহ তাঁর তাঁবেদারদের নিয়ে ওখানে বসে খেলা দেখছে। হরিপদও মাঠের ধারে দাঁড়িয়ে খেলা দেখছেন, তবে এক গরিব মুসলমান বালকের বেশে, পরনে আতময়লা লুঙ্গি আর ফতুয়া, বুকে আবার একটা ছাতা ঝুলছে। আশানুল্লাহর টিমই খেলায় জিতল। বড় রাস্তার উপর আশানুল্লাহর মোটর দাঁড়িয়ে, মাঠ থেকে এবার সে তাঁবেদারদের নিয়ে চলে এলো সেটার সামনে। ছেলেরা তার সামনে শিলটা নিয়ে হাজির হতেই সেটা নিজের হাতে তুলে নিল আশানুল্লাহ, মুখে চওড়া হাসি। হরিপদ ইতিমধ্যে তার সামনে হাজির হয়েছেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তিনবার ফায়ার করলেন। আশানুল্লাহ তক্ষণি প্রাণ হারাল, সবাই হতবাক। হরিপদও ছুটতে শুরু করলেন, পিছনে হেমদারোগা আর সিদ্দিক দেওয়ান। মাঠের শেষে রেললাইন, সেখান থেকে একটা পাথর তুলে সিদ্দিক ছুঁড়ে মারল। পাথরটা লাগল ঠিক হরিপদর মাথায়, চোখের পাশে। উনি মাটিতে পড়ে জ্ঞান হারালেন, ধরা পড়ে গেলেন। এবার কোতোয়ালিতে নিয়ে গিয়ে চলল অকথ্য অত্যাচার। শোনা যায় পুলিশ ওর পায়ুপথে গরম ডিম ঢুকিয়ে দিল, কারেন্ট শক দিল, মাথার চুল মুঠো করে ছিঁড়ে নিল, সারা গায়ে দিল চুরুটের ছ্যাঁকা, পুরুষাঙ্গে লাঠি দিয়ে আঘাত করল। পরের দিন থেকে শুরু হল আরও পাশবিক নির্যাতন। অ্যাডিশনাল পুলিশ সুপার জেকব শুটার প্রায় শখানেক সেনা নিয়ে হরিপদকে হাতে হাত করা, কোমরে দড়ি দিয়ে বেঁধে বিভিন্ন গ্রামে নিয়ে গিয়ে অত্যাচার করতে লাগল। বড় বড় হাটে গিয়ে রীতিমতো লোকজন জড়ো করে হরিপদকে ঘুষি লাথি লাঠি মারতে লাগল পুলিশ। হরিপদর সারা শরীর রক্তাক্ত, তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন। কিন্তু মনোবল হারালেন না, দলের কারোর নাম মুখে আনলেন না। এবার ওকে নিয়ে যাওয়া হলো বড় বড় স্কুলগুলোতে। স্কুল প্রাঙ্গণে ছাত্রদের ডেকে দাঁড় করিয়ে চিৎকার করে শুটার বলল, ভুলেও কেউ যেন বিপ্লবীদের সঙ্গে না মেশে, মিশলে সকলের হরিপদর হাল হবে। এরপর শুটার হরিপদকে টানতে টানতে নিয়ে গেল তাঁর বাড়িতে। তারপর হরিপদর মাকে টেনে হিঁচড়ে নিয়ে এলো, মায়ের সামনেই বেধড়ক মারতে লাগল হরিপদকে। হরিপদ অজ্ঞান হয়ে গেলেন। একটু বাদে হরিপদর বাবাকে টেনে এনে বেঁধে ফেলা হলো একটা খুঁটির সঙ্গে। শুটার এবার সৈন্যদের আদেশ দিল কেরোসিন ছড়িয়ে সারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে। তারপর হরিপদর সামনেই বাবাকে মারতে শুরু করল। হরিপদ মন্ত্রগুপ্তির শপথ মেনে মুখ বুঝে সব দেখলেন, সহ্য করলেন। এরপর কলকাতায় নিয়ে গিয়ে বিচার শুরু হলো হরিপদর। প্রেসিডেন্সি জেলে নেতাজি তাঁকে কোলে তুলে অভিনন্দন জানালেন। হরিপদর বাবাকে রবীন্দ্রনাথ ঠাকুর দু লাইনের একটা কবিতার মাধ্যমে তাঁর আশীর্বাণী পাঠালেন।
বিচারে ফাঁসির আদেশ হল হরিপদর। এবার দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত

0: এবং শরৎচন্দ্র বসু লড়াই চালিয়ে এই নাবালকের ফাঁসি মকুব করতে সমর্থ হলেন। যাবজ্জীবন কারাবাসের সাজা হল, প্রথমে আন্দামান সেলুলার জেলে এবং পরে অন্যত্র টানা ১৬ বছর কারাবন্দী রইলেন হরিপদ। হরিপদ কমিউনিস্ট আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন আন্দামানের জেলে থাকতেই, তাই জেল থেকে বেরিয়ে নেমে পড়লেন পার্টির কাজে। কলকাতায় সরস্বতী প্রেসে একসঙ্গে থাকতেন প্রমোদ দাশগুপ্ত, কামাখ্যা ঘোষ, গণেশ ঘোষেদের সঙ্গে। ২ বছর পর বাবা মার জোড়াজুড়িতে বিয়ে করলেন। এর কিছুদিন পরেই কমিউনিস্ট পার্টিতে মতভেদের কারণে গণেশ ঘোষ, অনন্ত সিংহ এবং তিনি পার্টি ত্যাগ করলেন। শিলিগুড়িতে কিছুদিন কাজ করেছেন একটি প্রতিষ্ঠানে। স্ত্রী বীণা দেবী চাকরি করতেন পুরসভা দপ্তরে। অতি কষ্টে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে নিয়ে জীবন কাটিয়েছেন টানাটানির মধ্যে। অনেক পরে বিপ্লবীদের সরকারি পেনশন চালু হলে সংসারে কিছুটা স্বচ্ছলতা এসেছিল। তাঁর জীবনের নানা ঘটনা পরবর্তীকালে দেখানো হয়েছে নট্য কোম্পানির যাত্রা, নাটক, টিভি ফিল্ম এবং সিনেমায়। বাংলাদেশ সরকার তাঁকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছিল মুজিবুর রহমানের সময়। ভারতের অন্যান্য প্রদেশ থেকেও তাঁকে সম্মান জানানো হয়েছে। আন্দামান জেলেও সম্মানিত হয়েছেন। ১৯৯৩ সালে ৩০ নভেম্বর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর প্রয়াণ ঘটে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার ছোট্ট বাড়িতে। দুর্ভাগ্য, এমন এক স্বাধীনতা সংগ্রামীকে আজ আমরা প্রায় ভুলেই গিয়েছি।
1: অগ্নিযুগের অনামীরা, এই পর্যায়ে শুনলেন হরিপদ ভট্টাচার্যের কথা, বললেন কৃষ্ণেন্দু দেব।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 8:30 হয়ে 3 সেকেন্ড। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজকে শুনবেন শরদ, শিল্পী পুষ্পেন দে, রাগ দেশি টোড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তরুণ রায়।

দেশি টোড়ি রাগে শুনলেন শরৎ, শিল্পী পুষ্পেন দে, তবলায় ছিলেন তরুণ রায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতায় শুরু হচ্ছে গানে গানে প্রথম পর্ব, আসরের প্রথম গান, শিল্পী মান্না দে।

1950 সালে মুক্তি পেয়েছিল মেজদিদি ছবি। মেজদিদি ছবির গান শুনলেন প্রথম গান মান্না দে। এ গানটির কথা লিখেছেন হরপ্রসাদ মণ্ডল এবং উৎপল দাস, আর এ গানের সুর সুপর্ণকান্তি ঘোষ। পরের গানটি মেজদিদি ছবি থেকেই, গানটির কথা লিখেছেন সজনীকান্ত দাস আর সুর কালীপদ সেন, শিল্পী কানন দেবী।

1950 সালে মুক্তি পেয়েছিল মেজ দিদি ছবি। সেই ছবির গান শুনছেন সজনীকান্ত দাসের কথায় কালীপদ সেনের সুর। আসলে শেষ গানটি শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

0: মেজ দিদি ছবির গান শুনলেন গানে গানে প্রথম পর্ব। এই পর্যন্ত আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রামস্বামী আজ শপথ গ্রহণ করবেন। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিন দিনের সফরে চীনের রাজধানী বেজিং যাচ্ছেন। চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসি বিস্তারিত খবরে। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা রয়েছে। আস্থা ভোটের আগে নিজেদের সমর্থন সুসংহত করতে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সহযোগী দলগুলির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। মিত্র দলগুলির সমর্থনের পাশাপাশি টিভিকে সরকার এআইএ ডিএমকের একটি অংশের এবং আম্মা মক্কাল মুন্নাত কাজাগামের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনও নিশ্চিত করেছে। বর্তমানে বিধানসভায় টিভিকের পক্ষে প্রায় 150 জন বিধায়কের সমর্থন রয়েছে, তবে শাসক দলকে সমর্থন জানানোর পর আম্মা মক্কাল মুন্নাত্র কাজাগামের এস কামরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে গতকাল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। সরকারের প্রতি সমর্থন জানানোকে কেন্দ্র করে এআইএ ডিএমকে দলটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড্ডাপাদি কে পলানাস্বামীর নেতৃত্বাধীন অংশটি দলের বিধায়কদের টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমণিকে বিধানসভায় এআইএ ডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর গতকাল সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গাস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গাস্বামীকে পদ ও গোপনীয়তা শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 224 পরগনার বিধায়করা। আগামীকাল প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের জয়ী বিধায়করা। 15ই মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রের খবর, তাপস রায়কে অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। গতকাল প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নেন। লোকভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। রাজ্যে পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক

0: পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি গবাদি পশুর হাট, কসাইখানা এবং অবৈধ খনন কার্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশিকায়। রাজ্যের সমস্ত থানার মালখানায় থাকা অস্ত্র এবং গুলির ভাণ্ডার যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। 15 মের মধ্যে সমস্ত মালখানা পরীক্ষা করে নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে। মোটরযান আইন মেনে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রি জয়পুরের বাসিন্দা মনীষ, তাকেও আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের কেরিয়ার কাউন্সিলর কুমারকেও। এনটিএর মহানির্দেশক অভিষেক সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
1: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হবে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ও রূপোর উপর 5% এবং প্লাটিনামের উপর 5.4% শুল্ক বাড়ানো হল। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতেই তাঁর আবেদন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিংয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত আগামীকালের বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। এই নিয়ে ট্রাম্প সপ্তমবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসছেন। 2017 সালের পর এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, এবারের সফরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প চীনে আসছেন না। চীন রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সফরে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এয়ারফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে আছেন বিদেশ সচিব মার্কো রুবিও, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল প্রমুখ। কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরাভাষে মত বিনিময় করেন। ইউএই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উভয় নেতাই একমত হন। এদিকে ইরান তাদের একটি দ্বীপে হামলা চালানোর উদ্দেশ্যে সশস্ত্র বাহিনী পাঠিয়েছে বলে কুয়েত অভিযোগ করেছে। তবে কুয়েতের এই অভিযোগে ইরান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক যুদ্ধে কুয়েত বারবার ইরানের হামলার শিকার হয়েছে। 6 জনের সশস্ত্র বাহিনী ইরাক ও ইরানের সীমান্তবর্তী পারস্য উপসাগরের উত্তর পশ্চিম দিকে বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল বলে কুয়েতের দাবি। ভারতে আগামীকাল 2 দিনের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক বসতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তারা সাক্ষাৎ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা এখানে উপস্থিত থাকবেন। নতুন দিল্লিতে আজ বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আজ সকালে তিনি চিলির বিদেশমন্ত্রী

0: বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেস ম্যাকেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড নামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তার। সন্ধ্যের পর তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মতবিনিময় করবেন। গতকাল সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট ও ইন্টার কাশীর মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। দুদলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নবরায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হবে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বাঁকুড়া জেলায় বিধানসভা নির্বাচন প্রক্রিয়া। ফলাফল ঘোষণা পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। তবে জেলার কোথাও নির্বাচন পূর্ববর্তী ও ফল ঘোষণার পরবর্তী সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত ও জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মেধা তালিকায় বাঁকুড়া জেলা থেকে মোট 14 জন পরীক্ষার্থী স্থান করে নিয়েছেন। এদের মধ্যে রাজ্যে তৃতীয় ও চতুর্থ ছাড়াও একাধিক স্থান অর্জন করেছে জেলার কৃতী ছাত্রছাত্রীরা। এছাড়াও প্রথম দশে জায়গা করে নিয়েছেন ওন্দার বিবেকানন্দ বিদ্যাপীঠের মাধ্যমিকের প্রথম ব্যাচের ছাত্র অরিত্র চ্যাটার্জি, তার প্রাপ্ত নম্বর 688। তীব্র দাবদাহ থেকে স্বস্তি ফিরেছে জেলায়। গত কয়েকদিন ধরেই কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে জেলা জুড়ে। সকাল থেকে তাপমাত্রা খুব বেশি না থাকলেও বিকেল হতেই কার্যত কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টির জেরে স্বস্তিতে জেলাবাসী। বৈশাখের শুরু থেকেই বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও মুষলধারে বৃষ্টি গ্রীষ্মকালীন শাকসবজি চাষের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে বলে জানিয়েছেন জেলার কৃষি প্রধান এলাকার কৃষকরা। এই সময় নানান ধরনের শাক, লাউ, পটল, উচ্ছে, কাঁচা লঙ্কা, শশা, ঝিঙে, কুমড়ো, বেগুন প্রভৃতি চাষ হয়। রুক্ষ মাটিতে বৃষ্টির জেরে ফলন ভালো হবে বলেই ধারণা কৃষকদের। তবে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির জেরে সবজি ও ফুল চাষে ক্ষতি হয়েছে। একটা সময় ছিল যখন নববর্ষ মানেই নতুন খাতা বা হাল খাতা। সেই নতুন লাল খাতার গৌরব আজ আর নেই। তথ্য প্রযুক্তির যুগে আধুনিকতার ছোঁয়ায় আজ সবই কম্পিউটার পরিচালিত। তবুও সাবেকি রীতি মেনে গ্রামে গঞ্জে কিছু কিছু দোকানে নতুন খাতা ও দোকানে পুজো দেখা গিয়েছে। মন্দিরে মন্দিরে দেখা গিয়েছে ব্যবসায়ীদের ভিড়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে জেলার ঐতিহ্যবাহী মন্দিরগুলিতে ছিল সাজো সাজো রব। জেলা সদরের মহামায়া মন্দির, ছিন্নমস্তা মন্দির, গণেশ মন্দির, সংকটমোচন মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় দেখা যায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে ব্যবসায়ীদের গণেশ মন্দিরে পুজো দিতে দেখা গেছে। ভক্তদের ভিড় দেখা যায় জয়রামবাটি মাতৃ মন্দিরেও। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে বাঙালির ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানেও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়। বৈশাখ মাসের পরিচিতি গ্রীষ্ম ঋতু হলেও এই মাস বিশ্বকবির জন্মমাস। কবির জন্মদিবসে আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমি ও মুক্ত কণ্ঠের আয়োজনে নিষ্ঠার সঙ্গে বাঁকুড়া শহরের প্রতাপ বাগানে সুকুমার উদ্যানের ছাতিমতলায় কবির আবক্ষ মূর্তির সামনে গানে কথায় নৃত্যে ছন্দে সুরের মূর্ছনায় পালিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। প্রথা মেনে জন্মদিনে নিবেদন করা হয় পায়েসও। জেলার শিল্পী কলা

0: কৌশলীদের পাশাপাশি হাজির ছিলেন বিশিষ্টজনেরাও। কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পর কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে 150 বিঘা রুখা সুখা জায়গার ওপর আমের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন বাঁকুড়ার ডক্টর মানুষ মণ্ডল। তার তৈরি 7000-এর বেশি আমের বাগানে রয়েছে 20টিরও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ। আমও ফলেছে দেদার, স্বাদে ও গন্ধে অতুলনীয় আম্রপালি, আলফনসো, বোম্বাই, কোহিতুর, দশেরা, মল্লিকা সহ নানান প্রজাতির সুস্বাদু বাঁকুড়ার আম জেলা, রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিগত বছরগুলিতে বিদেশের বাজারেও সমানভাবে সমাদৃত হয়েছে। সঙ্গে একাধিকবার দিল্লির আম উৎসবে সেরার সেরা শিরোপাও অর্জন করেছে এই জেলার আম। চলতি বছরে বাঁকুড়া জেলায় আমের ফলনও নজর কাড়া। আমের বাগানগুলিতে নিয়মিত পরিচর্যা ও গাছে মুকুল আসার সময় সঠিকভাবে ড্রোনের সাহায্যে প্রয়োজনীয় স্প্রে করার ফলে এবার ফলনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আম্রপালির সঙ্গে বিদেশি জাতের মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, ব্ল্যাক স্টোন, আলফনসো সহ অন্যান্য প্রজাতির আমও ফলেছে বলে জানিয়েছেন ডক্টর মানুষ মণ্ডল। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, আগামী 2-3 ঘন্টার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও বা 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট এলাকার মানুষজনকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তা।
2: বাবা, 3000 দাও।
3: কেন বাবা?
2: আমার পকেট মানি।
3: আরে এখন তো শুধু 2000-ই ক্যাশ আছে।
2: ওহো বাবা, বুলেট ট্রেনের যুগে গরুর গাড়ি চালাচ্ছ? ডিজিটাল পেমেন্ট চালাও। হ্যাঁ না, হ্যাঁ, সোজা UPI দিয়ে পেমেন্ট করো, ইটস ইজি।
3: আরে বাহ, আমাকেও শিখিয়ে দে, তোর 1000 নিয়ে নে।
2: তোমার মোবাইলটা দাও।
3: ভারত ডিজিটাল পেমেন্ট করে
4: এখন সব লেনদেনই সহজ একেবারে।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন গানে গানে দ্বিতীয় পর্ব। প্রথমে কাল ছবির গান, অভিজিৎ বসু।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে শুনছেন অমিত কুমার এবং শানির দ্বৈত কণ্ঠে এই গান শুনলেন আর এবারের শিল্পী উষা উত্থপ।

কাছের মানুষ ছবির এ গানের সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

পঁচিশে বৈশাখ। যদি বলি পঁচিশে বৈশাখ, সে কি কেবল এই একখানি দিন? প্রতি মে মাসে যে পঁচিশে বৈশাখ আসে, কখনো আট কখনো নয়, তাই কি শুধু পঁচিশে বৈশাখ? বলতে ইচ্ছে করে আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, পঁচিশে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সারা জাগিয়ে জানান দেয় পঁচিশে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। হ্যাঁ, রবি ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ। কিন্তু আমাদের এই 365 দিনের মধ্যে বাকি যে 364খানি দিন রয়েছে, সবটা জুড়েই তো আমাদের পঁচিশে বৈশাখ, কারণ সবটা জুড়েই তিনি আমাদের সঙ্গে থাকেন। তবু এই কটা মাত্র দিন, অর্থাৎ পঁচিশে বৈশাখের দিনটিকে প্রথম ধরে সেখান থেকে আরও 15টা দিন, আমাদের একটু অন্যরকম কাটে। তার গান, তার লেখা, সব কিছু নিয়ে আমাদের যে প্রাত্যহিক চর্চা, এই কটা দিন যেন মনে হয় তার একটু পরিস্ফুরণ ঘটুক। পাড়ায় পাড়ায়, স্কুলে স্কুলে কত না অনুষ্ঠান তাকে ঘিরে, যিনি জুড়ে আছেন আমাদের জীবন। দিনটা ক্যালেন্ডারের পাতা বলছে বুধবার, আর ঘড়ি বলছে সময়টা সকাল 10:05:50। তাই বুধবারের সকাল 10:00 থেকে 11:00 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মানে বাংলা ছবির গান শোনার দিন। আবার ওই যে ক্যালেন্ডারেও তো বলছে আমরা কবি পক্ষে আছি, আমরা রবি পক্ষে আছি। তাই বাংলা ছবির গান তো শুনবই, কিন্তু সেই সাদা কালোর সময় থেকে এই রঙিন ছায়াছবির যে সময়কাল, কতগুলি দশক পেরিয়ে এসেছে, বদলে যায়নি একটি মাত্র বিষয়, তা হল বাঙালির প্রাণের টান। তাই বাংলা, বাঙালিয়ানা, বাঙালির জীবনের গল্প বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলা ছবিতে বারে বারে এসেছে, আর ঠিক সেই কারণেই বারে বারে এসেছেন রবীন্দ্রনাথ। কখনো তার গল্প, কখনো তার উপন্যাস, আবার কখনো বা যে কোনো সিচুয়েশনকে বাংময় করে তুলতে তার গান, তার সুরের আশ্রয়। বাংলা ছবি ঋণী তার কাছে, বাংলা ছবি কৃতজ্ঞ তার কাছে। আসুন আজকের এই রবিপক্ষ বা কবিপক্ষ, তারই মাঝে যখন বাংলা ছবির গান শোনার দিন গানের ভেলায়, আসুন ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কতবার কত রকমভাবে পেয়েছি সেই সব টুকরো কোলাজ একটু মনে করার চেষ্টা করব আজ। ছবিতে ব্যবহৃত তার সে সকল গান, তার লেখা নিয়ে তৈরি ছবি, তার জীবন নিয়ে তৈরি ছবি, নানানভাবে জুড়ে আছেন তিনি আমাদের প্রাণ মন ভালো লাগা ভালোবাসা সবটাই। আসুন সেসব ছবির গান আর বেশ কিছু গল্প নিয়ে সাজাই আজকের গানের ভেলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার, আর জানি আপনারাও রয়েছেন রেডিও সেটের অপর প্রান্তে। ডায়াল করুন 2213134213, সেই চিরাচরিত কোড 033, আবারও বলি 033221313142। গানের ভেলায় আজ রবি ঠাকুরের গান।

আলো ছবির প্রতিটি গানে তার পরশ, আর সে ছবি মানুষের মনে কিভাবে জায়গা করে নিয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই যে এত বাংলা ছায়াছবিতে বারেবার তার গান ব্যবহৃত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যথোপযুক্তভাবেই, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক কেমন ধারণা ছিল তার এই চলচ্চিত্র সম্পর্কে? 1929 সালে মুরারি ভাদুরীকে একটি চিঠি লেখেন রবীন্দ্রনাথ, তার চলচ্চিত্র ভাবনার কথা সেখানে পাই। তিনি লেখেন, একটি সিনেমার প্রধান বস্তু হচ্ছে স্বরূপ বা প্রতিমূর্তির প্রবাহ। এ স্বরূপের সৌন্দর্য ও মহত্ব প্রকাশে অন্য কোনো ভাষা প্রয়োগের প্রয়োজন পড়লে তাহলে তা অযোগ্যতাই প্রমাণ করবে। স্বরমাধুর্যের, স্বরপ্রবাহের গভীরতা যদি কোনো শব্দ ছাড়াই সঙ্গীতের দ্বারা সম্ভব হয় তাহলে স্বচ্ছ সৌন্দর্যবোধ সম্পন্ন অভিজ্ঞতা ধরলে দোষ কি? চিরনূতনের পূজারি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই বারে বারেই আমরা দেখেছি যে যখনই নতুন কিছু ভাবনা, নতুন কোনো আইডিওলজি, নতুন কিছু আসে, মানুষ খানিক গেলো গেলো রব করেন বটেই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তেমনটি তো ছিলেন না। তিনি সর্বক্ষণই যেন নতুনের খোঁজে বেরিয়েছেন, আর তাই নতুনকে যখন দেখেছেন আবাহন করতে ভোলেননি কখনো। সে কারণেই 1929 সাল মানে যখন এ দেশেই চলচ্চিত্র নামক ভাবনাটির পদচারণও সেভাবে ঘটেনি, অবশ্যই বিশ্বভাবনা বিশ্বচিন্তার সঙ্গে তিনি সারাক্ষণই জড়িত ছিলেন যেহেতু তিনি জানতেন, এবং তাকে নাড়া দিয়ে গিয়েছিল এই ভাবনাখানি যে মনের ভাব প্রকাশ তা যদি সুর স্বর সঙ্গীতের মধ্যে দিয়ে হয় তবে চলচ্চিত্রের মতন একটি মাধ্যমের মধ্যে দিয়ে কেন নয়, তার মধ্যে দিয়েই যদি আমি আমার স্বরূপ প্রকাশ করতে পারি, আমার ভাবনাটুকু প্রকাশ করতে পারি, তাহলে তাতে দোষ কী?

ছুটি ছবির গানখানি চিন্ময় চট্টোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দুটো কণ্ঠে শুনলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে যদি আমরা নির্মিত বাংলা ছবির দিকে তাকাই, সংখ্যা তো নিহাত কম নয়, সত্যিই গুণে শেষ করা যায় না। সত্যজিৎ রায়, অজয় কর, ঋত্বিক ঘটক, তপন সিংহ, নরেশ মিত্র, মিঠু বসু অথবা ঋতুপর্ণ ঘোষ, বারবার তারা রবি ঠাকুরের বিভিন্ন গল্প উপন্যাসকে উপজীব্য করে তৈরি করেছেন, ছবি নির্মাণ করেছেন। কিন্তু তারও বহু বহু আগে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কিন্তু, যখন সবই মাত্র এই চলচ্চিত্রের পদার্পণ ঘটছে ভারতবর্ষের বুকে, তিনি আহ্বান জানিয়েছিলেন চলচ্চিত্র নামক একেবারে নবজাতক বিষয়টিকে। প্রথম ইউরোপ সফর শেষ করে যখন দেশে ফিরলেন, ভারী ভালোবেসে ফেলেছিলেন ইউরোপ শহরে সফরের সময়ই চলচ্চিত্রকে। দেশে ফিরে তিনি কাহিনীকার, গীতিকার, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা এবং পরিচালক হিসেবে নিজেকে আবিষ্কার করলেন।

এবং আমাদের সামনে উপস্থাপন করলেন ভিন্ন এক মাত্রায়। সেই সময় নিউ থিয়েটার্স তারা একদম শুরুর দিকের, আপনাদের জানা থাকবে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিউ থিয়েটার্সের নাম সেই সময়টায়। তো তারা প্রযোজনা করবেন বললেন নটীর পূজা, রবীন্দ্রনাথ ঠাকুর করলেন সেই ছবির পরিচালনা। আবার 1930 সালে মিঠু বসুর গিরিবালা, এই ছবিটি যখন নির্মাণ করছেন মিঠু বসু, সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়েছিলেন পরতে পরতে, নানানভাবে ইনপুটস দিয়ে কোথায় কি করলে ভালো হয়, কোথায় কি করা যেতে পারে, অন্যভাবে ভাবা যেতে পারে, চলচ্চিত্র নির্মাণের নানান খুঁটিনাটি তিনি ভাগ করে নিতেন মিঠু বসুর সঙ্গে। এভাবেই একেবারে নতুন এক মাধ্যম, মনের ভাব প্রকাশের এক মাধ্যম চলচ্চিত্রকে আপন করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ।

0: বাংলা ছবির আইকনিক মুহূর্তের কথা যদি বলতেই হয়, আসলে শুধুমাত্র সমালোচকদের দ্বারা অত্যন্ত সমাদৃত হলেই যে আইকনিক হয় তা তো না, অত্যন্ত জনপ্রিয়, মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়ার মতন যে বিষয় তাও তো আইকনিক হয়ে ওঠে। আর সেভাবেই যদি দেখতে হয় তাহলে অবশ্যই দাদার কীর্তি ছবির এ গানের সঙ্গে জড়িত যে মোমেন্ট, যে সিচুয়েশন, সবটা কিন্তু আইকনিক হয়ে রয়েছে। বাংলা ছবির যারা সমস্তার, যারা ভালোবাসেন বাংলা ছবিকে, অবশ্যই দাদার কীর্তি ছবির এই গানখানি সঙ্গে তাপস পাল এবং মহুয়া রায়চৌধুরীর সেই অনেক কথা জাগো বলি কোনো কথা না বলে, শুধুমাত্র এক্সপ্রেশন আর অনবদ্য একটি মুহূর্তের সাক্ষী বাংলা ছবি। শোনালাম সেই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কানপাতবো টেলিফোনে রবিপক্ষই বলুন বা কবিপক্ষই বলুন, এই সময়টায় আজকের বাংলা ছায়াছবির গান শুনছি আমরা রবি ঠাকুরের গানে গানে। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার।
1: নমস্কার শর্মিষ্ঠাদি।
0: নমস্কার,
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ হ্যাঁ বলুন সব্যসাচী।
1: অনেক অনেক দিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে।
0: ঠিক ঠিক।
1: এবং খুব ভালো দিনে একটা কথা হচ্ছে, ভালো বিষয় নিয়ে কথা হচ্ছে। এবং একটু আগে আপনি যার গান শোনালেন হেমন্ত মুখোপাধ্যায়, তিনি যখন সঙ্গীত পরিচালনা করেছেন এবং সেখানে অবধারিত ভাবে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ বহু ছবিতে করেছেন এবং এমন এমন শিল্পীকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইয়েছেন যেটা কিন্তু সেই সময় খুব বৈপ্লবিক চিন্তা ছিল। যেমন মনে পড়ছে আমার 1958 সালে যখন লুকোচুরি ছবি হলো, তখন কিশোর কুমার এবং রুমা গৌরঠাকুরতাকে যে মায়াবন বিহারিণী গাইয়েছিলেন, তখনও কিন্তু কিশোর কুমার চারুলতা হয়নি, ফলে রবীন্দ্রসঙ্গীত তখনও কিশোর কুমার সেই প্রথম গাইলেন। এবং তারপরে যখন আশা ভোঁসলেকে নিয়ে এলেন 1971 সালের ছবি কুহেলিতে, মেঘের কোলে রোধ এসেছে, আশা ভোঁসলে রবীন্দ্রসঙ্গীত গাইবেন এটা ভাবনাটাই খুব একটা সাংঘাতিক ছিল। এরপরে মনে পড়ছে অগ্নিশ্বর 1975 ছবি, নিজের ভাতৃস্পুত্রী সুমিত্রা রায়, একদম নতুন তিনি তখন সুচিত্রা মিত্রের ছাত্রী, তাকে দিয়ে তবু মনে রেখার মতন একটি গান ব্যাকগ্রাউন্ডে গাওয়ালেন। আরেকটা গানের কথা মনে পড়ে, যেটা 1971 সালেরই ছবি নবরাগ, এবং এই যে বিজয় বসু যিনি পরিচালক তার ছবি এটি, এবং সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে আমি জেনে শুনে বিশ করেছি একটি পার্টির সিনে সুচিত্রা সেনের লিপে, সে গানটাও কিন্তু খুব বৈপ্লবিক একটা প্রয়োগ ছিল। একটু আগে আপনি অরুন্ধতী দেবীর কথা বলছিলেন, তার মেঘ রৌদ্র ছবি, সেখানে মান্না দে গাইছেন যে নাচাহিলে যারে পাওয়া যায়, এবং একটু যদি গানটা শোনেন অরিজিনাল যে সাউন্ড ট্র্যাকের গানটা, একটা আশ্চর্য গতিময়তার মধ্যে গানটা হচ্ছে, টাঙ্গার আওয়াজ পাওয়া যাচ্ছে, সংলাপ হচ্ছে, এবং তার মধ্যে মান্না দে গাইছেন সেই গান। আর এরকম যখন গান তৈরি হয়েছে, হেমন্ত মুখোপাধ্যায় যখন গান তৈরি করিয়েছেন, তখন এরকম অনেক গানের অনেক মানে আর কি পেছনের গল্পগুলো খুব ইন্টারেস্টিং, তেমনই একটা গল্প বলে শেষ করব। এটা হচ্ছে 1970 সালেতে তরুণ মজুমদার যখন নিমন্ত্রণ ছবিটা করলেন, এবং তখন হেমন্ত মুখোপাধ্যায়কে তরুণ মজুমদার একটি রবীন্দ্রসঙ্গীত প্রয়োগের অনুরোধ করলেন, গানটি হচ্ছে দূরে কোথায় দূরে দূরে, এবং সহ যিনি সহ অভিনেত্রী নন্দিনী মালিয়া তার লিপে থাকবে এই গান, একটা পারিবারিক পিকনিকের সিনে এই গান থাকবে, এবং কে কে গান কোথায় মানে কে গান এ গানে কে গাইবেন পেছনে কোথায় লোকেশন হবে, সেই সব চিন্তা ভাবনা করতে করতে হেমন্ত মুখোপাধ্যায় তরুণ মজুমদারকে বললেন যে আমার মাথায় একটা প্ল্যান আছে কিন্তু সে রাজি হবে কিনা জানি না, এবং রাজি হবেন কে না কণিকা বন্দ্যোপাধ্যায়। তরুণ মজুমদারকে নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় কণিকা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়িতে গেলেন, এবং শান্তিনিকেতনও পুরো কাজটা হলো না, তখন কণিকা কলকাতায় গেলেন এবং HMV স্টুডিওতে এই গান রেকর্ডিং হলো। এবং সেই সময় তরুণ মজুমদার লিখছেন যে কণিকা বন্দ্যোপাধ্যায় ওই গান গাওয়ার সূত্রে যে পরিচয় হলো, যে পারিবারিক পরিচয় হলো, তার আতিথেয়তা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, এবং সেই গান যখন বেরোলো

রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলা ছবিতে বাড়িয়ে বাড়িয়ে, অর্থাৎ যদি আমরা ভেবে দেখি সেই মুক্তি বা গোড়া ছবি ৩০-৪০-এর দশক, সেখান থেকে শুরু করে পরবর্তীতে এমন কোনো দশক যায়নি যে সময় তার গান বাংলা ছবিতে আসেনি। এক্ষেত্রে কিন্তু মূলধারার ছবি বলুন অথবা সমান্তরাল ছবি বা প্যারালেল ছবি যাকে আমরা বলি, অর্থাৎ দুই ধারার ছবিতেই তিনি আছেন, তাঁকে বাদ দিয়ে হয় না। সত্যজিৎ রায় যেমন, চারুলতা অবশ্যই আমাদের স্মরণ করতেই হয়, ঘরে বাইরে, তিন কন্যা, তিন কন্যাতে তো তিনটি গল্প, পোস্টমাস্টার, সমাপ্তি, মণিহারা। আবার তপন সিনহা কাবুলিওয়ালা নিয়ে আসছেন, ক্ষুদিত পাশান নিয়ে আসছেন, অতিথি আনছেন, এভাবেই মূলধারার ছবির সঙ্গে সঙ্গে প্যারালেল ছবিতেও বারেবার তাঁর লেখা গল্প, তাঁর লেখা কবিতা এসেছে ছবির উপজীব্য হয়ে বিভিন্ন সময়ে। সুতরাং একটু এই বিষয়টাতে আলোকপাত করতে ইচ্ছেই করে যে পরিচালক যারা, তারা কতটা তাঁকে আত্মস্থ করলে তবে তাঁর লেখাকে এভাবে স্ক্রিনে নিয়ে আসতে পারেন, আনার সাহস রাখতে পারেন, কতটা তাঁকে আত্মস্থ করে নিলে পরিচালকেরা ছবির নানান দৃশ্যে এমন ব্যবহার করেন রবীন্দ্রসঙ্গীতের গান, শুধুমাত্র কখনো বা সুরটুকু, যা অনেক না বলা কথা বলে দেয়। ঋতুপর্ণ ঘোষ অবশ্যই, তার কাছে বাংলা তথা বাঙালি কৃতজ্ঞ থাকবে, তার সৃষ্টির কাছে কৃতজ্ঞ থাকবে।

তাঁর যে ছবিগুলি সেখানেও আমরা দেখব। রবীন্দ্রসঙ্গীত তো বাড়ি বাড়িই এসেছে, এমনকি চোখের বালি বা নৌকাডুবির মতন ছবি করেছেন তিনি একেবারেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসকে অবলম্বন করে। আত্মস্থ করেছেন কিভাবে তিনি রবি ঠাকুরকে, ছোট্ট একটা কবিতা শোনাব, না ছবিতে ব্যবহৃত নয়, কিন্তু ঋতুপর্ণ ঘোষের কণ্ঠে।

0: ঋতুপর্ণ ঘোষের কণ্ঠে কৃপণ।
1: আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম। তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যার আজ ভিখারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।

0: ঋতুপর্ণ ঘোষের কণ্ঠে কৃপণ কবিতা শুনলাম, এবং তারপর এক যে ছিল রাজা ছবির গান শাহানা বাজপেয়ীর কণ্ঠে। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো, 0332211342। নমস্কার। হ্যালো,
1: নমস্কার সুপ্রভাত দিদি।
0: নমস্কার, বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বলছি থানা অন্তর্গত কৈতারা গ্রাম থেকে প্রফুল্ল দাস
0: বলুন।
1: অনেকদিন বাদে পেলাম দিদি আপনার কণ্ঠ, খুব ভালো লাগছে, মনে আনন্দ পেলাম। আর আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সত্যি করে খুব ভালো, আমাদের রবি ঠাকুরের অনুষ্ঠান। আর একটা ফিল্মের কথা আমি বলবো আপনার সঙ্গে, একটু শেয়ার করে নেবো, সেটা হচ্ছে কাবুলিওয়ালা। ওই যে সেই সুন্দর ডায়লগ, ওকে আমি আবার আসবে তোমার জন্য বাদাম নিয়ে আসবে, খুব সুন্দর একটা বই আমাদের যে মনে আজও গেছে রয়েছে অন্তরে এই ঠাকুরে। তাই এই বলি শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
0: নমস্কার। সত্যি কাবুলিওয়ালা আর মিনি যেমন চিরন্তন বাবা এবং মেয়ের ভালোবাসার এক আখ্যান, একইভাবে আমাদের প্রত্যেকের মনের মধ্যে অপত্য স্নেহ যে ফুলগু ধারার মতন বয়, তাকে কি অবলীলায় রবি ঠাকুর আঁকলেন তার কলমে, গল্পের পাতায়, উপন্যাসের পাতায়। আর তেমনই ধরা পড়ল তা সেলুলয়েডে, সে ছবির মিনির নাচখানির কথা মনে পড়ছে। দেখুন তো আপনাদের মনে পড়ে কিনা।

বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর আর ছোটদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর দুই কিন্তু একটুখানি অন্যরকম। আমাদের উপলব্ধিতে, আমাদের দুঃখের সময়, আমাদের কষ্টের সময় আঁকড়ে ধরেন তিনি তার সার্বিক সত্তা দিয়ে। আর ছোটদের জীবনে রবীন্দ্রনাথ রঙে, সুরে, গানে, আনন্দে, মজায় সবটাই। সে কারণেই এই যে কবিপক্ষে এই সময় বিভিন্ন জায়গায়, স্কুলে স্কুলে, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হয়, অদ্ভুত এক বাঙালিয়ানা এর পরতে পরতে জুড়িয়ে আছে। ঠিক যেমন খরবায়ু বয় বেগে রবি ঠাকুরের গান শুনলাম কাবুলিওয়ালাতে, আবার মনে পড়ে যায় দাদার কীর্তি ছবিতে, ঠিক তেমনই জানি না এখন আর বাংলার কোন ক্লাবে ক্লাবে এভাবে রবি ঠাকুরের জন্মদিনকে উপলক্ষ করে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন হয়, ঠিক যেমনটা

0: এদের চিত্রাঙ্গদা হোক অথবা আমরা প্রত্যেকেই যদি ভেবে দেখি আমাদের ছেলেবেলার কথা, শ্যামা, চণ্ডালিকা, তাসের দেশ, চিত্রাঙ্গদা, আমাদের সকলের স্মৃতির সঙ্গে এক ঝলক দক্ষিণা বাতাসের মতন জড়িয়ে থাকে, তাই না? কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
1: আজকের অনুষ্ঠানটা শুনে আমরা নানান দিক থেকে সমৃদ্ধ হচ্ছি। আমার একটা ছবির কথা মনে পড়ছে, উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা। সেখানে ওনার একটা ডায়লগ ছিল, তোমরা আজ আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো আজ তোমাকে দেওয়ালে তোমাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। আর হেমন্ত মুখোপাধ্যায়ের যে সংস্কৃত স্তোত্র ছিল, সেখানে যে হরি ওম বলে হয়েছে যে সূত্রটা, ওটা ওই সময় খুব অসাধারণ লেগেছিল। সেই কথাগুলো আমার আজকে মনে পড়ছে আর আপনার অনুষ্ঠানটা নানান দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করছে।
0: অনেক ধন্যবাদ। রবি ঠাকুরের গান বাংলা ছবিতে, আর একই সঙ্গে বারে বারেই আমরা রবি ঠাকুরের গানের সঙ্গে তার লেখা যে গল্প উপন্যাস তাকেও পেয়েছি, সেসব নিয়েই আজকের এই গানের ভেলা। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন বলুন।
2: আমি উত্তর চব্বিশ পরগনা থেকে রত্না ব্যানার্জি বলছি।
0: বলুন রত্নাদি।
2: আমি ওই ভালোবাসা ভালোবাসা ছবি থেকে একটু গান শুনতে
0: চাই। ভালোবাসা ভালোবাসা, ঠিক আছে, বেশ দেখছি। আসলে বেশ কিছু ছবি আছেই, ভালোবাসা ভালোবাসা, পথ ভোলা, দাদার কীর্তি বা আলো, এই ছবিগুলিতে রবি ঠাকুরের গানের ব্যবহার সর্বাধিক এবং এত সুন্দরভাবে তার ব্যবহার হয়েছে। দেখছি, সম্ভব হলে নিশ্চয়ই শোনাবো, তবে আপাতত যে গানখানি শোনাবো তাও আপনাদের সকলের ভারী পছন্দের। ছবিখানি যেমন, গানও তাই। শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে লতা মঙ্গেশকর এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে গান। যখন ছাদে দাঁড়িয়ে ভাবনা কাহারে বলে এই গানের সঙ্গে লিপ দিচ্ছেন, অসাধারণ এক মুহূর্ত তৈরি হচ্ছে সন্ধেবেলায়। খোলা ছাদ, মাথায় ফুলের মালা, মহুয়া রায়চৌধুরী আর সঙ্গে সন্ধ্যা রায়।

0: তো তারা হচ্ছে ম্যানগ্রোভ মানে নদীর জলে যে দানাগুলো ভেসে আসছে সেটাকে তারা সংগ্রহ করছেন, করে সেটা মানে ওটা আমরা যেমন বলি না নার্সারি বলি, ওরা ওটাকে বেডিং বলে, তো ওইটাকে ওরা রক্ষণাবেক্ষণ করে সেখান থেকে গাছ বানাচ্ছে এবং সেটাকে তারপর তারা ওখানে গিয়ে মানে কি বলবো গাছগুলোকে পুঁতে দিয়ে আসছে। তো রিসেন্টলি যেটা হয়েছে সেটা আমরা পুরো ভিডিও ডকুমেন্টারি করেছি এবং ধীরে ধীরে আমরা আমাদের ফেসবুক পেজে রিলিজ করব, ওটা দেখবে। তো সেইখানটাতে মানে ওরা মানে মানে মানে 10 কিলোমিটার জায়গাতে 2.5 লাখের বেশি ম্যানগ্রোভের চারা ওরা প্রায় 1 মাস ধরে পুঁতেছে।
1: আচ্ছা,
0: তো এটা আমার মনে হয় বিশাল বড় জিনিস
1: এবং এটা করতে তো মানে একটা সময় একটা পরিশ্রম সমস্তটাই ছিল।
0: হ্যাঁ ভীষণ, কারণ গাছগুলোকে তো দানা থেকে বানাতে হচ্ছে, তারপরে এবং যখন আমাদের টিম মেম্বাররা তাদের সঙ্গে যাচ্ছে ওই ঠেসমূল শ্বাসমূল ওখানে তো অনেক রকম জিনিস থাকে, মানে পায়ের মধ্যে না মানে হাঁটতে পারবে না, মানে যাদের অভ্যাস নেই তো একদমই পারবে না। তো আমাদের টিম মেম্বাররা যারাই গেছে তারা সবাই মানে মানে মোটামুটি 1 সপ্তাহ পায়ে ব্যথা, মানে মানে মূলগুলো এতটাই শক্ত এবং পায়ের মধ্যে সত্যি সত্যি এমনভাবে ঢুকে যায় মানে প্রচন্ড ব্যথা করে এবং মাটির মধ্যে তো বুঝবে কি করে কোথায় মূল আছে। অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াই ছিল না যেটা এরকম হয়, আমরা এইবার প্রথম এরকম একটা খুব চ্যালেঞ্জিং জায়গা একটা হয়ে গেছে। তো মানে কিন্তু অবশ্যই আমরা ওদের গাইডেন্স নিয়ে যাচ্ছি যে কোথা থেকে হাঁটলে হয়তো একটু হলেও রক্ষা পাওয়া যাবে, কারণ কারণ মাটির মধ্যে আছে কি করে জানবে, এবার সেটা ওদের ওই লোকাল নলেজ ছাড়া হবে না। এই একটা ম্যানগ্রোভের জায়গা, ম্যানগ্রোভের আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, ম্যানগ্রোভ কিন্তু অনেকে কেটেও নেয়। এবারে হ্যাঁ, এবার খুব সহজ জ্ঞান দেওয়া যে ম্যানগ্রোভ কেটো না, এটা করো না, সেটা করো না, হ্যাঁ, কিন্তু আমরা যখন আমরা সমস্যার গোড়ায় গিয়ে দেখার চেষ্টা করি তা না হলে সমাধানটা মানে লং টার্ম হবে না। ম্যানগ্রোভরা কেন কাটছে, আমরা গিয়ে দেখলাম যে ওদের জ্বালানি নেই।
1: আচ্ছা,
0: তো ওরাটাকে জ্বালানির জন্য অনেকে কাটছে, আমি হ্যাঁ আমি বলছি না 100% ক্ষেত্রে কি 1% এটা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ যেটা করেছি যে এমন গাছ ওদেরকে আমরা দিয়েছি যেটা থেকে ওরা ফলও পাবে, যেমন ধরো নারকেল গাছ ফলও পাবে প্রচুর জ্বালানি,
1: জ্বালানিও পাবে,
0: ম্যানগ্রোভ কাটতে পারবে না। তো সব মিলিয়ে কিভাবে

0: একদমই তাই, কিন্তু কি বলতো সেক্ষেত্রে লিডারশিপটাকেও না মানে মানে অনেক নার্চার করতে হয়। হ্যাঁ, কারণ তারও তো ট্রমা আছে, সেও 6 বছর ধরে একটা ব্রথেলে ছিল না, তাকে হয়তো প্রত্যেক দিন 15 জন 20 জন কাস্টমার তাকে অত্যাচার করেছে, একটা বাচ্চা মেয়ে তাকে নেশার জিনিস দেওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে, মানে তার কি হচ্ছে, বাড়ি এসে বাড়ি আসার পর বাবা বলছে কেস চালাবি না তাহলে তোকে ঘর থেকে বার করে দেবো, ট্রাফিকারে বাড়িতে এসে থ্রেট করছে, রাস্তায় তাকে মানে ট্রাফিকার এমন কমিউনিটিতে তার নামে গুজব ছড়িয়েছে, রাস্তায় তাকে লোকে দেখে থুতু ফেলছে, তাকে কলে জল নিতে দিচ্ছে না, তাকে রেশন ঘরে যেতে দিচ্ছে না, তো সব মিলে তার জীবনটা কি অবস্থায় আছে। সেখান থেকে যে লিডারশিপ, সেখানে আমাদের অবশ্যই অনেক কঠিন জার্নি থাকে এবং অনেক ক্ষেত্রে মানে আমাদেরকেও হয়তো তার মানে বিরূপটাও দেখতে হয়, কারণ সে তার তো কোনো বলার জায়গা নেই, সে বলবে আমাদেরকেই। তো সেই রেজিলিয়েন্স বা সেই ট্রমার ব্যাপারটা আমাদের স্টাফের মধ্যে অনেক সময় চলে আসে, তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হয় এবং তার জন্য আমাদের আলাদা আলাদা কাজ থাকে। কিন্তু সব মিলিয়ে আমি বলতে চাইছি যে সার্ভাইভার, যে যার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, সে এখন রেস্কিউয়ার, তার মতো আরেকজন হয়তো ম্যানগ্রোভ প্রোটেকশনে কাজ করছে এবং ওরাও অনেক ক্ষেত্রে মানে ফেস, ওরাও ফান্ড রেজ করছে, মানে তহবিল জোগাড় করার চেষ্টা করছে যাতে কিনা রিহ্যাবিলিটেশনের কাজটা করা যায়। এবং আমাদের রিহ্যাবিলিটেশন কিন্তু একটু অন্যরকম, মানে শেল্টার হোম তো একটা সময় পর্যন্ত দরকার, কিন্তু শেল্টার হোমের পর তো তাকে গ্রামে ফিরতে হবে,
1: নরমাল জীবনে ফিরতে হবে,
0: কিন্তু সেখানে জায়গা তো ইজি নয়, ঠিক ট্রাফিকার তো ওখানেই আছে এবং এই সামাজিক মানসিকতা, স্টিগমা সব কিছু ওখানে আছে, তো সেখানে লড়াইটা অনেক বেশি কঠিন এবং তাই জন্য তখন আমাদেরকে অনেক বেশি শক্তভাবে থাকতে হয়, কারণ তার পাশে কিন্তু অন্য কেউ অ্যাকচুয়ালি অনেক সময় থাকতে পারে না, বাবা মা চাইলেও অনেক সময় পারে না, কারণ আশেপাশের লোকজন তার মাথায় অন্য অন্য কথা বলছে।
2: ঠিক একদমই তাই। তুমি একটা জিনিস বললে যে ফান্ডিং জোগাড় করা, তো ডেফিনেটলি একটা এত বড় কাজ করছো, এত বড় বলতে এতগুলো দিকে কাজ করছো, তো ফান্ডিং এবং এতগুলো মানুষ যারা তোমাদের সঙ্গে জুড়ে আছেন, তো এই যে ব্যাপারটা মানে আর্থিক সহায়তা কোথাও না কোথাও কি দরকার, বলা ভালো টাকা তো প্রয়োজন, নাহলে তোমরা কিভাবে কাজ করবে, এটা কিভাবে করছো?
0: টাকা একদমই প্রয়োজন এবং অ্যাকচুয়ালি ওই সোশ্যাল ওয়ার্কে অনেক সময় বলা হয় না যে ফ্রিতে করো বা, কিন্তু ফ্রিতে তো লোকে ক্যানিং থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে যেতে পারবে না রেস্কিউয়ের জন্য, তো সব মিলে টাকা অবশ্যই দরকার। আর এইখানে আমরা বিভিন্ন রকম আমাদের ফান্ডিং সোর্স থাকে, এক তো ন্যাশনাল বিভিন্ন ফিলান্থ্রপিস্ট অর্গানাইজেশন আছে, এসআর আছে, ফরেন ফান্ডিংয়ে অনেক সময় থাকে, গভর্নমেন্টের অনেক সময় কোলাবোরেশন হয়, তো বিভিন্ন ধরনের থাকে। কিন্তু আমি বলবো ফান্ডিং ছাড়াও অনেক কিছু যেটা কমিউনিটির মানুষ নিজে করতে পারে, সেটা এই যে ম্যানগ্রোভ প্রোটেকশন বা যা যা কাজ বলছি, সবসময় যে সব কিছু ফান্ডিং দিয়ে হচ্ছে সেটা না, মেন্টাল হেলথের জন্য আমাদের কোনো দিনই ফান্ড ছিল না, সেটা নিয়ে আমরা সবসময় নিজেদের থেকেই করেছি, তো সব মিলিয়ে একটা ব্যালেন্স ওয়েতে করা, যেখানে প্যাশন প্লাস প্রফেশন ডেডিকেশন সবটা মিলেই ব্যালেন্স করা যায়।
3: আমি একদম সুন্দরবন থেকে, আমরা যেটা আলোচনা করছেন একদম সুন্দরবন থেকে, বারবার মানে একজন ডাক্তার, গ্রাম ডাক্তার কথা বলছি, আমার নাম দীপক মন্ডল।
1: আচ্ছা বলুন বলুন।
3: আমি ওনার কাছে জানতে চাইছি বা আপনাদের সবার কাছে জানতে চাইছি, আমি খুব কষ্ট হয় এই যে টাকা পয়সা দিয়ে পয়সা খরচ করে এই জঙ্গল তৈরি করে যাচ্ছে, তারপরে জাল দিয়ে যাচ্ছে, লোক ধরে যাচ্ছে, তবু সে লোকজন কেটে কেটে সব জ্বালানি করছে, ছোট ছোট গাছ কেটে নিয়ে যাচ্ছে, এগুলো এইগুলোকে রোধ করার দরকার, বুঝলেন তো, এগুলো আমি কষ্ট হয় দেখলে।
1: একদমই তাই, এবং সেটা করলে কি হলো মানে একটা ইকোসিস্টেম নষ্ট হয় আমার যেটা মনে হয়। এবং
2: বন্ধু আমার মনে হয় যে আমরা যেহেতু ম্যানগ্রোভ প্ল্যান্টেশন নিয়ে কথা বলছিলাম, তো বন্ধু সেইটাই লিংক করে বলতে চেয়েছি।
1: এবং উনি যে কথাটা বললেন যে সুন্দরবনে এরকম গাছ কেটে নিয়ে চলে আছে, আমার মনে হয় যে আপনারাই রুখে দাঁড়ান, আপনারই বাধা হয়ে দাঁড়ান না সেই সমস্ত কিছু।
0: কোন এলাকা যদি জিজ্ঞেস করা যায়,
1: হ্যাঁ যদি আপনি কাইন্ডলি তো আমাদের কমেন্টে পোস্টারে কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এটা আপনার কোন এলাকার কোন অঞ্চলের কথা বলছেন, তাহলে হয়তো আমি সাহায্য পেতে পারি ইভেনচুয়ালি। আর যদি কোনো সাহায্য নাও পান আপনারা, আপনারা নিজে রুখে দাঁড়ান। একদমই তাই। এবং চলো তাহলে অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিচ্ছি,
2: শরীর কেমন সিরিয়াস হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে?
1: আচ্ছা এটা সুন্দর গান শুনি নাকি?
2: হ্যাঁ মানে আমরা এত গল্প করছি, তো আমরা গল্প করতে করতে আরো একটা গান শুনি, গানটার নামই তোমায় নিয়ে গল্প হোক, আপাতত তোমার জন্যই গল্প হোক, তারপর ফিরছি আবারও আজকের আড্ডায়।

0: ফিরলাম গানের পর। তোমাদের সঙ্গে আড্ডা রয়েছে আমি শরীর, আমার সঙ্গে রয়েছে প্রিয়াশা।
1: একদম, আর আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি সমাজকর্মী শুভশ্রী রপ্তান। আর শুভশ্রীর সঙ্গে আমরা প্রচুর
0: কথা বলেছি
1: এবং বন্ধুদেরও ফোন কল আসে। একটা ব্যাপার আমরা খুব নিশ্চিত যে বন্ধুরা শুনছে এবং রিলেট করে, যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলো আমাদের কাছে পৌঁছে।
0: এবং আমার এখানেই বলার বিষয়, তোমরা যদি ফোন লাইনে না পাও আমাদের পোস্টারে কমেন্ট এসে কমেন্ট করতে পারো, তোমাদের হয়ে আমরা কমেন্টটা তোমাদের হয়ে বলে দেব।
1: ধরো মহিলারা ফিনান্সিয়ালি তাদের মধ্যে স্টেবিলিটি নেই, স্ট্রং নয়, বা কোথাও না কোথাও কি তাদের মোরাল সাপোর্ট দরকার, তোমরা তাদের কাছে পৌঁছে যাচ্ছ। প্রথমেই যেটা জানতে চাইবো, যে পৌঁছচ্ছ এই যে সোর্সটা, তুমি বলছিলে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে বা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ভাবে কাজ শুরু করেছো, তো এই জার্নিটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো।
2: অ্যাকচুয়ালি যেটা শুরুতে বলছিলাম যে গরানবোস থেকেই শুরু হয়, গরানবোস মানে সংস্থার নাম গরানবোস আকারে বলছি না, জায়গাটার নাম গরানবোস। তারপর ধীরে ধীরে আমাদের অফিস ক্যানিংয়ে আসে এবং এখন আমরা ধীরে ধীরে অন্যান্য জেলাগুলোতে, যেমন আলিপুরদুয়ার, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতাতেও আমাদের কিছু কিছু কাজ আছে। আর রিসেন্টলি আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিহার, ঝাড়খণ্ডে ছোটো ছোটো করে কাজ শুরু করেছি। এছাড়া যেহেতু আমাদের রেস্কিউ অনেক বেশি হয় এবং মানে আমাদের ওই যে এলাকাটা না, ওখানে ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং অনেক বেশি, মানে আমাদের বছরে তো আমি বলবো প্রায় 20-25টা কেস তো আসেই, মানে পারি। আর সেক্ষেত্রে মহারাষ্ট্র আর দিল্লিতেও আমাদের কিছু কেসে আমরা তাদের সঙ্গে, তাদের জাস্টিসের জন্য আমরা তাদেরকে সাপোর্ট করি। তো এইভাবে ধীরে ধীরে কেসের থ্রুতে বিভিন্ন এলাকা থেকে ডিমান্ড আসাতে, বিভিন্ন সংস্থার থেকে রিকোয়েস্ট আসাতে, এইভাবে ধীরে ধীরে কাজ ছড়িয়ে যাওয়া। এবং

0: অবশ্যই আমরা যেহেতু পুলিশ প্রশাসন সবার সঙ্গে মিলে কাজ করি, অনেক সময় আমরা ওনাদের থেকেও সাজেশন পেয়েছি যে তোমরা এখানে কাজ করো, ওখানে কাজ করো, তো সেগুলোতে আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করেছি। এভাবেই আর কি এগিয়ে যাওয়া, প্লাস নিজেদেরও একটা ইচ্ছা সবসময় ছিল যে কাজটাকে ছড়াবো।
1: তাহলে এই যে মানে সেসব মেয়েদের স্বনির্ভর করার জন্য তোমাদের একটা স্কিল ডেভেলপমেন্টের নিশ্চয়ই কাজ করো, তো সেটা কিভাবে হবে? স্কিল ডেভেলপমেন্টটা তোমরা কি কি করো?
0: স্কিল ডেভেলপমেন্ট বলতে যেটা আগে শুরুতে বলবো, আমাদের স্কিল ডেভেলপমেন্ট এমন নয় যে আচ্ছা সেলাই ট্রেনিং হচ্ছে সবাই সেলাই ট্রেনিং করবে আসো, কম্পিউটার ট্রেনিং সবাই আসো, সেরকম না। আমরা ভীষণের নিডটাকে বোঝার চেষ্টা করি, এবং স্পেশালি যারা সার্ভাইভার, যাদের সঙ্গে ঘটনা ঘটেছে, তারা আমরা তাদের এক একটা কেস ধরে ধরে প্ল্যান করে করে তারপর কাজ করি। মানে সার্ভাইভার নিজেই ডিসাইড করবে যে আমি এটা চাই, এটা আমি চাই না, তার সঙ্গে যাওয়াটা আমাদের কাজ। এবার ট্রেনিং বলতে আমরা লিডারশিপ বিল্ডিংয়ের একটা ট্রেনিং আমরা তাদের একটা করি, এবারে সেলাইয়ের ট্রেনিং অনেক সময় আমাদের পরপর চলে, কম্পিউটার ট্রেনিং, বিভিন্ন ধরনের সফট স্কিল, টেকনিক্যাল স্কিল, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। কারণ গ্রামের দিকে না অনেক সময় চাকরি বা এই জায়গাগুলো অতটা নেই, এবার যদি কাউকে কোনো বিষয়ে ট্রেনিংও দেওয়া হয় কিন্তু সে কাজটা করতে যাবে কোথায়? ঝড়খালি বা কাকদ্বীপ ওখান থেকে প্রত্যেক দিন যাতায়াত করে কাজ করাটা ভীষণ মুশকিল তো, এবং ফিরে যাওয়ার একটা ব্যাপার থাকে স্পেশালি মেয়েদের জন্য, আর গাড়ি ঘোড়ার তো একটা সমস্যা রয়েছে। তো সব মিলিয়ে এন্টারপ্রেনারশিপটা ওদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা অনেক সময় হয়ে যায়, এবং আমরা অনেক সময় মনে করি ওরা পারবে না, কিন্তু একদমই না, ওরা পারবে। আমরা এরকম অনেক সার্ভাইভারকে দেখেছি যারা হয়তো কোনোদিন স্কুলেই যায়নি কিন্তু সে খুব ভালো বিজনেস করে। তো এরকম ভাবার কিছু নেই যে এটা পারবে ওটা পারবে না, এটা ওরা পারে এবং সাকসেসফুলি সেটা করছে। তো এরকম বিভিন্ন ধরনের ট্রেনিং করি, যেমন আজকে থেকে অ্যাকচুয়ালি আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, এটা ফার্স্ট আমরা একটা কোনটা জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করছি, যারা যেটা ইউথদের জন্যই একদম ট্রেনিং, তাদের বিভিন্ন মানে রিটেল ট্রেনিং তাদের, যাদের বিভিন্ন জায়গাতে তারা কাজ পায়, তার জন্য তাদেরকে কনফিডেন্স বিল্ডিং, তাদের কমিউনিকেশন স্কিল, বিভিন্ন ধরনের স্কিল দেওয়া হবে 3 মাস ধরে। তো ওটা আজ থেকেই শুরু হচ্ছে।
2: এটা সত্যি একটা ভালো ব্যাপার। একটা বিষয় কি আসে সেটা হচ্ছে যে আমাদের বয়সী যারা, আমরাও হয়তো অনেক সময় চেষ্টা করি যে এমন কিছু একটা কাজ করব, বা ধরো কেউ এগোতে চাইছে সত্যি সত্যি, সে না প্ল্যাটফর্ম বা সোর্স খুঁজে পায় না। তো এমন কেউ যদি আসতে যায়, তার জন্য কি সাজেশন বা কি ছোট করে টিপস থাকবে আর কি?
0: মানে এক তো আমি বলবো যে মানে বিভিন্নভাবেই যুক্ত হতে পারে। এক হচ্ছে কেউ ভলেন্টিয়ার হতে পারে, কেউ যদি লার্নিং পারপাসেও আসতে চায় ইন্টার্ন হতে পারে। তারপরে আমাদের অনেক সময় রিক্রুটমেন্ট হয় যেগুলো আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে, সেখানটাতে ওরা দেখতে পারে। আর এরকমও আমাদের কাছে প্রচুর ভলেন্টিয়ার আছে যাদের কাছে কোনো নির্দিষ্ট স্কিল আছে এবং তারা জিজিবিকের কাজকে কোনোভাবে খুঁজে পেয়েছে এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়। যেমন এই গতকালই আমার সঙ্গে একজনের মিটিং হলো, যিনি কিনা ইউপিতে থাকেন, এবং ও মানে ওর বয়স মনে হয় 24-25 হবে, ও সিভিল সার্ভিস পড়াশোনা করতে চায় এবং ইউপিএসসির জন্য পড়াশোনা করছে, কিন্তু তার নির্দিষ্ট কিছু স্কিল আছে এবং সে সেটা দিতে চায়, তার জন্য উনি আমাদেরকে যোগাযোগ করেছেন।
2: আচ্ছা,
0: এবার সেটা কিভাবে হতে পারে? কারণ ওনার বাড়ি তো ইউপিতে, উনি তো এখানে আসতে পারবেন না এবং সেই ট্রাভেলও আমরা সাপোর্ট করতে পারবো না। তো সব মিলিয়ে উনি কিভাবে রিমোটলি কাজটা করতে পারে সেটা নিয়ে আমরা ওনার সাথে কাল থেকে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট মিটিং করেছি। তো এইভাবেও কাজ করা যেতে পারে। উত্তরাখণ্ড থেকে আমাদের একটা স্টুডেন্টস গ্রুপ আমাদেরকে রিচ আউট করেছে যে তারা না মানে কমিউনিকেশনে খুব মানে ওটা নিয়ে পড়াশোনা করে, বিভিন্ন ছবি বানানো, ভিডিও বানানো, রিল বানানো। তো আমি ওদেরকে বললাম খুব ভালো হবে, কারণ আমাদের এত ছোটো ছোটো কাজ এবং এত ভালো ভালো রেজাল্ট আছে কিন্তু অনেক সময় আমরা সেটাকে লোককে জানাতে পারি না,
2: পৌঁছতে পারে না,
0: কারণ আমাদের কাছে তার রিসোর্স নেই, আমরা লোককে আনতে পারবো না, কারণ তার জন্য একটা ভালো পরিমাণ টাকা দরকার, সেটা আমাদের কাছে নেই। আবার অত গ্রামে গিয়ে লোকে কাজও করতে চায় না, সেটাও একটা আছে।
2: সেটা তো বটে। আর তুমি ভাবো না যে ধরো এই মানে কলকাতা বা আরেকটু দূর থেকে যারা যাবে, প্রত্যেকদিন যাতায়াতটাও একটা কঠিন,
0: হ্যাঁ
2: অতটা দূরে। ঠিক, শরিক আমাদের প্রশ্ন তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে বন্ধু কোথায় ফোন লাইনে
1: এসেছে? এসে আবার চলেও গেল।
2: আচ্ছা আমরা একবার দেখি।
1: হ্যালো, না
3: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছেন, বলুন।
3: আমি কমলকান্ত মুখার্জি লক্ষ্মীকান্ত থেকে বলছি।
1: হ্যাঁ বলুন বলুন, আপনার কি প্রশ্ন আছে?
3: আপনার কাছে একটা অনুরোধ রাখবো, শর্মিষ্ঠা দি গানের খেলা আমি একদম লাইন পাই না।
1: এখন এখন যুববাণী অনুষ্ঠান হচ্ছে, তবে
2: অল্প
1: করে ছুঁয়ে গেছিলাম যে ওই লিঙ্গ বৈষম্য যেটা, তো সেটা জানার বিষয় যে এখন মানে সেই অর্থোডক্স মানসিকতাটা কি বদলানো সম্ভব হয়েছে খুব একটা
2: নাকি এখনো আছে
1: নাকি এখন মানে তোমরা যে কাজটা করছো? হ্যাঁ, একেবারে তো বদলানো সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব সেটা কি আদেও বদলেছে নাকি কোথাও না কোথাও গিয়ে একটা এখনো রয়েছে, মানে সেটা চাপা হয়ে রয়েছে বাট প্রকাশে আসছে?
0: অ্যাকচুয়ালি মানসিকতা বদলানোটা তো ভীষণ একটা কঠিন কাজ এবং সময় সাপেক্ষ এবং অনেক সময় সম্ভবও হয়তো না। তো সব মিলিয়ে আমি এটা বলবো যে এই যে এখন মেয়েরা এগিয়ে আসছে এইটা অনেক বড় পরিবর্তন, এবং এটার থেকে বোঝা যাচ্ছে মানসিকতা পরিবর্তন একটু হলেও হয়েছে, তা না হলে তারা সাপোর্ট করতো না। হ্যাঁ, মানে মানে আগে যেটা হতো না, মেয়েরা ঘর থেকে বেরোবে না, বেরোলে সে খারাপ হয়ে যাচ্ছে, তো বাইরে মিটিংয়ে আসা মানেই সে নিশ্চয়ই খারাপ কোথাও যাচ্ছে, তো এই যে একটা মানসিকতা। কিন্তু এখন যে তারা আসছে তারা, এবং এখন সোশ্যাল মিডিয়া এখন এত অ্যাক্টিভ, অনেকে ভিডিওতে নিজের বক্তব্য পেশ করছে, তো সেটা যে ফ্যামিলি দেখছে এবং তাকে সাপোর্ট করছে, আমার মনে হয় এটা একটা পরিবর্তন অবশ্যই।
1: বেশ বেশ, আর একটা জিনিস জানা, সেটা হচ্ছে গিয়ে তোমরা যে অঞ্চলেই কাজ করো না কেন, এবং সুন্দরবন যেগুলো তোমরা বলছো যে সেখানে তোমাদের ম্যাক্সিমাম কাজটা হয়, তো সেইখানে ডিজাস্টার ম্যানেজমেন্টটা তোমরা কীভাবে করো? যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে সেটা তোমরা কীভাবে করো? ওখানকার লাইভলিহুড সম্পর্কে যদি একটু বলো, প্লাস তোমরা কীভাবে ম্যানেজ করো সেটা যদি আমাদের বলো।
0: ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, মানে এক তো হচ্ছে প্রিভেনশনের একটা, মানে প্রিপেয়ারনেসের একটা কাজ, ডিজাস্টার প্রিপেয়ারনেস, তারপর ডিউরিং ডিজাস্টার একটা, তারপর আফটার ডিজাস্টার একটা। প্রিপেয়ারনেসের জন্য যেটা আমরা অনেক বেশি ফোকাস করি, সেখানে আমরা ইউথলেড একটা মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স বানানো, মানে যাতে তাদের মধ্যে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা থাকে, অন্তত কোথাও খবর পেলে কীভাবে তারা জানিয়ে দিতে পারবে, সেই মানে কমিউনিটির মধ্যে সেটা একটা রিসোর্স তৈরি করা। কারণ দেখো, যখন ডিজাস্টার হয়, যখন লোকে রেস্কিউ করতে যাবে তখন অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে, বা হয়তো যাতায়াতের রাস্তাটাই ভেঙে গেছে,
2: ঠিক তো সেক্ষেত্রে,
0: হ্যাঁ, তো সেক্ষেত্রে গ্রামের মানুষের কিন্তু এগিয়ে আসাটা সব থেকে বেশি জরুরি। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে ওদের মধ্যে থেকে লিডারশিপ বিল্ডিং করা, ওদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং করা, ধরো লোকালি যা যা জিনিসপত্র আছে, ধরো বোতল, সেটাকে নিয়ে কীভাবে ওরা লাইফ জ্যাকেট বানাতে পারে, কীভাবে একজন আরেকজনকে রেস্কিউ করতে পারে, সেটার জন্য একটা ট্রেনিং করতে পারি না, করি আমরা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা এই যে ভ্যালুয়েবল জিনিসপত্র, গয়নাগাটি, তারপরে ডকুমেন্ট, এগুলো যাতে তার আগে থেকে রক্ষা করে নেয়, ধরো ঘর ভেসে গেলো সব তো চলে যাবে, সেগুলো নিয়েও ওদেরকে ট্রেনিং করানো হয়। তারপরে তো ডিজাস্টারের সময় রেস্কিউ, এবং তারপরে গভর্নমেন্ট স্কিমের সঙ্গে তাদেরকে যুক্ত করে দেওয়া, কারণ অনেক সময় এরকম ক্ষতি হলে তারা ক্ষতিপূরণও পায়, তো সেগুলো তারা কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তো আমরা তাদেরকে সাপোর্ট করি। এবং যেটা লাইভলিহুডের বিষয়, কীভাবে তারা অর্গ্যানিক ফার্মিং করতে পারে, বা কীভাবে ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, মানে ফ্লোটিং গার্ডেন, ভার্টিক্যাল গার্ডেন, মানে বস্তায় যে চাষ, ও বিভিন্ন ধরনের গার্ডেনিং টেকনিক আমাদের টিম আছে তাদেরকে শেখায়, যাতে অ্যাটলিস্ট সেইটুকু সময়ের জন্য তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে এবং তাদেরকে মানে না খেয়ে মরতে না হয়, সেই একটা জায়গা।
1: বাহ বাহ, দারুণ দারুণ,
2: একদমই। আর আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, মানে সময় বড্ড দ্রুত এগোচ্ছে আর কি, আপকামিং তোমাদের এমন কোনো কাজ বা এমন কোনো নতুন প্রজেক্ট আসতে চলেছে যেটা নিয়ে হয়তো তোমরা নতুন করে আবার কিছু একটা ভাবতে চাইছো, মানে এরকম কোনো প্ল্যানের সঙ্গে সঙ্গে আরেকটা কোনো প্ল্যানিং যেটা জুড়ে যাবে আর কি?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের দুটো তিনটে নতুন প্ল্যানিং আছে, আমি ভাবছি সবটা বলবো কি বলবো না। সেইটা হচ্ছে, মানে আমরা আমাদের ঝাড়খণ্ডে আর বিহারে যে কাজগুলো হয়েছে আমরা ভাবছি সেগুলোকে এবার কীভাবে বাড়ানো যায়, কারণ সেখানে অনেক কমিউনিটির মানুষ কিন্তু আমাদেরকে যোগাযোগ করছে। এবার সেটার জন্য নিজের টিমকেও তো সেভাবে ক্যাপাসিটি হতে হবে যে আমি অন্য রাজ্যে গিয়ে একটা কাজ করতে পারি, কারণ সেক্ষেত্রে একটা কিছু স্কিলের দরকার, সেটা প্লাস ফান্ডেরও একটা ব্যাপার আছে। উল্টো দিকে আমরা আরও অনেক বেশি ফোকাস করতে চাইছি যে লাইভলিহুডের বিষয়টা, যেটা তুমি একটু আগে বলছিলে না, যে সব কিছুই হবে কিন্তু আলটিমেটলি তাকে বেঁচে থাকতে হবে, তার খাওয়া পড়াটা থাকতে হবে, সেই লাইভলিহুড নিয়ে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের প্ল্যান করছি, যেরকম বললাম আজকে একটা অলরেডি ট্রেনিং আমরা লঞ্চ করেছি। এবং তিন নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, ছেলেদের নিয়ে কাজ, সেইটা আমরা, আমাদের কাছে প্রচুর ছেলেদের কিন্তু কেস আছে, এমনটা নয় খালি মেয়েদের সঙ্গে এরকম ঘটনা ঘটে, আমাদের ছেলেদের ট্রাফিকিংয়ের কেসও আছে, আর এরকমও নয় যে খালি মেয়েদেরকেই লোকজন অত্যাচার করছে, কিছু কিছু কেস অল্প হলেও আছে কি ছেলেদেরও এরকম ভায়োলেন্সের ঘটনা ঘটে, সেটাকে নিয়ে আমরা আমাদের কাজ আরও বাড়ানোর চেষ্টা করছি।
1: এবং
0: হ্যাঁ, মানে তোমার 13-14 থেকে শুরু করে তো অ্যাডাল্ট মানুষ তো রয়েছে, যেমন আমরা বিহার থেকে একটা ছেলেকে রেস্কিউ করেছিলাম, তাকে ওখানে এমন করে বেঁধে রেখেছিল, মানে কোনো মানুষকে সেরকমভাবে বেঁধে রাখে না, এটারও নিউজ হয়েছে, যে হাত পায়ে তাকে শিকল দিয়ে বেঁধে তালা দিয়ে রাখছে, মানে এবং তার ফ্যামিলিকে ভিডিও কলে ফোন করে দেখাচ্ছে যে মাথায় বন্দুক ধরে কি তোমরা আরও বাচ্চা ওখান থেকে পাঠাও, নিলে তোমার ছেলেকে মেরে দেবো। তো ছেলেদেরও ট্রাফিকিং হয়, ছেলেদেরও অনেক ধরনের, ছেলেদেরও অনেক রকম লিঙ্গভিত্তিক বৈষম্য কিন্তু হয়, আমাদের কাছে এরকমও কেস আছে যেখানে কোনো ছেলের উপর এরকম একটা ঘটনা ঘটেছে, আমি ভাবতেই পারছি না ছেলেদেরকেও এরকম ঘটনা ঘটতে পারে,
1: ঠিক সেটাই।
0: তো এবং আমরা আমাদের টিম তার সঙ্গে কিভাবে কথা বলবে, এটা নিয়ে স্কিলড পার্সন নেই যে কিভাবে

0: সেটা শেয়ার করবে বিষয়টা, তো আমরা আর্টের মাধ্যমে বুঝলাম যে ওর সঙ্গে কি ঘটনাটা ঘটেছে।
1: একদম একদম, বেশ, সময় তো একদম আজকে শেষের দিকে,
2: একদম
1: একদম শেষ করতেই হবে। একদম ছোট্ট করে জানতে চাইবো আজকে অনুষ্ঠানে এসে কেমন লাগলো।
0: আমার মানে আমি বিভিন্ন অনুষ্ঠানে গেছি, কিন্তু আমি মানে মাঝখানে তোমাদেরকে বলছিলাম যে এটা আমার অন্যরকম লাগছে, মানে আড্ডার মতো, মানে এরকম আমি কখনো আমার এরকম কখনো এক্সপিরিয়েন্স হয়নি, এবং সবাই প্রায় সম এজের, তো সব মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। আর মানে এই যে মন খুলে কথা বলতে পেরেছি, আড্ডার মোডে কথা বলতে পেরেছি, মানে এটা আমার মানে ভাবার বাইরে, আমার আমার কল্পনার মধ্যে ছিল না। তো সব মিলিয়ে এটা আমার খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয় এরকম আরও যারা আছে তারাও যদি এখানে এসে কথা বলতে পারে, যাদের হয়তো তোমাদের কাছে রিচ নেই বা তোমাদের তাদের কাছে রিচ নেই, তো সেটা নিয়েও আমরা পরে কথা বলতে পারি।
2: একদম, আর তোমাকেও ধন্যবাদ সময় করে আসার জন্য, খুব ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লেগেছে।
1: একদম, এতক্ষণ তোমার সঙ্গে তরুণ তুর্কি অনুষ্ঠানে ছিলাম আমি প্রিয়াশা, এবং আমার সঙ্গে শৌরিক, আর যেতে যেতে তোমার জন্য রইল শেষ বেলায় রূপঙ্কর এবং সোমলতার কণ্ঠে।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন ভজন শুনবেন সাথিনা পাইনের কণ্ঠে। শুরুতে কবির এবং তারপর ব্রহ্মানন্দের ভজন।

0: শুনলেন প্রথমে কবীর এবং পরে ব্রহ্মানন্দের ভজন, শিল্পী সাথিনা পাইন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন লোকগীতি, শিল্পী পৌলমী দত্ত।

শুনলেন প্রচলিত লোকগীতি পৌলমী দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: আকাশবাণী,
2: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধের শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। এছাড়াও উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং 224 পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা

0: হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15ই মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। লোকভবনে গতকাল মানিকতলার এই বিধায়ককে প্রোটেম স্পিকার বা অধ্যক্ষ প্রতিম পদে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এদিকে শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। তারপর তিনি বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে পুজো দেন শুভেন্দুবাবু। অধিবেশন কক্ষে প্রথম বিধায়ক হিসেবে এরপর শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
1: আমি শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: উল্লেখ্য, 294টি আসনের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে 21শে মে। 293টির মধ্যে 207টি আসনে বিজেপি, 80টিতে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম 1টি, আইএসএফ 1টি, আম জনতা উন্নয়ন পার্টি 2টি এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করেছে। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে ওই বৈঠকে সুবিধাভোগীদের বর্তমান অবস্থা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খুঁটিয়ে পরীক্ষা করার কথা।

0: দুটোয় নবান্ন সভাঘরে সব দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন। এর আগে তিনি রাজ্যে চালু থাকার সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর কথা বলেন। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া চালু থাকার সমস্ত টোল গেট, ড্রপ গেট ও ব্যারিকেড অবিলম্বে বন্ধ করতে হবে। জেলা প্রশাসনকে নিজেদের এলাকায় থাকা বেআইনি টোল সংগ্রহ কেন্দ্রগুলি চিহ্নিত করে দ্রুত অপসারণের ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ ও অবৈধ সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের তালিকা তৈরি করে আগামী 15 মে দুপুর 12টার মধ্যে আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আইনশৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলা নিয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচারের অভিযোগে গতকাল বর্ধমান থানার পুলিশ 11 জোড়া বলদ সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। গতকালই ধৃতদের বর্ধমানের সিজেএম আদালতে তোলা হলে 17 মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। রাসায়নিকের বাড়তি ব্যবহার নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখনই কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাতে এগিয়ে এসেছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। উদ্ভিদের রোগ দমনে জৈব পদ্ধতিতে জীবাণু ও রোগ পোকা আক্রমণ থেকে রেহাই দিতে, জীবাণুনাশক তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিতে বিশ্ববিদ্যালয়ে আজ আয়োজন করা হয় একদিনের বিশেষ কর্মশালা। এতে অংশ নিয়েছেন গ্রামের কৃষক ছাত্রছাত্রী মিলিয়ে 200 জন। কর্মশালার যৌথ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র ও প্রফেসর অভিজিৎ সাহা। কৃষি বিজ্ঞানী, অধ্যাপক ও গবেষকদের কাছ থেকে তারা শিখবেন কিভাবে স্বল্প খরচে বাণিজ্যিকভাবে জৈব জীবাণু ও ছত্রাকনাশক তৈরি করা যায়। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় এবং মূলত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার

0: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বেশ কিছু জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানোর কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান।
3: গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। তোমরা সকলেই জানো বন্ধুরা যে অপুষ্টি আমাদের দেশের একটা খুব বড় সমস্যা। আজকে আমরা আলোচনা করব অপুষ্টি দূরীকরণে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ভূমিকা, এবং এই বিষয়ে আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে আমরা যাদের পেয়েছি তাদের নামগুলো একটু বলে দিই। আমরা সাথে পেয়েছি বিশিষ্ট পুষ্টিবিদ মিতালি পালোধিকে। মিতালিদি নমস্কার।
4: নমস্কার।
3: আমরা সাথে পেয়েছি রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র গৃহবিজ্ঞান শাখার বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তীকে। মানসীদি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই, মিতালিদিকেও আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
5: ধন্যবাদ। শ্রোতা বন্ধুদের নমস্কার।
3: আচ্ছা, আমরা জানি বন্ধুরা যে রাষ্ট্রপুঞ্জের বিশিষ্ট কাজের বিশেষ বিশেষ কাজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যে সারা বিশ্বে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যাগুলো দূরীকরণের জন্য তাতে আলোকপাত করা, তা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করা, এবং আমাদের বিশ্বজুড়ে সকলকে একটি সঠিক পথ নির্দেশ করা। এবং এই সমস্ত বিষয়গুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে অপুষ্টি। এবং আমরা ভারতবর্ষের মানুষ সেই অপুষ্টির মধ্যে কিন্তু আজও রয়েছি, এবং এই সমস্যা কিন্তু আজও আমাদের মাঝখানে জ্বলন্ত। তাই আজকে আমরা আলোচনা করছি অপুষ্টি দূরীকরণে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ভূমিকা নিয়ে। তো প্রথমেই আমি যাব মিতালিদির কাছে। মিতালিদির কাছে আমার প্রশ্ন থাকবে যে জাতীয় পুষ্টি বিষয়ে অনেক দিন পরিকল্পনা ও অনেক কর্মসূচি আমরা দেখতে পেয়েছি, তো এই যে কর্মসূচি তাতে ভারত সরকারের কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে যদি আমার শ্রোতা বন্ধুদের আপনি কিছু বলেন।
4: খুব প্রাসঙ্গিক প্রশ্নটা, ধন্যবাদ জানাই। আসলে এই অপুষ্টির সমস্যা তো দীর্ঘকালীন, আমাদের স্বাধীনতার পূর্বে আমরা দেখেছি একরকমের সমস্যা, দুর্ভিক্ষ, মহামারী, বন্যন্তর, তারপরে স্বাধীনতার পরে আমাদের নানা ধরনের পলিসি দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী বেশ কিছু প্রোগ্রাম আমরা করছি। 1993 সালে আমাদের দেশে প্রথম রাষ্ট্রসংঘেরই একটা রোমে কনভেনশন হয়েছিল, সেই অনুযায়ী 1993 সালে আমাদের দেশে প্রথম জাতীয় পুষ্টির নীতি তৈরি হয়। তার আগে থেকেই এই জাতীয় পুষ্টি নীতি যেটা বলেছে যে একদম তারা দিকটা নির্দেশ করে দিয়েছে, কিছু কিছু তারা নির্দেশ করেছে যে প্রত্যক্ষভাবে এবং কিছু কিছু পরোক্ষভাবে যে কী কীভাবে আমাদের চলতে হবে, কোন কোন বিষয় অপুষ্টি দূরীকরণে আমরা কীভাবে এগিয়ে যাব সেগুলো। এর আগে থেকে আমাদের 1975 সালে আমাদের দেশে মহাত্মা গান্ধীর জন্মদিন অর্থাৎ 2রা অক্টোবর শুরু হয়েছিল ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট সার্ভিসেস, বা সুসংহত শিশু বিকাশ প্রকল্প। তার কারণ আমরা আগের অভিজ্ঞতা থেকে দেখেছিলাম যে আমাদের যদি দেশকে সুসংহতভাবে গড়ে তুলতে হয়, দেশকে যদি উন্নয়নের পথে নিয়ে যেতে হয়, তাহলে পুষ্টির উপর আমাদের জোর দিতে হবে। তার কারণ পুষ্টি এমন একটা, পুষ্টি কিন্তু কেন্দ্র, যে কোনো উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকে পুষ্টি,
3: মুখ্য বিষয়।
4: হ্যাঁ, কেন্দ্রবিন্দুতে থাকে। পুষ্টিকে আমরা যদি অবহেলা

0: করি, তাহলে আমরা কোনো বিষয়ে উন্নয়নের যে সমস্ত পরিকল্পনা করব, আমার মানুষ যদি রুগ্ন হয়, আমার মানুষ যদি দুর্বল হয়, তাহলে কারা সেই কার্য প্রণালীকে এগিয়ে নিয়ে যাবে?
1: একদম,
0: এটাও আমরা জানি যে আমাদের দেশের মেধা কিন্তু উৎকৃষ্ট হারের মেধা, যেটা আজকে মানে পুরো প্রমাণিত, দেশে বিদেশে প্রমাণিত। কিন্তু আমাদের বিরাট বড় ক্ষতি যেটা করছে সেটা হচ্ছে এই অপুষ্টি, এবং এর একটা সার্বিক যে কুপ্রভাব সারা দেশকে, সারা সমাজকে, সারা পরিবারকে একটা আক্রান্ত করে রেখেছে, এবং তার ফলে আমরা এগোতে পারছি না। যাই হোক, আমি যেটা শুরু করেছিলাম যে 75 সালে সুসংহত শিশু বিকাশ প্রকল্প তৈরি হয়েছিল, যে প্রকল্পের উদ্দেশ্য ছিল যে মা এবং শিশুকে তার পুষ্টির মান বাড়ানো, তার স্বাস্থ্যের মান উন্নত করা, এবং যাতে সে ভবিষ্যতে আমার দেশের সুস্থ এবং নাগরিক হয়ে উঠতে পারে, দেশের সম্পদ হয়ে হতে পারে, উঠতে পারে আর কি, এই বিষয়টা ছিল। তো সেই প্রকল্পটা চলছে, এবং এটা খুব সুখের বিষয়, এবং আমি খুব গর্বিত বোধ করি যে এই সুসংহত শিশু বিকাশ প্রকল্প হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম সামাজিক কল্যাণমূলক একটা প্রকল্প, যার মাধ্যমে আমরা সরাসরি মা এবং শিশুকে ইনভলভ করেছি, যাকে প্রত্যক্ষভাবে তাদের জড়িত করেছি এবং তাদেরকে নিয়ে এসে তাদের সাথে সংযোগ করেছি। কিন্তু যে বিষয়টা হচ্ছে, আমরা পুষ্টি এর মাধ্যমে আমরা পুষ্টিকর খাবার দিচ্ছি, কারণ আমাদের দেখা গেছে নানা সমীক্ষাতে যে আমাদের দেশের শিশুরা বা মায়েরা বাড়িতে যে খাবারটা, দৈনন্দিন খাবারটা খাচ্ছেন, সেটা তাদের দৈনিক প্রয়োজনীয়তাটা মেটাতে পারছে না, সক্ষম নয়, তার মধ্যে বেশ কিছু সমস্যা আছে। তো সেইটাকে ঠিক করার জন্য তারা যাতে সার্বিক পুষ্টি পান, সেটা পুষ্টি একদিক থেকে যোগানো হচ্ছে, রান্না করা খাবার দেওয়া হচ্ছে, অপরদিকে যেটা দরকার, শুধু খাওয়ালেই পুষ্টি হয় না, পুষ্টি সম্পর্কে সম্যক জ্ঞানের প্রয়োজন, এবং ICDS এর মাধ্যমে কিন্তু আমরা পুষ্টি শিক্ষা দিচ্ছি, মায়েদেরকে শিক্ষা দিচ্ছি, যাতে তারা ঘরে ঠিকমতোভাবে শিশুর যত্ন নিতে পারে, শিশুকে সামলাতে পারে। এবং এখন আমরা যেটা করছি, কিশোরী মেয়েদেরও আমরা উঠিয়ে এনেছি এই প্রকল্পের অধীনে, যাতে কিশোরীরা হচ্ছে ভবিষ্যতের মা। সুতরাং তারা কিভাবে জীবন চর্চাটা করবে, কি খাবে, কিভাবে তার লাইফস্টাইল বা জীবন যাত্রাটা হবে, সেইগুলো সব কিছুই প্রথম থেকে এটা আমরা
1: পুষ্টি সম্পর্কে সচেতনতা এনে দেওয়া যায়।
0: এছাড়াও আমাদের রয়েছে মিড ডে মিল, মানে অর্থাৎ স্কুলে দ্বিপ্রাহরিক আহার দেওয়ার ব্যাপারটা, বিষয়টা রয়েছে, সেখানেও কিন্তু আমরা পুষ্টির আমরা এই প্রকল্পের মধ্যে আমরা শিশুরা যারা স্কুলে আসছে তাদেরকে খাবার দিচ্ছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাচ্চা ঠিকমতো সঠিক খাবার পায় না, সুষম আহার পায় না, তাদের মধ্যে নানা কিছু পুষ্টি উপাদানের ঘাটতি থাকে, যেটা তাদের প্রত্যক্ষভাবে তাদের পড়াশোনার উপর প্রভাব ফেলে। যে স্কুল ড্রপ আউট, আমাদের দেশে এত স্কুল ড্রপ আউট, তার মূল কারণ হচ্ছে
1: বাচ্চাগুলো
0: যে স্কুলে আসে তারা সঠিক পুষ্টি পায় না, ঠিকভাবে খায় না, না খেয়ে স্কুলে আসে, ফলে ব্লাড গ্লুকোজ লেভেল নেমে যায়, ফলে তার রক্তাল্পতা হয়, এবং রক্তাল্পতা থাকলে শরীরে অক্সিজেনের অভাব হয়, মাথায় ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না, যার ফলে তারা মনে রাখতে পারে না, পড়াশোনায় মনোসংযোগ করতে পারে না, বারবার ফেল করে। এবং খুব স্বাভাবিকভাবে মেয়েরা এরকম করলে মায়েরা বাড়ি স্কুলের থেকে ছাড়িয়ে নিয়ে যান যে না বাবা পড়তে হবে না, তুমি বিয়ে করো এবার থাকো, আর ছেলেরা করলেও তারা সঠিক জায়গায় পৌঁছতে পারছে না, ভবিষ্যতে যখন তারা নাগরিক হচ্ছে, একদিকে তাদের যেমন অসুস্থতা গ্রাস করছে, কারণ পুষ্টির অভাব থাকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, অপরদিকে যেটা হচ্ছে যে তাদের রোজগার ক্ষমতাও, তাদের ভবিষ্যতে যে তারা ভালো কাজ করবে, রোজগার করবে, বাড়ির লোককে দেখবে, সেই জায়গাটা
1: কর্মক্ষমতাটাও কমে যায়।
0: তো এখন এই প্রকল্পগুলো যে চলছে ঠিক আছে, কিন্তু শুধু তো সরকার সব কিছু করে দিতে পারেন না, আমাদের কিন্তু সক্রিয়ভাবে
1: সচেতন হতে হবে।
0: হ্যাঁ, কেন, এটা তো আমার জন্য, আমার এটা অধিকার যে আমি আমার অধিকারটা, আমাকে সরকার অধিকারটা দিয়েছেন, কিন্তু সেটা ঠিকমতো চালানোর জন্য শুধু সরকারি ক্ষেত্রে, মানে সরকারি এটাই নয়, আমাকে মানুষকে, প্রত্যেকটা মানুষকে সেখানে
1: নিজের অধিকারকে
0: প্রতিষ্ঠা করতে হবে এবং সাহায্য করতে হবে, এবং আরো ভালোভাবে কি করে চলে সেটাও কিন্তু আমাকে দেখতে হবে।
1: তাহলে বন্ধুরা, আমার বন্ধুরা যারা রেডিওর ওপারে শুনছো আজকের এই আলোচনা, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে আমাদেরই কিন্তু এই অপুষ্টি থেকে বেরোবার রাস্তা খুঁজে বার করতে হবে, জানতে হবে, শিখতে হবে, এবং সেই পথে এগিয়ে যেতে হবে। আরও শুনবো, এবার শুনবো মানুষীদের কাছে। মানুষীদের কাছে আমি জিজ্ঞেস করব যে এই যে আপনারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে অপুষ্টি দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্প নিচ্ছেন, সেই প্রকল্পগুলোকে কীভাবে আপনারা রূপায়িত করছেন?

0: করছেন বা সেটাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সে সম্পর্কে যদি আমাদের বলেন।
1: মিতালিদি তো ভীষণ ভালো করে বললেন, ওর সঙ্গে আরো কিছু প্রকল্প আছে, এই বিষয়ে আরেকটি বিশেষ প্রকল্প, সেটা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন।
0: আচ্ছা,
1: এই যে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন, এর মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে। এই যে আমাদের ভারতবর্ষের ভারত সরকারের যে পিডিএস সিস্টেম, সেই পিডিএস সিস্টেম মানে খাদ্য বন্টন, হ্যাঁ এই যে খাদ্য বন্টন সেই বিষয়টাও আছে। তারপরে আছে হচ্ছে যেটা হচ্ছে এই যে আমাদের উদ্যান বিভাগ, উদ্যান বিভাগ মানে সবজি ফল ফুল এগুলোকে আমি কীভাবে সাহায্য করি না, এই যে ন্যাশনাল হর্টিকালচারের বোর্ড রয়েছে, তারা কী করেন ছোট ছোট জায়গাগুলোতে ফুড সিকিউরিটির জন্য, ধরুন কাউকে ছোট ফলের বাগান, কাউকে ছোট মাশরুম বা যেটাকে আমরা গ্রামের মায়েরা বলেন ব্যাঙের ছাতা ছাতু, সেটা ছোটোভাবে তৈরি করার জন্য একটা সাপোর্ট দেন, মানে ইনিশিয়াল সাপোর্ট, মানে প্রাথমিক ভাবে যে টাকাটা লাগলো তারা। আবার দেখুন এই হিসেবে আরো অনেক প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যে মহিলাদের যারা ধরুন এরকম চারা গাছ বা নার্সারি করবেন, তাদেরকে বিভিন্ন ইনস্টিটিউট যেমন কেমিকের মাধ্যমে আমরা হর্টিকালচার বিষয়ে ট্রেনিং দিই, অর্থাৎ উদ্যানে কি করে আমাদের গাছপালা তৈরি করবে, তাহলে কি হলো সেই গাছপালা থেকে যা ফল পেলো সেটা বিক্রি করতে পারলো, প্লাস গাছের চারা তৈরি করে সেটা বিক্রি করতে পারলো। আবার ধরুন এই যে বন বিভাগ আছে, বন বিভাগের সঙ্গে এই ধরুন যত ওই সেলফ হেল্প গ্রুপ আছে বা স্বনির্ভর দল আছে, তারা আবার টাই আপ হচ্ছে, তারা তো বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছেন বিভিন্ন রকমের, তাহলে তারা কিছু গাছ বা বীজ বা অল্প দিচ্ছেন, সেটাকে তারা বাড়িয়ে অনেক ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি করছে, সামাজিক সুরক্ষা। যেমন ধরুন যদি সুন্দরবন দেখেন, তাহলে হচ্ছে ম্যানগ্রোভের ছাড়া ওরা তৈরি করছে, আবার বন বিভাগ নিয়ে তারা বিভিন্ন জায়গায় যেখানে ম্যানগ্রোভ নষ্ট হয়ে গেছে সেটা করছে, তাহলে কি হচ্ছে না আমার ঝড়কে প্রতিরোধ করছে। আবার অনেক জায়গায় দেখছেন রাস্তার পাশে আমাদের বিভিন্ন গাছ লাগানোর পরিকল্পনা আছে, সেই ধরনের বৃক্ষ সেটাও লাগাচ্ছে। আবার আমার একটা খুব ভালো জিনিস শেয়ার করে নিই আপনাদের সকলের সাথে, দেখবেন যারা আদিবাসী না তারা কখনো গাছ কাটেন না, শুকনো ডালটা ভেঙে নিই, আমরা যদি ওই প্রথাটা করি না তাহলে আমরা নিজেরাও বাঁচবো পরিবেশকেও বাঁচাবো, আর যে বলছেন খাদ্য সুরক্ষা সত্যি এটাও হবে। এর সঙ্গে সঙ্গে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ অর্থাৎ ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এদের বড় ভূমিকা আছে, বিশাল ভূমিকা আছে। সেই ভূমিকার কথার সঙ্গে সঙ্গে বলি যে একটা প্রোগ্রাম আছে আমরা ওটাকে আরিয়া বলি, আসলে মূল কথাটা শক্ত দরকার নেই, মানে যারা এডুকেটেড মানে শিক্ষিত যুবক তাদেরকে কৃষির মধ্যে রাখা।
0: আচ্ছা
1: হ্যাঁ, এইবারে ধরুন একজন শিক্ষিত যুবক সে যা জানে সেইটাকেই তার তাকে মানে কৃষি কাজে ব্যবহার করে, তাকে শুধু একজন চাষি হিসেবে পরিচিত নয় ব্যবসায়ী, অর্থাৎ আমি কোনো গাছ বা এই ধরনের দিতে পারবো, সেই গাছ বা এইগুলো তারা তাহলে তৈরি করতে পারছেন। এরপরে যেটা আমি আরেকটা বলবো যে যেমন ধরুন উদাহরণ দিই, একটি যুবক সে যদি আমাদের বিভিন্ন চারা তৈরি করে, আজকাল দেখবেন আমরা খুব ওই গোলাপের চারা বা ধরুন অ্যাডেনিয়াম যেটাকে বলি মরুর গোলাপ, এই ধরনের চারা মহিলারা করছেন এবং সেই চারাগুলো বিক্রি করে তারা যথেষ্ট আয় করছেন, কিন্তু এই যে ব্যবসায়ী ভিত্তিক কী করবে না, এখন কিন্তু অনলাইনের মাধ্যমে বিক্রি করতে শিখে গেছেন, যেহেতু আপনি আগে বলছিলেন একটু আগে যে প্রযুক্তিগতভাবে আমরা অনেক উন্নতি হয়েছে, তাহলে ওই প্রযুক্তির সঙ্গে কৃষির সঙ্গে যুক্ত করে তাকে আরও উৎপাদন বাড়ানো, ইনকাম বাড়ানো স্বভাবতই, তাহলে নিশ্চয়ই পুষ্টিটা সুরক্ষিত করতে পারবে। আরেকটা হচ্ছে যে তাদেরকে মানে যিনি যেটা মিতালিদি বলছিলেন যে সরিয়ে আনা, মানে মানসিকতাটা তৈরি করা যে আমি কি খাবো কখন খাবো, এই বিষয়ে যেটা আপনি আমাকে বলতে বলছিলেন যে এটা একটু ভাগ দেখতে হবে, সেটা হচ্ছে যে এই দু বছর মানে জন্মের পরে দু বছর সেটা হচ্ছে দু ছ মাস অবধি এক্সক্লুসিভলি ব্রেস্ট, মানে কোনো কিছু না, চোখ কান বুঝে শুধু মায়ের দুধই খাবে,
2: জলও নয়, তাই
1: একদম এই কথাটা বারবার বলা যে এক ফোঁটা জলও খাবে না, তো জল খেলে কি হবে যা মায়ের দুধের পুষ্টি আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তারপরের কথাটা যেটা আমরা বলছিলাম যে আমরা ভুল করি, সেই ভুল করাটা কি জানেন তো, যে আমরা ওই মানে মোহ হয় না, মোহ আর বিজ্ঞাপন, মোহ দেখে

0: প্যাকেট করা সুন্দর সুন্দর রংচাঙা খাবারই বাচ্চাকে দিলে ভালো হয়। ছ মাসের পরে যখন বাচ্চা খেতে চায় তখন আমরা একটা বিস্কুট কিনে দিই, একটা লজেন্স কিনে দিই, ওটা যারা খায় তারা যদি পাঁচটা প্যাকেট কিনতে দরকার হয়
1: আমি সেখানে খাবার থেকে
0: না আমি সেখানে তো ওটা কিনতে পারবো না, আমি কিনলে একটা বা দুটো কিনবো। এই যে একটা বা দুটো কিনবো তার ফলে কি হবে, আমার কিন্তু অন্য পুষ্টিটার ঘাটতি থেকে গেল, কারণ আমি তো ওর বদলে আর অন্য কিছু কিনতে পারলাম না, আমি ওই দুটোর জন্যই সব টাকা খরচ করে ফেললাম। ওইটা না করে আমরা যে খাবারগুলো আমাদের হাতের সামনে পাওয়া যাচ্ছে সেই হাতের সামনের খাবারগুলো দিয়ে তাদের ছ মাসের ঠিক পরের খাবারে অভ্যস্ত করবো,
1: সহজলভ্য
0: একদম, এবং সহজলভ্য স্থানীয় খাবার, মৌসুমি খাবার, বাড়ির তৈরি একদম, কিচ্ছু না, শুধু খিচুড়ি বানান তার ভেতরে সব সবজি দিলেন। কিন্তু খিচুড়ির ব্যাপারে একটা কথা আছে, সেটা হচ্ছে এক কাপ চাল এক কাপ ডাল নয়, বাচ্চার ক্ষেত্রে সাত ভাগ যদি চাল হয় তিন ভাগ ডাল, অর্থাৎ আপনি আগে থেকে একটা মিশ্রণ করে রাখুন, সেই মিশ্রণ থেকে অল্প অল্প বাচ্চার জন্য। আমাদের অভ্যেস কি বা গ্রামের মায়েরা কি করেন, অত ঝামেলা কে করবে দিদি, ওই আমার ভাতটা একটু টিপে দিয়ে দিই, কিন্তু আমার ভাতটা তো আর ওর ভাতের মতো হলো না,
2: একটা দুটো ভাত দি,
0: তার মতো দিয়ে দিলেন, সেটা কিন্তু বাচ্চার পক্ষে উপকারী,
1: মানে বড়দের পুষ্টি এবং শিশুর পুষ্টি দুটো তো আলাদা, সেই বিষয়ে আমাদের
0: ওদেরকে বলতে করতে হবে। সেই জন্যই যেটা মিতালিদি বলছিলেন যে অঙ্গনবাড়ি কর্মী তাদেরকে শেখানো যে মাদেরকে যখন সচেতন করবে তখন বাড়ির তৈরি খাবার কি করে করবে সেইটা করো,
2: এই
0: একদম শিখিয়ে দেওয়া। আর যেমন ধরুন বলছে যে আপনি সব মাকে বলুন না অঙ্গনবাড়িতে দিদিদের, দিদি আপনি যে খাবারটা বাড়ি থেকে আনছেন, ধরুন আপনি একটু খানিকটা কলমি শাক করে আনেন, কেউ একটু সজনে পাতা আনলো, কেউ একটু কুমড়ো আনলো, সব খাবারটা মিশলে কিন্তু আপনার বাচ্চাও একটু গ্রো পাবে। তাহলে এইভাবে যদি, এই যে ম্যাডাম বলছিলেন পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, আমি যখন যাচ্ছি যদি একটা হাতে আলু, কেউ একটা হাতে পেঁয়াজ, কেউ হাতে একটু কলমি শাক, কেউ হাতে কুমড়োর শাক, যা হাতে আছে সেটা যদি নিয়ে গিয়ে ওই রোজকার খিচুড়িতে দিই না, তাহলেই কিন্তু পুষ্টিকর হয়ে যায়।
1: মিতালিদির কাছে আসি এবার।
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
1: এই যে অপুষ্টি দূরীকরণে যে প্রকল্পগুলোর কথা আমরা বারবার শুনতে পাচ্ছি, সেই প্রকল্পগুলোতে কি কি বিষয় বেশি জোর দেওয়া হয়?
2: তার আগে আমি একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে আমি আগেই বলেছি যে আমাদের আগে অপুষ্টির সমস্যাগুলো কিন্তু দেশে অন্যরকম ছিল, এখন কিন্তু, আগে আমরা শুধুমাত্র অপুষ্টি কম পুষ্টি, এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অপুষ্টিজনিত রোগ আছে, এবং ভারতবর্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সারা পৃথিবীতে আমাদের অপুষ্টির দিক থেকে আমরা তৃতীয় স্থানে রয়েছি, মানে রাষ্ট্রসংঘের এটা একটা প্রতিবেদন যে আমরা কিন্তু ভারতবর্ষের মানুষের অপুষ্টি কিন্তু আমাদের বিশ্বের তৃতীয় স্থানে আমরা রয়েছি, যেটা অত্যন্ত লজ্জার ব্যাপার যদিও। আচ্ছা, আরেকটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখন সেটা হচ্ছে যে কম পুষ্টি রয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে যেটা খুব চিন্তার ব্যাপার, এই কম পুষ্টিজনিত সমস্যা থেকে আমাদের এখন জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে, আমাদের পুরো জীবনচর্যাটা পাল্টে গেছে,
1: ঠিক
2: তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওভারওয়েট অর্থাৎ বেশি ওজন বা মোটা হওয়ার সমস্যাটা আসছে,
1: মানে অতিপুষ্টিজনিত সমস্যাও আসছে।
2: তার হাত ধরে কি আসছে, তার হাত ধরে যে সমস্ত অসংক্রামক রোগ যেগুলো, যেমন উচ্চ রক্তচাপ, মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস, একেবারে ক্যান্সার, হার্টের সমস্যা, এগুলো স্ট্রোক, এগুলো দেখা দিচ্ছে। এবং এই যে মানে বিজ্ঞানীরা বলছেন যে 2030 সালে ভারতবর্ষ কিন্তু ডায়াবেটিসের রাজধানী হবে, সব থেকে বেশি ডায়াবেটিস রোগী থাকবে ভারতবর্ষে, এবং একবার ডায়াবেটিস
1: মানে একদম আমাদের,
2: হ্যাঁ এটা এটা কি করছে,
1: মানুষকে কড়াঘাত করছে
2: একদম, মানুষকে যেমন বিপদে ফেলছে এবং দেশের অর্থনীতি স্বাস্থ্য ব্যবস্থার উপরও কিন্তু একটা প্রচন্ড চাপ পড়বে। এর যে চিকিৎসা, আমাদের হাসপাতালগুলো যে তারা যে পরিষেবা দেন, পুরো তার উপরে একটা বিশাল চাপ,
1: এবং সাধারণ মানুষ এই চিকিৎসা কতটা
2: নিতে করতে পারবেন সেটা একটা ব্যাপার, সেটাও একটা প্রশ্ন। ডায়াবেটিসের চিকিৎসা মানে পুরোপুরি আপনার জীবনযাত্রা পাল্টে দেয়, সেখানে শুধুমাত্র খাবার, কম চিনিযুক্ত, কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেলাম তাই না, অন্যান্য আপনাকে পুরো জীবন আর ডায়াবেটিসের সঙ্গে হাত ধরে আসে। এবং সেখানে আমাদের কিন্তু আরো কিছু প্ল্যানিং যেগুলো হয়েছে সেটা হচ্ছে যে এই নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ অসংক্রামক যে রোগগুলো মানে রয়েছে সেগুলোকে কি করে আমরা সামলাতে পারবো, তার উপরেও কিন্তু

0: কিছু পলিসি তো আপনার সরকার তৈরি করেছে।
1: এর সঙ্গে সঙ্গে কিন্তু যেগুলো বলে যে মানে সংক্রামক, সংক্রামক গুলো কিন্তু ভীষণ জরুরি,
0: কারণ
1: আমাদের গ্রামের মানুষ তো তো অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এই ভাবটা তারা মানে কি বলবো মেনে চলতে পারেন না। যেমন ধরুন ডায়রিয়া বা পেট খারাপ, এই যে পেট খারাপে কিন্তু আজও আমাদের শিশুদের মৃত্যু হয়,
0: মৃত্যু হচ্ছে।
1: এই পেট খারাপটা কিন্তু কিচ্ছু না, শুধু যদি আমি খাবারটাকে জলটাকে ভালো দিতে পারি তাহলেই কিন্তু পেট খারাপের বেশি কমবে না। আরেকটা হচ্ছে বাচ্চাদের নখ কেটে রাখা, বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার আগে হাত ধোয়া। আসলে পুষ্টির ব্যাপারটা কটা জিনিসের উপর নির্ভর করে, চারটে জিনিস, সেটা হচ্ছে এক হচ্ছে অ্যাক্সেস, মানে আমি খাবারটা যেখানে দিচ্ছে সেখান থেকে পাচ্ছি কিনা। দুই হচ্ছে অ্যাভেলেবিলিটি, মানে আমার কাছে ওটা আছে কিনা, সহজলভ্য কিনা। তিন হচ্ছে হচ্ছে এটার আমি ইউটিলাইজেশন,
0: আমি যে খাবারটা খাচ্ছি তার পুষ্টিগুণ গুলো আমার শরীরে ঢুকছে
2: কিনা,
1: সেটাকে কিভাবে আমার শরীরে কাজে লাগাচ্ছি। তাহলে ওই যখন আমরা বলছি আমাদের খাবার মানে যে আমি পিডিএস বা যেটা আমাদের রেশন দোকানে আমরা যে খাবারটা পাই, এখানেও কিন্তু সমস্যা আছে, কারণ আমি কি পেতে পারি এবং দোকান কি আমাকে দেবে সেটা আমাকে না জানলে কিন্তু আমি ঠকে যাব বা পাবো না, এই একটা জিনিস। আবার আমার চারপাশে যেসব স্থানীয় সবজি আছে সেই বিষয়ে কোনটা বেশি পুষ্টিকর আর কোনটা অপুষ্টিকর সেটা যদি না জানে তাহলে পরে কিন্তু আমি আবার সেই অপুষ্টির দিকেই হাঁটব।
0: এবং
1: আরেকটা হচ্ছে যে এই আপনাকে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ এই যে মানে আমি যে খাবারটা খাবো সেটা হচ্ছে কিভাবে খাবারটা খাবো, মানে হ্যান্ডলিং, মানে আমি খাবার রান্না করার সময় ধরুন যদি কাঁচা মাংস কাঁচা মাছ এর পাশে যদি রান্না করা সবজি রাখি সেটাও কিন্তু ভুল।
2: এবং অনেক সময় দেখা যায় অনেকে কাঁচা সবজি খায় বা ফল খাওয়ার সময় ফলটা সঠিকভাবে ধুয়ে খায় না,
0: স্যালাডটাকে কেটে ফেলে
2: ফেলে রাখা হয় বা
0: খুলে ফ্রিজে রেখে দেয়,
2: সবজিটা ভালো করে ধোয়া হয় না, ফলটা ভালো করে ধোয়া হয় না, না ধুয়েই খেয়ে নেওয়া হয়। এবং যেহেতু আমি প্রতিদিন ট্রেনে যাতায়াত করি আমি এটা প্রায়শই দেখে থাকি যে ট্রেনে কমলালেবু বিক্রি হচ্ছে, আপেল বিক্রি হচ্ছে, পেয়ারা বিক্রি হচ্ছে, সেটা সেখান থেকে কিনে সেখানেই কেটে দেওয়া হচ্ছে,
1: সেটাই আমরা খেয়ে নিচ্ছি,
2: হাতটাও ধুচ্ছি না, হাতটাও ধুচ্ছি না।
0: মানুষই যে ব্যাপারটা বললেন এই যে ফুড অ্যাক্সেসিবিলিটি এবং আমাদের প্রাপ্তি, বা এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এফএও রাষ্ট্রসংঘে তারা বলছেন যে ভারতবর্ষ কিন্তু সবথেকে বেশি পরিমাণে সারা পৃথিবীতে দুধ উৎপাদন করে, ডাল উৎপাদন করে, এবং সেকেন্ড পজিশনে আমরা আছি চাল গম চিনে বাদাম এগুলোতে, এবং তৃতীয় পজিশনে বিশ্বে আছি আমরা ডিম মাছ এগুলোর প্রতি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে আমাদের FSSI ফুডস মানে FSSI যে অর্গানাইজেশন আছেন, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, তারা একটা গবেষণাতে জানাচ্ছেন যে আমরা প্রতিদিন প্রচুর খাবার নষ্ট করি এবং বছরে আমরা প্রত্যেকে 50 কেজির মতো খাবার নষ্ট করি, এক একজন মানুষ। হ্যাঁ, এবং মানে তাহলে চিন্তা করুন কি পরিমাণ খাবার আমরা নষ্ট করি, এই খাবারটাকে যদি আমরা মানে বাঁচাতে
2: পারি। বন্ধুরা, এটা কিন্তু একটা খুব বড় তথ্য আজকে আমরা পেলাম।
0: হ্যাঁ, এইটাকে যদি বাঁচাতে পারতাম আমরা,
2: এটা সম্পর্কেও আমাদের সচেতন হওয়া উচিত,
1: খাবার নষ্ট নয়। আর এবং সেটা কিন্তু শুধু প্লেটে নয়, ফসল তোলার পরও,
0: মাঠের থেকেও
1: প্লেটের থেকে হচ্ছে যে একটা সমস্যা, অতিরিক্ত খাবার নিচ্ছি খাচ্ছি না ফেলছি। আরেকটা হচ্ছে ওই যে আমরা যখন ফসল তুলছি না, ফসল তোলার সময়ও কিছু সমস্যা যার ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ফসলের সংরক্ষণ ঠিক করে করছি না, এটাও একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে এই আমরা মাঠে অনেক সময় ফসল ফেলে রাখছি, সেটা কিন্তু বাজার দর নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত। মানে দেখবেন একসময় আপনার টমেটোর দাম 1 টাকা বা 2 টাকা কেজি, তখন কিন্তু মাঠেই ফসল নষ্ট হয়ে যায়, অথবা বাজারে যারা বিক্রি করতে আসেন তারা বিক্রি হয় না বলে বাজারেই ফেলে চলে যাচ্ছেন। কিন্তু ওটাই যদি বাড়িতে কেউ

0: যে টমেটো সস বা টমেটো পিউরি করে যদি কিছুদিন রাখা যেত তাও তো সেটা খাবার হিসেবে যেত, তার মানে এভাবে কিন্তু আমাদের খাদ্য ও পুষ্টি সুরক্ষা নষ্ট হচ্ছে এবং এটা আমাদের না জানার ফলে হচ্ছে এবং কিছুটা ব্যবস্থাপনারও অভাব বলতে পারি।
1: আমরা খাদ্যে স্বনির্ভর কিন্তু আমরা পুষ্টি গুণে স্বনির্ভর, পুষ্টি গুণ কিন্তু আমাদের কাছে
2: পাচ্ছি না বা সেটাকে সঠিকভাবে
0: ব্যবহার করতে পারছি না, একদম তাই,
2: সঠিকভাবে ব্যবহার করতে পারছি না।
0: খাদ্যে স্বয়ংভর, খাদ্যের অভাব নেই অথচ মানুষ অপুষ্টিতে,
2: মানে হয়তো আমাদের কাছে সেটা মজুদ আছে কিন্তু তার ব্যবহারটা
0: ঠিক করে করছি না। আর সেই জন্যই যেটা আরেকটা বললাম যে অ্যাক্সেস, অ্যাভেলেবিলিটি আর ইউটিলাইজেশন, তারপরে একটা হচ্ছে স্টেবিলিটি, মানে ধারাবাহিক সুরক্ষা থাকছে না। তাহলে ধারাবাহিক সুরক্ষা না থাকলে কিন্তু আমরা এই অপুষ্টি হবে, আবার আরেকটু বেশি অপুষ্টি হবে। সেটার একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে দেখবেন ICDS-এ, মানে এরা বলে খিচুড়ি স্কুল, তো খিচুড়ি স্কুলে বাচ্চারা হলুদ দাগে থাকে, লাল দাগে থাকে, সবুজ দাগে থাকে। তো বাচ্চারা প্রথমে সবুজ মানে ভালো, তারপরে হলুদ হয়ে যায় খারাপ, তারপরে লালে হয়ে যায়। লালে হলে কিন্তু বাঁচার সমস্যা এবং হতে পারে, তো সেটা কিন্তু ওই পুষ্টি দিয়েই ঠিক করা।
1: প্ল্যানিং কমিশন একটা নিউট্রিশন স্ট্র্যাটেজি তৈরি করেছেন, নীতি আয়োগ, তার মধ্যে কিছু কিছু কী ইন্টারভেনশন আমাদের কী ব্যবস্থা আমরা নেব, সেটা হচ্ছে যে একটা হচ্ছে শিশুদের জন্য 3 বছরের কম শিশুদের তাদেরকে যত্ন নেওয়া, শিশু জন্মের পরে মায়ের দুধ খাওয়ানো, শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো 6 মাস পর্যন্ত, 181 দিন থেকে যেটা বলেছেন মানসিক দিক, যে তাকে পরিপূরক বাড়িতে তৈরি নিরাপদ পরিপূরক আহার দেওয়া, 1 বছর থেকে তাকে পারিবারিক খাবার, যেগুলো আমরা বড়রা খেয়ে থাকি ঝাল মশলা ছাড়া, সেগুলো তাকে খাওয়ানো, তাকে মানে প্রতিষেধক দেওয়া এবং তারপরে নিয়মিত ওজন নেওয়া। অর্থাৎ ICDS-এ যদি এই ওজনের কাজটা আমরা ঠিক মতো করতে পারি, তাহলে কিন্তু আমরা বহু শিশুকে মানে গুরুতর অপুষ্টিতে যাওয়ার আগেই চিহ্নিতকরণ করে তার আমি ব্যবস্থা নিতে পারবো। বিয়ের বয়সটা দেখা, কম বয়সে যাতে বিয়ে না হয়, সমস্ত মায়েদের যত্নটাকেও ঠিক মতো নিতে হবে, কিশোরীদের যত্ন ঠিক মতো নিতে হবে।
2: কথা বাকি রয়ে গেল আজকে, ছোট সময়ের মধ্যে, স্বল্প পরিসরের মধ্যে সব কথা বলা যাবে না, আমাদের ভাবতে হবে এ বিষয়ে আরও কিছু আলোচনা করার জন্য। 2025-এ আমাদের লক্ষ্য থাকবে যে ভারতবর্ষ যেন অপুষ্টির
1: কবল থেকে মুক্তি পায়,
2: কবল থেকে মুক্তি পায়, অবিচ্ছেদ্যভাবে সেই চেষ্টা থাকবে। আমার প্রিয় মা বোনেরা, এতক্ষণ আপনারা শুনছিলেন অপুষ্টি দূরীকরণে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ভূমিকা এই বিষয় নিয়ে, এবং এই বিষয়ে এতক্ষণ স্টুডিওতে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট পুষ্টিবিদ মিতালি পালোধি, সাথে ছিলেন রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র গৃহবিজ্ঞান শাখা বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তী। সকলকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
3: শ্রীভবন এখানেই শেষ হলো, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, শুরুতেই ক্রস কানেকশন ছবির গান, দ্বৈত কণ্ঠে অর্ক মুখোপাধ্যায় এবং সোমলতা আচার্য।

শুনছেন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যা 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। আগামীকাল ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে সন্ধ্যা 6টায়। একটি ঘোষণা, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 11:30 গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে আগামী 17 জুন 2026। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুনের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিয়ার অ্যাভিনিউ কলকাতা 12 এই ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেইল করতে হবে cpmg_wb@indiapost.gov.in এবং adpgcowb@gmail.com বা pg.wb@india

ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো বিষয়ে জানার জন্য এডি পিএসসিএস এর সঙ্গে কথা বলতে পারেন টেলিফোন নাম্বার 0332120250, 0332120650, 0332120500, এখানে কথা বলতে পারেন। ডাক আদালতের জন্য প্রতি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন এবারে ডাকবাক্স ছবির গান মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

0: মনোময় ভট্টাচার্যের কণ্ঠে ডাকবাক্স ছবির এই গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের এন রঙ্গস্বামী আজ শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। চলতি সপ্তাহেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশে পৌঁছে যেতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর ও পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি পাঁচ সদস্য। নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া উত্তরবঙ্গের নয় জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদী এবং 224 পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা। শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অব অনার দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস। তারপর তিনি বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে তিনি পুজো দেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ও 22 জন বিধায়ক বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। তবে আস্থা ভোট চলাকালীন প্রধান বিরোধী দল ডিএমকে সভা থেকে ওয়াক আউট করে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টিভিকে 108টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলিকার শ্রী বিজয়কে আস্থা ভোটের নির্দেশ দিয়েছিলেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এ নিয়ে টানা 5 বার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশমন্ত্রী ডক্টর এজরা শঙ্কর আজ চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মাকেনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় জানা গেছে, পরিষেবামূলক অর্থনীতি এবং জরুরি পণ্যের রপ্তানির বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। বহুপাক্ষিক ও বহুমুখী ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে দুপক্ষ সহমত হয়েছে। বিদেশমন্ত্রীর আজ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো নামোলা ও ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। তিনি সন্ধ্যের পর তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মত বিনিময় করবেন। উল্লেখ্য, নতুন দিল্লিতে আগামীকাল শুরু হতে চলা ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে পেরেজ ভারতে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী এবং সহযোগী দেশগুলির সদস্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে।

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে বৈঠকে মত বিনিময় হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, দেশের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে ফখরুদ্দিন আলী আহমেদ 1974 সালে 24 আগস্ট থেকে তাঁর মৃত্যু 1977-এর 11 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বভার সামলান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত আগামীকালের বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাবে। এই নিয়ে ট্রাম্প সপ্তমবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরভাষে মত বিনিময় করেন। ইইউ এবং সংযুক্ত আরব আমিরশাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উভয় নেতা একমত হয়েছেন। উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন। মেডিকেলের প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই এর একটি দল আজ রাজস্থানের জয়পুরে পৌঁছেছে। রাজস্থান পুলিশের বিশেষ দল এই ঘটনায় কমপক্ষে

0: প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। তবে কনভয়ের আকার কমানো হলেও এসপিজি প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখা হয়েছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন শ্রী মোদী। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা অর্ধেকেরও কম করেছেন। এছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লির মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সরকারি যানবাহনে ব্যবহার কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপে ঘোষণা করা হয়েছে। সরকারি কনভয় থেকে অপ্রয়োজনীয় যানবাহন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভায় আজ শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় অংশীদার হতেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।
1: সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চল। খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন।
0: কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ও রূপোর ওপর 5% এবং প্লাটিনামের ওপর 5.4% শুল্ক বাড়ানো হল। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে তাঁর এই আবেদন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়া বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশে পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সংশ্লিষ্ট এলাকার উপর থাকা নিম্নচাপ অঞ্চলের সঙ্গে ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার ওপরে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় তারও স্পষ্ট রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের কবলে বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 45 থেকে 47 ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। বারমেরে গতকাল ছিল রাজ্যের উষ্ণতম স্থান। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নবরায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করে কেকেআর অষ্টম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত ডিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এর এন রঙ্গাস্বামী শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। খবর শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমেই ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পর তিনি বলেন, নতুন বিধানসভায় কোনো রকম গোপনীয়তা থাকবে না, তাঁর সরকার গণতন্ত্রের তিনটি শর্ত মেনেই চলবে। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। বেআইনি অস্ত্রের ব্যবহার বন্ধেও আগামী সোমবার শুরু হচ্ছে পুলিশের বিশেষ অভিযান। ইডি কলকাতার পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের গতিবিধি জানতে চেয়ে নিরাপত্তা নির্দেশালয়কে চিঠি দিয়েছে। কলকাতার তপসিয়ায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ তাদের রিপোর্ট পেশ করবে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর প্রয়াণে ক্রীড়ামহলে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি শ্রদ্ধা জানিয়েছেন। আজ বিকেলেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের

0: সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
1: এরপরে একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া উত্তরবঙ্গের নয় জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া ও 2/24 পরগনার বিধায়কদের শপথ গ্রহণের কথা। শপথ নেওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অফ অনার প্রদান করা হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। তারপর তিনি বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে পুজো দেন তিনি। শপথ গ্রহণের পর নতুন মুখ্যমন্ত্রী বলেন, নতুন বিধানসভায় কোনো গোপনীয়তা থাকবে না। তাঁর সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, গণতন্ত্রের এই তিনটি শর্ত মেনে চলবেন।
2: প্রথম তিনটি কথা, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে কাটছাটের যে নির্দেশ দিয়েছেন, সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, রাজ্য সরকারও তাঁর দেখানো পথেই চলবে। সাংবিধানিক কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ তাকে ছাড়তে হলেও সেখানকার মানুষের পাশে তিনি সব সময় সবরকমভাবে থাকবেন বলেও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। অন্য এলাকার মতোই নন্দীগ্রামের জনগণও যে সমান পরিষেবা পাবেন সে কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
2: আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে, ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি। 2009-5 জানুয়ারি ফিরোজা বেবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি।
1: শপথ গ্রহণ নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
3: নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি কাজ চালাবেন। বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্বে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। প্রোটেম স্পিকার তাপস রায় তাকে শপথ বাক্য পাঠ করান। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন নন্দীগ্রাম আসন ছেড়ে দিলেও তিনি আগের মতোই ব্যক্তিগতভাবে সেখানকার মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ও অভাব অভিযোগের খেয়াল রাখবেন। এদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে দেওয়ার ফলে সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ল। একই রকমভাবে রেজিনগর ও নওদা বিধানসভা আসনে যুগ্মভাবে বিজয়ী আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় ওই আসনটিতেও উপনির্বাচন হবে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15 মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রাজ্য বিধানসভার 294 আসনের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে 21 মে। 293 মধ্যে 207 আসনে বিজেপি, 80 তৃণমূল কংগ্রেস, সিপিআইএম 1, ISF 1 এবং আম জনতা উন্নয়ন পার্টি ও কংগ্রেস 2 করে আসনে জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুপুর 2 নাগাদ নবান্ন সভাঘরে সব দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন। এর আগে তিনি রাজ্যে চালু থাকা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর কথা বলেন। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপগেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া চালু থাকা সমস্ত টোল ও ড্রপগেট এবং ব্যারিকেড অবিলম্বে বন্ধ করতে হবে। জেলা প্রশাসনকে নিজেদের এলাকায় থাকা বেআইনি টোল সংগ্রহ কেন্দ্রগুলি চিহ্নিত করে দ্রুত অপসারণের ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে নতুন করে অবৈধ সংগ্রহ কেন্দ্র গড়ে উঠতে না পারে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি বৈধ অবৈধ সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের তালিকা তৈরি করে আগামী 15 মে দুপুর 12 মধ্যে আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া অবৈধ রূপনারায়ণপুর টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা পরিষদের আওতায় এই টোল প্লাজা কোনো বৈধ টেন্ডার ছাড়াই চলত বলে জানা গেছে। বিজেপি বিধায়ক অরিজিৎ রায় বলেছেন, সঠিক টেন্ডার না হওয়া পর্যন্ত এই টোল প্লাজা বন্ধ থাকবে। রাজ্যের সমস্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন। আগামী 16 মে এজন্য বিশেষ অভিযান শুরু হবে।

0: দু সপ্তাহ ধরে অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 15ই মের মধ্যে থানার মালখানায় রাখা বিভিন্ন মামলায় বাজেয়াপ্ত সমস্ত অস্ত্র গুলি বারুদ যাচাই করে দেখতে বলা হয়েছে। 16ই মে থেকে এসডিপিও ও ডিএসপিদের থানার মালখানা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আজ নির্দেশ দিয়েছেন, এখন থেকে রেশনে আটার বদলে গম দেওয়া হবে। বিধায়ক হিসেবে আজ শপথ গ্রহণের পর তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যে গম সরবরাহ করে তার বদলে গ্রাহকদের নিম্নমানের আটা সরবরাহ করা হতো, সেই কারণেই এই নির্দেশ। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানান খাদ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি কলকাতার পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের গতিবিধি জানতে চেয়ে ডিরেক্টরেট অফ সিকিউরিটি বা নিরাপত্তা নির্দেশালয়কে চিঠি দিয়েছে। তার বর্তমান অবস্থান কোথায় এবং কোথায় তিনি ডিউটি করছেন, সমস্ত বিস্তারিত জানতে চাওয়া হয়েছে ইডির তরফে। উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগে গত 28 এপ্রিল শান্তনুকে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে তলব করা হয়, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর তিনি দেশ ছাড়তে পারেন এমন আশঙ্কায় লুকআউট নোটিশও জারি করা হয় তার বিরুদ্ধে। উল্লেখ্য, দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্র আইনে মামলাও রয়েছে। এই অভিযোগের তদন্তের সূত্রেই শান্তনু সিনহার ওই দুর্নীতিতে জড়িত থাকার হদিশ পান ইডি আধিকারিকেরা। গত মাসে ফান রোডে শান্তনুর বাড়িতে হানাও দেয় ইডি। কলকাতার তিলজলা থানা এলাকার তোপসিয়ায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আজ রিপোর্ট পেশ করবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের নেতৃত্বে 4 সদস্যের কমিটিতে রয়েছেন ক্ষুদ্র মাঝারি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, দমকল ও অগ্নি নির্বাপন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার। কলকাতা পুলিশকে দ্রুত স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ওই অগ্নিকাণ্ডে কারখানার মালিক ও ম্যানেজারকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে, যদিও বিস্তারিত এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, গতকাল ব্যাগ তৈরির ছোট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয় মোহাম্মদ হাসান ও রাজেশের, গুরুতর জখম আরও 5 জন, এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর প্রয়াণে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রাত 12টা নাগাদ এই ক্রীড়া প্রশাসক দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, মোহনবাগান ক্লাব ও টুটু বসু ছিলেন একে অপরের পরিপূরক। শোক প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক স্বপন দাশগুপ্ত, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফুটবলার সুব্রত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি। টুটু বসুর মরদেহ আজ সকালে তার বালিগঞ্জের বাসভবনে বেশ কিছুক্ষণ শায়িত রাখা হয়। এরপর ভবানীপুর ক্লাব ও সংবাদ প্রতিদিনের দপ্তরে হয়ে তা এখন নিয়ে আসা হয়েছে মোহনবাগান ক্লাবে। সেখানে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক প্রমুখ। আজ বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। নবরায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু 6:30। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন মহিলা মহল, উপস্থাপনায় শ্রুতমা মুখোপাধ্যায়।

সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আপনাদের চিঠির পাতায় আমার কলম, বিষয় কোলাহল পেরিয়ে সুখানুভূতি মহিলা মহল। বাহ, চমৎকার সম্বোধন। সম্বোধনটি পাঠিয়েছেন আলপনা দি, আলপনা জানা রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। সংসার জীবনের একঘেয়েমি কাটাতে অনেক দিনের স্বপ্ন পূরণের আশায় পয়লা এপ্রিল 2025 বেরিয়ে পড়লাম প্রকৃতির প্রিয়তম স্থান পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর দর্শনে। মাথার উপর নীল আকাশ, সাদা মেঘের ভেলা, পাহাড়ের মাথায় বরফের চাদরে রবির কিরণ পড়ে আলো বিচ্ছুরিত হয়ে রূপর মতো চকচক করছে। প্রকৃতির এমনই মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য দেখে আমি অভিভূত হলাম। বুট জুতো, উইন্ডচিটার ভাড়া নিয়ে বরফের ওপর দিয়ে হাঁটা, স্লেজ গাড়ি চড়া, সে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয়। বিচিত্র মহিরুহের বিচিত্র ফুল, পত্রহীন এক ধরনের ফুলের গাছ, শ্বেত শুভ্র কুসুম দামে সজ্জিত হয়ে যেন নত মস্তকে স্বাগত জানায় অতিথিদের। সাদা সাদা ফুলে ভরা সুদৃশ্য আপেল বাগান দৃষ্টি আকর্ষণ করে। মাঠের পর মাঠ হলুদ সরিষা ফুলে ম ম করছে চারিদিক। কাশ্মীরের বিখ্যাত হ্রদ ডাল লেকের সুন্দর সুসজ্জিত বোটে চড়ে লেকের সৌন্দর্য ও সুদৃশ্য মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করলাম। বিঘার পর বিঘা জমি ঘিরে রয়েছে টিউলিপ আর অন্যান্য রঙের নানান ফুল। এমন নয়নাভিরাম দৃশ্যে আপ্লুত হয়ে মুক্ত বিহঙ্গের মতো মনটা কোথায় যেন হারিয়ে গেল। পাহাড়ি ঝর্ণা ধারা বড় বড় পাথরে ধাক্কা খেয়ে দুগ্ধ ফেন ও নিভ জলরাশি উচ্ছল গতিতে নিম্নাভূমিকে পতিত হচ্ছে। কাক চিল, অসংখ্য পাখির আনাগোনা, স্বর্গীয় সুষমা মণ্ডিত কাশ্মীর। সেই কয়েকটি দিনের জন্য প্রকৃতির এমন অফুরান অনুভূতি ও ভালোবাসা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল, যা আজও তার সুখ আস্বাদন করি। একরা শিমুল পলাশ কৃষ্ণচূড়ার শুভেচ্ছা নিয়েও আলপনা জানা রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। এবারে চলে আসি সোমাদের চিঠিতে। বৈশাখী শুভেচ্ছায় সোমা মুখোপাধ্যায়, আপনি থাকেন নিহারিকা ভবন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। বন্ধু মহিলা মহল, নারীর বিশেষ করে মধ্যবিত্ত ঘরের বিবাহিত মহিলারা ইচ্ছে নিয়েই বাঁচেন, ইচ্ছে ইচ্ছেই থেকে যায়। স্বপ্নের ইচ্ছেরা বাস্তবে রূপ পায় না। সমাজ, সংসার বা পরিবারের সাতকাহনি ইচ্ছেরা পাক খেয়ে মরে। আমরা মহিলারা স্বপ্ন দেখি, কল্পনার জগতে বিচরণ করি, কিন্তু ইচ্ছে ডানায় ভর করে তা সত্যি করে তুলতে পারি কই? ইচ্ছে করে যদি দু চার দিন সংসারের বন্ধন থেকে মুক্তি পেতাম, মুক্ত মনে নিজেকে নিয়ে একাই বেরিয়ে পড়তাম, তবে বেশ হতো। নিজের সঙ্গে নিজের বোঝাপড়া চলতো। কত কথা মনে জমে আছে যেগুলো একাকী আর একবার ফিরে দেখতাম। সমস্ত জীবনে কি কি পেলাম, কি বা দিয়েছি, জমা খরচের হিসেবের খাতাটার ডেবিট ক্রেডিট নির্ণয় করে একটা ব্যালেন্স শিট তৈরি করে মেলাতে চেষ্টা করতাম। সাংসারিক কোলাহল পেরিয়ে চুপচাপ নিরিবিলিতে বাঁচা, তা দুদিন বই তো নয়। যেখানে দৈনন্দিন শব্দ কম, শান্ত, শূন্যতা গভীর, সেখানে গতি প্রকৃতি বুঝতে দরকার হয় অনুভূতির। একান্ত ব্যক্তিগত অনুভূতি দিয়ে চারপাশের নীরবতার উত্তর খুঁজতে হয়। মনের ইচ্ছেরা অনেক সময় ডানা মেলে নীরবতার মধ্যে বাস করতে চায়। কোলাহল পেরিয়ে ইচ্ছেরা চায় একাকী ভাসমান হয়ে ঘুরতে। বাস্তবের থেকে কল্পনার যোজন দূরত্বে মেলবন্ধন অসম্ভব। বৈশাখী শুভেচ্ছায় সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন এই চিঠি। কিন্তু আমাদের নিজেদের সময় যে খানিকটা রাখতেই হবে, খুঁজে নিতেই হবে নিজেকে। এবারে চলে আসি রিঙ্কু দীর্ঘাঙ্গীর চিঠিতে। রিঙ্কু দীর্ঘাঙ্গী থাকেন শামতাবের বাগনান, হাওড়ায়। প্রিয় মহিলা মহল, তখনও অর্ধেক পৃথিবী ঘুমিয়ে পঞ্চাদা সাইকেলের বেল বাজাতে বাজাতে মাছ চাই চিৎকার করে ঘুম ভাঙিয়ে দেয় প্রতিবেশীদের। তার সেই সাইকেলে বসানো ঝুড়িটাতেই যেন আস্ত মাছের বাজার।
পঞ্চাদার সাইকেল মাছ বাজারে আছে রুই, কাতলা, চারাপোনা, চিংড়ি, পুঁটি সব কিছু। মাছ কেটে বেছে দিতে সুখ দুঃখের গল্প করতে থাকে মায়ের সঙ্গে। বেলা একটু বাড়তেই বেশ চড়া রোদ, তখন মাছের ঝুড়ি মাথায় নিয়ে আসে খড়খড়ে বউ। চৈত্রের দুপুরে রোদের মতোই ওর মেজাজ, মাছের এক দাম, ইচ্ছে হয় নাও নইলে সোজা চলে যাও। জেলে পরিবারে মহিলাদের দেখে সত্যিই গর্ব হয়, কারণ ওদেরও মাছ ভাতের জোগাড় ওরা নিজেরাই করে। সারাদিন কাঠফাটা রোদে মাছের ঝুড়ি মাথায় নিয়ে বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে মাছ বিক্রি করে। স্বামীরা অনেকেই নেশা করে হাতে পায়, তাদের কাছে ওদের কাছে টাকার জন্য। আমাদের বাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে রূপ ও মঞ্জুরি, রূপনারায়ণ। এই নদী তাদের বাঁচিয়ে রেখেছে। আসলে এই রকম ভাবে তাদের জীবন দেখতে দেখতে এবং নদীর পাড়ে বসে বসে মনে হয় যেন কোলাহল মুক্ত ভাবে তাদের কথা ভাবি, এবং ভাবতে ভাবতে মনে হয় ওদের জীবনের কথা। সকলে খুব ভালো থাকবেন, রিঙ্কু দীর্ঘাঙ্গী শামতাবের বাগনান হাওড়া থেকে লিখেছেন এই চিঠি। এবারে চলে আসি মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় সাথী, আমার বয়স আমাকে মনে করিয়ে দিচ্ছে কোলাহল তো অনেক হলো, এবার কোলাহল পেরিয়ে একটু নির্জনে চলো মনের শান্তি প্রাণের আরাম পেতে। আমিও কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচি জানো, যেখানে জানলার গড়াদের ওপারে বসে যানবাহন আর মানুষের ব্যস্ততা দেখতে দেখতে প্রাণ হাঁফিয়ে ওঠে না। আমার গ্রামে এসে সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়ে সারা দিনের বাঁচার রসদ সংগ্রহ করে আঁচল ভরে নিজ কুটিরে ফিরে আসি। আমি একা নই, আমার সঙ্গে উদীয়মান সূর্য। আমি সেই মুহূর্তে যেন আলোর পথযাত্রী। দিগন্ত জুড়ে সবুজের সমারোহ, দিঘি ভরা জলে খেলা করে হাঁসেরা, আকাশের গায়ে সাদা বকগুলি ভেসে ভেসে বেড়ায়, সমতলের তিলে বক ও শামুকখোল পাখিরা পুকুর পাড়ে এসে বসে মাছ শিকারের আশায়, রাস্তার দুপারের ধানি জমিতে ওরা কাজ করে। কবির কথায়, ওরা কাজ করে বীজ বনে ধান কাটে। কি আনন্দে নির্জনতাকে সাথী করে হেঁটে চলেছি সামনের দিকে, মাইলের পর মাইল। হাজার বছর ধরে এই পথে হেঁটে যেতে ইচ্ছে করে। পথের দুধারের গাছগাছালিতে ভরা অপরূপা প্রকৃতির হাতছানিতে থমকে দাঁড়িয়ে শুনি দোয়েল কোয়েল পাপিয়ার মধুর গান। সবুজ গাছের জঙ্গলে টিয়া পাখিদের খুঁজে পেতে একটু কষ্ট হলেও কোকিলের কুহু তানে কালো যেন বসন্তের আলো, ছোট্ট ছোট্ট পাখিদের কিচিরমিচির কলতানে মুখর হয়ে উঠেছে। না বন্ধু, আর এগিয়ে যাওয়া হলো না কোলাহল পেরিয়ে আরও নির্জনতার গভীরে, কারণ একটাই, তোমার দেওয়া শব্দে আমি জব্দ। বন্ধুদের সকলকে অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা আনতে মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান। আপনারা এত সুন্দর সুন্দর গ্রামের কথা বলছেন, গ্রামের বর্ণনা দিচ্ছেন, যেন মনে হচ্ছে এই তপ্ত রৌদ্রে ছুটতে চলে যাই সেই গ্রামের ছায়ায়। এবারে চলে আসি অনিতাদির চিঠিতে। অনিতা চৌধুরী, অনিতাদির বাড়ির নাম প্রফুল্ল অমূল্য কানন, শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন। জানো আমার কলম, ধস্ত শহরে যাপন যাত্রায় কোলাহল কলকাকলি থেকে বেরিয়ে মন চাইছে একটু নিরিবিলি শান্তির পরিবেশ। গেলাম বাড়ি থেকে বেরিয়ে দামোদরের তীরে অখ্যাত এক গ্রামে, যে গ্রাম দিনের আলোয় জাগে রাতের আঁধারে ঘুমোয়, শান্ত নিস্তব্ধ। লোকজনের কথাবার্তা বিশেষ কর্ণকুহরে আসে না, দুই তট সবুজের সমারোহে মাঝখানে স্বচ্ছ নদী কুলুকুলু কুলুকুলু বইছে, নদীতের উপর পাতের মতন কুচো কুচো মাছ খেলে বেড়াচ্ছে, বাঁশের সাঁকো ছোট ছোট ডিঙি নৌকো বইছে, চরে চাষিরা চাষ করছে খেড়ো কাঁকুড় ঝিঙে পটল উচ্ছে চিচিঙ্গা লাউ বরবটি কত রকমের শাক পাতা, তাজা লকলকে সবজিগুলো দেখে মন প্রাণ জড়িয়ে যায়। সূর্যোদয় দৃশ্য অপূর্ব, সূর্যাস্ত জলের মধ্যে ছায়া ফেলে চলে যায় আগামীকাল আসার বার্তা দিয়ে, গোধূলি ছড়িয়ে ঝুপ করে নেমে আসে অন্ধকার। তখন মনে হয় কোনো বসতি এখানে নেই, সামান্য শব্দও আধারে হারিয়ে যায়। আহা কি প্রশান্তি,
চোখের আরাম, কানের আরাম, মনের আরাম। যদি এমনভাবে থাক

কাজে তো সারাটা জীবন কি ভালোই না হতো। গ্রামটিতে অল্পে সন্তুষ্ট মানুষজনদের বসবাস, প্রকৃতির সঙ্গে মিলেমিশে সুন্দর করে রয়েছে তারা। দেখে মনে হয় কোনো রোগ ব্যাধিও বোধ হয় তাদের ছোঁয় না, দেখলেই হেসে কথা কয়। কদিন পর ফিরে এলাম ছায়া সুনিবিড় শান্তির নীড় ছেড়ে, বুক ভরা তাজা অক্সিজেন ও বারবার সেখানে যাওয়ার আমন্ত্রণ নিয়ে। ভালো থেকো বন্ধুরা, নমস্কার, অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে। শুধু নিজে গেলে হবে, আমাদেরও তো যাওয়ার ইচ্ছা সেরকম একটা গ্রামে। নামটা বলেননি কিন্তু, পরের বার চুপি চুপি জানিয়ে দেবেন কেমন। এবারে চলে আসি মালতী ভট্টাচার্যের চিঠিতে। মালতী ভট্টাচার্য মণ্ডল থাকেন অশোকনগর, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুরে। তোমার এবারের বিষয় ভাবনা আমার অন্তর প্রকৃতিকে কল্পনার ডানা মেলে কোলাহল পেরিয়ে নির্জন এক পাহাড়ি বাংলোতে নিয়ে গেল। সেই বাংলোর অবস্থান হয়তোবা অরণ্য ঘেরা প্রাণ।

প্রান্তরে কিংবা বরফে ছাওয়া পর্বতরাজির প্রান্ত দেশে, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। অরণ্যে ছাওয়া প্রকৃতির বুকে নির্জনতার কোলে বসে পুঞ্জ পুঞ্জ মেঘেদের ভেসে যাওয়া দেখব, আর সেই মেঘের থেকে ঝরে পড়া টুপটাপ বৃষ্টির ফোঁটা নেমে আসার শব্দ শুনব কান পেতে, বৃষ্টি ভেজা মাটির সোদা গন্ধের ঘ্রাণ নেব বুক ভরে, নিজের সঙ্গে নিজে মুখোমুখি বসবার এহেন সুযোগ কিছুক্ষণ উপভোগ করতে ভীষণ ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কণ্ঠ মেলাই, কোলাহল তো বারণ হল এবার কথা কানে কানে। মালতী ভট্টাচার্য মণ্ডল অশোকনগর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন এই চিঠি। চট করে পড়ে নিই শ্রাবণীদির চিঠি, শ্রাবণী ভট্টাচার্য কলেজ স্ট্রিট কলকাতা থেকে। স্বাদ ও স্মৃতির গল্প, কিছু স্বাদ থাকে যা স্মৃতি অমলিন আজীবন। সেবার দুর্গাপুর থেকে আমাদের ছোট পিসিমা এলো, দু একদিন পর ওনার সাথে মেজ পিসিমার বাড়ি গেলাম খুব হইচই করতে, বাড়ির বড়দিদিদের সঙ্গে। মনে পড়ে আজও নারকেল কুমড়ো বা ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো দিয়ে দুপুরবেলায় ভাত খেতে বসে সে যে কি আনন্দ পেয়েছিলাম কি বলবো। ওই রকমভাবে চাল কুমড়ো রান্না করে মনে পড়ে যায় সেদিনের মেজ পিসিমার চাল কুমড়ো রান্না, আর আমাদের সেইটে দিয়ে পুরো ভাত খাওয়ার কথা। স্মৃতি শততই সুখের। মায়ের মামার বাড়ি যেতাম পাইক পাড়ায় 15ই আগস্ট 26শে জানুয়ারি। মায়ের মামাতো বোন আমাদের মাসিরা বাঁশি বাজাতো সেই দিন, আর প্রভাত ফেরি দেখতাম। তারপর দুপুরে মেজো মাসিমা মামিমা মিজদি এত সুন্দর স্বাদের মাংস রান্না করে আমাদের খাওয়াতো যে আজও ভুলতে পারিনি। এটা অবশ্যই সেই আমার ওই দিনের কথা মনে পড়িয়ে দেয়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, শ্রাবণী ভট্টাচার্য কলেজ স্ট্রিট কলকাতা থেকে লিখেছেন এই চিঠি। তাহলে আজকের মতো চিঠির ঝাঁপি এখানেই বন্ধ করি, বাকি কথা আবার চিঠিতে হবে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো মহিলা মহল এ পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন, এই নাম্বারে 9830910676 98309106676 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700082। আমরা আপনার চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক আমি কৃষ্ণকলি। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বৈদ্যচক থেকে তাপস সর্দার। আমরা ধন্যবাদ দিই তাপসবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য।
2: সমস্যা কোথায় মা? তুমি বারবার এইভাবে আমাকে অপমানিত করতে চাইছো কেন? আমার ভালো লাগে না, কেন বোঝো না তোমরা? আমাকে আমার মতো বাঁচতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও মা। তুমি আর বাবা কি যে শুরু করলে, আমাকে যতক্ষণ না তাড়াতে পারছো বুঝি শান্তি নেই। জানোই তো, আমি বন্ধু কালা পাখি, তুমি যেন কি বসন্তকালে আমি বলতে পারিনি।
3: আমার কথা শোন মা, এই শেষবার আমার কথাটা শোন। তোর বাবার সম্মানের কথা ভেবে এইবারের মতো?
2: এই শেষবার কিন্তু, এরপর বললে আমি কিন্তু আমি কোকিল, বসন্ত শেষে উড়ে যাব দূরে।

0: মানুষ নই তো, মানুষ ছাই কয়লা পুড়ে।
1: ঠিক আছে, এই শেষবার। জামা আলমারিতে কাপড় আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, ওরা মনে হয় এসে গেছে।
2: মেয়ে রাজি হলো তাহলে?
1: হ্যাঁ হ্যাঁ হয়েছে।
2: শুনে শান্তি পেলাম।
1: তুমি ওদের বসিয়েছো তো?
2: হ্যাঁ, পাশের ঘরে বসিয়েছি।
1: এই শেষবার, না হলে ও কিন্তু
2: আস্তে কথা বলো, ওরা পাশের ঘরে শুনতে পাবে। ভালোয় ভালোয় যদি পছন্দ হয়ে যায়।
1: মেয়ে আমাদের কালো, পাত্রপক্ষকে সেটা জানিয়েছো তো, নাকি তুমি ওদের বলোনি?
2: কী সব বলো, মেয়ে আমার কালো, এমন করে সরাসরি পাত্রপক্ষের কাছে বলা যায়? তুমি আমার জায়গায় থাকলে পারতে? মেয়ে কালো বললে কেউ আর ওকে দেখতে আসবে বলে তুমি মনে করো?
1: তবুও বলতে পারতে। মেয়ে কিন্তু বলেছে এই শেষবার, খুব রেগে আছে, আমাকে তো যা তা শুনিয়ে দিল।
2: কি করব বলো, এই নিয়ে 10 নম্বর পাত্রপক্ষ। সব কিছু পছন্দ হলেও মেয়ে তাদের পছন্দ হচ্ছে না। তাদের একটাই কথা, মেয়ে কালো, মেয়ে কালো। কি করি বলো?
1: সব আমাদের কপাল, সব বোনেদের বিয়ে হয়ে গেল আর ওর।
2: থাক, ওসব কথা থাক, তুমি যাও, মেয়েকে নিয়ে এসো।
3: কালো মেয়ে, গায়ের রংটা বড্ড কালো, এমন মেয়ে দেখাবে জানলে? আচ্ছা, আপনারা তো আগে থেকে বলেননি আপনার মেয়ে এত কালো, বেকার আমাদের সময় নষ্ট করলেন।
2: মানে বলতে চেয়েছিলাম, কিন্তু মানে কথা হলো,
0: মানে আমি বলছি বাবা, আমি কালো বলে সমস্যা তো? এর আগেও এই নিয়ে সমস্যা হয়েছে, আপনারা কি উঠবেন? না হয় আমাকে যাওয়ার অনুমতি দিন।
3: না না না না না, আমরাই উঠছি, নেহাতি চেনাশোনা ছিল বলে এসেছিলাম। এখন তো দেখছি চেনাশোনা মানুষকেও বিশ্বাস করাই সবচেয়ে বড় ভুল।
1: বসুন বসুন, উঠবেন না, আপনারা আপনারা দয়া করে বসুন।
0: আমি আমি কালো তাই উঠে চলে যাচ্ছেন? ছেলেও তো দেখছি কালো, পাত্রীপক্ষকে কিছু বলার সুযোগ দেবেন না, পালিয়ে যাচ্ছেন বুঝি? যান যান, পালিয়ে যান, সময় আছে, এখনই পালিয়ে যান, না হলে আরো কত কি শুনতে হবে। এই নিয়ে কটা মেয়ে দেখতে বেরিয়েছেন।
3: কি বলতে চাইছো তুমি? এইভাবে বাড়িতে ডেকে এনে অপমান?
2: কৃষ্ণকলি চুপ কর, কি হচ্ছে এটা?
0: আমি নাকি অপমান করছি? আমি কিসের অপমান? কালোকে কালো বলছি, এতে অপমান বোধ হচ্ছে? এই যে এই যে আমাকে কতবার কালো বললেন, সেটা অপমান নয় বুঝি? নাকি নাকি আমি মেয়ে মানুষ বলে সব বলা যায়? মেয়ে মানুষ সহ্যশীল, গায়ে মেখে নেবে।
1: কে হচ্ছে কৃষ্ণকলি, তুই চুপ কর মা, এইভাবে বলতে নেই।
0: কি বলতে নেই মা? একানন আপনারা, এর আগে আরো নজন পাত্রপক্ষ আমাকে কতবার না কালো কুৎসিত বলেছে, কই আমি তো অপমানিত হইনি। তবে মনে মনে খুব রাগ হয়েছিল আর এখনো খুব রাগই হচ্ছে।
2: কৃষ্ণকলি, ওনাদের যেতে দে। আচ্ছা আপনারা আসুন।
0: এখনই চলে যাবেন? আমার তো আরো অনেক কিছু বলার আছে, জানেন আমার

0: আমার জন্মক্ষণে আমার বাবা মা আমাকে দেখে দুঃখ প্রকাশ করেছিল, একজনও শঙ্খও বাজায়নি, একজনও আনন্দও পায়নি। আপনাদের দোষ কোথায়? কালো কুচ্ছিত মেয়েকে কে আর আজকাল বাড়ির বউ করতে চায়? সবাই বলে কালো ছেলের একটা ফর্সা বউ চাই, কিন্তু কেউ বলে না কালো মেয়ের একটা ফর্সা ছেলে বর হোক।
1: চুপ কর মা আমার, চুপ কর।
0: পুরুষ মানুষ নাকি সোনার আংটি, কি হলো? ফর্সা মেয়েরা ফিরিয়ে দিল বুঝি? ভাবুন, গভীরে ভাবুন, সমাজটা আপনারাই তৈরি করেছেন। ভাবতে থাকুন, কোথায় গলদ আছে, ভাবুন।
2: কি সব কথা এসব কৃষ্ণকলি?
0: ভুল বলছি কিছু? আপনারা বলুন তো, কিছু ভুল আছে আমার কথায়?
3: আমরা কি চলে যেতে পারি এখন?
0: সত্য শুনতে ভয় পাচ্ছেন বুঝি? যাবেন চলে, তবে যান চলে, যান। আপনাদের কোনো দোষ নেই, দোষ আমাদের সমাজের, দোষ আমাদের শিক্ষায়। যান যান, চলে যান। আমিও চলে যাব অনেক দূরে, অনেক অনেক দূরে। আমি সবার কাছে বোঝা হয়ে গেছি, এই বোঝা আমাকেই বইতে হবে নিজের কাঁধে করে। কারোর কাঁধ আর চাই না আমার।
2: কি হয়েছে তোর মা, কি সব বকছিস?
1: ও এমন করছিস কেন মা? জল খাবে? বস, এইখানে বস, বস দেখি এখানে।
0: বিদায় বিদায় দাও মা, আমায় বিদায় দাও। আচ্ছা রো মা, যেতে দাও, ভয় নেই, মরবো না। কৃষ্ণকলি অত দুর্বল নয়।
1: আমাদের ছেড়ে কোথায় কোথায় যাবি?
2: এই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস কৃষ্ণকলি? তোর বাবাকে ক্ষমা করে দে, এমন ভুল আর কখনো করব না। ফিরে আয়, ফিরে আয়।
1: ফিরে আয় মা, ফিরে আয়।
0: আর আর পিছু ডেকো না, আর চোখের জলও ফেলো না। আমাকে আমাকে কালো রূপে বিশ্ব জয় করতেই হবে, আমাকে আমাকে দৌড়াতেই হবে, ভীষণ দৌড়। থেমে গেলে আমার মতো বোনেরা আর দৌড়াতে পারবে না, তারা ভয় পাবে। বিশ্ব জয় করতেই হবে, করেই আমি ফিরবো মা। তোমরা অপেক্ষায় থেকো, আমি ফিরে আসবই।
4: শুনলেন তাপস সর্দারের লেখা নাটক আমি কৃষ্ণকলি। শ্রোতা বন্ধুরা, গায়ের রঙের উপরে আমরা মানুষকে চিনি, মানুষকে মানুষের মর্যাদা দিই, তার গুণকে কদর করি এবং তাকে আপন করে নিই, শুধুমাত্র বর্ণের দিকে আমরা যেন না যাই।
5: কবিতার নাম পঁচিশে বৈশাখ, অনিল কুমার ঠাকুর। পঁচিশের এই রৌদ্র দহে এলো নতুন প্রাণ, আকাশ জুড়ে বাজল আজি নবজীবনের গান। জরা জীর্ণ ছিল যা কিছু সবই হলো লয়, তোমার আগমনে ভুবন হলো শান্তিময়। তুমি তো সেই চির নতুন, তুমি চিরকাল, ছিন্ন করলে মনের যত কুসংস্কারের জাল। তুমি তো সেই চির নতুনের মহান এক কবি, প্রাণের ক্যানভাসে আঁকা তুমি শ্রেষ্ঠ ছবি। কবিতা ও গানে দিলে তুমি ভাষার মুক্তি, তোমার সৃষ্টিতে পাই বেঁচে থাকার শক্তি। বটতলার ছায়ার পদ্মার ওই জল, তোমার কলমে পাই প্রাণের কোলাহল। বিপদে মোরে রক্ষা করো, এ নহে প্রার্থনা, দিয়াছো সাহস মোরে

0: ঘুচাতে সব চেতনা। হে বিশ্বকবি, তুমি আছো সবার অন্তরে, নিভৃত প্রাণের নিবিড়তম স্তরে স্তরে। প্রণাম জানাই তোমায় এই শুভ দিনে, বেঁচে থাকো তুমি কোটি কোটি বাঙালির প্রাণে।
1: নমস্কার। অসুখ, উদয় অস্ত রান্নাঘরে খিদে পড়ে প্রতিদিন, চোখের জলে ডুবে যায় বিকেলের সূর্য, ঘুমিয়ে পড়া কপালে চুমু দেয় না চাঁদ, বিক্রি বাটার বিজ্ঞাপনী বয় অমলকান্তি হাত, সিসিটিভির ক্যামেরায় চোখ গোয়েন্দা সন্ধানী, চেতনার রঙে পান্না হলো না আজও সবুজ, ধনুকের ছিলা টান টান, কথাটা ফিনিক্স পাখির মতো উড়ে যায়, উৎসুক তর্জনী তখন আমাকে দেখায় সকল করুণ আরতির বিভৎস রূপ। দুর্নিবার যাপনে বেপরোয়া স্বপ্নেরা, ভ্রমন্থন করে কাটায় না রাত, গোপন ইস্তাহারে লেখা পৃথিবীর অসুখ, বোধিবৃক্ষের তলে মৃত্যুর হামাগুড়ি, মন্ত্রপুত জলের ছিটে চৈতন্য ফেরে না আর, ওং জবা কুসুম সংকাশ উচ্চারণে দিয়েছিল তাপ, এতদিনের প্রাচীন অভ্যেস কান পেতে শুনেছি, ইতিহাসের ছদ্মবেশী সম্রাটের খেদোক্তি, এ পোড়া জীবনে গড়ে নাই কোনো স্বর্গের সিঁড়ি, বরং জীবন আনন্দের হয়তো থাবা বসিয়েছে গভীর, কলমে ও কণ্ঠে লক্ষ্মণ দাস ঠাকুরা, বর্ধমান। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ, শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: দাদু, এই গাছটার নাম কি?
2: ট্যাঞ্জেরিন। খুব মিষ্টি হয় এটা, ভাঙিস না যেন। ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এক্ষুনি করছি।
1: দাদু দাঁড়াও, লিংকে একদম ক্লিক করো না।
2: কেন?
1: এই এসএমএসটা একটা স্ক্যাম, ক্লিক করলেই তোমার সব ব্যাংক ডিটেইলস চুরি হয়ে যাবে।
2: ওহো, সাবাস গপ্পু, জোর বাঁচিয়ে দিলি। এই নে তোর বুদ্ধি খাটানোর ফল।
3: আরবিআই কথা বলে স্মার্ট হোন পুল ঠাকুর।
4: This is Akashvani Kolkata. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands as received from the Alipur Met Office. Light to moderate rainfall occurred at most places with heavy rainfall at one or two places over Sikkim, Gangetic West Bengal and Bihar. Very light to moderate rainfall occurred at most places over Andaman and Nicobar Islands, at many places over Sabimala and West Bengal, at one or two places over Odisha and Jharkhand. Gusty winds were recorded at one or two places over Jharkhand and Bihar. Yesterday's highest maximum temperature of 41.2 degrees Celsius was recorded at Jharkhand's Daltonganj in the plains and 26 degrees Celsius at Sikkim's Tedong in the hills of the region. Chief amount of rainfall received till 8:30 this morning at Nolhati and Tedong 10 cm each, at Gangtok 8 cm, at Katihar 7 cm, Koshpa 6 cm, Purnia, Berhampur, Amrapara 5 cm each, at Jamda and Joda 3 cm each, at Rampurhat and Berhampur 2 cm each, at Asansol and Fulberia 1 cm each. With the focus for the next 48 hours, light to moderate rain or thunder shower very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Koch Bihar districts of Sabimala and West Bengal and Andaman and Nicobar Islands. Light to moderate rain or thunder shower very likely to occur at many places over rest districts of Sabimala and West Bengal. Light to moderate rain or snow very likely to occur at most places over Sikkim. Light to moderate rain or thunder shower likely to occur at a few places over Birbhum, Murshidabad districts of Gangetic West Bengal and rest districts of Gangetic West Bengal, Bihar, Jharkhand and Odisha. With a warning for the next 48 hours, heavy rainfall ranging between 7 and 11 cm very likely to occur at one or two places over Sikkim, Andaman and Nicobar Islands and Jalpaiguri, Alipurduar and Koch Bihar districts of Sabimala and West Bengal. Thunderstorm with gusty wind with speed 40 to 50 km per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Odisha, Andaman and Nicobar Islands, all the districts of Sabimala and West Bengal and Murshidabad and Birbhum districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind with speed 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over Sikkim. And now focus for Kolkata and neighbourhood for the next 2 days. There will be partly cloudy sky with possibility of thundery development. Maximum temperature will be around 35 degrees Celsius and minimum temperature will be around 26 degrees Celsius. There is no weather warning for fishermen of West Bengal coast for the next 5 days. But there is warning for fishermen of Andaman and Nicobar coast. Due to squall event with speed reaching 40 to 60 km per hour, likely to prevail along and off Andaman and Nicobar coast from 14th to 19th May 2026. Fishermen are advised not to venture along and off Andaman and Nicobar coast. Swell waves in the range of 15 to 18 second period with 1.4 to 1.7 meter height are forecasted up to 11:30 a.m. today. There is a possibility of surging of waves. People need to be cautious while venturing into the sea. That concludes the weather bulletin. This is Akashvani Kolkata.
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সিকিমের বেশিরভাগ জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় দু একটি জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বিহারের দু একটি জায়গায়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় এবং উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায় দমকা বাতাস বয়ে গেছে। ঝাড়খণ্ড এবং বিহারের দু একটি জায়গার ওপর দিয়ে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সমতল ভূমির ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে 41.2 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলের সিকিমের তাডংয়ে 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ নলহাটি 10 সেন্টিমিটার, মুরারই 5 সেন্টিমিটার, রামপুরহাট 2 সেন্টিমিটার, বহরমপুর 2 সেন্টিমিটার, আসানসোল সিডব্লিউসি 1 সেন্টিমিটার, ফুলবেড়িয়া 1 সেন্টিমিটার, মেখলিগঞ্জ 3 সেন্টিমিটার, দামথাং 2 সেন্টিমিটার, সিঙ্গিমারি 1 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 2 সেন্টিমিটার, লং আইল্যান্ড 1 সেন্টিমিটার, মায়াবন্দর 4 সেন্টিমিটার, কার্নিকোবর 4 সেন্টিমিটার, প্রাণপুর 3 সেন্টিমিটার, রামগড় বিডিও 2 সেন্টিমিটার, চাইবাসা 2 সেন্টিমিটার, বোকারো 2 সেন্টিমিটার, জোডা 3 সেন্টিমিটার, চাম্পুয়া 1 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা

বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলি, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দু একটি জায়গায়। অত্যাবশ্যকীয় সেবাসমূহের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, 7-11 সেন্টিমিটার পর্যন্ত সিকিমের দু একটি জায়গায়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার দু একটি জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার। সেই সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে বিহারের দু একটি জায়গার ওপর দিয়ে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার ওপর দিয়ে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সমস্ত জেলা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম জেলার দু একটি জায়গার ওপর দিয়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার। সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিকিমের দু একটি জায়গার ওপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ এবং আগামীকাল আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, দুপুর বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আজ কোনো সতর্কবার্তা না থাকলেও জানানো হয়েছে যে আগামীকাল থেকে আগামী 19 মে পর্যন্ত ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপর। সেই জন্যে ওই অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের আগামীকাল থেকে আগামী 19 মে পর্যন্ত সমুদ্রে নৌকা ভাসাতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 আধুনিক গান, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি, 6:40 কৃষি কথার আসর, ছাগল ও ভেড়া পালনে নারী প্রগতি এ বিষয়ে ডক্টর কেশব চন্দ্রধারার সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, এরপর গৌণ ফল কখনো গৌণ নয় এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:30 সমীক্ষা, 8:30 নানা রঙের গান, 8:30 আইনি কথা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, 9:45 অনুরোধের আসর, 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন, 10:45 নজরুল গীতি শুনবেন দেবপম দাসের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী পুষ্পেন দে। সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুসৌমি মাইতি, 5:20 উর্বাশী, উপস্থাপনায় পালাক চোখানি, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুলগুলশান, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রেরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। এখন শুনবেন আধুনিক গান, সমবেত কণ্ঠে আধুনিক গান।

সমবেত কণ্ঠে শুনলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 11 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:11। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব খেলাধুলোর শিরোনামে, অর্থাৎ এক নজরে। আইসিএল ইন্টারকাশির সঙ্গে 0-0 গোলে ড্র করল মোহনবাগান। 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যের নিরিখে লিগ টেবিলের শীর্ষে এই মুহূর্তে ইস্টবেঙ্গল। IWL বা ইন্ডিয়ান উইমেন্স লিগের চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এর ফলে আগাম

আমি মরশুমে সরাসরি মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেল ইস্ট বেঙ্গলের মহিলা দল। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে 82 রানে হারিয়ে শীর্ষে উঠে এলো গুজরাট টাইটান্স, ম্যাচের সেরা কাগিসো রাবাডা। আজ আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে অফে যাওয়ার লড়াইয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআর ম্যানেজমেন্টের চিত্তা বরুণ চক্রবর্তীর চোট। থাইল্যান্ড ওপেনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রেড্ডি ও চিরাগ শেট্টি। প্রথম রাউন্ডে তারা হারালেন ইন্দোনেশিয়ার মোহ পুত্রা ও বাগাস মৌলানা জুটিকে। লালিগায় অ্যাটলেটিকো ম্যাড্রিড 2-1 গোলে হারালো সাসুনাকে। আজ লালিগায় মুখোমুখি বার্সিলোনা ও অ্যালাভেস। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। সৌদি প্রো লিগে আল নাসর বনাম আল হিলাল ম্যাচটি 1-1 গোলে ড্র হল, ফলে লিগ শিরোপা জয়ের জন্য অপেক্ষা বাড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ঢাকার শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে পাকিস্তানকে 104 রানে হারাল বাংলাদেশ। এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াই কঠিন হল পাকিস্তানের।

চলে গেলেন মোহনবাগান রত্ন ও প্রাক্তন সভাপতি টুটু বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রীড়া তথা ফুটবল জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আর এক নজরে আজকের মতো এই পর্যন্তই।

ভারতীয় ক্রীড়া তথা ফুটবল জগতে হঠাৎ করেই নেমে এসেছে এক গভীর শূন্যতা। গতকাল গভীর রাতে প্রয়াত হয়েছেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি ও মোহনবাগান রত্ন স্বপন সাধন বসু। তবে তিনি ময়দান তথা সকল ফুটবল প্রেমীদের কাছে পরিচিত ছিলেন টুটু বসু নামে। গতকাল গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। টুটু বসু এবং মোহনবাগান ক্লাব যেন সমার্থক। তিনি শুধু একজন সভাপতি ছিলেন না, ছিলেন ক্লাবের ভরসা, অভিভাবক এবং সংকটের সময় সবচেয়ে বড় শক্তি। 1991 সাল থেকে 95 সাল পর্যন্ত তিনি মোহনবাগানের সচিব ছিলেন। 2018 সাল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। 2018 সালে ফের তিনি সচিব নির্বাচিত হন। দায়িত্ব সামলেছিলেন 2 বছর। এরপর 2020-22 এবং 2022 থেকে 2025 2 দফায় পেট তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গত বছর মোহনবাগানের নির্বাচনের আগে তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। আর তার হাত ধরেই মোহনবাগান ক্লাবে একের পর এক ইতিহাস তৈরি হয়েছে। তিনি ছিলেন ক্লাবের আত্মার অংশ। সঞ্জীব গোয়েঙ্কার হাত মিলিয়ে মোহনবাগান ফুটবল দলকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রেও টুটু বসুর বড় ভূমিকা ছিল। আর বিদেশি খেলোয়াড় আনা থেকে শুরু করে ক্লাব পরিচালনার আধুনিক পদ্ধতি, তার সব জায়গাতেই কিন্তু তার চিন্তাভাবনা ছিল অনন্য। মোহনবাগানের ক্ষেত্রে তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। যে সবুজ মেরুনে কখনো বিদেশি ফুটবলার খেলতে দেখা যায়নি, সেখানে চিমা ওকেরিকে সই করিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন টুটু বসু। চিমা ওকেরি ছিলেন মোহনবাগানের প্রথম বিদেশি খেলোয়াড়। এছাড়াও NFL, ISL ও আই লিগের মতো সর্বভারতীয় একাধিক

কফি মোহনবাগানে এসেছি তাঁর সময়কালে। আজ মোহনবাগান সুপার জায়ান্টস এর পক্ষ থেকে মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক প্রয়াত টুটু বসুকে মাল্যদান করেন। আজ তিনি নেই, কিন্তু তার কাজ, তার অবদান ও তার ভালোবাসা সবুজ মেরুন জার্সির সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে। মোহনবাগান ক্লাবের ইতিহাসে টুটু বসু নামটি থেকে যাবে এক অনন্য শ্রদ্ধার জায়গায়, যা ইতিহাসের পাতায় কোনোদিনও মলিন হবে না। আর তাকে শ্রদ্ধা জানিয়েই রয়েছে আজ একটি বিশেষ বেতার প্রতিবেদন। প্রতিবেদনটি রচনা ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। আসুন শুনি।

0: মোহনবাগান রত্ন স্বপন সাধন বসু ওরফে টুটু বসুকে শ্রদ্ধা জানালো কলকাতা ময়দান। এদিন সকালে টুটু বসুর মরদেহ তার অফিস ভবানীপুর ক্লাব থেকে মোহনবাগানে আনা হয়। আবেগের বিস্ফোরণ হয় ক্লাবে। সেখানে হাজির ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টুটু বসুকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করে তিনি বললেন,
1: মোহনবাগানের সঙ্গে বাঙালিদের ফুটবলের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে, আর টুটুবাবু মানেই মোহনবাগান মানেই টুটু। রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এবং সমগ্র মোহনবাগান পরিবারকে এই বার্তা দিতে আমার সাথে ক্রীড়ামন্ত্রী ছিলেন প্রামাণিক, ক্লাব কর্মকর্তারা ছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের যিনি কর্তা তিনি ছিলেন, আরও একজন মন্ত্রী ছিলেন, আমাদের সকলেরই মোহনবাগান, মোহনবাগান ক্লাব, মোহনবাগান সমর্থক টুটুবাবুর সমস্ত শুভানুদায়ীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছিলাম। আর মোহনবাগান সমর্থকদের প্রতি আমার একটাই আজকের দিনে প্রার্থনা, যে যেভাবে নিজের আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেইভাবে মোহনবাগান ক্লাবকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান, এটাই হবে ওনার প্রতি আসল শ্রদ্ধা।
0: সিপিআইএম নেতা শতরূপ ঘোষ বললেন, টুটু বসু সবকিছুর ঊর্ধ্বে।
2: মোহনবাগান সদস্য হওয়ার সাথে জানতাম যে বাংলার ফুটবলে এবং ময়দানের এত ক্রাইসিস মাঝখানে হয়েছে, যখন আইএসএল চালু হলো, এই দলগুলো আইএসএল খেলতে পারবে কিনা, আই লিগটা কার্যত এখন আই লিগ খেলার আর কোনো মানে হয় না, এবার আইএসএল যেতে হবে, কিন্তু মোহনবাগান যাবে কিনা আইএসএল এ, কি হবে না হবে, এইসব টানাপোড়ন যখন চলতো, আমরা সবাই জানতাম মোহনবাগানের সদস্য হিসাবে যে ভালো হোক খারাপ হোক মাথার উপর টুটু বসু আছে, ঠিক সামলে নেবেন, কিছু না কিছুটা হয়ে যাবে এবং হয়ে গেছে, সামলে গেছে, সুতরাং সত্যি একজন অভিভাবক চলে গেলেন।
0: প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী চলে গেলেন অতীতের স্মৃতিতে।
3: টুটুদা মানুষ একটু অন্য টাইপের ছিল, আমার সাথে খুব বৃদ্ধতা ছিল, কারণ আমার বড় ক্লাবের প্রথম বছরটাই টুটুদার হাত ধরে চলে আসে, আমাদের হ্যাঙ্গারসফোর্ড সিটের বাড়িতে আটকে রাখা, প্রথম ম্যাচ কলকাতা লীগের কাঁধে হাত দিয়ে নিয়ে মাঠে ঢোকা, আর তারপর গোল করার পর এক হাড়ি রসগোল্লা পাঠিয়ে দেওয়া, এটা টুটুদার পক্ষেই সম্ভব। এখনো গত বছরই এই গত বছর আগের বছর তোমার এই মনমান ডেতে বলে এদিকে চলে আমার মুখগুলোকে বেশি খেতে দিও না, মোটা হয়ে যায়, ও আমার মতো হয়ে যায়। টুটুদা আমাদের কাছে একটা মানে টুটুদা মানুষটা অন্য টাইপের ছিল, খেলা ভালোবাসতো প্লেয়ারদের সত্যি খুব, কোনো প্লেয়ারের যদি কোনো জায়গায় সমস্যা হতো ইনফ্যাক্ট টাকা পয়সার জন্যেও টুটুদা কিন্তু দুবার ভাবিনি। অন্যরা অনেক কথা বলে তখনকার দিনে তাদের এগ্রিমেন্ট ছিল না, এই ছিল না, অন্যরা অনেক কিছু বুঝিয়ে হয়তো আমাদের ছেড়ে দিত, বাট টুটুদা যদি কিছু দেবে বলতো তো কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, ঠিক লোক দিয়ে পাঠিয়ে দিত বাড়িতে, সেটা তখনকার দিনের মূল্যটা হয়তো 10,000-15,000, সেটা আজকের দিনের মূল্য কিন্তু 2-3 লাখ টাকার সমান, একদম রিয়েল স্টোরি এটা। আমার জীবনে টুটুদার সাথে অনেক বেশি হৃদ্যতা ছিল, অঞ্জনদা টুটুদা ওই পিরিয়ডটাই ছিল, তারপর দেবাশিসদা যখন ঢুকলো পরে, দেবাশিসদা পরে, আর টুম্পাই তখন তো টুম্পাই আমাদের মতোই, আর টুবলাই ছোট, আমাদের হ্যাঙ্গার স্পোর্টস সিটে বাড়িতে আটকে রেখেছিল, প্রথম বছরে ইসমলের পল্টুদা রয়ে গেছিলো, তারপরে একসময় বলেওছি তখন বলেছিল পল্টুকে ফোন করে বলেছিল যে এই আমার এবছর তুই সিসিটকে নিয়েছিস, প্রশান্ত কেন কিন্তু আমার এবছর নিলাম, আমি তুই ওর উপর রাগ করিস না।

0: আর আমার বড় রাগ করিস না। পরবর্তীকালে বলে যে তুমি তো লাফিয়ে টুটুদার কাছে চলে গেছিলে। তবে অনেক ঘটনাগুলো মানে মনে আজকে সত্যি টুটুদা চলে গেল, যতদিন ছিল মানুষটা ছিল তখন মনে হচ্ছিল না আছে আমাদের মধ্যে, এবার হঠাৎ করে চলে গেল, তো সেটা খুব বেদনা দেয় এই আর কি।
1: আর এক প্রাক্তন ফুটবলার গৌতম ঘোষও করলেন স্মৃতিচারণা।
2: মানে আমরা যখন খেলছি তখন টুটুদা পিক ফর্মে, এবং আমার মনে আছে টাটা ফুটবল একাডেমি থেকে যখন প্রথম বছর আমি আসি 92 এর এন্ডে, টুটুদার বাড়িতে আমার কন্ট্যাক্ট হয়েছিল, এবং ওনার ওয়াইফ একটা সুন্দর মানে বেলজিয়ামের একটা ব্যাগ দিয়েছিল। মানে আতিথেয়তা এবং মানুষ কত বড় হতে পারে সেদিন আমি ফিল করেছিলাম। দীর্ঘ সময় আমরা মানে আমি ক্লাবে যখন খেলেছি উনিও সেই সময় ছিলেন, এবং ভালো পরামর্শ, একটা ভালো মানুষ, আজকে ময়দান থেকে একটা ভালো মানুষ চলে গেল।
1: মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্যর কথায়,
3: উনি যেভাবে ক্লাবকে আন্তরিকতার সাথে মিলেমিশে সব কাজ করত, ক্লাবে যা যা দরকার প্রয়োজনীয়তা হেল্প করত, এখন স্মৃতি তো মনেই করবে, কিন্তু এত কাজ করেছে আর এই মনে থাকবে না, এখন করেছে অনেক। আমরা যখন খেলতাম তখন উনি আসতেন, উনি আসা মানে একটা উদ্দেশ্যকে প্রেরণায় বাড়ির লোকের আরো বেশি, আমরা দেখলাম কি হলো না হলো, এনারা এনে ধীরেন যে এরা সব জায়গায় সবসময় এদেরকে বর্ণিত করা যায়, এদেরকে সেই আখ্যাগুলো দেওয়া যায়।
1: তবে শুধু মোহনবাগানই নয়, এসেছিলেন প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তারাও। তাদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন,
4: মানুষ চলে যাওয়াটা সেটাই ক্ষতি এবং দুঃখে, কিন্তু টুটুবাবু একজন এমন একটা ক্যারেক্টার ছিল, কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ বলা বোঝা খুব মুশকিল ছিল, কিন্তু ওনার ভিতরে অনেক শব্দ উচ্চারণ হতো কিন্তু হৃদয়টা আলাদা কথা বলত। ওনার একটা বিশাল বড় মন ছিল, একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার এই ক্লাবের অপূরণীয় ক্ষতি হলো এ নিয়ে কোনো সন্দেহ নেই, ময়দানেরও হলো। এই ক্যারেক্টার ময়দানে আরও আসুক আগামী দিনে, এটাই আমার একমাত্র কাম্য থাকবে। ওনার বিদায়ী আত্মা শান্তিতে থাকুক। বহু ঘটনা টুটুবাবুর সাথে আমাদের আছে, বহু বহু, একটা বই লেখা যাবে, সঙ্গে বিপক্ষে অনেক গল্প আছে। যাই হোক, আজকের দিনে এই বিশ্লেষণ না, তো ওনার বিদায়ী আত্মার শান্তি কামনা।

0: এতক্ষণ শুনছিলেন মোহনবাগান রত্ন তথা মোহনবাগানের প্রাক্তন সভাপতি প্রয়াত টুটু ঘোষকে নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঞ্জন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শ্রোতা বন্ধুরা, আজ বিশেষ বেতার প্রতিবেদনের কারণে আমরা গুগলিটি একটু পরে শুরু করছি, তবে আপনারা চটপট চলে আসুন 0332231314 এই নাম্বারে। আজকের গুগলির বিষয় অড ওয়ান আউট। আমরা কিছু নাম আপনাদের উদ্দেশ্যে রাখব, অথবা কোনো খেলোয়াড়ের নাম, তাদের ভেতরে অড ওয়ান আপনাদের বের করতে হবে। আপনারা অবশ্যই চলে আসুন গুগলিতে। শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের গুগলির বিষয় অড ওয়ান আউট। প্রথম প্রশ্ন, অ্যালেন বর্ডার, স্টিভ ওয়া, শেন ওয়ার্ন, রিকি পন্টিং ও প্যাট কামিন্স, এদের মধ্যে অড ওয়ান কি? অ্যালেন বর্ডার, স্টিভ ওয়া, শেন ওয়ার্ন, রিকি পন্টিং ও প্যাট কামিন্স, এদের মধ্যে অড ওয়ান কি? কোনো শ্রোতা বন্ধু মনে হচ্ছে ফোনের ওপারে রয়েছে।
1: হ্যালো,
0: নমস্কার।
1: আমি গোল চক্রবর্তী বলছি বাগুয়াটি থেকে।
0: বলুন।
1: শেন ওয়ার্ন বোলার আর বাকি সবাই ব্যাটসম্যান।
0: হ্যাঁ, খুব সুন্দর উত্তর। শেন ওয়ার্ন বোলার আর বাকি সবাই ব্যাটসম্যান। আপনাকে অনেক ধন্যবাদ বরুণ বাবু। শেন ওয়ার্ন ব্যাটসম্যান ও বাকি সবাই বোলার, কিন্তু এটা সম্পূর্ণরূপে ঠিক নয়, কারণ অ্যালেন বর্ডার বল ব্যাট দুটোই করতেন, মূলত ব্যাটসম্যান ছিলেন। স্টিভ ওয়াও তাই বলটি করতে পারতেন। রিকি পন্টিং খুব একটা বল করেননি তার ক্যারিয়ারে। আর এরা অ্যালেন বর্ডার, স্টিভ ওয়া, শেন ওয়ার্ন, রিকি পন্টিং ও প্যাট কামিন্সের মধ্যে ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন, কিন্তু শেন ওয়ার্ন ছাড়া প্রত্যেকেই। শেন ওয়ার্ন কয়েকটি ম্যাচে হয়তো অধিনায়কত্ব করেছেন, কিন্তু ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেননি। চলে যাচ্ছি আজকের গুগলির বিষয় অড ওয়ান আউটের দ্বিতীয় প্রশ্নে। পেলে, ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফ ও জিনেদিন জিদান, এদের মধ্যে কে অড ওয়ান আউট? আবারও আজকের গুগলির দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। পেলে, ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফ ও জিনেদিন জিদান, এদের মধ্যে কে অড ওয়ান আউট? প্রশ্নটি আবার বলছি। পেলে, ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফ ও জিনেদিন জিদান, এদের মধ্যে কে অড ওয়ান আউট? কোনো এক শ্রোতা বন্ধু মনে হচ্ছে এসেছেন।
2: হ্যালো
0: হ্যালো,
2: থেকে সন্ময় দাস কথা বলছি। উত্তরটা হবে ইয়োহান ক্রুইফ।
0: ইয়োহান ক্রুইফ অড ওয়ান আউট। অনেক ধন্যবাদ। ইয়োহান ক্রুইফ কী কারণে অড ওয়ান আউট সেটা জানিয়ে দিই শ্রোতা বন্ধু আপনাদের, যে কিংবদন্তি ফুটবলার এরা প্রত্যেকেই, কিন্তু পেলে, ম্যারাডোনা এবং জিনেদিন জিদান প্রত্যেকেই কিন্তু ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন এবং সেই স্বাদ তারা পেয়েছেন, কিন্তু ইয়োহান ক্রুইফ সর্বকালের সেরা অন্যতম ফুটবলারই নন, এবং তিনি অন্যতম কোচও ছিলেন সেরা, কিন্তু তিনি কোনোদিনও ফুটবলার জীবনে নেদারল্যান্ডসের হয়ে খেলতেন, কিন্তু অসাধারণ ও বিশাল মাপের ফুটবলার হওয়া সত্ত্বেও বিশ্বকাপ জয়ের স্বাদ তিনি কখনো পাননি।

0: চলে আসছি আজকের গুগলির তৃতীয় প্রশ্নে। অড ওয়ান আউটে গোল লাইন, হাফ লাইন, সাইড লাইন ও বেস লাইন, এদের মধ্যে অড কোনটি এবং কেন? গোল লাইন, হাফ লাইন, সাইড লাইন ও বেস লাইন, এদের মধ্যে অড কোনটি এবং কেন? আজকের গুগলির তৃতীয় প্রশ্ন, গোল লাইন, হাফ লাইন, সাইড লাইন ও বেস লাইন, এদের মধ্যে কোনটি অড এবং কেন? চলে এসেছেন কোনো শ্রোতা বন্ধু, দেখে নিই। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: উত্তরটা হবে বেস লাইন। আমি সুব্রত মানে বলছি, গঙ্গাধরপুর ধমতলা হাওড়া থেকে।
0: হ্যাঁ সুব্রত বাবু,
1: কেন বাকিগুলো সব ফুটবলের সঙ্গে যুক্ত, কিন্তু বেস লাইনটা আলাদা।
0: হ্যাঁ, বেস লাইনটা কোন খেলার সঙ্গে যুক্ত?
1: ওটা বলছি বেসবল।
0: না না না, বেসবল না, আপনি সঠিক উত্তর দিয়েছেন, শুনতে থাকুন। হ্যাঁ, গোল লাইন, হাফ লাইন, সাইড লাইন ও বেস লাইন। গোল লাইন, হাফ লাইন, সাইড লাইন অবশ্যই ফুটবলের সঙ্গে যুক্ত, কিন্তু বেস লাইন লন টেনিস বা টেনিস খেলার সঙ্গে যুক্ত। আমরা প্রায় আজকের ক্রীড়াঙ্গনের শেষের দিকে চলেছি, তো চতুর্থ প্রশ্ন অনেকটা তৃতীয় প্রশ্নের মতোই, পুল, স্কোয়ার কাট, কভার ড্রাইভ ও গ্রাউন্ড স্ট্রোক, এদের মধ্যে কোনটি অড এবং কি কারণে অড? পুল, স্কোয়ার কাট, কভার ড্রাইভ ও গ্রাউন্ড স্ট্রোক, এদের মধ্যে কোনটি অড এবং কি কারণে অড? আবারও রিপিট করছি, পুল, স্কোয়ার কাট, কভার ড্রাইভ এবং গ্রাউন্ড স্ট্রোক, এদের মধ্যে কোনটি অড এবং কি কারণে অড? চলে এসেছেন আরও এক শ্রোতা বন্ধু।

0: হ্যালো,
1: হ্যালো, আমি গড়গাছা থেকে প্রশান্ত ধর বলি।
0: হ্যাঁ প্রশান্ত বাবু বলুন।
1: গ্রাউন্ড স্টোন মানে ক্রিকেটের সঙ্গে বাকি তিনটে ক্রিকেটের মানে খেলার সঙ্গে যুক্ত আর ওইটা নয়।
0: আর গ্রাউন্ড স্ট্রোক কোন খেলার সঙ্গে যুক্ত বলতে পারবে? না, গ্রাউন্ড স্ট্রোক কোন খেলার সঙ্গে যুক্ত প্রশান্তবাবু বলার আগেই কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একদমই সঠিক উত্তর দিয়েছেন আমাদের শ্রোতা বন্ধুরা, এত সুন্দরভাবে উত্তর দেন গুগলির অনুষ্ঠানগুলোতে, আমরাও রীতিমতো উল্লসিত হই। পুল, স্কোয়াকার্ট, কভার ড্রাইভ এবং গ্রাউন্ড স্ট্রোক এগুলি প্রত্যেকটি ক্রিকেটের সঙ্গে যুক্ত, ক্রিকেটের শট। আর গ্রাউন্ড স্ট্রোক সেটি টেনিস খেলা বা লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। আমরা প্রায় চলে এসেছি ক্রীড়াঙ্গনের শেষ পর্যায়ে। আরও একটি প্রশ্ন শ্রোতাবন্ধুদের জন্য, ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস, কপিল দেব, অর্জুন রানাতুঙ্গা, এদের মধ্যে কে অড এবং কি কারণে অড ওয়ান? ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস, কপিল দেব, অর্জুন রানাতুঙ্গা, এদের মধ্যে কে অড এবং কি কারণে অড? কোন শ্রোতাবন্ধু মনে হচ্ছে আছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও অপেক্ষা করছি কোন শ্রোতাবন্ধুর জন্য। একেবারে ক্রীড়াঙ্গনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছেন কোন এক শ্রোতাবন্ধু। হ্যালো,
2: নমস্কার বুদ্ধদিত্যদা।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি দেবাশিস মাল, গঙ্গাসারপুর হাই স্কুল হরা থেকে।
0: হ্যাঁ দেবাশিস বাবু বলুন।
2: উত্তরে ভিভ রিচার্জ,
0: কি কারণে?
2: উনি ক্যাপ্টেনশিপে বিশ্বকাপ পাননি।
0: একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, অনেক ধন্যবাদ আপনাকে। আজকের গুগলিকে আমরা প্রত্যেক কটাই সঠিক উত্তর পেলাম। সীমিত সময়ের জন্য আমরা গুগলির এই অনুষ্ঠানটি করলাম, অড ওয়ান আউট ছিল এই গুগলির বিষয়, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরই শ্রোতাবন্ধুরা কিন্তু যথাযথভাবে দিয়েছেন। কিছু ক্ষেত্রে কি কারণে আমরা অড ওয়ান আউটের প্রশ্নগুলি রেখেছিলাম শ্রোতাবন্ধুদের সামনে, সেগুলি বিশ্লেষণ করে দিতে হয়েছে, কিন্তু প্রত্যেকটি উত্তরই আমরা কিন্তু সঠিক উত্তর পেয়েছি। আপনারা ক্রীড়াঙ্গন শুনতে থাকুন, এবং কেমন লাগছে আপনাদের ক্রীড়াঙ্গন তা জানিয়ে অবশ্যই মেল করুন আমাদের মেল আইডি AIRKolkataSports@gmail.com, এবং নিজেদের ফেসবুকে গিয়ে টাইপ করুন AIR কলকাতা স্পোর্টস এবং জানান আপনাদের মতামত। আর প্রতিদিন কানপাতন ক্রীড়াঙ্গনে এই আশা নিয়েই শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন। আপনারা সকলে ভালো থাকবেন।

শুনলেন, ক্রীড়াঙ্গন এতক্ষণ সঙ্গে ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে যোগাযোগ করতে পারেন টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি অবশ্যই উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।

0: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক শুভ শীল ও দুই শিক্ষার্থী।
1: আজকে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের পুষ্টি অংশটা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে আমার দুই ছাত্র।
2: আমি ঘাসিয়ারা বিদ্যাপীঠের ছাত্র অর্পণ সাহু।
3: আর আমি ঘাসিয়ারা বিদ্যাপীঠের ছাত্র অভিরূপ সামন্ত।
1: আচ্ছা, তো পুষ্টি দিয়ে শুরু করবার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব। প্রথম প্রশ্নই হচ্ছে, যে কোনো জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন হয়?
3: শক্তির প্রয়োজন।
1: বাহ, শক্তির প্রয়োজন। তো এই শক্তি দিয়ে জীবেরা কি করে?
3: শক্তি দিয়ে কাজ করে।
1: কাজ করে প্রত্যেকটা জীবের, সেটা এককোষী জীব হোক, বহুকোষী জীব হোক, ইউক্যারিওটিক জীব হোক, প্রোক্যারিওটিক জীব হোক, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তাদের প্রত্যেকের কোষের মধ্যে অনবরত কতকগুলি রাসায়নিক বিক্রিয়া বা বলা ভালো জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে, এটা আমরা জানি। তো এই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে কি বলে বলতো? জানো, এই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলে বিপাক। বিপাক আবার দু রকমের হয়। কিছু কিছু জৈব রাসায়নিক বিক্রিয়াতে দেখা যায় যে সরল যৌগ সম্মিলিত হয়ে জটিল যৌগ উৎপন্ন করে, তার মধ্যে শক্তির সংবন্ধন ঘটে, একে বলে উপচিতিমূলক বিপাক। আর কিছু কিছু জৈব রাসায়নিক বিপাকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে জটিল যৌগ ভেঙে সরল

0: যৌগ তৈরি হচ্ছে, আর সেখানে ওই যৌগের মধ্যে থাকা স্থৈতিক শক্তি গতি বা তাপশক্তির রূপে মুক্ত হচ্ছে, তাকে বলে অপচিতি বিপাক। তো এই বিপাক প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করবার জন্যই প্রত্যেকটা জীবের প্রয়োজন হয় শক্তির। এবার জীবেরা এই শক্তি পায় কোত্থেকে?
1: খাদ্য থেকে।
0: গুড। তো যে কোনো জীব, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তাদের শক্তির চাহিদা পূরণ করবার জন্য যেটা লাগে সেটা হচ্ছে খাদ্য। উদ্ভিদেরা, আমরা জানি বেশিরভাগ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষ করতে পারে, যাদের সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ রূপে হয় ক্লোরোফিল অথবা ক্যারোটিনয়েড বা জ্যান্থোফিল বা অন্য কোনো সালোক সংশ্লেষকারী রঞ্জক রয়েছে, তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে পরিবেশ থেকে জল, খনিজ লবণ, কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে আর সূর্যালোকের উপস্থিতিতে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। এটা হচ্ছে সংশ্লেষ। প্রাণীরা কিন্তু তা করতে পারে না। প্রাণীদের খাদ্যের জন্য অন্যের উপরে নির্ভর করতে হয়। এবার উদ্ভিদেরা যে খাদ্য উৎপাদন করছে বা উদ্ভিদেরা পরিবেশ থেকে, সব উদ্ভিদ যে সালোক সংশ্লেষ করতে পারে তা কিন্তু নয়। এমন অনেক উদ্ভিদ রয়েছে যারা সালোক সংশ্লেষ করতে পারে না। তাদের ক্ষেত্রে আমরা সালোক সংশ্লেষ বাদে অন্য প্রক্রিয়াতে খাদ্য গ্রহণ করতে বা খাদ্য আহরণ করতে দেখতে পাই। যেমন তাদের মধ্যে কেউ কেউ রাসায়নিক সংশ্লেষ করে, সেখানে তারা শক্তির জন্য সূর্যালোকের উপর নির্ভর করে না, বরং পরিবেশে থাকা বিভিন্ন জটিল রাসায়নিক বস্তুকে সংগ্রহ করে সেই বস্তুকে ভেঙে তার থেকে শক্তি আহরণ করে বেঁচে থাকে। রাসায়নিক সংশ্লেষ ছাড়াও উদ্ভিদেরা কিন্তু অন্যান্য আরও কতকগুলি প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি সম্পন্ন করতে পারে, যেমন মৃতজীবীয় পুষ্টি, পরজীবীয় পুষ্টি, তারপরে মিথজীবীয় পুষ্টি, পতঙ্গভুক পুষ্টি ইত্যাদি ইত্যাদি। তো যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা জীবের শক্তির আহরণের জন্য প্রয়োজন হচ্ছে খাদ্য। উদ্ভিদেরা হয় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে অথবা অন্য কারোর থেকে খাদ্য সংগ্রহ করে। প্রাণীদের ক্ষেত্রে কিন্তু অন্যের কাছ থেকে খাদ্য সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করা ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ প্রাণীরা কেউই সালোক সংশ্লেষ করতে বা রাসায়নিক সংশ্লেষ করতে পারে না। সেই কারণে তাদের কিন্তু অন্য কোনো জীব থেকে, মূলত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকেই খাদ্য সংগ্রহ করতে হয়। প্রাণীরা যে খাদ্য সংগ্রহ করে সেই খাদ্য আর উদ্ভিদেরা যে খাদ্য সংশ্লেষ করে সেই খাদ্যের মধ্যে বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে তাদের গঠনের পার্থক্য। উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেই খাদ্য হচ্ছে সরল খাদ্য, আমরা জানি, কিন্তু প্রাণীরা যে খাদ্য সংগ্রহ করে সেই খাদ্য সরল খাদ্য নয়, তাদের সংগৃহীত খাদ্য হচ্ছে জটিল খাদ্য। কিন্তু প্রাণীদের প্রত্যেকটা কলাকোষ পর্যন্ত জটিল খাদ্য পৌঁছে দিলে কলাকোষ সেই জটিল খাদ্যকে ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারবে?
1: না,
0: পারবে না। তাই প্রাণীদেরকে জটিল খাদ্য গ্রহণ করবার পর তাকে প্রথমে সরল খাদ্যে পরিণত করে নিতে হয়। তার জন্য প্রাণী পুষ্টির কিন্তু দুটো নয়, পাঁচটা ধাপ। উদ্ভিদ পুষ্টির যেমন দুটো ধাপ, সংশ্লেষ এবং আত্তীকরণ, যেখানে উদ্ভিদ কি করছে, প্রথমে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বা রাসায়নিক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ করছে, সেটা সরল খাদ্য। তারপরে সেই সংশ্লেষিত খাদ্যকে জল বা অন্য পরিবহনের মাধ্যমের দ্বারা প্রত্যেকটা সজীব কলাকোষে পৌঁছে দিচ্ছে। সজীব কলাকোষ সেই সরল খাদ্যকে সংগ্রহ করে বিপাক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করছে, তার থেকে ভেঙে শক্তি উৎপাদন করছে এবং পুরোটাকেই প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত করে নিচ্ছে, যাকে আমরা আত্তীকরণ। প্রাণীদের ক্ষেত্রে ঘটনাটা কিন্তু তেমনভাবে সহজ নয়। প্রাণীরা নিজেদের পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে পাঁচটি ধাপে। প্রথমে প্রাণীদের খাদ্য গ্রহণ হয়, তারপরে প্রাণীদের পরিপাক হয়। এই পরিপাক প্রক্রিয়াতে প্রাণীরা ভৌত এবং রাসায়নিক দুটো পদ্ধতিকেই যৌথভাবে ব্যবহার করে এবং যৌথভাবে ব্যবহার করে ওই জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্যে পরিণত করে। এবার একটা জিনিস আমাকে বলো, প্রাণীরা যে খাদ্য গ্রহণ করলো সেই খাদ্য পুরোপুরি কি পাচিত হয়? পুরোপুরি কি ভাঙা সম্ভব?
1: না,
0: ভাঙা সম্ভব নয়। কারণ প্রাণীরা যে খাদ্য গ্রহণ করে তার মধ্যে এমন অনেক উপাদান থাকে যেগুলোকে পরিপাক করবার জন্য প্রয়োজনীয় উৎসেচক প্রাণীদেহে উৎপাদিত হয় না। ফলে খাদ্য গ্রহণের পর প্রাণীরা যখন পরিপাক করছে, তখন সেই পরিপাক পরবর্তী অবস্থায় দেখা যায় যে কিছুটা অংশ পাচিত হয়েছে আর কিছুটা অংশ অপাচিত বা অপাচ্য অবস্থায় রয়ে গেছে। তাহলে খাদ্য গ্রহণ হলো, পরিপাক হলো। তাহলে পরিপাকের পর আমরা প্রাণীদেহের পৌষ্টিকতন্ত্রে একটা পাচিত অংশ পাচ্ছি আর একটা অপাচ্য অংশ পাচ্ছি। এখানে পাচিত অংশটা শোষণ।

শোষিত হবে। কোথায় শোষিত হবে? দেহের দেহতরলে মিশ্রিত হয়ে গিয়ে শোষিত হবে। যদি আমরা মানুষের ক্ষেত্রে ভাবি, তাহলে আমাদের পৌষ্টিকতন্ত্রে খাদ্য গৃহীত হওয়ার পর, সেটা পাচিত হওয়ার পর, পাচিত অংশটা বা পরিপাক হওয়ার পর তার যে পাচিত অংশটা, সেই পাচিত অংশটা কিন্তু আমাদের অন্ত্রের মাধ্যমে শোষিত হয়ে রক্তে মিশে। কেন? যাতে করে রক্ত ওই পাচিত খাদ্যবস্তুকে, পাচিত সরল খাদ্যবস্তুকে দেহের প্রত্যেকটা সজীব অংশের কলাকোষ পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাহলে খাদ্য গ্রহণ হলো, পরিপাক হলো, শোষণ হলো। এবার শোষণ কার হলো? পাচিত অংশের হলো, অপাচ্য অংশের শোষণ কিন্তু হয়নি। শোষণের পর যেটা হচ্ছে, রক্ত ওই শোষিত খাদ্যকে প্রত্যেকটা, বা দেহতরল ওই শোষিত খাদ্যকে প্রত্যেকটা সজীব কলাকোষে পৌঁছে দেওয়ার পর সজীব কলাকোষ সেই পাচিত খাদ্যাংশকে গ্রহণ করে, তারপরে তাকে ভেঙে তার মধ্যে থাকা স্থৈতিক শক্তিকে গতিশক্তি বা তাপশক্তিতে পরিবর্তিত করে বা রূপান্তরিত করে, এবং সেই গতিশক্তি বা তাপশক্তিকে তারপর ব্যবহার করে কোষের যাবতীয় বিপাকীয় কার্যাবলীকে সম্পূর্ণ করে, ফলে কোষটি বেঁচে থাকতে সক্ষম হয়। কিন্তু এতেই প্রাণীর পুষ্টি শেষ হয়ে গেল না, কারণ ওই যে বলেছি পাচিত খাদ্যে

0: আমরা দেখলাম যে পুষ্টি হচ্ছে আসলে একটি জৈবনিক প্রক্রিয়া, যে জৈবনিক প্রক্রিয়াতে জীবেরা উদ্ভিদ প্রাণী নির্বিশেষে খাদ্য উপাদান গ্রহণ করে, তারপর উদ্ভিদের ক্ষেত্রে সেই খাদ্য মানে উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য উপাদান গ্রহণ করছে না, তারা সরল উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে খাদ্য সংশ্লেষ করছে এবং তারপরে তার আত্তীকরণ হচ্ছে। প্রাণীদের ক্ষেত্রে খাদ্যবস্তু গৃহীত হওয়ার পর তার পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ ঘটছে। এই পুরো প্রক্রিয়াটা হওয়ার ফলে উদ্ভিদের বা প্রাণীদের বা মানে সর্বমোট জীবেদের কি কি সুবিধা হচ্ছে? প্রথম কথা, তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি পাচ্ছে। আমি প্রথমেই তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে যেকোনো জীবের বেঁচে থাকার জন্য কি লাগে, তোমরা বলেছিলে শক্তি। তাহলে এখানেই পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে জীবেরা শক্তি পেল,
1: এক।
0: দুই নম্বর হচ্ছে জীবদেহের বৃদ্ধি এবং বিকাশ সম্পূর্ণ হচ্ছে কিন্তু এই পুষ্টির মাধ্যমে। তিন নম্বর হচ্ছে জীবদেহের ক্ষয়পূরণ। দেখো, আমাদের দেহে যদি কোথাও কেটে কুটে যায় বা কোনো আঘাত লাগে বা আমাদের দেহের কোনো অঙ্গ যদি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে সেই ক্ষয়ের কিন্তু ক্ষয়পূরণও ঘটে। আমরা প্রত্যেক দিন যখন স্নান করি, আমাদের ত্বকের ওপর থেকে অসংখ্য কোষ ঝরে পড়ে যায়। এভাবে যদি ক্রমাগত শুধু ঝরেই পড়ে যেত, তাহলে আমাদের ত্বক আর থাকতো না, তার জায়গায় কিন্তু আবার নতুন করে ত্বকের কোষ তৈরি হয়। আমাদের দেহে কোনো ক্ষতস্থান তৈরি হলে সেই ক্ষতস্থানের আশেপাশের যে বেঁচে থাকা কলাকোষগুলি, সেগুলি ক্রমাগত বিভাজিত হয়ে ওই ক্ষতস্থানকে পূরণ করে, তাহলে শক্তির প্রয়োজনীয়তা মেটাচ্ছে, আমাদের ক্ষয় পূরণ করছে, আমাদের আর একটা কী করে বললাম, আমাদের দেহের বৃদ্ধি এবং বিকাশকে সুসম্পন্ন করে, আর তার সাথে কী করে, আমাদের দেহে যে স্বাভাবিক উপাদানগুলো লাগে রোগ প্রতিরোধ করার জন্য, যেমন ভিটামিন, বিভিন্ন ভিটামিন লাগে। ভিটামিন কিন্তু সেই খাদ্য উপাদান নয় যা শক্তি দেবে, ঠিক আছে? আমি খাদ্য উপাদান সম্পর্কে একটুখানি সামান্য বলবো এবার। তো সেই ভিটামিনের চাহিদা রোগ প্রতিরোধের কারণে যেটা লাগে, সেটাও কিন্তু এই পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমেই জীবেরা পাচ্ছে, বিশেষ করে প্রাণীরা পাচ্ছে। এবার আমি খাদ্য সম্পর্কে একটু বলি। খাদ্য কাকে বলে, এটা একটা অদ্ভুত প্রশ্ন। খাদ্য কাকে বলে? খাদ্য হচ্ছে যে কোনো আহার্য বস্তুকেই তুমি খাদ্য বলতে পারো, অর্থাৎ ক্ষুধা নিবৃত্তি করবার জন্য দেহে পুষ্টি প্রদায়ী যাই আমরা গ্রহণ করি না কেন, তাকে আমরা খাদ্য বলি। খুব সহজ সরলভাবে আমরা খাদ্যের এভাবে সংজ্ঞা দিতে পারি। কিন্তু সব খাদ্য কি আমাদের সব রকম চাহিদা পূরণ করে? না। খাদ্যের প্রয়োজনীয়তা কি, তার উপর নির্ভর করে খাদ্যকে আমরা আবার প্রধান দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। খাদ্যের উপাদান কি কি, আমরা এর আগে যখন জৈব অণুসমূহ অংশটা পড়েছি, তখন আমরা দেখেছি যে খাদ্যের মধ্যে মূলত থাকে ছটা উপাদান: শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, জল, এছাড়াও খাদ্য তন্তু থাকে, আয়ন থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে খাদ্য উপাদানগুলোর কথা বললাম, তাদের মধ্যে শক্তি প্রদান করবার জন্য দায়ী হচ্ছে তিনটি উপাদান: শর্করা, প্রোটিন এবং ফ্যাট। মানে এদেরকে ভাঙলে আমরা শক্তি পাই, তাই এদের ক্যালোরি মূল্য আছে। যেমন 1 গ্রাম শর্করাকে যদি আমরা ভাঙি, তাহলে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাবো। 1 গ্রাম প্রোটিনকে যদি আমরা ভাঙি, তাহলেও 4.1 কিলো ক্যালোরি শক্তি পাবো। 1 গ্রাম ফ্যাটকে যদি আমরা ভাঙি, তাহলে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাবো। তার মানে এই তিনটে খাদ্য উপাদানেরই শক্তি প্রদান করবার ক্ষমতা রয়েছে, তাই এগুলো দেহের পরিপোষণের জন্য দায়ী, দেহ পরিপোষক খাদ্য। আর বাকি যে প্রধান তিনটে খাদ্য উপাদান, অর্থাৎ জল, খনিজ লবণ এবং ভিটামিন, এরা কিন্তু কোন রকম শক্তি উৎপাদন করে না, বরং এরা আমাদের দেহের বিভিন্ন পুষ্টি উপাদান মানে বিভিন্ন উপাদানগুলিরকে বিক্রিয়ায় অংশগ্রহণ করা, উৎসেচকের সক্রিয়তা নির্ধারণ করা, এই কাজগুলো সম্পন্ন করে ভিটামিন, খনিজ লবণ এবং জল। পাশাপাশি এগুলো আমাদের দেহের অনাক্রম্যতাকে বাড়িয়ে তোলে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিতে সাহায্য করে, দেহকে রোগ প্রতিরোধী করে তোলে। তাহলে খাদ্য উপাদানকে আমরা দুভাগে ভাগ করলাম, দেহ পরিপোষক খাদ্য আর দেহ সংরক্ষক খাদ্য। এবারে দেহ পরিপোষক খাদ্য উপাদান হিসেবে আমরা যে শর্করা, প্রোটিন, ফ্যাটের কথা বললাম, মাথায় রাখবে যে এই তিনটে খাদ্য উপাদানের প্রত্যেকে কিন্তু যখনই শক্তির প্রয়োজন তখনই ভেঙে শক্তি উৎপাদন করে না। এদের মধ্যে প্রধান শক্তি প্রদায়ী উপাদান হচ্ছে শর্করা। আমাদের যখনই শক্তি লাগে, প্রথমেই আমাদের দেহ যে উপাদানটাকে ব্যবহার করে সেটা হচ্ছে শর্করা, তারপরে ফ্যাট, তারপরে শর্করা আর ফ্যাট না থাকলে তখন প্রোটিন। তার মানে বোঝা যাচ্ছে যে শক্তি প্রদানকারী খাদ্য উপাদান রূপে শর্করা, প্রোটিন, ফ্যাটের মধ্যে তিনজনেই সম্মিলিতভাবে অংশগ্রহণ করে না, প্রাথমিকভাবে অংশগ্রহণ করে শর্করা এবং ফ্যাট। তাহলে প্রোটিনের কাজ কি? প্রোটিন হচ্ছে দেহ গঠনকারী খাদ্য উপাদান। আমাদের দেহের প্রত্যেকটা কলাকোষ থেকে শুরু করে যা যা রয়েছে, চুল থেকে নখ পর্যন্ত, সবটাই কিন্তু প্রোটিন দ্বারা নির্মিত। তাই প্রোটিন কি হচ্ছে? আমাদের দেহের বিল্ডিং ব্লকস। প্রোটিন শক্তি উৎপাদন করতে পারে, এটা সত্যি কথা, কিন্তু প্রোটিনের প্রধান কাজ শক্তি উৎপাদন করা।

0: নয় নয় প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহকে গঠন করা, দেহের কলাকোষের গঠন করা, উৎসেচক উৎপাদন করা, হরমোন উৎপাদন করা ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা পুষ্টি কাকে বলে জানলাম, পুষ্টির উদ্ভিদের ক্ষেত্রে কেমনভাবে হয় জানলাম, প্রাণীদের ক্ষেত্রে কেমনভাবে হয় জানলাম, পুষ্টি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমরা জানলাম। এবার আমরা উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, যেটা আজকে আমাদের টপিক, সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা অলরেডি দেখেছি যে উদ্ভিদ যে পুষ্টি সম্পন্ন করে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা শালক সংশ্লেষকারী উদ্ভিদ তারা নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে, এবং সেটা করবার জন্য তারা পরিবেশ থেকে জল, খনিজ লবণ, কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে, আর সূর্যালোকের মাধ্যমে আগত শক্তিকেও ব্যবহার করে। তো উদ্ভিদের এই পুষ্টিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। যে সকল উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারছে এবং পুষ্টি সম্পন্ন করছে তাকে আমরা বলছি সবজি পুষ্টি। কিন্তু আমি আগেই বলেছি সব উদ্ভিদ এই কাজ করতে পারে না, বেশিরভাগই পারে, কিন্তু কিছু উদ্ভিদ এমন রয়েছে যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে না, বরং আশ্রয়দাতা অন্য কোনো জীবের দেহ থেকে বা অন্য কোনো মৃত পচা গলা জৈব বস্তু থেকে পুষ্টিজল সংগ্রহ করে নিজেদের পুষ্টি সম্পন্ন করে। এই রকম পুষ্টি প্রক্রিয়া যেটা উদ্ভিদরা করছে তাকে বলা হয় পরভোজী পুষ্টি। সবজী পুষ্টির দুটো পর্যায় আমরা জানি, সংশ্লেষ এবং আর একটা কি, আত্মীকরণ। গুড। আর পরভোজী পুষ্টির আবার চারটে ধরন আছে। সব পরভোজী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ একই রকম ভাবে পুষ্টি সম্পন্ন করবে এমনটা একেবারেই নয়। তো তারা চার রকম ভাবে পরভোজীয় পুষ্টি সম্পন্ন করতে পারে, সেগুলো কি কি? মৃতজীবীয় পুষ্টি, পরজীবীয় পুষ্টি, মিথজীবীয় পুষ্টি এবং পতঙ্গভুক পুষ্টি। আমরা প্রথমেই আলোচনা করব মৃতজীবীয় পুষ্টি, যাকে ইংরেজিতে বলে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। এই মৃতজীবীয় পুষ্টির ক্ষেত্রে দেখা যায় যে এই পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদেরা, মানে যারা এই পুষ্টি প্রক্রিয়াকে ব্যবহার করছে, তারা পচা গলা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে পুষ্টিরস শোষণ করছে এবং নিজেদের পুষ্টি সম্পন্ন করছে। এটা কি বলা হচ্ছে? মৃতজীবীয় পুষ্টি। কথাটা থেকেই তোমরা বুঝতে পারছো, মৃতজীবীয় মানে মৃত পচা গলা বস্তু থেকে জীবন ধারণ করছে, তাই মৃতজীবীয় পুষ্টি বা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। এবার এই মৃতজীবীয় পুষ্টি যে সমস্ত উদ্ভিদ সম্পন্ন করছে তাদেরকে আমরা মৃতজীবী উদ্ভিদ বলছি। যেমন বেশ কিছু ছত্রাক, যেমন অ্যাগারিকাস, মিউকর, ইস্ট, পেনিসিলিয়াম, এদের ক্ষেত্রে আমরা মৃতজীবীয় পুষ্টি দেখতে পাই। পরিবেশে যত উদ্ভিদ আমরা দেখি, সব উদ্ভিদদের, মানে যত উদ্ভিদ রয়েছে যারা মৃতজীবীয় পুষ্টি সম্পন্ন করে, তারা যে কেবলমাত্র মৃতজীবীয় পুষ্টি সম্পন্ন করবে এমনটা নয়। অর্থাৎ তাদের মৃতজীবীয় পুষ্টির ওপর নির্ভরশীলতার ওপর নির্ভর করে আমরা আবার মৃতজীবীয় পুষ্টিকে দুভাগে ভাগ করতে পারি। যে সমস্ত উদ্ভিদ সম্পূর্ণভাবে মৃতজীবীয় পুষ্টি প্রক্রিয়ার ওপরেই নির্ভরশীল, মানে মৃত পচা গলা জৈব বস্তু ছাড়া তারা অন্য কোনো উৎস থেকে পুষ্টি সম্পন্ন করতে পারে না, তাদেরকে বলা হয় সম্পূর্ণ বা পূর্ণ মৃতজীবী, যেমন অ্যাগারিকাস, মিউকর ইত্যাদি ইত্যাদি। তোমরা দেখবে এই অ্যাগারিকাস, মিউকর এগুলো পচা গলা জৈব বস্তুর ওপরেই জন্মায়, অন্যত্র এদেরকে হতে দেখতে পাওয়া যায় না। এমন অনেক মৃতজীবী উদ্ভিদ রয়েছে যারা আদতে সবজি পুষ্টি সম্পন্ন করে, কিন্তু পাশাপাশি সবজি পুষ্টির সাথে সাথে তারা প্রয়োজন মাফিক ভাবে বা অপরচুনিস্টিক মানে সুযোগ সন্ধানী ভাবে মৃত দেহাবশেষ থেকেও পুষ্টির শোষণ করে, তাদেরকে কিন্তু আমরা সম্পূর্ণ মৃতজীবী বলতে পারবো না, তাদেরকে বলা হয় আংশিক মৃতজীবী। যেমন তোমরা পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখেছো, তো এই পাইন গাছ কিন্তু শালক সংশ্লেষ করতে পারে, তথাপি এদের মূলে আমরা এক ধরনের ছত্রাক দেখতে পাই যাকে মাইকোরাইজা বলে। এই মাইকোরাইজা পাইন গাছকে বেঁচে থাকতে সুবিধা প্রদান করে। পাইন গাছ যে পাহাড়ি অঞ্চলে জন্মাচ্ছে, তো বুঝতেই পারছো পাহাড়ি অঞ্চলে কিন্তু জল, খনিজ লবণের অপ্রতুলতা রয়েছে। তো এই পাইন গাছের মূলের সাথে এই মাইকোরাইজা একটা সম্বন্ধন সম্পন্ন করে কি করছে, পরিবেশ থেকে জল এবং খনিজ লবণ শোষণ করতে পাইন গাছকে সাহায্য করছে এবং পাইন গাছের পুষ্টি প্রক্রিয়াকে আরো উন্নত করে তুলছে, পুষ্টি প্রক্রিয়াকে আরো সফল করে তুলছে। তার মানে এটা নয় যে পাইন গাছ শুধুমাত্র মৃত পচা গলা জৈব বস্তুর উপরই নির্ভরশীল হয়ে থাকছে, পাইন গাছ কিন্তু সবজি পুষ্টিও করতে পারে। তাই এক্ষেত্রে আমরা একে কিন্তু সম্পূর্ণ মৃতজীবী বলবো না, একে আংশিক মৃতজীবী বলতে হবে। এই হয়ে গেল আমাদের মৃতজীবীয় পুষ্টি। এবার পরবর্তী যে প্রকার তাতে চলে যাব, সেটা হচ্ছে পরজীবীয় পুষ্টি। ইংরেজিতে একে বলা হয় প্যারাসাইটিক নিউট্রিশন। এবার এখানে প্রথমেই আমি বলবো প্যারাসাইট বা পরজীবী কাকে বলে। প্যারাসাইট বা পরজীবী হচ্ছে সেই সমস্ত জীব যারা অন্য কোনো নিজের প্রজাতি নয় এরকম জীবের ওপরে, হয় কেবলমাত্র পুষ্টির জন্য, অথবা কেবলমাত্র বাসস্থান রূপে, অথবা কেবলমাত্র প্রজননের জন্য, অথবা এই তিনটে কারণের জন্যই নির্ভর করে থাকে, তাদেরকে বলা হয় পরজীবী। আর যাদের ওপর নির্ভর করে থাকছে তাদেরকে বলা হচ্ছে পোষক। তাহলে পরজীবী পুষ্টি বা প্যারাসাইটিক নিউট্রিশন উদ্ভিদ কি করে? এই পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদেরা কোনো সজীব পোষকের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে, ফলে এতে কিন্তু পোষক উপকৃত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে? পোষক যার থেকে পুষ্টি নিচ্ছে সে কি উপকৃত হয় নাকি ক্ষতিগ্রস্ত হয়?
1: ক্ষতিগ্রস্ত
0: হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু পরজীবী উপকৃত হচ্ছে আর পোষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রকার পুষ্টি প্রক্রিয়াকে আমরা বলছি পরজীবীয় পুষ্টি। এবং যে উদ্ভিদেরা এই রকম পুষ্টি সম্পন্ন করে তাদেরকে বলা হয় পরজীবী উদ্ভিদ, যেমন স্বর্ণলতা, র্যাফ্লেশিয়া ইত্যাদি ইত্যাদি। এবার এখানেও এদেরকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। বেশ কিছু পরজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ রয়েছে যারা পুষ্টির জন্য কেবলমাত্র এবং কেবলমাত্র এই পরজীবীয় পুষ্টি প্রক্রিয়াকেই বেছে নিয়েছে, মানে এরা অন্য কোনো উপায়ে পুষ্টি সম্পন্ন করতে পারে না, ফলে এদেরকে বলা হয় পূর্ণ পরজীবী, যেমন স্বর্ণলতা। অন্যদিকে বেশ কিছু উদ্ভিদ এরকম রয়েছে যে তারা পরজীবী পুষ্টি সম্পন্ন করে ঠিকই, কিন্তু পোষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল নয়। পরজীবী পুষ্টি সম্পন্ন করার সাথে সাথে তারা অন্য কোনো উপায়েও পুষ্টি সম্পন্ন করতে পারে, তাই তাদেরকে আমরা বলবো আংশিক পরজীবী উদ্ভিদ, যেমন শ্বেতচন্দন। এই হয়ে গেল আমাদের পরজীবী পুষ্টি। এবার আমরা তৃতীয় ধরনের উদ্ভিদের পরভোজী পুষ্টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিথজীবীয় পুষ্টি বা সিম্বায়োটিক নিউট্রিশন। মিথজীবিতা বা এর আরেকটা বাংলা রয়েছে যাকে বলে অনন্য জীবিতা। তোমরা তো একাধিক বই পড়ো, তো দেখবে কিছু কিছু বইতে মিথজীবিতার সাথে সাথে অনন্য জীবিতা কথাটাও ব্যবহার করা হয়। অনন্য জীবিতা এবং মিথজীবিতা কিন্তু একই শব্দ। তো মিথজীবিতা কাকে বলে? মিথজীবিতা হচ্ছে যেখানে দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পর পরস্পরের সান্নিধ্যে থাকবে এবং পরস্পর পরস্পরকে বেঁচে থাকতে সাহায্য করবে, তাকে বলা হচ্ছে মিথজীবিতা। তো মিথজীবীয় পুষ্টি কাকে বলবো? এই পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদেরা, অবশ্যই আমি বললাম এখানে ভিন্ন প্রজাতিভুক্ত জীব হতে হবে, মানে যে দুটি জীব মিথজীবিতা করছে তারা একই প্রজাতিভুক্ত হবে না, তাহলে এরকম দুটি ভিন্ন প্রকারের জীব পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করবে এবং পুষ্টি সম্পন্ন করে উভয়েই উপকৃত হবে। এটা কিন্তু পরজীবিতার থেকে আলাদা। পরজীবিতাতে আমরা দেখেছিলাম বা পরজীবী পুষ্টিতে দেখেছিলাম যে পরজীবী উদ্ভিদ উপকৃত হচ্ছে আর পোষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এখানে মিথজীবিতাতে আমরা দেখতে পাচ্ছি যে যারা মিথজীবী পুষ্টি সম্পন্ন করছে তারা দুজনেই
1: উপকৃত,
0: রাইট, উপকৃত হচ্ছে। তো এই মিথজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদদের আমরা বলছি মিথজীবী উদ্ভিদ, যেমন লাইকেন, রাসনা, গজবিপুল ইত্যাদি ইত্যাদি। এদের মধ্যে লাইকেন সম্বন্ধে আমি একটু বিশদে বলি। আমরা যদি একটা লাইকেন দেখি, লাইকেন সাধারণত দেখবে যে সমস্ত জায়গায় পরিবেশের দূষণ তুলনামূলকভাবে একটু কম সেখানে গাছের গুড়ির গায়ে লাইকেন জন্মায়, সাধারণত ছোট ছোট পাতার মতন দেখতে হয়। লাইকেন আবার চার রকমের হয়, আমি অত ডিটেলস যাচ্ছি না। তো এই লাইকেনের আসলে, লাইকেনকে যদি ভালো করে অণুবীক্ষণ যন্ত্রের তলায় পর্যালোচনা করা হয় বা দেখা হয়, পর্যবেক্ষণ করা হয়, তোমরা দেখতে পাবে এই লাইকেনের প্রধান দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে শৈবাল অংশ যাকে বলা হয় ফাইকোবায়ন্ট, আর একটা হচ্ছে ছত্রাক অংশ যাকে বলা হয় মাইকোবায়ন্ট। এবার আমরা জানি শৈবালের যেহেতু শালক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ রয়েছে, তাই শৈবাল কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, প্রোভাইডেড শৈবালকে খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পেতে হবে, মানে জল, খনিজ লবণ, সূর্যালোক ইত্যাদি পেতে হবে। অন্যদিকে যে ছত্রাক অংশটি রয়েছে যেটাকে মাইকোবায়ন্ট বলছি, ছত্রাক কিন্তু নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে না, অর্থাৎ শালক সংশ্লেষ বা অন্য কোনো সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না। এখানে আমরা লাইকেনে অদ্ভুতভাবে এই শৈবাল এবং ছত্রাকের একটা মিথজীবিতা দেখতে পাব। ছত্রাক উচ্ছেচক ক্ষরণ করতে পারে এবং উচ্ছেচক ক্ষরণ করে চারপাশের পরিবেশ থেকে সহজেই জল এবং খনিজ লবণকে শোষণ করতে পারে। এখানে মাইকোবায়ন সেটাই করছে এবং সেটা করে জল এবং খনিজ লবণকে শোষণ করে দিচ্ছে কাকে? শৈবাল অংশকে, অর্থাৎ ফাইকোবায়ন্টকে দিচ্ছে। আর ফাইকোবায়ন্ট সেই খনিজ লবণ, জল ব্যবহার করে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য উৎপাদন করছে, কারণ ফাইকোবায়ন্টের নিজের সরাসরি এগুলো সংগ্রহ করার ক্ষমতা নেই। তাহলে মাইকোবায়ন্ট এই উপাদানগুলো সংগ্রহ করে ফাইকোবায়ন্টকে দিচ্ছে, ফাইকোবায়ন্ট খাদ্য উৎপাদন করছে, সেই উৎপাদিত খাদ্যের কিছুটা নিজে ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে রাখছে আর বাকিটা মাইকোবায়ন্টের সঙ্গে শেয়ার করছে, ফলে মাইকোবায়ন্ট বা ছত্রাক অংশটিও বেঁচে থাকছে। এইভাবে তার মানে এরা দুজন দুজনকে সাহায্য করলো না করলো? না,
1: করলো।
0: এবং এদের মধ্যে এই সম্পর্কটা কিন্তু একটা বিপাকীয় সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক। একটা লাইকেন থেকে যদি আমরা ফাইকোবায়ন্ট এবং মাইকোবায়ন্ট, অর্থাৎ শৈবাল অংশ এবং ছত্রাক অংশকে পৃথক করে দিই, তাহলে কিন্তু তারা আলাদা আলাদাভাবে বেঁচে থাকতে বা এককভাবে বেঁচে থাকতে পারবে না। এখানেই মিথজীবীয় পুষ্টি কিন্তু অন্যান্য পুষ্টি প্রক্রিয়ার থেকে একটু স্পেশাল। ঠিক আছে, এবার আমরা উদ্ভিদ পুষ্টির একদম শেষ যে প্রকার অর্থাৎ

0: বিবিধ প্রকারের যে উদ্ভিদ পুষ্টি সেটা পড়বো, সেটা হচ্ছে পতঙ্গ ভুক পুষ্টি বা ইনসেক্টিভোরাস নিউট্রিশন। দেখো, উদ্ভিদেরা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপাদন করে সেটা কি ধরনের খাদ্য হয়? মূলত শর্করা জাতীয় খাদ্য হয়, আমরা জানি। এই শর্করা জাতীয় খাদ্যের মাধ্যমে উদ্ভিদের কলাকোষগুলি মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পায়। কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরির জন্য, প্রোটিন তৈরির জন্য, উৎসেচক তৈরির জন্য ওদের নাইট্রোজেনও লাগে। তাহলে এবার নাইট্রোজেন কোথেকে পাবে? তোমরা আমাকে বলতে পারো যে স্যার, কেন নাইট্রোজেন সংবন্ধনকারী উদ্ভিদরা রয়েছে না? তারা তো পরিবেশ থেকে বিভিন্ন মিথজীবী ও ব্যাকটেরিয়াকে ব্যবহার করে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। বা মাটির মধ্যে যে স্যার নাইট্রোজেন রয়েছে, নাইট্রেট নাইট্রাইট রয়েছে, সেটাকেও তো উদ্ভিদ মূল দ্বারা শোষণ করে নিজেদের নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে পারে। এটা তোমরা তো বলতেই পারো, তোমাদের এই বক্তব্যটা কিন্তু একদম সঠিক। কিন্তু এমন অনেক মাটিও তো রয়েছে যে মাটির মধ্যে নাইট্রোজেনের মারাত্মক অভাব। তো সেখানে যে সমস্ত উদ্ভিদেরা জন্মায় তারা শালক সংশ্লেষ করে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করতে পারলো ঠিকই, কিন্তু নাইট্রোজেন পাবে কোত্থেকে? মাটি থেকে তো পাচ্ছে না, ঠিক আছে? এরকম উদ্ভিদের উদাহরণ হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, যেমন ধরো কলসপত্রী বা ঘটপত্রী, সূর্য শিশির বা ড্রসেরা, পাতা ঝাঁঝি ইত্যাদি। আমরা একটু পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে দার্জিলিং টার্জিলিং এ গেলে দেখবে এই পতঙ্গভুক উদ্ভিদ দেখতে পাই, কলসপত্রী দেখতে পাই, যার পাতার সামনেটা কলসির মতন। এমনটা কেন? কেনই বা একে পতঙ্গভুক বলা হচ্ছে? এই উদ্ভিদগুলোর পাতার ওপরে যখনই কোনো পতঙ্গ এসে বসে, তখন পাতার ওপরের কলসির মতন অংশের ওপরে যে ঢাকনাটা রয়েছে, সেই ঢাকনাটা বন্ধ হয়ে যায়। ফলে ওই কলসির ভেতরের গহ্বরের মধ্যে পতঙ্গটা পড়ে যায়। তারপর উদ্ভিদটা কি করে? প্রোটিওলাইটিক উৎসেচক, মানে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হরণ করে ওই পতঙ্গের দেহে থাকা প্রোটিন অংশটাকে পাচিত করে এবং শোষিত করে নিজেদের প্রোটিনের চাহিদা তথা নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? এই সমস্ত উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত খাদ্যের ঘাটতি মেটানোর জন্য পতঙ্গগুলোকে সংগ্রহ করছে, পতঙ্গগুলোকে আকৃষ্ট করে তাদেরকে ট্র্যাপ করছে এবং তারপরে তাদের থেকে পুষ্টি শোষণ করে নিজেদের প্রোটিনের চাহিদা এবং নাইট্রোজেনের চাহিদা সম্পন্ন করছে। এদেরকে আমরা বলছি পতঙ্গভুক বা ইনসেক্টিভোরাস উদ্ভিদ, এবং এদের এই পুষ্টিকেই বলা হচ্ছে পতঙ্গ ভুক পুষ্টি। তাহলে আমরা আজকে এখানে আমাদের পুষ্টি সম্বন্ধে পড়লাম। প্রথমে আমরা পুষ্টি পড়লাম, পুষ্টির গুরুত্ব পড়লাম, উদ্ভিদের পুষ্টি, প্রাণীদের পুষ্টি বললাম, উদ্ভিদের পুষ্টির পর্যায়গুলো পড়েছি, প্রাণীদের পুষ্টির পর্যায়গুলো পড়েছি, এবং উদ্ভিদ পুষ্টির যে চারটে প্রকারভেদ, চার ধরনের যে পুষ্টি হয়, মূলত প্রথমে দু ধরনের পুষ্টিতে ভাগ করা হয়, স্বভোজী আর পরভোজী। এবার পরভোজীকে আরো যে চারটে টাইপে আমরা ক্লাসিফাই করি, যেমন মৃতজীবীয় পুষ্টি বা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, পরজীবীয় পুষ্টি বা প্যারাসাইটিক নিউট্রিশন, মিথজীবীয় পুষ্টি বা সিম্বায়োটিক নিউট্রিশন বা অনন্যজীবী পুষ্টিও বলা যায়, আর তার সাথে সাথে শেষে পতঙ্গভুক পুষ্টি বা ইনসেক্টিভোরাস নিউট্রিশন পড়লাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন রয়েছে? কিছু বুঝতে পারো নি এরকম? বুঝতে পেরেছো তো? আচ্ছা, তো পড়া তো শেষ হলো। আজকের টপিক যেটা আমরা পড়বো বলেছিলাম সেটা পড়া তো শেষ হলো। দেখি তোমরা কতটা বুঝতে পেরেছো। আচ্ছা, পুষ্টির প্রধান প্রয়োজনীয়তাগুলো কি কি বলো তো, তুমি বলো।
1: শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ, বৃদ্ধি এবং বিকাশ।
0: বাহ, ভেরি গুড। আচ্ছা অভিরূপ, বলো যে শক্তি উৎপাদনের ক্ষেত্রে শর্করা, প্রোটিন, ফ্যাট এগুলো শক্তি উৎপাদন করে, তাই তো? তাহলে কোন কোন খাদ্য উপাদানগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে?
1: ভিটামিন।
0: ভিটামিন আর
1: জল।
0: জল আর
1: খাদ্যতন্তু।
0: খাদ্যতন্তু এবং খনিজ লবণ। খনিজ লবণটাও কিন্তু এখানে ধরতে হবে, ঠিক আছে? আমাকে একটা পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও তো, যেটা আমরা সচরাচর দেখতে পাই।
1: কলসপত্রী।
0: আচ্ছা অর্পণ, বলো এই যে আমি একটু আগে বললাম মিথজীবীয় পুষ্টি, সেখানে আমরা লাইকেনের কথা বলেছি, তাই তো? তো লাইকেনের মধ্যে কোন কোন দুটো দু ধরনের অংশ থাকে?
1: একটি ছত্রাক জাতীয় অংশ থাকে এবং একটি শৈবাল জাতীয় অংশ থাকে।
0: বাহ, ভেরি গুড। আমাকে একটু বলতে পারবে যে এরা কিভাবে একে অপরের উপর নির্ভরশীল? সংক্ষেপে, এই যে শৈবাল এবং ছত্রাক, এরা কি দুজনেই দুজনের উপর নির্ভর করে? দুজনেই দুজনের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? একজন খাদ্য উৎপাদন করতে গিয়ে সাহায্য করে, আর একজন সেই খাদ্য উৎপাদন করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে সাহায্য করে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধে নেই?
1: না।
0: বেশ, তাহলে শেষ করলাম।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক শুভশীল ও দুই শিক্ষার্থী।

আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের 78 শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6টায় তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে সকলের প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 89%, সর্বনিম্ন 60%। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি।

জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি কল্যাণী মুর্মু ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:40 কৃষি কথার আসর। প্রথমে ছাগল ও ভেড়া পালনে নারী প্রগতি এ বিষয়ে ডক্টর কেশবচন্দ্র ধারার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপরে গৌণ ফল কখনো গৌণ নয় এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন, নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, রাত 8 নানা রঙের গান, 8:30 আইনি কথা, MSME বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। 9:30 আজকের প্রসঙ্গ, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 9:45 অনুরোধের আসর, ছায়াছবির গান শুনবেন রাত 10। 10:30 ভজন, শিল্পী সাথিনা পাইন। 10:45 নজরুল গীতি শুনবেন দেবপম দাসের কণ্ঠে। আধুনিক গান রাত 11 শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী পুষ্পেন দে।

সঙ্গে দ্বিতীয় অধিবেশনে সন্ধে 6:10 হিন্দি বার্তা, উপস্থাপনায় পালক চোখানি, 6:30 গুলগুল সেন, নজরুল গীতি 7:10, শিল্পী দেবপম দাস, 7:30 দর্পণ, রাত 8 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 থেকে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন পৌন সাই মড়গেল তুরুই গেটুডো তুরুই মিটার এহবেনা তেহিঞা সান্তাড়ি আখড়া।

0: মুনিস নিতুমানে মিহড়ক গ্রেপ্তার রাখা দেয়া। কেন্দ্র সরকার দো সোনা আর এটা এটা দামানা মেটাল দুরিব করিয়া আমদানি মসুলে বাড়তি বাকাদা, তেহিং খনগে ওনা দো কামিরে লাগু বাকানা। কাউটি দপ্তরা মিটেন ভয়ানরে লাইয়াকানা সোনা আর রূপ উপরতে মড়ে সাই হিঁস আর প্লাটিনাম উপরতে দো মড়ে গেট উড পোন সাই হিঁস মসুল বাড়া হইয়াকানা। মেন্তরা গানোয়া নোয়া মারাং মারাং মন্ত্রী মানতা নরেন্দ্র মোদি দো সোনা রিয়া গহনা বাং কিরিং লাগিদতে দিশম হড়ে দো দিলা বাকাট কোয়া। পশ্চিম এশিয়া রিয়া আনাট খাতিরগে উনিয়া নোয়া আরদাস দো তাহেকানা। তেহিয়া খবর পড়াও দো নডেগে মুচেদ নিনা।
1: আখড়া দো উচনো কানা আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচন তালমাখন। নিত আজম তাবন পে তেহিং রেন পেড়া হিসরে মৌসুমী সরেন সাও কুপলি রাপড কুকলি রেদো আল্লাদি মুরমু।
2: তেহিং রেনি পেড়া নোয়া হিসরে তেহিং দলে নেওতা আকা দিয়া মানতীয় মৌসুমী সরেন। মৌসুমী সরেন দো নিতুমান অনলিয়া কোয়া অনড়হে কয় অনহেয়ায় নোয়া লেখা থেকে তেহিং দো মৌসুমী সরেন নেওতা হয়ে কানা আজা মোচা থেকে আজা উপরুম বন আজমা মা এনখান সান্তাড়ি আখড়ারে সাগুন দারাম।
3: আডি আডি সারহাও, ইন্দো মৌসুমী সরেন কেনেই, ইন্দো তাহেনেই তারকেশ্বর রে, আর তনুতুম দো হয়ে কানা জোড়া পাতা পশ্চিম মেদিনীপুর।
2: মানতীয় মৌসুমী সরেন নিয়ে ঘাড়িক দো চেতকম চিকেয়েদা?
3: আদো ইন্দো মেটাং স্কুল রিং মাচেতানি কেনেই, স্কুল খোনা হেজ কাতে অনড়হে কুইন অড়হেয়া কিন্তু সেরেং কহুন আজম গেয়া, আর অনড়হে অড়হে কাতে মানে চেষ্টাইন যাতে ভাগে ঠিকিন লেই দাঁড়েয়া ওনা কগিন করাও ইদিয়েদা, আর আয়ুব সে দো কখনো কখনো অনড়হে কুইন অলা নিয়ে কগে আদো কামিতিন।
2: আচ্ছা, আডি নাপায়। সাহেদ রেনা ওকা পাহাটা আম আডি জাস্তিম কুসিয়া?
3: সাহেদ রেয়া অনড়হে কগে বেশি কুসিয়া।
2: হয় যে আমেম লিখে তামা অনড়হেম অলা
3: অলদো ছাপা সদর কানা রুশিকা মান্ডোয়া খোনা যাহা বার্ষিক পত্রিকা উডুঙা রুশিকা আড়াং অনারেহ ছাপা সদর কানা, আর ইঞাগে মেটাং পাথাম তিরলে আড়াং অনাটা রেহ ইঞা ছাপা সদর কানা, আর বাংলা পত্রিকা করেহ ইঞা দো গল্প সে অনড়হে ওনা কহ ছাপা সদর কানা।
2: চেলকাম নিয়েলেদা তিরলো কো সাহেত চারচারে চেলকা কো সেটেরক কানা?
3: আসলে তিরলো কো সংসারে তো বেশি অক্ত কো এমা ওনা লাগিতে মানে অল লাগি অক্ত যাহা ওনা কিন্তু যত হর দো বাকো এম দাঁড়েয়া মানে আমদো হয়তো সেরেং এম সেরেং কেদা অনড়হেম অড়হে কেদা মেনখান অল লাগি কিন্তু আমা মিটাং আলাদাগে অক্ত ওডং হয়ে তামা বাংখান দো আমা মনে ভিতির রে কিছু কিছু কথা মেনা সব সময় গে ওনাটা দো উইহর হয়ে তামা বাংখান কিন্তু এমনি এমনি দো অল দো বাং হিজুয়া অল হেদ লাগিত কিন্তু বারবার হয়তো ওনাটা মনে রে গুড়লেও হয়ে তামা যে ইঞ অলা নিয়ে অক্তরিং অলা অল কিন্তু সঙ্গে সঙ্গে দো বাং হিজুয়া, আর যদি অল ইঞ অনকা আর কি যখন ইঞ অলা অনড়ে মিটাং ইঞ তেয়ার কেদা বেনাও কেদেন ওনাটা রেস্ক দো জানি খান ওনা চাঁদো বঙ্গা এম লেখান মিটাং রেস্ক কানা যে ইঞ অল দাঁড়িয়ে কাউদা নাপাই হুঁ অল কেদা সে চেলকা হই কানা ওনাটা দো মারাং কথা দো বাং কানা মেনখান ইঞ জিন অল কেদা ওনাটা গে আডি মারাং কথা আডি রেস্ক আইকোয়া।
2: আচ্ছা, আডি নাপাই কথাম রড কে তাবনা আমা পইলু অনড়হে যখন এম অল কিয়া নোয়াটা অনড়হে আমেম লেই দাঁড়িয়ে কি?
3: নিতোক দো ওনাটা দো সাপড়াও কাতে বাইন হে একানা।
2: আচ্ছা, আম যাহা অনড়হেম সাপড়াও কাতেম হে একানা মা মিটাং অনড়হে মা লি আলেমে?
3: অনড়হে রে নিতুম দো হয়ো কানা ম্যাজিশিয়ান অল কাদায় মার্শাল হেমব্রম। হুশ মান্তার বাচ্চা লোক তালিয়া বাজাও, ম্যাজিশিয়ান উদু এদায় ম্যাজিক মিট তীরে তাই জাদুকাঠি আর তীরে আরসি, জাদুকাঠি জপটেতে আরসি রে নেলেনা 1855 সাল। বাবু লোক আমার ই ম্যাজিকের নাম আছে আরসি ম্যাজিক, Ush, mantar. দেখো দেখো বাবুলোক, আরসিকা খেল দেখো। আরসিরে নিয়ে না সার জমগির হুল, সান্তার হুল, হুলরে সেঙ্গেল দৌ দৌ, সেঙ্গেল বেড়হায় কাতে তীরে সাপাপ তি, রস্ক জুমিত দাঁড়ে দুলর সান্তার হুল রে। তার কো কান স্লোগান ফুরগল আড়াং, মিত চুপু দাকা তাহেন ঠাঁও রে না হক। হুস মান্তার, দেখো দেখো বাবু লোক, সান্তার কেমন জুমিত কাতে লড়াই করছে। সাবাস সাবাস জুমিত দাঁড়ে, বাচ্চা লোক তালিয়া বাজাও। হুস মান্তার, ম্যাজিশিয়ান উদু এদায় ম্যাজিক, মিত্তিরে তাই জাদুকাঠি, আরতিরে আরসি। জাদুকাঠি জপটে তে আরসিরে নিয়ে না নাহা অক্ত। বাবু লোক আরসি ম্যাজিক কা দুসরা খেল দিখো। হুস মান্তার, দেখো দেখো বাবু লোক, আরসি কা খেল দেখো। আরসিরে নিয়ে না ফেস্টুন, রাজনীতি লড়াই, সান্তারা লড়াই, সান্তারা তীরে আসার, সারকো টেরাঙে দা আপড়ে বাখল রে, বাখল কনে লিঙ্কি কান বয়হা মায়া। সান্তারা তীরে সাড়ে কান বন্দুক দুম দুম দুম, ধাসকা কান সান্তারা জমিত দাঁড়ে, ছিম ছাতুর দুলার বয়হা দুলার। খা খা লাঁদা এদায় না রাজনীতি। হুস মান্তার, দেখো দেখো বাবু লোক, সান্তার কেমন রেজ করছে সান্তারকে, সান্তার কেমন গই করছে সান্তারকে। বয়হা দুলার, বয়হা মায়াম সাগাই। বাচ্চা লোক তালিয়া বাজাও।
2: নাপায় মিটাং অনড়হে অড়হে কাতে আজমা লিয়াম। তো হয় যে অনড়হে অড়হে রিয়া মিটাং স্টাইল মেনা রান্দা মেনা, ওনা চেতলেকা ভাবতে ফলো কাতে অড়হে যাবন, নোয়া বাবদতে আমঠেন খন কিছু কথা বাড়াই সানিং কেন মাকটি লিয়ালেম।
3: আসলে অনড়হে কদো লাহাতে ইন্দো পাড়হাওয়াই, পাড়হাও কাতে ওনা অনড়হে রিয়া যাহা মূল ভাব মেনা, ওনা কো জীবি ভিতির রে বুঝোয়েন যে চেল লেই হচয়দায় উনি অনড়হিয়া যাহায় অল কাদায়। যে কোনো অনড়হে রিয়া ওনাটাগে লাহা কামিতিং, অনড়হে লাহাতিং পাড়হাওয়া, পাড়হাও কাতে যাহা মূল ভাব ওনাটা ইন বুঝোয়া, বুঝো পরে যেন জীবি খোনা ওনাটা অনড়হিয়া কথাগে যাতে লেই দাঁড়েয়া, ওনা লাগিদ কিন্তু ইন আরো মেডিটেশন এই। মেডিটেশন কাতে যাহা হয়োয়া না ভিতির রে যাতে ইনা তারকো আলাহাতে, তারপরে ওনা সানাম হর সামাং রে লেই লেখান যাতে আকোয়া জীব রেহ তারকো আ, অনকা লেখান লেই রেনা ইন চেষ্টা ইদিয়া। আর হয়তো শুধুমাত্র পাড়াও লেখান গে তো বাং হয়োয়া, অনড়হে যাহাই কো অড়হেয়া উনকোয়া যাহা রাহা, না রাহা হো কিন্তু তেয়ার লাগতি কানা। ইন দো সেতা বেড়া বেরেত কাতে হামিং যাহা কো লেয়া নয় রাহা বেনাও রেয়া হো যাহা কামি, তারপরে সারে গামা পাধা নিচা ওনা কো কিন্তু দিন গিন কুরুমুটুয়া, দিন গিন চেষ্টা যাতে অনড়হে তো শুধু অড়হে লেখান বাং হয়ে আর রাহা হো তেয়ার লাগি লাগতি কান গিয়া।
2: একদম ঠিক কথা, আবরেন নিতুমান অনলিয়া কো অনড়হে যাহাই কো অল কাদা উনকুয়া অনড়হে যখন আবো হড়কো সামাং রেবন সদরেদা, উন অক্ত উনকুয়া অনড়হে যে আরো আজমিয়া কঠেন নাপায় ঠিক আটকারোমা, নোয়া খাতির তেহ আবো চর্চা দো লাগতি কান তাবনা।

0: আচ্ছা মা, কাটি লই আলে মে অকয় কো অনড়হে কো আম কুসি আম অকয় কো আম পড়াও কদা
1: মানতান মার্শাল হেমরমা অনড়হে মানতান বাদল হেমব্রম মানতান অনল হেমব্রম উনকুয়া অনড়হে দমিন কুসিয়া তারপরে আধো মানতান সাধু রামচাঁদ মুর্মু পণ্ডিত রঘুনাথ মুর্মু যত আগিন কুশিয়া গিয়া
0: নিয়ে অক্তরে তিরলো কো চেলকাম জেল জামে কুয়া অনড়হে অল রে সে অড়হে রে
1: আদো অনড়হে অল লাগি সে অড়হে লাগি লাহাতে কুশি হয়ে তামা ইন যেমন সেরেঞ্জিং কুশিয়া অনকাগে অনড়হে কুশি হয়ে তামা অনড়হে যদি আম বাম কুশিয়া তাহলে আমার মনেরে চিকাতে হিজু তামা যে ইন অনড়হেঞ লেই দাঁড়িয়া সে অনড়হে কুঞ অল দাঁড়িয়া হ্যাঁ ওনা লাগিতে তিরলো কঠেন ইয়া আরদাস তাহেন কানা আপে যাহাটা কুশিপে মনেদা আমা জীবনরে ওনা অক্ত ওডং হয়োক তাম গিয়া হ্যাঁ যে যাহাই কো অনড়হেপে কুশিয়া কানা আম লাগিদ আমা কুশি লাগিদ আম কিন্তু অক্ত দো ওডং হয়োক তাম গিয়া সংসার কামিরে ঝপড়াও তাহে লেখান হোক সে এটা যাহাই যাহান প্রফেশন সে পেশারে মেনা পেয়া কিন্তু আম মিটাং অক্ত দো ওডং গে হয়োক তাম গিয়া তবে গে কিন্তু আমা কামিদম লাহা ইতি দাঁড়িয়া
0: নাপাই কথা আমি লাই কেয়া তিরলো কো উদ্গাউ লাগি নডে আর মিটাং অনড়হে আমঠেন খন আঞ্জম সানাই লে
1: অনলিয় বাদল হেমরমা অল হর লেকাগে হর তো বাং হর দো উনি হর লেকাগে হর তো জানি বাং হর কো মেনা হর দো উনি সারি গেগের আয়াং মেদ সামাং রে রূপ তো অনা রূপ তো পাচেদ বাং রূপ তো মেনা রূপ তালারে ওনা গে সারিয়াং বনু হুঁস ঘুষ ঘুষ হাঁডে নাডে ভুগগ বললেন রে সুখ ওড়া রে সুখ সড়ি মে সুগগ হোড়ো রেগে পেটেজ তাহেন চাউলে বনু আনা মেদ তাহেন তে মেদ মেনা আ ওনা একাল দানাং দুঃখ নেলতে লাঁদা জঙা সুখ রে আয়া জালা এড়ে সারি গাবার গুবুর হাতাও লাগিদ হালা মেনা হিস হেনা রিস হর দো চুগলিয় বানু দায়া বানু মায়া উনি দো একাল ঘায়া হর কো মেনা হর দো উনি শিবরে হরা মায়াং হর দো উনি হর লেকাগে হর দো জানি বাং
0: বেশ আচ্ছা মানতীয় মৌসুমী সরেন অনড়হে অল সে অনড়হে অড়হে ককাটা আডি জাস্তি রাস্কম ঐকবা
1: অনড়হে দো অল দো বেশি বাং হই কান্তিনা তো অনড়হে অড়হে গে বেশি করাও কাদা আর হয়তো যাহা সোশ্যাল মিডিয়া কো মেনা ইউটিউব ফেসবুক ওনা করে অনড়হে কুঞ আজম আকাদা আর আজমতে সে অনড়হে যাহা কুঞ আজমেদা ওনা যখন ইন মুখস্থয়েদা ইন আপনার তিন লেইদা ওনারে গিয়ে রেসকে তো বেশি গিন নামদা হয়তো যেহেতু ওনাটা তো সবসময় সামাংরে নামেদা সঙ্গে সঙ্গে গিন হয়তো প্র্যাকটিস ইন করাও কেদা মেনখান অনড়হে যখন ইন অলেদা ওনা লাগি তো অক্ত দো বেশি গে লাগা কান গিয়া না কিন্তু যখন ইন অলেদা মিটাং অনড়হিন তেয়ার কেদা ওনাটা যাহা রেসকে ওনাটা রেসকে দো জানি খান যাহাই কো পড়াও তিনা সে ইন গে মিটাং নাওয়া সিরজন কান তিনা ইন আপনার তিন বেনাও কেদা ওনাটা রেসকে কিন্তু ওনা অনড়হে অড়হে খোনা হো আডি মারাং গিয়া মেনখান হয়তো উনক দো অক্ত বাইন নামা কিন্তু মিটাং ইচ্ছে দো মনেতে মেনা গিয়া যে ইন দো অনড়হে কুঞ অলা
0: অনড়হে যখন এম অড়হেয়া স্টেজ করে সে সোশ্যাল মিডিয়া করে এম এমা উন অক্ত আজমিয়ে কোয়া চেলকা রেসপন্স কম নামাকাদা
1: হ্যাঁ ইয়া মিটাং ইউটিউব চ্যানেল মেনা তিনা ওনাটা রে নিতাবিজ হো আডিগান সান্তাড়ি অনড়হে বাংলা সেরিঞ্জ কো হিন্দি সেরিঞ্জ কো ওনাটা হুঁ আপলোড কাদা যতক্ষণ বেশি সান্তাড়ি অনড়হে রেগে ইয়া ভিউয়ার্স বেশি তিনা তো নঙ্কাগে ইন দো হয়তো ওড়া রেগে দুরুব কাতে দো অনড়হে কো বাইন লেয়া অনড়হে রেকর্ডিং লাগিদ মিটাং জায়গারিন চালা ভাগে স্টুডিও রে বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া নিয়ে বিভিন্ন জায়গারিন চালাও

0: অনর্হে অনেক ভাগে ভাগে জায়গা করে শুট লাগি। হ্যাঁ, নিত যেমন ঠিক কানা হয়তো উত্তরবঙ্গ সে ইন চালা কানা, রাঁচি সে ইন চালা, অনে যে চালাও কাতে অনে যাহা অনহে সালা যাহা ব্যাকগ্রাউন্ড দৃশ্য যাহাটা চালা কানা, ইনা লেকান জায়গারে যদি করাওয়া তাহলে গে অনাটা যাহা মূল বিষয় অনাটা ফোটেল রাখাবো আজানি কান। ওনা লাগি তেইন চেষ্টা ইদি দিন যে এখান ওড়ারে দুরুব কাতে দো বাং বিভিন্ন জায়গারে চালাও কাতে অনর হে রেকর্ডিং লাগি ভিডিও লাগি।
1: আচ্ছা, নোয়া প্রফেশন লেকাতে সাব লেখান চেলেকা নাপায় কোয়া?
0: হ্যাঁ, অবশ্যই নাপায় কো গিয়া। পুরোপুরি প্রফেশন রে হেজ লাগিদ কিন্তু অক্ত দো এম হয়োত তামা। হ্যাঁ, চেদা সে ইউটিউব রে মেটাং যাহা রুলস কো মেনা ওনা রুলস ফলো লাগিদ নির্দিষ্ট টাইম রে নির্দিষ্ট দিন রে এম লেখান ওনাটা ইউটিউব আমকো বেশি কো আর কি সারহাও কো এমামি আসে ওনে কোনা যাহা কাউডি কো নামো আ। হ্যাঁ, ওনা ঠিকঠাক ভিউয়ার্স নাম লাগিদ আর কি আম দো কামি হয়োত তামা, তাহলে বেশি অক্ত এম হয়োত তামা সোশ্যাল মিডিয়া করে। অক্ত এম বাং লেখান কিন্তু যাহা সোশ্যাল মিডিয়া করে গেম এমাক ওনা কিন্তু ভাগে ঠিক বাং চালা। হয়তো কিছু কিছু সময় ভাইরাল গদক গিয়া, মেনখান আম দো যাহা কামি গেম সাবা ওনা কামি কিন্তু আম দো মেটাং কন্টিনিউয়াসলি লাহা ইদি হয়োত তামা।
1: নিত ধাবি হ অনকা প্রফেশনাল লেকাতে দো আবরেন অনরহিয়া কো অনহে লেকা দো বাবন সেটেরাকানা জানি খান খুব কম গে মেনাকো দাবনা। আচ্ছা, অক্ত হ আলাঙা মুচেদ সেদ সেটের হিজুক কানা, মুচেদ রে আমা সান্দেশ?
0: আদো অনা সান্দেশ লেই লাহারে মেটাং কাথাইন লেই লেগে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যখন এহব না আর কি, আদো ইন দো কাটি খুনা গে কাটি সেরেন কুইন সেরা বাড়া কাদা ওনা কো দো বাংলাতে। আদো আবু তীরে যখন মোবাইল কো হেন না, মাঝে মধ্যে গে ইন বোন আদো লেয়াই যে মেটাং সেরেন মেস দিদি মেটাং সেরেন কাতে ওনাটা ভিডিও ইন আপলোডা। আদো উন খুনা গে মেটাং মনেরে মেনা তিন গিয়া যে সোশ্যাল মিডিয়া রে যখন ইন এমা ওনা কিন্তু ভাগে ঠিক সেরেন সরকো কাতে সে অনর হে ভাগে ঠিক প্র্যাকটিস কাতে তবে গে সোশ্যাল মিডিয়া রিং আড়গো না। হ্যাঁ, যাহানা ভিডিও কুইন আপলোডা আর ওই যে অনর হেকুইন এমক কানা সোশ্যাল মিডিয়ারে মূল উদ্দেশ্য দো হয়ে কান্তিনা যে আবো সান্তার ভিতির রে হয়তো এনেজ সেরেন দো আডি হর গে বো অনকা চ্যানেল দো বোন ওডং কাদা যাহানা এটা সোশ্যাল মিডিয়া করে, মেন খান আবোয়া অনর হে কদো উনক দো জাস্তি দো বানু আ। ওনা খোনা গে ইঞা মেটাং উইহার দো মনে খোনা লাহা খোনা গে তাহে লেনা যে ইন আবো সান্তার সমাজ লাগি ভাগে কিছু জিনিস ইন যাতে ইন এম দাঁড়ে আ। যাহাই যাহাই অনর হে কোকো অল এদা হয়তো অল দো নেতার দো জাস্তি কান গিয়া, মেনকান উনক দো অড়হে দো বাকো অড়হে এদা। ওনা খোনা গে ইন উইহার দোহো কাদা ইন কিন্তু অড়হে অড়হে আ আর আবো সান্তার সমাজ ইন এমা কোয়া যাতে যাহাই অনর্হে যাহা কোকো অল এদা ওনা সান্দেশ কো সানাম সান্তার সমাজ রে যাতে তুল রাখাব দাঁড়েয়া। নোয়া গে ইঞা মূল উদ্দেশ্য তাহে কান্তিঞা, নিয়ে লাগিদ গে ইন সোশ্যাল মিডিয়া রে নোয়া ভিডিও কুইন এম এদা আরহো যাতে নোয়া কুইন এম দাঁড়েয়া। আকাশবাণী খোনা নয় পে হহ কাউদিঞা আডি গে রেস্ক যখন পে ফোন আদিন তাহে দমে রেস্কিন বুঝো লেদা রেস্ক লাগি চাঁদো বঙ্গা ঠেন সে আর আপে সান্তাড়ি আখড়া রেন আকাশবাণী রেন সানাম সদস্য কো আরহো মিদ দাও আডি আডি সারহাও ইন চাল আপে কানা।
1: হই মা, এনখান তাহলে নোডেগে রোপরলাং হাপিদা সান্তাড়ি আখড়া পাহাটা সেদ খন জোহার।
0: জোহার গে।
2: তেহেঞ্জিনেন পেড়া হিসরে মৌসুমি সরেন সাও কুপুলি রোপর পে আজম কে তাবনা কুকলিটা দায় তাহলে না আল্লাদি মুরমু।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য, প্রতি কুইন্টাল 622 টাকা। এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টাল MSP ধার্য করা হয়েছে 2461 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: খরিফ কে লিয়ে যে ফেসলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 260,000 কারোড় রুপে কিসানো কো পে আউট জায়েগা ইস পুরে ফেসলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রোকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
0: মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন, চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। আলু, সবজি, ফলমূল ও অন্যান্য শস্য ভিন রাজ্যে রফতানির ক্ষেত্রে কৃষক ও ব্যবসায়ীরা এতদিন হয়রানির শিকার হতেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। আন্তঃরাজ্য সীমান্তে অকারণে পণ্যবাহী গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাসায়নিকের বাড়তি ব্যবহার নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাতে এগিয়ে এসেছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। উদ্ভিদদের রোগ দমনে জৈব পদ্ধতিতে জীবাণু, রোগ, পোকা আক্রমণ থেকে রেহাই দিতে, জীবাণুনাশক তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিতে বিশ্ববিদ্যালয়ে আজ আয়োজিত হয়েছে একদিনের বিশেষ কর্মশালা। এতে অংশ নিয়েছেন গ্রামের কৃষক ও ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় 200 জন। কর্মশালা যৌথভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র ও ডিন প্রফেসর অভিজিৎ সাহা। কৃষিবিজ্ঞানী, অধ্যাপক ও গবেষকদের কাছ থেকে কীভাবে স্বল্প খরচে বাণিজ্যিকভাবে জৈব জীবাণু ও ছত্রাকনাশক তৈরি করা যায় তা শেখাই এই কর্মশালার মূল লক্ষ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে SSC 2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলাশাসককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 3রা এপ্রিল SSC-র প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। বেতন ফেরানোর নির্দেশ কার্যকর করে জেলাশাসকদের স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হবে। CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। গত বছরের থেকে এবারে পাশের হার 3% কমে হয়েছে 85.2%। এবার 17ই ফেব্রুয়ারি থেকে 10ই এপ্রিল পর্যন্ত CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলে। প্রায় 20,000 স্কুলের 17,68,968 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। আকাশবাণীর 90 বছর পূর্তিতে আজ আকাশবাণী মুর্শিদাবাদ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। আকাশবাণী অ্যাট 90 শীর্ষক এই অনুষ্ঠানে বহরমপুর রবীন্দ্র সদনে নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আকাশবাণীর আগ্রহী শ্রোতা ও কলাকুশলীরা এখানে উপস্থিত ছিলেন।

মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ানে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার ঘটনায়, বলরাম দাসের বাড়িতে অগ্নিসংযোগ করে খুনের চেষ্টার ঘটনায় 12 জনকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত। এছাড়াও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর 9ই এপ্রিল সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় আন্দোলনের সময় হিংসা ছড়ায়, টানা 15 দিন উত্তাল থাকে এলাকা। কেরালামে 4 কোটি টাকার মাদক পাচার মামলায় শিলিগুড়ি

0: যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনুন 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় এবং হিমালয় সন্নিহিত বাকি জেলাগুলির অনেক জায়গাতেই। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ও বাকি জেলাগুলির দু একটি জায়গায়। আগামী 48 ঘণ্টার জল হওয়ার পূর্বাভাসে সতর্কবার্তায় জানানো হয়েছে যে 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু একটি জায়গার ওপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। পরবর্তী দুদিনের জল হাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। একটু পরেই কৃষি কথার আসর।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: যোজনা উন নৌজবানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে কৃষি কথার আসর।

0: আমি আপনাদের বন্ধু স্বাগতা মন্ডল মল্লিক। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আর ওই যে একটা কথা প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতে আমি বলি, ভালো আমাদের থাকতেই হবে। আর সেই জন্যই তো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কথোপকথনের মধ্যে দিয়ে সেই ভালো থাকার পথ আমরা খুঁজে নেব, এটা কিন্তু আমরা প্রত্যেকেই মনে মনে ঠিক করে নিয়েছি, তাই না? আজকেও ঠিক সেরকমই একটি বিষয়। আজকে বিশেষ করে যে মা বোনেরা আমার রয়েছেন গ্রাম বাংলায়, যারা শুনছেন নিয়মিত আমাদেরকে, তাদের জন্য একটি অনুষ্ঠান। আমাদের চারপাশে যে পশু পাখি রয়েছে বা প্রাণী রয়েছে, সেই সব প্রাণী দিয়ে কিভাবে আমরা স্বনির্ভর হতে পারি, বিশেষত একটু যদি ভালো করে বলি সেক্ষেত্রে বলতে পারি যে ছাগল ও ভেড়া পালন, এই ছাগল ও ভেড়া পালনই নারীদের প্রগতি। নারী প্রগতির কথা তো বারবারই বলছি, তো এই নারী প্রগতি কিভাবে ছাগল ও ভেড়া পালনের মাধ্যমে নতুন দিশা খুলে দিতে পারে, সেই নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আজকে বিশেষ অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা খামার গবেষণা সম্প্রসারণ ও খামার অধিকরণ ডক্টর কেশবচন্দ্র ধারা। ডক্টর ধারা, আকাশবাণী স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার
0: ডক্টর ধারা। আমি প্রথমেই বললাম যে আমাদের যে মা বোনেরা, তাদের স্বনির্ভরতা, তাদের প্রগতি, এই সমস্ত দিকগুলোর কথা বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময়ে বলছি, বা এটা নতুন করে

0: আজকে ভাববার বিষয়। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে জানতে চাইব যে আমরা নারীর প্রগতির ক্ষেত্রে স্বনির্ভরতাটাকে কিভাবে ব্যাখ্যা করছি বা কি বোঝায় স্বনির্ভরতা।
1: অত্যন্ত খুব উপযোগী একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি, কারণ আমাদের আমরা আবহমান কাল ধরে জেনেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের দিদিরা হচ্ছে অর্ধেক আকাশ। সেই অর্ধেক আকাশ যদি অন্ধকার থাকে, তাদেরকে যদি স্বনির্ভর না করা যায়, তারা যদি নিজেদের সিদ্ধান্ত নিজেরা না নিতে পারেন, তারা যদি নিজেদের পায়ে না দাঁড়াতে পারেন, তাহলে মনে হয় আমাদের অনেকটাই অপূর্ণ থেকে থাকবে। তাই আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছি। আজকে যে বিষয়টা আলোচনা করছি, ছাগল এবং ভেড়া পালন, কারণ ছাগল ভেড়া খুব ছোট অ্যানিমেল, মানে খুব ছোট প্রাণী, ফলে মায়েরা খুব সহজেই তাকে লালন পালন করার ক্ষেত্রে তাদের খুব সমস্যা হবে না, এবং সেখান থেকে তার একটা আয় এর একটা রাস্তা খুলে যায়। কারণ আমরা যখন প্রগতির কথা বলছি, প্রগতি মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, এবং সামনের দিকে এগুতে গেলে তাকে ক্ষমতা দিতে হবে। ক্ষমতা মানে আর্থিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা ছাড়া কোনো কিছু সম্ভব নয়।
0: একদমই তাই। যখনই আমি প্রগতির কথা বলবো, তখনই আমাকে এই কথাটাও মাথায় রাখতে হবে যে গ্রামের যে মা বোনেরা রয়েছেন, তারা কিভাবে সেই আর্থিক সাফল্য পেতে পারে তার হাতের কাছে যে জিনিসটি রয়েছে তার মাধ্যম থেকে। কৃষিকাজের পাশাপাশি বা রান্নাঘরের কাজের পাশাপাশি, সংসারের কাজের পাশাপাশি যদি হাঁস মুরগি পালন বা ছাগল ভেড়া পালন করে দুধ, মাংস, ডিম এইসবের যোগান দিয়ে তাকে বাজারজাত করে সে তার প্রগতির দিশাটিকে নিজেই নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন, তার থেকে ভালো তো মনে হয় আর কিছুই হয় না, তাই না? তো সেক্ষেত্রে ডক্টর ধারা, ছাগল ও ভেড়া পালন কেন নারীদের জন্য উপযোগী সেটা যদি একটু বলেন।
1: ছাগল এবং ভেড়া এটা একটা মানুষের এটিএম হিসেবে নয়। মহাত্মা গান্ধী এক সময় বলেছিলেন যে আমাদের দেশ যদি উন্নত হতে হয়, তাহলে মানুষের হাতে অর্থ দেওয়ার জন্য যে পয়সার দরকার, ছাগল ভেড়া থেকে একদম সঙ্গে সঙ্গে সেই পয়সাটা পাওয়া যায়। সেই জন্য এটা গ্রামের মানুষের ব্যাংক হিসেবে এটাকে উনি চিহ্নিত করে। ফলে যেটা আমি বলছিলাম যে ছাগল এবং ভেড়া পালন মায়েদের ক্ষেত্রে, বিশেষ করে তাদেরকে সহজে লালন পালন করা, তাদেরকে বিক্রি করার ক্ষেত্রে কোনো ঝামেলা না থাকার কারণে, এটা মহিলাদের ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য। এবং আমরা যে পশ্চিমবাংলায় যেখানে আছি, এখানে আমাদের একটা উন্নত মানের ছাগলের প্রজাতি আছে, যেটা সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য প্রজাতি, যেটা হচ্ছে বাংলার কালো ছাগল। এর চামড়ার মান অত্যন্ত উন্নত মানের, যাকে বলা হচ্ছে মরক্কো লেদার। এর মাংসের গুণও খুব ভালো, আর যারা মাংস প্রেমী মানুষ তাদের ক্ষেত্রে এই বাংলার কালো ছাগলের মাংস পেলে অন্য কোনো মাংস তারা পছন্দ করেন, অন্য কোনো ছাগলের মাংস। এছাড়াও যেটা হচ্ছে যে এই ছাগল খুব অল্প সময়ে বৃদ্ধি হয়। আমরা তো অর্থনীতির দিক দিয়ে চিন্তা করতে গেলে এক কেজি মাংস উৎপাদনের একটা কত টাকা উৎপাদন করতে লাগে সেটা তো দেখা দরকার। সেক্ষেত্রে ছাগল পালনের ক্ষেত্রে উৎপাদন এর যে কস্ট অথবা এর যে মূল্য, উৎপাদন মূল্য, সেটা অন্যান্য ছাগলের তুলনায় কম। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর মৃত্যু হার কম, একে খাবার দাবারের জন্য খুব বিশেষ কিছু দিতে হয় না। এইটা হচ্ছে ছাগলের দিক। আর ভেড়ার দিকটা আমি যেটা বললাম যে আমাদের সুন্দরবন, আপনারা জানেন যে এখানে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে মানুষের জীবিকা খুব সংশয়ের মধ্যে আছে। পুরুষ মানুষরা, আপনারা প্রত্যেকেই জানেন যে পুরুষ মানুষরা বিভিন্ন কাজে বাইরে চলে যাচ্ছে, ফলে মহিলারা যদি কিছু আর্থিক সংকুলন না করতে পারে, তাহলে সংসার সচ্ছল হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দরবনের ভেড়া চাষ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই অঞ্চলে শাহাবাদী ভেড়ার চাষ, এবং উত্তরবঙ্গের যে একটা বিস্তীর্ণ তিস্তা অঞ্চলে সেখানে বনপালা ভেড়া, এই যে এইগুলো যারা মায়েরা যদি প্রতিপালন করছেন এবং খুব সফলভাবে করছেন, হয়তো আমরা আজকে এখানে কেন এই বিষয়টা আলোচনা করছি, আলোচনা এই জন্যই করছি যে মানুষকে আরো বেশি বেশি করে মানুষকে অংশগ্রহণ করা।
0: একদমই তাই।
1: আর সবচেয়ে বড় কথা, যদি আমি এটাকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে নিয়ে আসি, আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি এক টাকা খরচ করে যদি এক টাকা কুড়ি পয়সা না আয় করতে পারি, তাহলে আমি এক টাকা খরচা করব না।
0: হ্যাঁ ডক্টর ধারা, আমি ওই কথাতেই আসছিলাম। মহিলারা যখন কোনো কাজের দিকে এগোবেন তখন তাদের কাছে একটা পুঁজিটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যতটা সম্ভব কম পুঁজিতে তারা বেশি লাভ করতে পারে, এইটা বড় বিষয়।
1: এই জন্যই আমরা বলছি আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাগল এবং ভেড়া এর দামও খুব কম। একটা গরু কিনতে গেলে যেখানে 40-50-60 হাজার টাকা দাম পড়ে, একটা ভালো গরু কিনতে গেলে, একটা ছাগল কিনতে 2,500-3,000-4,000 টাকার মধ্যে পাওয়া যায়।

0: পুঁজি অনেক কম এবং মূলত যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মানুষ তারা ছাগল পালন করতে পারেন। আর যারা মায়েরা বা বোনেরা সংসারের কাজ করেন, ধরুন সকালবেলা সংসারের খাওয়া দাওয়া রান্নার কাজ হওয়ার পরে ছাগলটাকে ছেড়ে দিল, দড়ি দিয়ে ছাগলটাকে বেঁধে দিল, সে চড়ে চড়ে খেয়ে নিল, এবং এখন পশ্চিমবাংলার প্রত্যন্ত প্রান্তে চিকিৎসার ব্যবস্থা আছে, সময় মতো ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা আছে। আর দুটো জিনিস একটু লক্ষ্য রাখলে হয় যায়, একটা হচ্ছে যদি ধরুন পাঠা ছাগল, মানে যেটা হচ্ছে মেল মেল যাকে বলি বা পাঠা ছাগল, সেইটাকে একটু অতিরিক্ত খাবার দেওয়া, দানা খাবার। আমাদের যে ধরুন রান্নাঘরের বিভিন্ন জিনিস শাক সবজি যেগুলো আমাদের বাঁচছে, ধরুন আমরা একটা ফল কিছু খাচ্ছি, সবজি খাচ্ছি, সে সবজির খোসাটা আছে, আমাদের খাবারের খাবার শেষে কিছু ভাত বাঁচছে, তার সঙ্গে যদি আমি একটুখানি ডাল চূর্ণ দিতে পারি, একটু খোল দিতে পারি, তাহলে তার যে পুষ্টির যে অভাবটা সেটা সে মিটিয়ে নিতে পারবে। মূলত পাঠা ছাগল এবং গর্ভবতী ছাগলের ক্ষেত্রে এই পুষ্টিটা একটু অতিরিক্ত দরকার। কেন দরকার? যে গর্ভবতী ছাগলের পেটে যে বাচ্চা থাকে তার যাতে সে যাতে সুস্থ থাকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে যাতে বাচ্চার মৃত্যু হার না হয়, সেই জন্য এই দুটো সময়ে আমরা যদি একটু বাড়তি পুষ্টির দিকটা নজর দিই, তাহলে মনে হয় ছাগল ভেড়ার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।
1: খুব কম পুঁজিতেই আমরা,
0: খুব কম পুঁজি। এছাড়া যদি আমরা বৃহৎভাবে ব্যবসার ভিত্তিতে করতে চাই, আজকে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে, যে জাতীয় ন্যাশনাল লাইফস্টক মিশন অর্থাৎ জাতীয় প্রাণী যে মিশন আছে, সেখানে আপনি যদি এই ধরনের উদ্যোগপতি হতে চান তাহলে সরকার আপনাকে টাকা দেবে। 100 টাকা যদি আপনার ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রে সরকার আপনাকে 40 টাকা দেবে, 60 টাকা আপনাকে ব্যাংক দেবে, এবং এখান থেকে যে আপনার আয় হবে আপনি খুব সহজে 3-4 বছরের মধ্যে ব্যাংকের যে দেনাটা সেটা শোধ করে দিয়ে পুরো পুঁজিটাই আপনার হয়ে যাবে। ফলে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা নির্দিষ্টভাবে আপনি স্বনির্ভর হতে পারবেন, প্রগতির দিকে যেতে পারবেন, ফলে আজকের আলোচনার সার্থকতাটা অনেকটাই এখানে আপনার কাছে গ্রহণযোগ্য।
1: হ্যাঁ, এবার এখান থেকে আমার পরের প্রশ্ন, সেটা হলো যে এই যে ছাগল ভেড়া পালন থেকে কি কি উপায় আজকের দিনে দাঁড়িয়ে কি কি উপায় একজন মহিলা আয় করতে পারেন?
0: ছাগল ভেড়া পালন উদ্দেশ্য দুরকম ভাবে আমরা যদি ছাগল পালন করি, একটা বিষয় হচ্ছে আমরা ছাগলকে একটু ছোট ছাগল কিনলাম, তাকে ভালো খাবার দিলাম, ভালো খাবার দিয়ে তাকে আমরা বড় করলাম এবং তারপরে বিক্রি করলাম। আজকে আমাদের যে ছাগল ভেড়া মাংসের যে আমাদের যা উৎপাদন হয় আর যা প্রয়োজন তা অনেকটাই কম, তো অন্তত 40% আমরা উৎপাদন করতে পারি। আজকে শহরাঞ্চল বা শহরতলিতে যে মাংস আমরা পাই ছাগলের মাংস, তা মূলত বাইরে থেকেই আসে, বেশিরভাগটাই বাইরে থেকে আসে,
1: মানে অন্য রাজ্য থেকে,
0: অন্য রাজ্য থেকে আসে। সেইটা যদি আমাদের পশ্চিমবাংলার মায়েরা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তারা যদি এই ছাগল ভেড়ার মাংস যোগান দেয়, মাংস তাকে দিতে হবে না, সে ছাগল কেনার জন্য লোক আছে। এখানে দেখতে হবে যে অনেক সময় যেটা সমস্যা হয় যে অনেক ফোড়ে থাকে, ধরুন আপনি 100 টাকার একটা ছাগল অন্য একটা লোকের কাছে আপনি বিক্রি করলেন সেখানে 70 টাকা, আর এখন একটা সরকারি প্রকল্প হয়েছে যদি আপনি ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন তৈরি করেন তাহলে আপনি ন্যায্য মূল্যটা পেতে পারবেন। এই ন্যায্য মূল্যে যদি আপনি বিক্রয় করেন তাহলে আপনার লাভের অঙ্কটাও অনেক বেশি হবে, তাহলে কি হবে আপনি উৎসাহিত হবেন আরো বেশি বেশি করে ছাগল পালন করা এবং ভেড়া পালন করা।
1: বেশ, মানে ছাগলের মাংস, ছাগলের,
0: এবার আপনি মাংসের কথা বললেন, আমি এর পরে আসি ছাগলের চামড়া। ছাগলের চামড়াকে আমরা বলেছি মরক্কো লেদার। আমরা সাধারণভাবে ছাগলের চামড়া নিয়ে খুব একটা ভাবি না, চামড়া অনেকে যখন ছাগল বিভিন্ন জায়গায় কাটা হয় সেই চামড়া নিয়ে যায় 100 টাকা 200 টাকা 300 টাকায়, কিন্তু এই ছাগলের চামড়াটাকে যদি আমরা একটু লবণ দিয়ে একটু সোডা দিয়ে সংরক্ষণ করে বিক্রি করতে পারি, একটা ছাগলের চামড়া 1000 থেকে 1200-1500 টাকায় বিক্রি হতে পারে।
1: বেশ,
0: পশ্চিমবাংলায় যে লেদার ইন্ডাস্ট্রি অর্থাৎ চর্ম শিল্পের যে বিকাশ করেছে, আপনারা এই আমাদের স্টুডিওর কাছাকাছি অঞ্চলে বানতলা বা এই অঞ্চলে যে চর্মজাত শিল্প তৈরি হয়েছে সেই শিল্পের উপাদান হিসেবে এই ছাগলের চামড়াকে আমরা ব্যবহার করতে পারি এবং তার গুণগত মানও আমরা বেশি পেতে পারি।
1: বেশ, ছাগলের মাংসের কথা তো জানলাম এবং তার চামড়ার থেকেও কিভাবে আয় আসতে পারে জানলাম, কিন্তু আর একটা জিনিস গ্রাম বাংলায় খুব প্রচলিত আছে যে একটা সদ্যজাত বা 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চা যারা আছে সেই সমস্ত বাচ্চাদের বলা হয় ছাগলের দুধ খাওয়ানোর কথা। তো ছাগলের দুধের কি বিশেষ কোনো পুষ্টি রয়েছে বা পুষ্টি নিরাপত্তায় এই দুধের কি ভূমিকা, সেটা যদি একটু বলেন।
0: ছাগলের দুধ অত্যন্ত

0: পুষ্টিদায়ক এবং সবচেয়ে বড় কথা ছাগলের দুধ থেকে অনেক রোগ নিরাময়ের শক্তি জন্মায়। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে আমাদের যে বাংলার কালো ছাগল তার দুধ উৎপাদন ক্ষমতাটা একটু কম, কিন্তু যতটুকু উৎপাদন হয় সেটা যদি আমরা ব্যবহার করতে পারি। সেই জন্যই আমি আগেই বললাম যে যারা ব্যবসায়িক হিসেবে ছাগল পালন করছেন সেখান থেকে ছাগলের আমরা দুধ পেতে পারি। ধরুন যেখানে গ্রামের মহিলারা যেখানে পালন করছেন সেখানে দুধ পাওয়ার ক্ষেত্রে অনেকটা ঘাটতি হবে, কারণ আপনি যদি দুধ উৎপাদন বাড়াতে যান তাহলে তাকে অতিরিক্ত পুষ্টি দিতে হবে। সেই অতিরিক্ত পুষ্টিটা যদি তাকে দিতে হয় সেটা একটা গ্রামের মহিলা বা যারা আমরা মায়েরা আমাদের যাদের কথা ভেবে আজকের এই অনুষ্ঠান তাদের ক্ষেত্রে অনেক সমস্যা। কিন্তু তারা যদি উদ্যোগপতি হতে পারে, মানে সরকারের যে বিভিন্ন লাখপতি দিদি হওয়া কোটিপতি দিদি হওয়া এই যে প্রকল্পগুলো তাকে যদি উদ্যোগপতি হতে হয় তাহলে সে যখন খামার তৈরি করবে ছাগলের সেক্ষেত্রে এই দুধ সে যথেষ্ট বেশি দামে দুধ উৎপাদন করবে। ছাগলের দুধ শুধু বাচ্চাদের পুষ্টির জন্য নয়, ছাগলের দুধ থেকে বিভিন্ন প্রসাধনী জিনিসও তৈরি হয় যেগুলো মানে বিভিন্ন উচ্চ দামে বিক্রি হয়। আজকের যে প্রসাধনী জিনিস ধরুন বিভিন্ন ধরনের যে বিউটি ক্রিম যাকে বলা হয় সেগুলোর ক্ষেত্রে ছাগলের দুধের উপাদান হিসেবে অনেক কিছু জিনিস এখান থেকে আসে।
1: বাহ, একটা নতুন তথ্য এই বিষয়ে উঠে এলো, এটা তো একেবারেই জানা ছিল না। তো এই ব্যবসার কথা বা এই ছাগল ভেড়া পালনের কথা যখন আসছে তখন স্বভাবতেই এই কথাটাও আসবে যে ছাগল ও ভেড়া পালন শুরু করতে গেলে মূলত কি কি জিনিস প্রয়োজন।
0: ছাগল এবং ভেড়া পালন করার জন্য যদি আপনি দুইভাবে হয়, একটা হচ্ছে ব্যবসায়িক দিক থেকে আর একটা আমি গৃহস্থালী থেকে, মানে আমি আমার বাড়িতে আমার বাড়ির উঠোনে বা আমি যেখানে ঘরে থাকছি ঘরের খাটের নিচে বা আমার একটা যেখানে রান্নাঘর আছে সেখানে যদি আমি ছাগল রেখে দিই 8টা বা 10টা ছাগল পালন করি তাহলে তার জন্য আমাকে অতিরিক্ত কিছু করতে হবে না। যেটা করতে হবে যে সেই ছাগলটা যেমন আমি নিজের সন্তানকে যেভাবে ভাবি ছাগলটাকেও যদি আমি সেইভাবে মনে করি তাহলে আমার ক্ষেত্রে মনে হয় যে ছাগল পালনের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে অসুবিধা হবে না। দ্বিতীয় বিষয়, যারা ব্যবসায়িক ভিত্তিতে বা উদ্যোগী হতে চান তাদের ক্ষেত্রে ছাগল পালন করতে গেলে কিছু জায়গার দরকার। ছাগলের জায়গা এই জন্যই দরকার যে একটা তো তার থাকার একটা ব্যবস্থা করা দরকার। ছাগল ধরুন আপনি এখানে যেভাবে পালন করা হয় সেটা মূলত হচ্ছে থাইয়া মানে সেমি ইন্টেন্সিভ, অর্থাৎ কিছু সময় সে বাসস্থানে থাকবে বাকি সময় সে চড়ে থাকবে। যেমন সকালবেলা 8টা সাড়ে 7টা 8টা শীতকালে হলে হয়তো শিশির পড়ে যাওয়ার পর 9টার সময় তাকে ছেড়ানো হলো, সারাদিন সে চড়ে চড়ে আসলো, দুপুরবেলা আবার ঘরে এসে বিশ্রাম নিল, আবার বিকালবেলা তাকে চড়তে নিয়ে গেল, আবার রাত্রেবেলা সে থাকবে। এইটা হচ্ছে মূলত ছাগলের বাসস্থান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া যেটা হচ্ছে কৃষি জমি যেখানে রয়েছে সেখানে ছাগল নিয়ে গেলে স্বাভাবিকভাবে মানুষ সন্তুষ্ট হবে না, কারণ সেখানে কৃষি জমিতে ছাগলে মুখ দিলে তার ধান হোক আলু হোক পাট হোক যাই চাষ হোক সেই চাষের জমিকে ক্ষতি করবে। সেই জন্যে ছাগলের জন্য নির্দিষ্ট যাতে চারণভূমি তৈরি করা যায় সেইটা একটা ব্যবস্থা করা দরকার। সেই জন্য ছাগল পালন যারা ব্যবসায়িক দিক থেকে করতে চান তারা যদি কিছু কাঁঠাল গাছ রাখান কিছু বট গাছ লাগান এবং সেগুলোকে এমনভাবে সেভ করলেন যাকে তার পাতা ছাগল খেতে পারলো এবং তার যে ফল হচ্ছে বিশেষ করে কাঁঠাল গাছের ফল সেটা খুব ভালো দামে বিক্রিও করা যায়, ফলে একসঙ্গে যৌথভাবে মানুষ অনেকটা উপকার এবং এগুলো সবই মহিলারা করতে পারবেন।
1: বেশ, এবারে একটুখানি আসি যে এই যে ছাগল ভেড়া পালন, এই ছাগল ভেড়া পালনের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা কি রয়েছে, সেই প্রশিক্ষণ কিভাবে মা বোনেরা নিতে পারেন?
0: প্রশিক্ষণের পুরোপুরি ব্যবস্থা আমাদের পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষ জুড়ে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় যেখানে আমি কর্মরত সেই পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বেলগাছিয়া এবং নদিয়ার মোহনপুর ক্যাম্পাসে আমাদের এই প্রশিক্ষণ হয়। এছাড়াও ভারত সরকারের যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি আছে প্রতিটি জেলাতে একটি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে যেখানে এই ধরনের প্রশিক্ষণ হয়। এছাড়াও সরকারের যে বিভিন্ন ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে প্রতিটি ব্লকে, সেখানে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে সেই প্রশিক্ষণের ব্যবস্থা আছে।
1: আর এপারে আসি যে বিভিন্ন সমবায় সমিতিগুলো তো রয়েছে গ্রামে গ্রামে, সেক্ষেত্রে নারীরা কিভাবে সমবায় সমিতির মাধ্যমে এই পালনে উপকৃত হতে
0: পারে? আজকের দিনে সমবায় সমিতি পালন করা খুব জরুরি। একজন যদি আরেকজনের পাশে না দাঁড়ান

0: তাহলে একসঙ্গে সমবায়ের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা এসেছিল আরেকজন আরেকজনের পাশে দাঁড়ানোর থেকে। এবং আপনারা আজকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই যে স্বনির্ভর গোষ্ঠীগুলো গঠিত হয়েছে, সেখানে হচ্ছে একজন হয়তো ছাগলের খাবার যোগান দিচ্ছে, একজন ছাগল চড়াতে নিয়ে যাচ্ছে, একজন রাত্রেবেলা নিয়ে আসছে, এইভাবে আরেকজন ছাগল বিক্রি করতে নিয়ে আসছে, ফলে সবাই মিলে যে কাজ করার যে ব্যাপারটা সেইটাই হচ্ছে সমবায়ের দৃষ্টিভঙ্গি থেকে আমরা এসেছে। এবং সবাই মিলে তার লভ্যাংশ ভাগ করা, আমি আগেই বলেছি যে ফার্মার্স প্রডিউসার কোম্পানি, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, এটা সরকারের একটা খুব উল্লেখযোগ্য পরিকল্পনা। এবং যেখান থেকে আপনার এই মাঝখান থেকে হয় কি, আপনি একটা জিনিস বিক্রি করতে গেলেন, এটা শুধু ছাগল পালনের ক্ষেত্রে নয়, যে কোনো কৃষিজ পণ্য বিক্রি করার ক্ষেত্রে হয় কি, এই মধ্যসত্তা যে ভোগী তারাই হচ্ছে এখান থেকে আপনার যে লভ্যাংশের একটা বড় অংশ নিয়ে নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার যে ফার্মার্স প্রডিউসার কোম্পানি এবং ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন তৈরি করার যে উদ্যোগটা নিয়েছে এবং সারা ভারত জুড়ে এর একটা ব্যাপক সাফল্য তৈরি হয়েছে, কারণ এখানে কৃষক তার নিজের দাম পাচ্ছে, তার ফলে কি হচ্ছে, কৃষক আরও উৎসাহিত হচ্ছে। একজন যদি দাঁড়িয়ে যায় তাহলে তাকে দেখে আরও পাঁচজন উৎসাহিত হচ্ছে, এবং এই পাঁচজন যদি উৎসাহিত হয় তাহলে আরও 15 জন উৎসাহিত হচ্ছে। এইভাবেই আজকে অনেকটাই, আজকে আমি যখন এই স্টুডিও আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা শুনে খুব খুশি হবেন যে পশ্চিমবাংলায় ছাগলের মাংস উৎপাদনে আমরা প্রথম, কারণ এইটা এই অবদানটা শুধুমাত্র আমাদের নয়, এটা গ্রাম বাংলার মায়েদের অবদান।
1: ঠিক,
0: কারণ ছাগল পালনটা সেভাবে পুরুষরা করেন না, কারণ পুরুষরা অনেক গরু পালন করা, মোষ পালন করা, অনেক বড় বড় কাজ করার কথা তারা ভাবেন, ছোট ছোট কাজগুলো মায়েরাই করেন, বাড়ির উঠোন ঝাড় দিয়ে সেখান থেকে যে জিনিস হচ্ছে সেটা ছাগলকে খাবার দিয়ে দেওয়ার ক্ষেত্রে এটা মায়েরাই করছেন।
1: একদম,
0: কারণ আমরাও তো ছোটবেলায় গ্রামে দেখেছি যে মায়েরা এই ছাগল পালন এবং ভেড়া পালন মায়েরা অত্যন্ত উল্লেখযোগ্যভাবে এই কাজটা করছে।
1: ছাগল পালনের কথা তো আমরা শুনলাম, কিন্তু এই পালনের ক্ষেত্রে যেটা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জাত নির্বাচন, সেটার ব্যাপারে কি বলবেন?
0: অবশ্যই জাত নির্বাচনটা অত্যন্ত মানে উপযোগী একটা বিষয়, এবং এইটা যদি ঠিকভাবে না করা যায় তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে যাব। আজকে আমরা গ্রাম বাংলায় অনেক জায়গায় দেখি যে বাইরের যে যমুনাপাড়ি বা বিট্টাল ছাগল, যেটাকে অনেকে গ্রামের মানুষরা রাম ছাগল বলেন, সেই ছাগলকে পালন করছেন, অথবা আমাদের দেশীয় যে বাংলার কালো ছাগল তার সঙ্গে সংকরায়ন করছেন, ফলে যেটা হচ্ছে যে আমাদের যে বাংলার কালো ছাগল তার মাংস যেমন উন্নত মানের, এবং সবচেয়ে বেশি আমি আগেই বলেছি যে একটা ছাগলের মাংস 1 কেজি উৎপাদন করতে যে মূল্য পড়ে, 1 কেজি মাংস উৎপাদন বাংলার কালো ছাগলের ক্ষেত্রে অনেক কম। কারণ আমি একটা উদাহরণ দিয়ে বলি, অনেকেই বলেন যে রাম ছাগল বড় বড় ছাগল তাতে অনেক ভালো হবে, কিন্তু এই ধারণাটা সর্বদা মিথ্যা, কারণ একটা রাম ছাগল থেকে মানে যমুনাপাড়ি ছাগল থেকে বছরে একটা বাচ্চা দেবে, একটা যমুনাপাড়ি ছাগল সর্বোচ্চ 60 কেজি বা 55 কেজি এরকম তার ওজন হয়, এই 55 কেজি ওজন হতে তার 2 বছর লাগে, তাহলে 2 বছরে সে 1টি বাচ্চা দেবে এবং 55 কেজি উৎপাদন হবে, আর এই 2 বছরে বাংলার কালো ছাগল 3 বার বাচ্চা দেবে, এবং গড়ে 2 থেকে 3টা, আমি ধরে নিচ্ছি 2টো করে বাচ্চা দিলে তাহলে 6টা বাচ্চা দেবে, তাহলে 6টা বাচ্চা যদি 15 কেজি করেও হয়, 20 কেজি 22 কেজি করে বাংলার কালো, আমি 15 কেজি করে ধরছি, তাহলে 90 কেজি হচ্ছে। 2 বছরে যেখানে বাংলার কালো ছাগলের উৎপাদন হচ্ছে 90 কেজি, সেখানে এই রাম ছাগলের 2 বছরে উৎপাদন হচ্ছে 60 কেজি। এইটা আপনারা গ্রাম বাংলার মানুষরা বুঝবেন যে কোনটা, এটা হয়তো অনেকে আপদকালীন দেখতে ভাল লাগে, এটা একটা বড় বড় ছাগল, কিন্তু এই বড় ছাগল পাল। আবার একটা জিনিস বুঝবেন যে আপনার যদি একটা ছাগল মরে যায় তাহলে আপনার কতটা বড় লোকসান হচ্ছে, 60 কেজি লোকসান হচ্ছে, আর আপনার যদি ওখানে 6টা ছাগল থাকে, একটা মরে গেলেও আপনি 5টা লোক, মানে লোকসানটা আপনার হলে অনেক হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা মানে সাময়িক মোহ, যেটা সেই মোহ থেকে বিজ্ঞানের দিকে ফিরে আসা দরকার, এবং আমাদের যে বাংলার কালো ছাগল, এই কালো ছাগল পালন করায় আমাদের যুগ যুগান্তর ধরে, এবং এর মাংস যে অত্যন্ত সুস্বাদু, যে কোনো জায়গায় যে কোনো বিদেশে যান বা ভালো জায়গায় যান, যদি বিভিন্ন ধরনের মাংসের যে গুণগত মান, খাওয়ার যে দামের মূল্য।

0: যদি মনে করেন বাংলার কালো ছাগলের মান, আমরা কলকাতায় যেখানে বসে আছি, কলকাতায় সবচেয়ে বেশি দামে যেখানে মাংস বিক্রি হয় আপনারা নিশ্চয়ই জানেন, গোপাল পাঠার দোকান কলেজ স্ট্রিটে, সেখানে কিন্তু বাংলার কালো ছাগলই বিক্রি হয়, অন্য কোনো ছাগল বিক্রি হয় না, এবং কলকাতায় সবচেয়ে বেশি দামে এখানে মাংস বিক্রি হয়। এইটা আপনারা মাথায় রাখবেন, গ্রামের মায়েদের ক্ষেত্রে বলছি, যারা পুরুষরা আছেন, আমরা সাময়িক মোহ থেকে দূর হয়ে আমাদের যে নিজের প্রজাতি, আমাদের যে নিজের জাতিতে আছে, যার সর্বগুণ সম্পন্ন, সেই জাতকে আমরা নির্ভর করে এগিয়ে যাই, যে জাত নির্ভরতার ক্ষেত্রে আমরা যেটা বললাম।
1: এবং সবশেষে আসি যে দীর্ঘমেয়াদী প্রভাব এই ছাগল ভেড়া পালনের থেকে একজন গ্রামীণ মহিলা কিভাবে পেতে পারেন এবং তিনি কিভাবে স্বনির্ভর হতে পারেন, প্রগতির দিকে এগিয়ে যেতে পারেন।
0: প্রগতির দিকে এগিয়ে যাওয়ার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এক হচ্ছে আমি যেমন বললাম যে আমার ঘরোয়া পদ্ধতিতে ছাগল পালন, তাতে আমি হয়তো স্বনির্ভর হতে পারবো, কিন্তু প্রগতির দিকে যেতে গেলে আমাকে ব্যবসায়িক ভিত্তিতে এগিয়ে যেতে হবে। প্রথমে আমি আগেই বলেছিলাম যে ঘরোয়া পদ্ধতি করে আমি নিজে খানিকটা অভিজ্ঞতা সঞ্চয় করে পরবর্তী পর্যায়ে আমি যদি ব্যবসায়িক 10-15 কাঠা জায়গায় সেখানে আমি একটা খামার তৈরি করলাম, ছাগলগুলোকে আমি কোথায়, সেখানে আগেই আমি বলেছি যে কাঁঠাল গাছ, বট গাছ, এই সমস্ত গাছ, সুবাবুল গাছ, যেগুলো ছাগল খুব ভালো খায়, সেই গাছের পাতা দিলাম, কারণ বিশেষ করে বর্ষাকালে ছাগলের খাবারের ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেখানে আমরা এই গাছের পাতার ব্যবহার করতে পারলাম, তাকে চড়ানোর যথেষ্ট জায়গা দিলাম। এবং ব্যবসা করার জন্যে আজকে সরকারের বিভিন্ন স্কিম আছে, ন্যাশনাল লাইভস্টক মিশনের এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, অর্থাৎ উদ্যোগপতি হওয়ার জন্যে যে ব্যবস্থাপনা, তাতে 40% টাকা সরকার দিচ্ছে, ফলে এই জিনিসে আপনারা যদি এগিয়ে আসেন নিশ্চয়ই আগামী দিনে দীর্ঘমেয়াদী লাভ আপনারা পাবেন।
1: বন্ধুরা, সময় কিন্তু একেবারেই শেষ হয়ে এসেছে, তাই আমাদের আজকে এখানেই থামতে হবে। হয়তো অনেক কিছু জানা বাকি রয়ে গেল, তবু যেভাবে আজকে আমাদের এই বিষয়টি নিয়ে আলোকপাত করলেন ডক্টর ধারা, তার থেকেও কিন্তু আমরা অনেকেই আজকে বেশ খানিকটা লাভবান হলাম বা উপকৃত হলাম। আজকে আমরা কথা বললাম ছাগল ও ভেড়া পালনই নারী প্রগতি এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ স্টুডিওতে যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি হলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা খামার গবেষণা সম্প্রসারণ ও খামার অধিকরণ ডক্টর কেশব চন্দ্র ধারা। ডক্টর ধারা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: নমস্কার। আপনারা সবাই ছাগল পালন করবেন, সেটাই আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সার্থকতা থাকবে।
1: এবং এই সঙ্গে আমিও বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজকে আমরা কথা বলবো গৌণ ফল কখনোই গৌণ নয় এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তীকে। ডক্টর চক্রবর্তী, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: ডক্টর চক্রবর্তী, এই যে গৌণ ফল আমরা বলছি, এই গৌণ ফল বলা হচ্ছে কেন, বা গৌণ, অগৌণ, মূল্য গৌণ, এই যে এই সমস্ত শ্রেণী বিভাগগুলো রয়েছে, সেই শ্রেণী বিভাগটাই কেন, এটা যদি একটু বুঝিয়ে বলেন।
2: বাংলায় একটি প্রবাদ আছে, 12 মাসে 12 ফল না খেলে যায় রসাতল।
1: হ্যাঁ,
2: এই যে 12 ফলের কথা বলা হলো, অর্থাৎ অনেক রকম মরশুমি ফলের কথা বলা হলো, এই ফলগুলোর সবগুলো কিন্তু কমার্শিয়াল কাল্টিভেশন হয় না। গ্রামে গঞ্জে পথে প্রান্তরে জমি জিরেতে অনেক স্বল্প পরিচিত ফলের উদাহরণ আমরা পাই, যে ফলগুলোর পুষ্টিমূল্য অসাধারণ, তার নান্দনিকতা অসাধারণ। এই ফলগুলোর মধ্যে অনেকগুলোই গৌণ, অর্থাৎ মুখ্য নয়, কমার্শিয়াল কাল্টিভেশন সেই অর্থে হয় না, শিষ্ট সমাজের কাছে সেই ফলগুলোর চাহিদা কম, বলা যায় কম সুস্বাদু এবং

0: এই ধরনের ফলকে সিস্টেমিক কালটিভেশনের আওতায় আনাও হয়নি।
1: সেরকম ফলগুলো কি কি যদি একটু বলে দেন শ্রোতা বন্ধুদের?
0: আমাদের এই রাজ্যে এরকম ফল অনেকই আছে। কবিগুরু রবীন্দ্রনাথ তার শিশু পাঠ্য কাহিনীতে, ছড়াতে, কবিতাতে এরকম ফলের কথা অনেকই আলোচনা করেছেন। যেমন একটি উদাহরণ দিই, আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। আমলকি এমনই একটি ফল। আরেকটি ছড়ার কথা বলতে পারি, ফলসা বনের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। এই ফলসা আজকের শিশুরা কি দেখতে পাচ্ছেন? আমরা কি বাজারে গেলে ফলসা কিনতে পারবো?
1: একেবারেই না, কোথায় যেন হারিয়ে গেছে।
0: এরকম অনেক উদাহরণ আছে, আমরা আমাদের আলোচনার মধ্যে স্বরূপ সন্ধান করব।
1: হ্যাঁ, তো এখান থেকে যেটা আমার মনে প্রশ্ন জাগছে যে গৌণ ফলের মানে উপযোগিতা কতটা বা কি কি, সেটা যদি একটু বলেন।
0: আমি প্রথম যে প্রবাদ কথা বলেছি সেখানে অতি অবশ্যই উল্লেখ করা হয়েছে, না খেলে যায় রসাতল। অর্থাৎ মানুষ কিন্তু সঠিকভাবে তাদের জীবন চর্চা, মানুষ চর্চা পরিচালনা করতে পারবে না, তাদের নানান রোগ ব্যাধিতে পর্যুদস্ত হতে হবে। অর্থাৎ এই ধরনের ফলগুলো, গৌণ ফলগুলো তাদের ভেষজ মূল্যের দিক থেকে অসাধারণ। একটা বাংলায় প্রবাদ আছে, একটি হর্তুকি সারা গায়ের উপকারী। হর্তুকি গাছ, একটি পূর্ণবয়স্ক হর্তুকি গাছ, সেখানে মোটামুটি 70 কেজি মতো হর্তুকি ফলন দেয়। সংখ্যার দিক থেকে দেখা যাবে যে 5,000 কি 7,500 ফল দেয়। সারা গ্রামের যদি 200, 250 বা 300 মানুষও হয়, দৈনিক তারা 10 থেকে 20 হর্তুকি পার হেড তারা পেতে পারে। এই সারা বছর এই 10 কি 20 ফলই কিন্তু তাদের পক্ষে যথেষ্ট। তো এই হর্তুকির কি কি গুণ রয়েছে? হর্তুকি কিন্তু পিত্ত শুলে, রক্ত অর্শে, পিত্ত পাথুরিতে, ক্ষত রোগে, বিরেচক হিসাবে নানান কাজে ব্যবহার হয়। আধ্যাত্মিক কাজে তো ব্যবহার হয়ই, সেই জন্য অনেক সময় আমরা দেখি যে হর্তুকি ফলটাকে দীক্ষা দেওয়ার সময় একটি তার গুরু দক্ষিণা হিসাবে ফলটি গুরুকে উৎসর্গ করা হয়। অর্থাৎ তার যে অসাধারণ ভেষজ গুণ, তার যে পুষ্টিমূল্য, এটারই একটি স্বীকৃতি।
1: মানে এই জন্যই বোধ হয় এই কথাটা যথাযথ যে সত্যি আমাদের চারপাশে এমন অনেক জিনিস এখনো রয়েছে যা আমাদের কাছে অজানা, অধরা, তাই তো?
0: একদম।
1: এবং ওই যে হর্তুকির কথা আপনি বললেন যে গুরুদেবকে দক্ষিণা হিসেবে দেওয়া হতো, ওটা তো একটা প্রতীকী স্বরূপ। একদমই তাই। সেক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গে গৌণ ফলগুলির যে তালিকা রয়েছে, সেই তালিকাটা কেমন হবে? কোন কোন ফল আমরা পশ্চিমবঙ্গে পাচ্ছি?
0: এরকম অনেক ফলই আছে, কাঁঠাল, বেল, জাম, কুল, জামরুল, কামরাঙ্গা, গোলাপ জাম, আমড়া, আমলকি, গাব, কেঁদ, কয়েদ বেল, ডেউয়া, আঁশফল, ফলসা, নোনা, আতা, পানিফল, তাল, খেজুর, বকুল, এরকম অসংখ্য ফলের নাম আমরা বলতে পারি। এবং এই প্রত্যেকটা ফলের মধ্যেই কিন্তু পুষ্টিমূল্যের বিষয়টা আছে। তার মধ্যে নিউট্রিশনাল যে স্ট্যাটাস, সেটা যথেষ্ট মুখ্য ফলের থেকেও হাই। এবং তার পাশাপাশি এই ধরনের ফল আমাদের শরীরের প্রতিরক্ষার জন্যও প্রয়োজন। ক্যান্সার এবং অন্যান্য নামনা জানা রোগ থেকে প্রতিহত করতে, দেহকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে এই ফলগুলোর তুলনা নেই।
1: অনেক সময় দেখা যায় যে যে মুখ্য ফলগুলির কথা আপনি বলছিলেন, সেই মুখ্য ফলগুলো বাজারে সবসময় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এলো না, তার হয়তো এতটাই দাম, সেক্ষেত্রে হয়তো তার ফল খাওয়াটাই হলো না। অথচ ফল খাওয়াটা তো প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখাটাও অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে এই যে গৌণ ফলগুলির কথা যদি আমরা ভাবতে পারি বা এই গৌণ ফলগুলি যদি চাষ করতে পারি, পশ্চিমবঙ্গে তো জমির অভাব নেই, উর্বর জমিরও অভাব নেই, আবার কোনো কোনো ক্ষেত্রে অনুর্বর জমিতেও বোধ হয় এই ফলগুলো ভালোভাবেই চাষ করা যায়, বা খরা অধ্যুষিত জায়গাতেও বোধ হয় এই ফলগুলো ভালো করেই চাষ করা যায়, তাই তো?
0: আপনার যে প্রশ্ন আছে তার প্রথম অংশের উত্তর হিসাবে দিই, এই যে ফলের কথা বললেন, আমাদের দৈনিক প্রত্যেকটা পূর্ণবয়স্ক মানুষকে 85 গ্রাম থেকে 130 গ্রাম ফল দৈনিক গ্রহণ করতেই হবে, শরীর রক্ষার তাগিদেই গ্রহণ করতে হবে। তো এই ফল তো মুখ্য ফল থেকে সকলে আহরণ করতে পারবে না। গরিব মানুষ, যারা অন্তেবাসী, প্রান্তবাসী মানুষ, তারা তাদের জমির আলে বা রাস্তার ধারে এরকম যে নানান যে ফল বৈচিত্র্যগুলো জন্মে থাকে তারই অংশ হিসাবে গ্রহণ করতে পারবে। আর আপনি যে দ্বিতীয় কথাটি বললেন যে আমাদের এখানে বিভিন্ন অ্যাগ্রোক্লাইমেটিক জোনে বা আমাদের এখানকার ভূমিভাগ বা জলবায়ুর বৈচিত্র্য এখানে এটি হবে কি না, নিশ্চয়ই হবে। আমাদের পশ্চিমবঙ্গে 6টা অ্যাগ্রোক্লাইমেটিক জোন রয়েছে, কৃষি জলবায়ু অঞ্চল রয়েছে। তার মধ্যে একটি অন্যতম মানে পিছিয়ে পড়া অ্যাগ্রোক্লাইমেটিক জোন হচ্ছে রেড ল্যাটেরাইটিক জোন বা পশ্চিম সীমান্তবঙ্গে লাল এবং ল্যাটেরাইট কাঁকুড়ে মাটি এলাকা। এখানে জলের পরিমাণ, সেচের পরিমাণ যথেষ্ট অপ্রতুল, বৃষ্টি নির্ভর, বৃষ্টিপাতও কম হয়। সেক্ষেত্রে এই রুখা শুকা এলাকাতে যে সমস্ত ফল আমরা চাষ করতে পারি তার মধ্যে বেল, কদবেল, কুল, আমলকি, হট্টকি, বহেরা, কাজুবাদাম, এরকম নানান গৌণ ফল কিন্তু সেখানে আমাদের তালিকায় স্থান পেতে পারে। অর্থাৎ ঊষর আধা ঊষর আবহাওয়াতে এই শক্তপোক্ত দেশীয় ফল তার কিন্তু একটা অনবদ্য ভূমিকা রয়েছে। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের পশ্চিমাংশে এই সমস্ত হার্ডি প্ল্যান্ট বা খরা সহনশীল ফলের গাছ লাগিয়ে সেখানকার বন সৃজন যেমন সম্পন্ন হবে, বনের উপান্তে যে সমস্ত লোকসমাজ রয়েছে, আদিবাসী সমাজ রয়েছে, তাদের খাদ্য তালিকার মধ্যেও সেটি অনবদ্যভাবে অংশগ্রহণ হতে পারে।
1: এবং সেই সঙ্গে বোধহয় এর যে খরচটা, এই ফলগুলি চাষ করার জন্য যে খরচ সেটাও বোধহয় অত্যন্ত নগণ্য।
0: এই ফলগুলোতে চাষের জন্য কৃষি উপকরণ দিতে হয় না বললেই চলে। অধিকাংশ ফল গাছই তো মানে সার পায় না, জল পায় না, নির্লজ্জ বিহার বেঁচে থাকে। কিন্তু তাকে যদি সুষমভাবে যত্ন করা হয়, সেচ এবং সার দেওয়া হয়, তবে ডেফিনেটলি তার ফলন বাড়বে। তবে তা যদি করতে নাও পারি, স্বাভাবিকভাবেও যদি সেটি চাষ করা হয় বা লাগানো হয়, অনাদরেও যদি লাগানো হয়, তার থেকে যে ফল পাবো সেটা তুলনাহীন।
1: এবং এই এই গাছের ক্ষেত্রে বোধহয় রোগ বালাই এর ভয়টাও অনেকটা কম।
0: রোগ বালাই বিশেষ তার সমস্যা নেই। আম্রফল, আমে যেরকম অনেক ধরনের আমরা দেখি যে তার মুকুলে, তার ফলে, এমনকি পাকা আগেও নানান ধরনের রোগ ব্যাধি রোগ বালায় আক্রান্ত হয়। কিন্তু এই মাইনর ফ্রুটস এত হার্ডি, এত সহনশীল, এত রোগ পোকা প্রতিরোধ করতে সক্ষম যে সেখানে কিন্তু খুব বেশি কৃষি উপকরণের জন্য খরচও থাকে না। এটি কিন্তু একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয়।
1: বেশ, আমরা তো কথা বললাম যে যে জমিগুলো উর্বর নয়, যে জমিগুলো খরা সন্নিহিত রয়েছে, সেই জমিগুলো বা যে জমিতে অন্যান্য চাষ করা সম্ভবপর হচ্ছে না, সেখানেও আমরা এই ফলগুলোর কথা ভাবতে পারি। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে এই গৌণ ফলগুলো কি হতে পারে?
0: উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েকটা সুনির্দিষ্ট গৌণ ফলের উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরুন জলপাই, জলপাইগুড়ি জেলার নাম শুনেছি। তো জলপাইগুড়ি জেলায় এবং তার সন্নিহিত এলাকায় জলপাই, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুরের উত্তরাংশ, এমনকি শিলিগুড়ি সাব ডিভিশন, দার্জিলিং জেলার এই সমস্ত জায়গায় জলপাই তার কিন্তু একটা সুনির্দিষ্টভাবে হলেও তার সংহত চাষ শুরু হয়েছে, যদিও সেখানে কম। জলপাই একটি উল্লেখযোগ্য গৌণ ফল। আরেকটি কথা বলবো, পানিয়াল একেবারেই গৌণ। উত্তরবঙ্গের একটা ছড়া আমি পেয়েছিলাম, ওখানকার শিশুরা বলছে মানে উচ্চারণ করতে করতে, কথা উচ্চারণ করতে করতে তারা সেই ফলটা গ্রহণ করছে। যেমন আম পাকে গাছে, জাম পাকে গাছে, পানিয়াল পাকে হাতে, মানে হাতে একটু ডলা দিয়ে সেটাকে একটু নরম করে দিল এবং তার শ্বাসটা গ্রহণ করলো। এটা একটা খেলার অঙ্গ, মানে লোকক্রীড়ার অঙ্গ হিসাবে ফল তারা গ্রহণ করছে, অসাধারণ। এছাড়া ওখানে আমরা দেখেছি অনেক কাঁঠাল গাছ আছে। কাঁঠাল কিন্তু যদিও তার চাহিদা বাড়ছে, সবজি হিসাবেও বাড়ছে, কিন্তু কাঁঠাল কিন্তু এখনো মানে স্ট্যাটিস্টিক্সের দিক থেকে গৌণ তালিকার মধ্যেই আছে। আগামী দিনে এটি হয়তো মুখ্য ফলে পরিণত হবে, কিন্তু উত্তরবঙ্গের যে জমি ঘিরেতে, এমনকি চা বাগানের কাছেও ছায়াদায়ী ফল হিসাবে কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও অন্যান্য ফল তো আছেই।
1: বেশ, এবার একটু যদি আসি ডক্টর চক্রবর্তী, যে এই মাটি ভেদে, মানে বেলে মাটি, এঁটেল মাটি, এই যে মাটি ভেদ আমাদের বিভিন্ন অঞ্চলে রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাটি রয়েছে, সেই মাটি ভেদে কোথায় কিরকম ভাবে এই ফলগুলোকে আমরা পাচ্ছি?
0: দোআঁশ মাটিতে সব ধরনের ফলই ভালো হবে, সব ফসলই।

0: তাহলে হবে আমরা জানি।
1: কিন্তু
0: খুব এঁটেল মাটি কিংবা খুব বেলে মাটি, এখানে কিন্তু খুব বেশি চাষের সুযোগ সেরকমভাবে পাওয়া যায় না, ফলন পাওয়া যায় না। কিন্তু এই মাইনর ফুড প্ল্যান্টসগুলো কিন্তু বেলে মাটিতে যেরকম তাল, বন খেজুর, ফলসা, কদবেল, কুল, খিড়নি, ডুমুর, এই সমস্ত গৌণ ফলগুলো ভালো হবে। এঁটেল মাটিতেও আমরা দেখছি সেখানেও তাল খুব ভালো হয়, আমড়া হতে পারে, জাম গাছ হতে পারে। আবার দেখছি যে ছায়াচ্ছন্ন জায়গা যেখানে খুব বেশি সানলাইট পাচ্ছে না, সেখানে অন্য কোনো ফল হচ্ছে না, কিন্তু কিছু কিছু গৌণ ফল সেখানে কিন্তু ছায়াচ্ছন্ন এলাকা পছন্দ করে, যেরকম রয়্যাল, বিলিম্বি, তারপর কামরাঙ্গা, এই সমস্ত গাছ কিন্তু ছায়া হলেও কিন্তু নির্দ্বিধায় সেটি বেড়ে ওঠে এবং সে ফল কিছু না কিছু দেয়। এছাড়া আমরা দেখছি যে অম্ল মাটি, খার মাটি এবং নোনা মাটি, সেখানেও কিন্তু অনেক ফল, গৌণ ফল চাষ করতে আমরা দেখতে পাচ্ছি। উচ্চ যদি অম্ল মাটি হয় সেখানে চুকর, বেল, ডুমুর এগুলো খুব ভালো হবে। হালকা যদি অম্ল মাটি হয় সেখানে কিন্তু আমরা দেখছি কামরাঙ্গা ভালো হবে। আবার আমরা দেখেছি যে আঁশফল, প্যাশান ফল, প্যাশান ফ্রুট, লকেট, কাঁঠাল, এটা অম্ল মাটি সহ্য করতে পারে। আবার আমরা দেখছি ক্ষারীয় মাটিতে আতা, খেজুর, আমলকি, ফলসা হবে। আর যদি মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে, এরকম কিছু কিছু ফল আছে যেরকম খেজুর, কুল, আমলকি, বেল, খিড়নি, অনায়াসে এরকম ধরনের উচ্চ লবণাক্ত মাটিতে কিন্তু হতে পারে। এমনকি ডালিম, জাম, ডুমুর, আঁশফল এগুলোও কিন্তু মাঝারি মানের অম্ল লবণাক্ত সহ্য করতে পারে।
1: এবার ডক্টর চক্রবর্তী যেটা জানতে চাইবো যে এই যে গৌণ ফলগুলো, এদের আয়ুষ্কালটা কিরকম, এরা কতদিন বাঁচতে পারে?
0: কাঁঠাল, জামের ক্ষেত্রে এর আয়ুষ্কাল মোটামুটি 50 থেকে 100 বছর। যদি তাল, ডুমুর এরকম ফল তার হিসেব করি 30 থেকে 70 বছর। আমলকি, ডালিম, কুল, গোলাপজাম, তার বয়সকাল 20 থেকে 40 বছর। এছাড়া 15 থেকে 20 বা 25 বছর স্বল্প মেয়াদের যে ফল গাছ, তার উদাহরণ হতে পারে প্যাশান ফ্রুট, আতা, বৈচি, ফলসা।
1: অনেক সময় দেখা যায় যে প্রতি বছর আম হলো না, এক বছর হলো আর এক বছর হলো না, এই যে গৌণ ফলগুলো সেক্ষেত্রে কি এই ধরনের কোনো আশঙ্কা থাকে?
0: গৌণ ফলে এরকম কোনো মানে ওয়ান ইয়ার বিয়ারিং অ্যানাদার ইয়ার অফসিজন এরকম দেখিনি। প্রতি বছরই কিন্তু গাছ ভরে ফল আসে, অকার্পণ্য, প্রকৃতির অকার্পণ্যতা আমরা লক্ষ্য করি।
1: সেক্ষেত্রে তো ফলে মানে যে ফলনটা সেটা সবসময়ই ভালো থাকবে আমরা আশা করতে পারি। তাহলে এই যে ফলন ভালো হলো, এই ফলনটাকে আমরা কি রেখে দিতে পারি, প্রিজার্ভ করতে পারি, সেটাকে কি প্রক্রিয়াকরণ করতে পারি?
0: নিশ্চয়ই আমরা পারি। আমরা বীরভূমের দেখেছি যে সিউড়ি অঞ্চলে সেখানে আমলকিকে প্রক্রিয়াকরণ করতে, আমলকির মোরব্বা, আমরা এটাও দেখেছি যে অনেক ফল, গৌণ ফল, তাকে চাটনি, আচারের রূপান্তরিত করা।
1: বেলের মোরব্বা তো খুব সকলের মানে প্রিয় একটা জিনিস,
0: বেলের মোরব্বা, বেলের মোরব্বা। এছাড়া জলপাইয়ের আমরা আচার দেখতে পাই, ফলসার আমরা চাটনি তৈরি করতে পারি, এরকম নানান গৌণ ফল আমরা ব্যবহার করতে পারি। এমনকি কদবেলের যে শাঁস সেটাকেও আমরা কিন্তু প্রিজার্ভ করতে পারি
1: এবং সারা বছর সেটাকে খেতে পারি।
0: সারা বছর। তারপরে সিঙ্গাড়া যাকে বলে পানি ফল,
1: পানি ফল,
0: পানি ফল সেটা কিন্তু শুকিয়ে রাখা যায়।
1: আচ্ছা।
0: এবং অসময়ে সেটাকে ব্যবহার করা যায়, সিদ্ধ করে খাওয়া যায়, পায়েস রান্না করেও খাওয়া যায়, শিশু খাদ্য হিসাবে ব্যবহার করা হয়।
1: বেশ, এবারে পরবর্তী প্রশ্ন আমার থাকবে যে এই যে ফলগুলোকে আমরা আমার চাষি ভাইদের চাষ করার জন্য উৎসাহ দেব, সেক্ষেত্রে ধরুন কুল চাষ হোক, গোলাপজাম চাষ হোক, বা বেল যার অনেক ভেষজ গুণ রয়েছে, বা কুলের কথা বলি, এই যে সমস্ত ফলগুলো চাষিকে আমরা উৎসাহ দেব, তার কি কতটা লাভ হতে পারে, সে কি লাভের মুখ দেখতে পারবে?
0: এখন গৌণ ফলের মধ্যে কিছু কিছু ফসল আছে খুবই আশাব্যঞ্জক, তার কাল্টিভেশন এখনো লিমিটেড। যেমন আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর অঞ্চলে খুব উন্নত মানের জামরুল, গোলাপজাম চাষ হয়, বাজারে আমরা দেখছি 400 টাকা 500 টাকা কিলো গোলাপজামের কিলো।
1: আচ্ছা,
0: তো যদি আমরা 400-500 টাকা কিলোতে কিনি, চাষি কম করেও সেটা 100-150 টাকায় সেটা বা 200 টাকায় বিক্রি করতে পারবে। তো এরকম যদি সংহত গোলাপজামের একটা বাগান, যদিও এরকম সংখ্যা খুবই কম, কিন্তু খুব ঘনভাবে হাই ডেন্সিটি প্ল্যান্টিং করে গোলাপজাম চাষ করে চাষি লাভবান হতে পারবে। একইভাবে আপেল, কুল, কুল।

0: নারকেলি কুল, সেটাও যদি যদি চাষ তারা করে, সেখানেও কিন্তু একক পরিমাণ জমি থেকে বেশি ফলন সে পেতে পারবে। সেই বড় চাষি যে একক পরিমাণ জমি থেকে বেশি উৎপাদন করে না, বেশি আয় করে, তো এমন ফসল আমাকে নির্বাচন করতে হবে যার বাজারে চাহিদা আছে কিন্তু উৎপাদন বা সেইভাবে যোগান নেই। এরকম ফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জামরুল, জাম, কুল, এমনকি জলপাইও হতে পারে। জলপাইয়ের সংহত বাগান হোক না, উত্তরবঙ্গে হোক না, সেখানকার অর্থনীতিই বদলে যাবে। কাজু বাদাম চাষ করা হচ্ছে, কাজুর তো নাট থেকে আমরা হলো তার বাদামটা পাচ্ছি, কাজুর যে অ্যাপেল যে তার যে রসালো অংশ সেটা ফেলে দেওয়া হচ্ছে, সেটা না ফেলে দিয়ে তারও প্রক্রিয়াকরণ হতে পারে, তার জুস হতে পারে, এমনকি ফোক ড্রিঙ্কস সেটাও হতে পারে। তো আমরা দেখছি যে এই ধরনের ফল তাকে যদি ঘনভাবে লাগানো হয় এবং পতিত জমিতে লাগানো হয় যেখানে অন্য কোনো ফল হয় না, তা কিন্তু লাভজনক বলে বিবেচিত হচ্ছে। কৃষককে সেটি ভেবে দেখতে হবে, যারা কৃষি সম্প্রসারণ কর্মী তাদেরকেও কৃষি যে নলেজ এখানে আছে, জ্ঞান ভাণ্ডার আছে, সেটা ছড়িয়ে দিতে হবে।
1: এবং এক্ষেত্রে আপনাদের যে ভূমিকা, মানে ধরুন একজন চাষিকে উৎসাহিত করা, তাদের যে ট্রেনিং সেই ট্রেনিং দেওয়া বা তাকে এই ব্যাপারে অবগত করা যে কোন ফলের চাহিদা রয়েছে, এই সমস্ত কাজগুলো কি আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে কিছু করা হচ্ছে?
0: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে মণ্ডরি যে ফল গবেষণা কেন্দ্র রয়েছে, আইসিআর, এআইসিআরপি সাবট্রপিক ফ্রুটস, এআইসিআরপি ফ্রুটস, এই কেন্দ্রের মানে আন্ডারে আমরা সেখানে প্রায় 40টার মতো গৌণ ফলের একটা সংহত বাগিচা রচনা করেছি।
1: বেশ,
0: সেখানে প্রত্যেকটারই 5-7টা করে গাছ আছে, সেই গাছগুলো এখন ফলন দিচ্ছে। কৃষকেরা যখনই প্রশিক্ষণ নিতে যায়, অন্যান্য মেজর ফ্রুটসের পাশাপাশি গৌণ ফলের এই ফলন সক্ষমতা সেটাও আমরা বুঝিয়ে দিই, দেখিয়ে দিই, সেই বাগান পরিদর্শন করিয়ে দিই। সেখান থেকে বার্তা আমাদের এটাই যে কেবলমাত্র মুখ্য ফল নয়, গৌণ ফলের দিকেও যেতে হবে। ধরুন আজকে একটা দই তৈরি হলো, সেই দইয়ের মধ্যে যদি আমি আতা বা নোনার শাঁস মিশিয়ে দিই, তার একটা ভ্যালু অ্যাডিশন হলো। একইভাবে যদি আমরা আইসক্রিমের মধ্যে ফলসা বা আঁশফলের যদি শাঁস মিশিয়ে দিই, একটা অসাধারণ সৌগন্ধ হলো, এটা সারা বিশ্বে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা কেবলমাত্র কৃষককে নয়, যারা কৃষি প্রক্রিয়াকরণ করবে তাদেরকেও অনুরোধ করছি যে ভ্যালু অ্যাডিশন করতে, এই গৌণ ফলের নানান যে সামগ্রী সেটা বাজারে ছড়িয়ে দিতে এবং জনপ্রিয় করতে। অতি অবশ্যই কৃষককে এবং প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে মার্কেট সার্ভে করতে হবে। আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদের প্যাকেজ অফ প্র্যাকটিসেস, কীভাবে কালটিভেশন হবে, চাষ কীভাবে লাভজনক হবে, সে বিষয়ে আমরা নিয়মিত আমরা প্রশিক্ষণ দিই, অনেক পুস্তিকাও প্রকাশ করেছি। সবসময় আমরা তাদেরকে বলছি আগামী দিন মুখ্য ফলের সঙ্গে চ্যালেঞ্জ নিক এই সমস্ত গৌণ ফল, এবং আমাদের শারীরিক যে বিষয়, আমাদের পুষ্টির বিষয়, সেটাও যেন পাশাপাশি আমরা তার উপযোগিতা গ্রহণ করতে পারি।
1: সেক্ষেত্রে যদি কোনো কৃষক ভাই বা চাষি ভাই এই আপনাদের সঙ্গে যুক্ত হতে চায় বা আপনাদের কোনো প্রোগ্রামে তারা নিজেদের যুক্ত করতে চায়, জানতে চায় এ সম্পর্কে আরও বিশদে, কিভাবে তারা যোগাযোগ করবে?
0: তারা যোগাযোগ করবেন আমাদের প্রকল্প আধিকারিকের কাছে, প্রজেক্ট ইনচার্জ, প্রযত্নে সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্প, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর ক্যাম্পাস, নদিয়া। এখানে চিঠি লিখবেন, এখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে এই প্রকল্প সম্পর্কে খোঁজ নেবেন এবং আমাদের মাঠ পরিদর্শন করবেন। এখন বসন্তকাল, বিভিন্ন গৌণ ফল ফুলে পল্লবে ভরে আছে, কৃষক দেখে তার একটা নান্দনিকতার জায়গাও হবে। কেবল তো কৃষক ফসল ফলান না, প্রকৃতির এই যে অনবদ্য নান্দনিকতা সেটাও গ্রহণ করেন। পেশা আর নেশা যেন এক হয়ে যায়,
1: মানে ভালো লাগার জায়গা থেকে ভালোবাসার জায়গা তৈরি হয় এবং সেখান থেকে যেন তার যে কাজ, তার যে কর্ষণের কাজ এবং ফল ফলানোর কাজ, সেটাও যেন একটা নতুন মাত্রা পায়, তাই তো?
0: হ্যাঁ, আমাদের বেদেই তো বলা হয়েছে যে কৃষি কাজই কেবলমাত্র করো।
1: একেবারেই তাই,
0: আনন্দের সঙ্গে করো।
1: বন্ধুরা, আজকে আমরা কথা

0: বলেছিলাম গৌণ ফল কখনোই গৌণ নয়। এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ।
1: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম জল সংকট এক নীরব বিপদের নাম, লিখেছেন সঞ্জিত কুমার সাহা। যত দিন যাচ্ছে ততই জলের সমস্যা বাড়ছে। নদীমাতৃক দেশে জলের অভাব তো আগে ছিল না, এখন যেদিকেই তাকানো যাক জলের অভাব তীব্রভাবে চোখে পড়ছে। শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর বহু দেশ এই জল সংকটে ভুগছে। এই তো কদিন আগে কোপেনহেগেনের এক জায়গায় জল নিয়ে সংঘর্ষে 50-এরও বেশি মানুষ হতাহত হয়েছেন। এর আগেও সেখানে জলকষ্টের কথা শোনা গেছে। জলের ওপরেই মানুষের প্রতিদিনের অস্তিত্ব নির্ভর করে। মানব সভ্যতার জন্ম নদী তীরে। জল ছাড়া আমরা বাঁচতেই পারি না। চাষবাস, ঘর গেরস্থালি সবের জন্যই দরকার জল। এখন সেই জলই ক্রমে দুর্লভ হয়ে উঠছে। হয়তো এমন দিনও আসবে যখন কল খুললেও জল পড়বে না। রাষ্ট্রসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে বিশ্বের 200 কোটিরও বেশি মানুষ নিরাপদ পানীয় জল পান না, প্রায় 350 কোটি মানুষের নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা নেই, 400 কোটি মানুষ বছরে অন্তত এক মাস তীব্র জল সংকটের মুখোমুখি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2030 সালের মধ্যে মিষ্টি জলের চাহিদা ও যোগানের মধ্যে প্রায় 40% ঘাটতি হতে পারে। আমাদের দেশের কথাই ধরুন না, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাব, রাজস্থানে গ্রীষ্ম এলেই দুঃস্বপ্ন বাড়ে। বহু গ্রাম ট্যাঙ্কারের জলের ওপর নির্ভরশীল। পুনের গ্রামীণ অঞ্চলে প্রায় 89,000 মানুষ ট্যাঙ্কারের জলের ওপরেই বেঁচে আছেন। এই অল্প কদিন আগেও আমাদের দেশে প্রচুর পরিমাণে বিল, ঝিল, হ্রদ, হাওর, বাঁধ, পুকুর, সরোবর ও দীঘি ছিল, অভাব ছিল না জলের। এখন অধিকাংশই উধাও। জল ভাণ্ডগুলি হয়ে উঠছে আস্তাকুর, নোংরা ফেলার জায়গা। বলা দরকার আমাদের দেশে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টির জলকে ধরে রাখার উপযুক্ত পরিকল্পনার অভাবে তা নষ্ট হচ্ছে। জলের আধারগুলির উপযুক্ত রক্ষণাবেক্ষণ না করে সেগুলিকে ভরাট করে প্রকৃতির স্বাভাবিক জলচক্রকে বিনষ্ট করা হচ্ছে। শিল্প বর্জ্য, প্লাস্টিক, রাসায়নিক সার ও কীটনাশক জলে মেশায় তা দূষিত হয়ে যাচ্ছে। অতএব আমাদের নির্ভরতা বাড়ছে ভূগর্ভস্থ জলে। আমরা বৃষ্টির জলকে মাটিতে ফিরিয়ে দেওয়ার বদলে কেবল তুলতেই ব্যস্ত, ফলে জলস্তর দ্রুত নেমে যাচ্ছে। আমরা যেই পরিমাণ জল উত্তোলন করি সেই পরিমাণ জল রিচার্জ হয় না। আবার যা তোলা হয় তার 70% ব্যবহার হয় কৃষিকাজে। সেচের পুরনো পদ্ধতিতে সেখানেও জলের বিপুল অপচয় ঘটে। শহরে পাইপলাইনের ফাঁক, অবৈধ সংযোগ এবং অনিয়ন্ত্রিত ব্যবহার সমস্যাকে আরও তীব্র করে তোলে। জল সংকটের হাত থেকে পরিত্রাণ পেতে হলে মানুষকেই এগিয়ে আসতে হবে, প্রতি ফোঁটা জলের মূল্য বুঝতে হবে, অকারণে কল খুলে রেখে জলের অপচয় বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, বৃষ্টির জল সংরক্ষণ বা রেইন ওয়াটার হারভেস্টিং বহুতল বাড়ি ও স্কুল এবং অফিসে বাধ্যতামূলক করা যেতে পারে। পুকুর, জলাশয়, জলাভূমি ও নদীকে পুনরুজ্জীবিত করতে হবে। কৃষিক্ষেত্রে ড্রিপ ইরিগেশন ও স্প্রিংকলার পদ্ধতির মতো আধুনিক সেচ ব্যবস্থা চালু করলে জলের অপচয় অনেকটাই কমবে। শিল্প কারখানায় ব্যবহৃত জলের পুনর্ব্যবহার করা উচিত। শহরে নষ্ট পাইপলাইন মেরামত এবং বর্জ্য জল শোধন করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা যেতে পারে। সরকার, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসই জল সংকটের হাত থেকে মুক্তি দিতে পারে। জল সংকট কেবল পরিবেশের সমস্যা নয়, খাদ্য, স্বাস্থ্য, অর্থনীতি এবং সংস্কৃতিরও প্রশ্ন। আমরা এখনই জল নিয়ে সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব? তৃষ্ণার্ত পৃথিবী? ভবিষ্যৎ কি আমাদের এই জন্য ক্ষমা করবে? সত্য একটাই, জল বাঁচলে জীবন বাঁচবে, সভ্যতা বাঁচবে, বাঁচবে পৃথিবী।

0: সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।
1: এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ি সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ চলবে আগামীকালও। এন রঙ্গস্বামী পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে তামিলনাড়ুতে নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়ী। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতে MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা।
3: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
2: উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টাল MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। মন্ত্রিসভা কয়লা লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট আনুমানিক 75 মিলিয়ন টন গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
3: कोल भारत में करीब करीब 400 बिलियन टन के नोन रिजर्व्स है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इसे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो LNG इम्पोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीज का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3,00,000 करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसिफाई करने के लिए प्रोजेक्ट लगेंगे।
2: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় GMR নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড GNIAL নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সারখেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেললাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, ফলে তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধরেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যে গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবা হ্রাস করেছে। কয়েকটি পথে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়েছে বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধির ফলেই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ এ সংক্রান্ত পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা

0: অর্ধেক করতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রী সরকারি আধিকারিকদের সমস্ত বিদেশ সফর বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত

0: নির্বাহ করিব।
1: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্যরা। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে টানা পাঁচবার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। তামিলনাড়ুতে সি জোসে বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে এবং 22 জন বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। হরিয়ানা পৌর নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই ফলাফল আবারও স্পষ্ট করে দিয়েছে যে বিজেপি এনডিএ সরকারের উন্নয়নমূলক নীতি এবং সুশাসনের উপর রাজ্যের মানুষ পূর্ণ আস্থা রেখেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল আনতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
2: টুডে আসাম ক্যাবিনেট সো পাস ইউনিফর্ম সিভিল কোড, উই কাস্টমাইজ দ্যাট টু দ্য রিকোয়ারমেন্ট অফ আসাম, উই হ্যাভ কমপ্লিটলি এক্সেম্পটেড ট্রাইবেল পপুলেশন ফ্রম দ্য পারভিউ অফ ইউনিফর্ম সিভিল কোড, উই হ্যাভ অলসো কেপ অল রিচুয়ালস ট্রেডিশন কাস্টম প্র্যাকটিস বাই দ্য পিপল অফ আসাম আউটসাইড দ্য স্কোপ অফ ইউনিফর্ম সিভিল কোড, দ্য ইউসিসি বিল উইল বি লেড বিফোর দ্য অ্যাসেম্বলি অন 26th অফ মে।
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি, এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন। সফরের প্রথম দিনে অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফও গ্রাহকদের হয়রানি কমাতে এবং টাকা তোলার প্রক্রিয়াকে আরও দ্রুতগতিতে করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের কেন্দ্রীয় কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি আজ একটি অনুষ্ঠানে জানান যে পিএফ এর টাকা তোলার চূড়ান্ত দাবি বা ফাইনাল সেটেলমেন্টের প্রক্রিয়াটি এবার স্বয়ংক্রিয় বা অটোমেটিক করার লক্ষ্যে কাজ চলেছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে। 17,68,000 বেশি পড়ুয়া এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চলতি বছরে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদের সভাপতি পার্থ কর্মকার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তাঁর 2 দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আইপিএল ক্রিকেটে রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচটি আউটফিল্ড ভিজে থাকার কারণে শুরু হতে দেরি হয়েছে। সন্ধ্যে 8:15 নাগাদ আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোই ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই, একটু পরে আজ রাত 8টায় নানা রঙের গান, 8:30 মিনিটে আইনি কথা, এমএসএমই বিষয়ে

আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। 9:30 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ৯:45 অনুরোধের আসর, রাত 10টায় ছায়াছবির গান, ভজন 10:30, শিল্পী সাথিনা পাইন। 10:45 নজরুল গীতি শুনবেন দেবপম দাসের কণ্ঠে। আধুনিক গান রাত 11টায় শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী পুষ্পেন দে।

সঞ্চিত প্রচার তরঙ্গে আজ রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে

0: একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012 বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস, সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pgwb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি অবশ্যই উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন, আগামীকালও চলবে শপথ গ্রহণ। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সব দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2000

0: 26-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে তৎকালীন আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কেওড়াতলা মহাশ্মশানে মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। আজ প্রথমার্ধে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। একটি প্রতিবেদন।
2: নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সরগরম ছিল রাজ্য বিধানসভা। দীর্ঘদিন পরে লাল কার্পেটে মুড়ে নতুন সদস্যদের স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয়েছিল বিধানসভা ভবন। মুখ্যমন্ত্রীর ঘর ও সংলগ্ন লবি আলাদা করে সাজিয়ে তোলা হয়েছিল ফুলের সাজে। বিধানসভায় প্রবেশ করার আগে গাড়ি বারান্দার সিঁড়িতেই সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। পরে নিজের ঘরে গিয়ে পুজো দিয়ে শপথ কক্ষে প্রবেশ করেন। এরপর তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। এরপর একে একে শপথ নেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কেরা। 155 জন বিধায়কের শপথ নেওয়ার কথা থাকলেও এদিন 144 জন শপথ নিয়েছেন বলে জানিয়েছেন প্রোটেম স্পিকার। টানা প্রায় 4 ঘন্টা চলে শপথ গ্রহণ অনুষ্ঠান। মাঝখানে দুপুরে ছিল মাঝ ভাতে মধ্যাহ্নভোজের আয়োজন। আগামীকালও এই শপথ পর্ব চলবে। শুক্রবার নতুন অধ্যক্ষ নির্বাচন করবেন নবনির্বাচিত বিধায়কেরা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। সাংবিধানিক কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ তাঁকে ছাড়তে হলেও সেখানকার মানুষের পাশে তিনি সবসময় সবরকমভাবে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নওদা ও রেজিনগর দুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হলেও আজ বিধানসভায় তিনি নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। রেজিনগরের বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করবেন বলে জানান। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সব দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন 15 জন বিধায়ক। দুর্নীতি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন ফের জানান মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্যসহ সব গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ তিনি নিজেই খতিয়ে দেখবেন। আগামী সোমবার থেকে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও নবান্ন সূত্রে খবর। ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা এবার থেকে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদের নথি ওই পোর্টালে আপলোড করা যাবে শুধুমাত্র তাঁরাই ভাতা পাবেন বলেও জানানো হয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষি পণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এ ফলে উপকৃত হবেন। চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। আলু, সবজি, ফলমূল ও অন্যান্য শস্য ভিন্ন রাজ্যে রপ্তানির ক্ষেত্রে কৃষক ও ব্যবসায়ীরা এতদিন হয়রানির শিকার হতেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। আন্তঃরাজ্য সীমান্তে অকারণে পণ্যবাহী গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাঁদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ ভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। সুপ্রিম কোর্টে আজ ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেছে। এই মামলায় সওয়াল করার জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সময় চাওয়ায় শুনানি মুলতবি হয়ে যায়। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং NV আঞ্জারিয়ার বেঞ্চে আগামী 22 মে মামলার শুনানি হবে। এর আগে গত এপ্রিল মাসে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডির তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিয়েছিলেন তা অনভিপ্রেত এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর সাধারণ মানুষের সুরক্ষায় রাজ্য সরকার শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। অগ্নিকাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত 4 সদস্যের কমিটি আজ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শহরের সব অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, কেটে দেওয়া হবে জলের লাইনও। তিনি আরও জানান, তিলজলার ওই কারখানার মালিক শেখ নাসির ওরফে জাফর নিশাদ এবং ম্যানেজার শামীম মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কারখানার ভবনটির নকশার অনুমোদনও ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও। পুরো নগর উন্নয়ন সচিবকে 24 ঘণ্টার মধ্যে ওই অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই ওই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। ঘটনাস্থলে যান পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী ও পুরসভার আধিকারিকরা। 5টি বুলডোজার ওই বেআইনি নির্মাণ ভাঙার কাজ করছে। রাজ্য সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য CBIকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে কথা জানান। তিনি বলেন, পূর্বতন সরকার দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে CBI এ দায়ের করা 4টি মামলার অনুমোদন দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে।
3: প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে কয়েকদিনের মধ্যে, আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা CBI কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম।
0: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে SSC 2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় হয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলাশাসককে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 3রা এপ্রিল SSC-র প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরাতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগে আদালত অবমাননার মামলাও হয়। বেতন ফেরানোর নির্দেশ কার্যকর জেলাশাসকদের স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হবে। CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার পাশের হার 3% কমে হয়েছে 85.20%। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসু শেষকৃত্য আজ কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, তৃণমূল সাংসদ মালা রায় প্রমুখ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে ব্যান্ডের গান।

শুনছেন নানা রঙের গান। এবারে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী শ্রীকান্ত আচার্য।

শুনছেন নানা রঙের গান। পরবর্তী রবীন্দ্রসঙ্গীতটি জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

শুনছেন নানা রঙের গান। এবারের শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আইনি কথা, উপস্থাপনা ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে নিয়মিত অনুষ্ঠান আইনি কথা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের ভারতীয় অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভারতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে উদ্যোগ সৃষ্টির মাধ্যমে অর্থনীতির মূল ভিত্তি আরও সমৃদ্ধশালী হয়ে ওঠে। এই লক্ষ্যে সমগ্র দেশ জুড়ে

0: উদ্যোক্তা বিকাশের জন্য মেক ইন ইন্ডিয়া এবং মেড ইন ইন্ডিয়া আন্দোলন অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। তাই ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ অর্থাৎ MSME একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই MSME গুলো ব্যবসায়িক উদ্ভাবনের মাধ্যমে উদ্যোক্তা সংস্কৃতি এবং প্রসারে অবদান রেখে চলেছে। এর একটি অনন্য বৈশিষ্ট্য হলো এগুলি অর্থনীতির বিভিন্ন খাতে ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের চাহিদা মেটাতে নানা ধরনের পণ্য ও পরিষেবা উৎপাদন করে। ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই MSME সংস্থাগুলি এবং এই GDP উৎপাদন, রপ্তানিতে উল্লেখযোগ্য অবদান সবেতেই কিন্তু এই ক্ষুদ্র, ছোট, মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির অবদান অনস্বীকার্য। আজকে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন স্টুডিওতে আমন্ত্রিত অতিথি আইনজীবী সঞ্চারী চক্রবর্তী।
1: নমস্কার।
0: নমস্কার, স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ নিয়ে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে MSME বলছি, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এগুলি আসলে কিভাবে শুরু করা যায়?
1: নিশ্চয়ই, প্রথমত আমরা যখনই কোনো ব্যবসা শুরু করি, আমরা ব্যবসা শুরু করি নয়তো একটা নিজেদের মধ্যে পার্টনারশিপ করে, কখনো কখনো কোম্পানি বানানো হয়, কখনো কখনো আমরা একাও করি, যেটাকে বলা হয় সোল প্রোপ্রাইটরশিপ। এবার যখন আমরা ব্যবসা শুরু করি, আমরা একটা বিনিয়োগ দিয়ে শুরু করি, এই বিনিয়োগের অঙ্ক এবং একটা ব্যবসার টার্নওভারের ওপরে এই MSME যে আপনার প্রশ্নটা, এটা অনেকটা নির্ভর। কারণ এই অ্যাক্ট, MSME অ্যাক্ট 2006, যেটা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পদের জন্য বানানো হয়েছে, যখন কোনো সংস্থা বিনিয়োগ করে 10 লাখ থেকে শুরু করে যখন 1 কোটি টাকার মধ্যে তার বিনিয়োগ হয় কম বা বেশি এবং তার টার্নওভার হয় 5 কোটি টাকার মধ্যে, তখন সে ক্ষুদ্র সংস্থার মধ্যে আসতে পারেন। এবং সেরমই এরম কিছু শ্রেণীভাগ করা আছে, যখন 10 কোটি টাকার মতন বিনিয়োগ হয় এবং টার্নওভার যদি 50 কোটির কম বা সমান হয় তখন সেটা ছোট এন্টারপ্রাইজ হিসেবে আসতে পারে। সেরমই মিডিয়াম এন্টারপ্রাইজ যদি 50 কোটি টাকার বিনিয়োগ হয় এবং টার্নওভার যদি 250 কোটি টাকার মতন হয় তখন সেটা মিডিয়াম এন্টারপ্রাইজের মধ্যে আসতে পারে। এবং তখন যদি এইটা প্রথম শ্রেণীভাগ যদি হয়, তারপরে তারা একটা উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল আছে সরকারের,
0: আচ্ছা,
1: MSME দের জন্য, এই শ্রেণীভাগ অনুযায়ী তারা তাদেরকে রেজিস্টার করতে পারেন।
0: মানে ওই যে পোর্টালের কথা বলছেন, সেই পোর্টালে মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এইভাবে আলাদা আলাদা ভাগ করেই তাদের রেজিস্ট্রেশন করতে হয়।
1: একদম, একদমই তাই। এবং সেই শ্রেণীভাগটা এই ওপরেই হয়, মানে যে নিজেকে মাইক্রো হিসেবে রেজিস্টার করতে চাইবে, সে যদি 1 কোটি টাকার কম বা সমানের মধ্যে তার বিনিয়োগ হয় এবং সে যদি টার্নওভার করে থাকে 5 কোটি টাকার কম বা সমানের মধ্যে, তখন সে নিজেকে পোর্টালে গিয়ে ওই শ্রেণীভাগের মধ্যে নিজের যা যা জরুরি নথি আছে দিয়ে সেটাকে সে রেজিস্টার করতে পারে।
0: এবার এই যে জরুরি নথির কথা বলছেন, জরুরি নথি কি কি প্রয়োজন হয় যখন একটা রেজিস্ট্রেশন করতে হয়?
1: নথি হচ্ছে যে প্রথমত তারা যে শুরু করেছেন ব্যবসাটা, তাদের একটা ট্রেড লাইসেন্স সেটা হবে, যদি যে কোনো কোম্পানি হোক, সোল প্রোপ্রাইটার হোক কি পার্টনারশিপ হোক, একটা ট্রেড লাইসেন্স হবে, তাদের একটা অ্যানুয়াল ব্যালেন্স শিট হবে যেখানে দেখা যাবে যে তারা কতটা বিনিয়োগ করেছে এবং তাদের টার্নওভার কত, এই সব জিনিস দিয়ে তাদেরকে নিজেদেরকে রেজিস্টার করতে হবে।
0: তাহলে একদম শুরুতে এই রেজিস্ট্রেশন তো হবে না, কেননা তাদের তো কত টার্নওভার এগুলো তাদের এই রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন।
1: হ্যাঁ, তো প্রথম যখন তারা নিজেদেরকে, যখন একটা ব্যবসা শুরু করলো, শুরু করার পরে যখন ব্যবসাটা হলো, তখন তারা নিজেদেরকে এটাতে রেজিস্টার করতে পারে। যে কোনো সংস্থাই তাদের যখন মনে হয়, এবং এই শ্রেণীগুলোর মধ্যে যখন তারা দেখতে পাচ্ছে তারা আসছেন, তারা তখন নিজেদেরকে রেজিস্টার করতে পারে।
0: এক্ষেত্রে যে প্রত্যেকটাই ক্ষুদ্র, ছোট বা মাঝারি তো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এই MSME এই রেজিস্ট্রেশনের আওতায় আসবে, এক্ষেত্রে কি কোনো আলাদা করে কি ধরনের পণ্য বা পরিষেবা এই ব্যবসার মধ্যে থাকতে পারে সেটা কি আলাদা করে কোনো উল্লেখ আছে?
1: না, সেরকম কোনো আলাদা উল্লেখ নেই। এটা যারা ম্যানুফ্যাকচারিং বা যদি কোনো পরিষেবা দেন তারাও আসতে পারেন।
0: তাহলে ক্ষুদ্র, ছোট, মাঝারি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যদি এই যে অ্যাক্টের কথা আপনি বললেন, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006, এই অ্যাক্টের সুবিধা কি যারা রেজিস্ট্রেশন করবে তারাই শুধু পাবে, না করেও কেউ পেতে পারে?
1: না, রেজিস্ট্রেশন করতেই হবে, কারণ ওই উদ্যম পোর্টালে গিয়ে ওই উদ্যম নাম্বারটা, ওটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। ওই আইডেন্টিফিকেশনটা না থাকলে যদি শ্রেণীভাগের তারা আওতার মধ্যে পড়লেও, যেহেতু তারা ওই উদ্যম নম্বরটা নেননি, তারা এই এটার সুবিধাগুলো নিতে পারবেন না।
0: তাহলে সবার প্রথমে উদ্যম নম্বর নেওয়াটা ভীষণ প্রয়োজন,
1: ভীষণ প্রয়োজন।
0: এবার হচ্ছে যাদের কাছে উদ্যম নম্বরটা আছে তারা কি কি ধরনের উপকারিতা পাবে?
1: প্রথম বলি তাদের ব্যবসার ক্ষেত্রে। আমরা সবাই জানি যখন আমরা ব্যবসা করতে আসি তখন আমাদের যে পাওনাগুলো থাকে, সবসময় আমরা আমাদের পাওনাদারদের কাছ থেকে সময় মতন পাওনা পাই না। কখনো তারা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক একটা দেরি হয়,
0: মানে ব্যবসায়িক দিক থেকে সবসময় এরকম একটা রিস্ক ফ্যাক্টর কাজ করেই থাকে।
1: হ্যাঁ, আমি হয়তো তাকে কোনো পরিষেবা দিয়েছি বা আমি তাকে কোনো জিনিস বিক্রি করেছি এবং সেটার টাকাটা সে আমি ঠিক আমার যখন পাওয়ার তখন পাচ্ছি না। এবার কি হয়, এরা তো সবাই সবসময় একটা বিশাল টার্ম কন্ডিশন করে একটা তারা এগ্রিমেন্টে ঢোকে না বা একটা ইনভয়েস করার জন্য, তাহলে তাদের কি উপায়? তারা তাদের তো একটা প্রত্যেক দিনের যে পাওনার দেরি, একটা তো তাদের সেই পাওনার ওপরে ক্ষয় হচ্ছে
0: অবশ্যই,
1: সেই ক্ষয়টা তাহলে তারা ইন্টারেস্ট হিসেবে যে চাইবে কি করে চাইবে, কারণ তাদের তো সবার কাছে এরকম যা বললাম হয়তো শুধু রসিদই দিয়েছে আর কিছু দেয়নি, তো এই একটা অনুযায়ী তারা যদি রসিদে নাও লিখে থাকে তারা প্রত্যেকে আইনত এই ইন্টারেস্ট পেতে পারবে এবং সেটা একটা ব্যাংকের থেকে 3 গুণ বেশি।
0: এবার যে ইন্টারেস্ট পেতে পারবে তার জন্য তো তাদের কোথাও জানাতে হবে যে তার সঙ্গে এই সমস্যাটা হয়েছে?
1: না, তাকে কিছুই জানাতে হবে না, কারণ সে যখন ধরুন এখন পাচ্ছে না, এবার তাকে ইন্টারেস্টটা, হ্যাঁ, চাইতে গেলে সে প্রথমে চিঠি করে চাইতে পারবে যে আপনার এত দেরি হয়েছে, এবার আমাকে আমার এমএস, যেহেতু আমি একটা এমএসএমই, আমার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাই আমাকে আপনি এইটা পাওনার সাথে এত টাকার আরো ইন্টারেস্ট সুদ দিয়ে আপনি আমাকে দিন, নিজেদের একটা ডিসপিউট রেজলিউশন বলি আমরা, যেখানে এই একটা পোর্টাল আছে, সেখানে তারা ওই পোর্টালের উদ্যমের রেজিস্ট্রেশনের সাথে এই প্রত্যেকটা রসিদ, ইনভয়েসটা খুব দরকার হয় যে আমি বিক্রি করেছি, এইটুকু থাকলেই হলো যে পরিষেবা বা জিনিসের বিবরণ এবং তার কত টাকা পাওনা, এটা দিয়ে তারা সেখানে যদি আপলোড করে দেয় তখন এই পোর্টালটাই তাদের এইটাকে মামলা হিসেবে রুজু করে এগিয়ে নিয়ে যাবে।
0: তাহলে এটা উদ্যম পোর্টাল বাদ দিয়ে আরো একটা পোর্টাল আছে,
1: হ্যাঁ,
0: সেই পোর্টালটার নাম কি?
1: এটা এমএসএমই সমাধান পোর্টালে গিয়ে এটা তখন তাদের করতে হয়।
0: আচ্ছা, তাহলে আমরা উদ্যম পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করলাম, আর সমাধান পোর্টালের মাধ্যমে যখন আমাদের কোনো সমস্যা হবে সেটার জন্য আমরা সেখানে আমাদের বিভিন্ন যে প্রয়োজনীয়, আপনি পাকা বিলের কথা বললেন, একটা ইনভয়েসের কথা বললেন, সেগুলো দিয়ে আমরা আমাদের মামলা রুজু করতে পারি। শ্রোতা বন্ধুরা, যারা হয়তো একটু আগেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে কান রেখেছেন, আমরা আজকে কথা বলছি এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কোনো আর্থিক ঝুঁকি হয়ে থাকলে তারা কিভাবে আইনের সাহায্য পেতে পারে, সেই জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথি আইনজীবী সঞ্চারী চক্রবর্তী। আমরা কথা বলছিলাম যে সমাধান পোর্টালের মাধ্যমে আমরা আমাদের রসিদ দিয়ে
1: পাওনাগুলো পেতে পারি সুদ সমেত,
0: সুদ সমেত
1: যদি দেরি হয় পাওনা পেতে।
0: অনেক সময় আমাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে সব থেকে এই আর্থিক যে ঝুঁকির কথা বলছিলাম, প্রবল ভাবে যে আর্থিক ঝুঁকিটা হয় যখন আমাদের লোন ছাড়া তো কোনো ব্যবসা তো দাঁড় করানো সম্ভব হয় না। লোনের ক্ষেত্রে আমরা যখন কোনো সমস্যায় পড়ি সেটার জন্য কি আলাদা কোনো অ্যাক্টের মাধ্যমে কি কোনো সমাধান পেতে পারি?
1: একদমই তাই, এই অ্যাক্ট থেকেই কিছু রুলস রেগুলেশনস ফ্রেম করা হয়েছে, তার মধ্যে যেটা সবচেয়ে সাহায্যকারী সেটা হচ্ছে এই এমএসএমই রিভাইভাল অ্যান্ড রিস্ট্রাকচারিং ফ্রেমওয়ার্ক।
0: আচ্ছা,
1: এই ফ্রেমওয়ার্কটা 2015 সালে নোটিফাইড হয়েছিল সরকার থেকে। এই ফ্রেমওয়ার্কের অনুযায়ী যখন কোনো এমএসএমই কোনো আর্থিক সমস্যায় পড়ে

0: আমরা যে শুধু একটা ব্যাংক থেকে লোন নিই তা নয়, দু তিনটে ব্যাংক থেকেও লোন নেওয়া হয়। কেউ কেউ নন ব্যাংকিং ফাইন্যান্স, যেটা NBFC বলে থাকি আমরা, সেখান থেকেও আমরা লোন নিই। এবং অনেক সময় একটা কনসোর্সিয়াম, তিনটে চারটে ব্যাংক মিলে আমরা বলি কনসোর্সিয়াম অফ ব্যাংক থেকেও লোন নেওয়া হয়। তো যখনই তারা দেখতে পাচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এখানে, এই অ্যাক্টের আন্ডারে ব্যাংকও এটা করতে পারে, আবার MSME সংস্থাও করতে পারে। আমি বলবো সংস্থারই ভিজিলেন্ট থেকে করা উচিত এবং সচেতন থাকা উচিত, কারণ তাদেরই এটা দরকার বেশি। তাই জন্যে তারা যখনই দেখছে যে ধরুন 30 দিন হয়ে গেছে বা 31 দিন হয়ে গেছে কিন্তু 90 দিন এখনো পেরোয়নি, তার মধ্যে তারা দিতে পারছেন না তাদের EMI গুলো, তার মানে তাদের তখন সচেতন হয়ে যাওয়া উচিত যে তাহলে তাদের আর্থিক সমস্যা দেখা দিয়েছে, এবং তখনই এই স্কিমটা তাদের ভীষণভাবে হেল্প করবে, কাজে দেবে। এবং যেই ব্যাংকের ধরুন যেই লোনটা তারা দিতে পারছে না তখন তারা, এবং 90 দিন পেরোয়নি, তখন তারা সেই ব্যাংকের কাছে একটা আবেদন করবেন। এই আবেদনের একটা প্রক্রিয়া আছে।
1: আচ্ছা,
0: এই প্রক্রিয়াটা এই অ্যাক্টে এবং এই রিভাইভাল যে স্কিমটা আছে তার মধ্যে লেখা আছে।
1: বেশ,
0: যে আপনাকে এরকম ব্যাংকে একটা প্রথমত বলতে হবে যে আপনার কি কারণে আর্থিক সমস্যা দেখা দিয়েছে, কি সেই কারণগুলো লিখে বলতে হবে, আপনি কবে লাস্ট দিয়েছিলেন আপনার EMI, কতদিন ধরে দিতে পারছেন না, এবং আরো কতদিন মোটামুটি আপনি কিভাবে ভাবছেন, যেটাকে আলটিমেট আফটার অল তো আপনাকে দিতেই হবে,
1: পেমেন্ট
0: করতেই হবে, তো কিভাবে আপনি দিতে পারবেন সাময়িক এই যে আপনার যেই সমস্যাটা দেখা দিয়েছে সেটাকে পেরিয়ে। তার সাথে দেখাতে হবে একটা ব্যালেন্স শিট 5 বছরের, যে না আপনারা
1: এর আগে দিয়েছেন
0: দিয়েছেন এবং ব্যবসা করছেন, তো সেই ক্ষেত্রে তো সেটা আপনাকে দেখাতে হবে। আপনার লাইবিলিটি স্টেটমেন্ট বলি, যে আমার কাছে কত কত আমার কার কার কাছে আমার দেনা আছে, সে একটা লাইবিলিটি স্টেটমেন্ট সাথে দিতে হবে। এইগুলো দিয়ে ব্যাংকের কাছে আবেদন করতে হবে।
1: আচ্ছা, এই আবেদন কি পুরোটা অফলাইনে?
0: এটা অফলাইনেও করা যেতে পারে, এবং এটার সাথে একটা অ্যাফিডেভিটও দিতে হয় নোটারি করে। এই সময় এটা আমার মনে হয় একটু আইনি সাহায্য নিলে ভালো হয়, কারণ যেহেতু একটা অ্যাফিডেভিটও করতে হয়, কিছু জিনিস লিখতে হয়, এবং সেটা দুভাবেই করা উচিত। একটা হচ্ছে অফলাইনে গিয়ে দিয়ে আসা বা পোস্ট করে পাঠিয়ে দেওয়া স্পিড পোস্টে, আর আরেকটা হচ্ছে ব্যাংকের যদি কোনো EMAIL ID বা কিছু থাকে সেই EMAIL ID তেও পাঠিয়ে দেওয়া।
1: বেশ, এবার যে এই স্কিমের আওতায় যে আমরা সুবিধা পেতে পারি, আমাদের এই লোন কিছুটা হলো মুকুবের ক্ষেত্রে বা আমরা যে সময়সীমাটা পেতে পারি এক্সট্রা, এটার জন্য কি আবেদনের কি কোনো সময়সীমা আছে? যে আমার হয়তো লোন দেওয়ার সময়টা পেরিয়ে গেল কিন্তু আমি দিলাম না, তাতে কি কোনো সমস্যা হতে পারে?
0: এইটাই হচ্ছে যেটা আমি বললাম, এই 90 দিন, 30 দিন থেকে 90 দিনের মধ্যে যদি আমি দিতে পারছি না, আমাকে তার মধ্যেই ব্যাংককে জানাতে হবে। কারণ কি হয়, আমরা যখন লোন নিই তখন লোনটা একটা ক্যাটাগরাইজ হয় অ্যাসেট হিসেবে ব্যাংকের খাতায়, সেটার কিছু শ্রেণীভাগ আছে। যখন 30 দিন থেকে 60 দিন আমরা দিতে পারছি না তখন একটা শ্রেণীভাগ হয়, 60 থেকে 90 দিনের মধ্যে যখন আমরা দিতে পারছি না তখন আরেকটা শ্রেণীভাগ হয়, 90 দিনের বেশি যখন আমরা দিতে পারি না তখন ব্যাংক ওটাকে নন পারফর্মিং অ্যাসেট NPA বলে আইডেন্টিফাই করে দেয়। NPA হয়ে গেলে তখন খুব মুশকিল, তখন আবার এই যে এই স্কিমটার সুবিধে নিতে পারবে না।
1: বেশ,
0: কারণ তখন ব্যাংকের যে একটা অ্যাক্ট আছে SURFACE Act 2002, যেটার ক্ষেত্রে ব্যাংকের অনেক ক্ষমতা আছে তাদের সিকিউরিটি ইন্টারেস্ট বা রিকভারি করার, তখন সেইটা চলে আসে। তো এই দুটো অ্যাক্টের মাঝামাঝি জায়গাটা হচ্ছে এইটা।
1: বেশ, মানে সতর্ক থেকে এবং সময় আগেই এই MSME এই স্কিমের আওতায় নিজেদের অন্তর্ভুক্ত করে নিতে হবে। আপনি বলছিলেন যে এই SURFACE Act এর যাতে আমরা এই ক্ষুদ্র ছোট বা মাঝারি যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা যাতে না পড়ে, এর জন্য কি আগে থেকে কোনো আবেদন করা যায়?
0: এই আবেদনটাই এদেরকে বাঁচাবে, কারণ এইটা সার্ফেসি অ্যাক্ট হচ্ছে যারা উইলফুল ডিফল্টার বলে একটা ব্যাংক ওটাকে ক্লাসিফাই

0: করে, চিহ্নিত করে,
1: চিহ্নিত করে,
0: কারণ তারা যারা ইচ্ছে করে দিচ্ছে না। কিন্তু এক্ষেত্রেটা ইচ্ছাকৃত না দেওয়া নয়, এটা হচ্ছে কারণ তাদের ব্যবসার ক্ষতির জন্য, এবং সেই ব্যবসার ক্ষতির অনেক রকমের কারণ হতে পারে। যেমন খুব এর মধ্যে
1: কোভিড কালে দেখেছি,
0: কোভিডে তো এমএসএমই দের জন্য আলাদা করেই একটা রিভাইভ স্ট্রাকচার বার করা হয়েছিল সরকার থেকে, সেটা নোটিফাই করা হয়েছিল। কিন্তু এটা কোভিড এর বাইরে, ধরুন এই যে আনরেসিভিল আনরেস্টটা হলো কিছুদিন আগে, যেমন আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা যায় কোন এক্সটার্নাল, যেমন ধরুন এখন একটা যুদ্ধ চলছে, তার জন্য অনেক রকমের অনেক কিছুতে এদের ক্ষতি সমস্যা হতে পারে, সেগুলো তো এদের হাতে নয়, এই সংস্থাদের হাতে নয়। তাই জন্যই এইটা করা, এই স্কিমটা করা, যেখানে সংস্থাদের হাতে নয় কিন্তু অনেক রকমের কারণের ক্ষেত্রে, যে কারণগুলো পুরোটাই যে ভারতীয় কারণে হচ্ছে তা নয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, তাদের পাওনাতে ক্ষতি হচ্ছে, তারা পাওনা না পেলে তারা কি করে লোনের ইএমআই দেবে, সেই ক্ষেত্রে তাদের এই স্কিমটা করে দেওয়া হয়েছে যাতে তারা রিভাইভ করতে পারে।
1: ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের কথা বলছি, সবসময় মাথায় আসে আমাদের এই যে গ্রামে গ্রামে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী আছে। আসলে আমাদের শ্রোতা বন্ধুরা তো শহর থেকে গ্রামের মধ্যে বিস্তৃত, তো সেই জন্য এই স্বনির্ভর গোষ্ঠীগুলো কি এই এমএসএমই উদ্যোগের মধ্যে আসে?
0: যারা এই ব্যবসা করছে তারা যদি নিজেদেরকে রেজিস্টার করে নেন উদ্যম পোর্টালে, তখন তারা প্রত্যেকেই এই প্রত্যেকটাই সুবিধা পাবে।
1: আচ্ছা, যদি এমএসএমই যারা এই ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন তারা যদি এই স্কিমে আবেদন করেন, তারপরে কি ব্যাংকের যে বলছিলেন যে রিকভারি অ্যাকশন, এটা কি বন্ধ হয়ে যায়?
0: হ্যাঁ, কারণ তখন ব্যাংক আপনাকে, যেহেতু আবেদনটা ব্যাংকের কাছে চলে গেছে এবং একটা এমএসএমই বলেছে যে তাদের এরকম সাময়িক আর্থিক সমস্যা দেখা দিয়েছে, তখন এইটা ব্যাংক তখন রিভাইভালের দিকে চলে যায়।
1: আচ্ছা,
0: কারণ এই অ্যাক্ট তার সবচেয়ে বড় যেটা, যার জন্য অ্যাক্ট হয়েছে, গুণ হচ্ছে যে এই এমএসএমই দেরকে রিভাইভ এবং রিহ্যাবিলিটেট করে রাখা, যাতে তারা ব্যবসা করে যেতে পারে এবং তারা বন্ধ না হয়ে যায়। তাই জন্যই তখন ব্যাংক কি করে, ব্যাংক একটা ইন্টারনাল কমিটি তৈরি হয়, সেখানে সেই ইন্টারনাল কমিটি তখন এই আবেদনটা তাদের কাছে দেওয়া হয়। এই ইন্টারনাল কমিটি তখন ওই এমএসএমই সংস্থাদের নোটিশ পাঠায় যে একটা সময়ের মধ্যে, দিন পনেরোর মধ্যে আপনারা আমাদেরকে জানান যে আপনাদের কি পুরো সমস্যা হচ্ছে, পুরো ব্যাপারটা জানান। তারপরে তারা একটা করেক্টিভ অ্যাকশন প্ল্যান তৈরি করে। এই প্ল্যানটা তিন রকমের অপশন আছে,
1: মানে এই ব্যাংক থেকেই তৈরি হয়,
0: এই ইন্টারনাল কমিটি তখন থেকেই তৈরি হয়, এবং যখন এইগুলো শুরু হয়ে যায় তখন ওই যে লোন অ্যাকাউন্ট আছে ওটা যেই স্টেজে আছে ওখানে ফ্রিজ হয়ে যায়, ওটা ওখানেই আটকে থাকে, ওটা আর এনপিএ এর দিকে এগোয় না। ধরুন আপনার যদি 60 দিন বা 30 দিনের ডিলে থাকে, আপনার ওই 30 দিন 60 দিনের মাথায় ওখানেই আপনার লোন অ্যাকাউন্টটা আটকে গেল, ওটা আর এনপিএ হলো না। তাই জন্য আপনার তাহলে যখন এনপিএ হচ্ছে না তখন রিকভারিটা শুরু হচ্ছে না, তখন ব্যাংক আপনাকে রিহ্যাবিলিটেট রিস্ট্রাকচার করার দিকে ভাবছে, তখন এই কারেক্টিভ অ্যাকশন প্ল্যানটা ব্যাংক শুরু করে। এই কারেক্টিভ অ্যাকশন প্ল্যানের তিন রকমের অপশন থাকে এবং এটা এমএসএমই সংস্থার সাথে আলোচনা করেই হয়।
1: আচ্ছা, পুঙ্খানুপুঙ্খ যে ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাকে পুরোপুরি জানিয়ে
0: হবে, তাদেরকে সুযোগ দিয়ে তাদের সাথে কথা বলেই হবে। এটা প্রথমে হয় তারা চেষ্টা করে যদি রিকভারি করা যায়, রিকভারি করা যায় মানে এক্ষুনি না কিন্তু সংস্থার সাথে কথা বলে যে কিভাবে আরো কিছুদিন সময় দিয়ে, বা হয়তো কিছু আরো সাহায্য করে, আর্থিক সাহায্য করে ব্যাংকের থেকে তাদের আর্থিক এই সমস্যাটাকে যাতে একটু কিছুদিন ধরে তারা হ্যান্ডেল করতে পারে, সেই হিসেবে ব্যাংক কিছু আরো সাহায্য করলো এবং ধীরে ধীরে হয়তো অঙ্কটা কমিয়ে দিল অ্যামাউন্টের, এইভাবে রিকভারি শুরু করতে পারে।
1: পার্সেন্টেজ কমিয়ে দেয়, সুদের
0: হারটা কমিয়ে দিল, কি গ্যাপটা বাড়িয়ে দিল ইএমআই এর দুটোর মাঝখানে। যদি এটা সংস্থা না পারে তখন চলে আসে রিস্ট্রাকচারিং, তখন ব্যাংক ভাবে কিভাবে এটাকে, লোনটাকেই আরেকবার রিস্ট্রাকচার করা যায় যে কি বিভিন্নভাবে। তিন নম্বর হয় এটাকে কিভাবে, যদি এই দুটোই না হয় তখন আরেকটাও কোনো অপশন হতে পারে, যে কিভাবে তারা ঠিক আছে এখন না দিল, কিছুদিন বাদে রিস্ট্রাকচারিং হবে, দুটোর একটা একসাথে মানে এ আর বি কে মিশিয়ে একটা মাঝামাঝি একটা কোনো উপায় বার করা হলো। এই পুরো সময়টা সবচেয়ে বড় কথা, এমএসএমইদের কেউ লোন রিকভারির তাগাদা দেয় না।
1: আচ্ছা, মানে সেই দিক থেকে একটা
0: নিশ্চিন্ত হওয়া যায়। এবং প্রত্যেকেই ব্যাংক এবং এমএসএমই দুজনেই চেষ্টা করে এটাকে কিভাবে এই সমস্যার থেকে বেরোনো যায়, এবং দুজনেরই যাতে ব্যাংকের লোনও রিকভার হয় কিন্তু এমএসএমই যাতে বন্ধ না হয়ে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ।
1: আমরা যেমন জানি যে এই লোন ইএমআই এগুলোর সঙ্গে ক্রেডিট স্কোর বা সিভিল রেটিংটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তো সেক্ষেত্রে এমএসএমই এর এই যে রিভাইভাল এন্ড রিহ্যাবিলিটেশনের যে স্ট্রাকচারটা আপনি বললেন, এই যে স্কিমটা, এই স্কিমটা যখন চলে তাতে কি ক্রেডিট স্কোর বা সিভিল রেটিং এর নেতিবাচক প্রভাব পড়ে কোনো?
0: সাময়িক, কিন্তু তারপরে যখনই আপনার এই রিভাইভালটা হয়ে গেল এবং আপনার তখন এই যে লোন অ্যাকাউন্টটা ওটা, হ্যাঁ ওটা একটা সুস্থ লোন অ্যাকাউন্ট হয়ে গেল, তখন আপনার আবার রেটটা ঠিক হয়ে যাবে,
1: সিভিল রেটিংটা
0: আবার রেটিংটা ঠিক হয়ে যাবে।
1: আমাদের এই এমএসএমই এর যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি থাকে এগুলো পরিষেবা এবং অনেক সময় পণ্য উৎপাদন সবকিছুই জুড়ে থাকে, এবার সেক্ষেত্রে যন্ত্রপাতি নির্ভর যে ব্যবসাগুলি মূলত তাদের জন্য কি আবার আলাদা কোনো স্কিম বা আইন কিছু আছে নাকি এটার সাথে অন্তর্ভুক্ত?
0: এটার সাথে অন্তর্ভুক্ত, কারণ আগে কি ছিল, আগে আমাদের যন্ত্রপাতি এই বিনিয়োগের জায়গায় ওটা যন্ত্রপাতি আর ওই ক্ষেত্রে একটা ভাগ ছিল, কিন্তু একটা অ্যামেন্ডমেন্টের পরে এখন এটা আরো সিম্পলিফাই হয়ে গেছে ব্যাপারটা, এখন বিনিয়োগ আর টার্নওভার এই দুটোই দরকার, এই দুটোরই আপনাকে দেখাতে হবে শুধু,
1: মানে শুধুমাত্র আর্থিক লেনদেনের উপর নির্ভর করেই এখন এই অ্যাক্ট বা স্কিম পুরোটাই কাজ করছে।
0: একদমই,
1: আমাদের যখনই অ্যাক্ট নিয়ে আলোচনা হয়, যেহেতু এটা একটা আমরা বলছি যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট অ্যাক্ট, এবার এই অ্যাক্টের সাথে সাথে আসে, তাহলে কি আমাদের কোনো সময় আদালতের সামনেও কোনো সময় কি দাঁড়াতে হয়, মানে আদালতের সাথে আদালত যেতে হয়?
0: হ্যাঁ, শুধু যেতে হয় না, যেতে হয়েছিল, কারণ এই অ্যাক্টটার অনেক সময় যা হয়, সব সময় ব্যাংক বা এনবিএফসি তারাও অ্যাওয়ার থাকে না, তো তারা অনেক সময় জানে না যে কি তাদেরকে করতে হবে, তো তারা ওটাকে রিজেক্ট করে দেয়, এরকম কিছু সংস্থা তখন আদালতে যেতে হয়, কারণ তাদের এটা পাওয়ার, তাদের এটা পাওনা এই অ্যাক্টের আন্ডারে, এরকম সংস্থা কিছু আদালতে গেছেন এবং একদম সর্বোচ্চ আদালত থেকে মান্যতা পেয়েছে তা নয়, এটাও বলে দেওয়া হয়েছে যে এই যখন কেউ আবেদনটা স্কিমের আন্ডারে করবে এটা ম্যান্ডেটরি।
1: আচ্ছা,
0: এটা ব্যাংকের ইচ্ছাকৃত নয়, যে ব্যাংকের বা কোনো এনবিএফসির ইচ্ছা নয় যে আমার ইচ্ছা আমি রিভাইভাল স্কিম দেব কি দেব না, এটা তাদের জন্য ম্যান্ডেটরি, তাদেরকে দিতেই হবে, এবং এটা সর্বোচ্চ আদালতও এটাকে পরিষ্কার করে দিয়েছে।
1: কেউ যদি স্কিমের আওতায় নিজেকে আনতে চাইলো বা আবেদন করলো কিন্তু সে আবেদন মঞ্জুর করলো না, সেক্ষেত্রে ওই ব্যাংকের বিরুদ্ধে কি আইনের সাহায্য নেওয়া যেতে পারে?
0: হ্যাঁ, যদি কোনো ব্যাংক সেই আবেদন মঞ্জুর না করে বা বলে যে এটাকে একদমই রিজেক্ট করে দেয় বা শান্ত হয়ে যায়, চুপ করে যায়, কোনো জবাব না দেয়, সেক্ষেত্রে এই এমএসএমইদের অবশ্যই আইনি সাহায্য নেওয়া উচিত এবং আদালতে মামলা করা উচিত, কারণ এখন সর্বোচ্চ আদালত এটা বলে দিয়েছে যে এটা ব্যাংকের ইচ্ছে বা অনিচ্ছের ওপরে নয় এই আবেদন মঞ্জুর করা, এটা ব্যাংকে যখন কোনো আবেদন হয় 90 দিনও যখন হয়নি এবং কোনো এমএসএমই যখন এই আবেদন করেছে তখন সেই আবেদনের মান্যতা দিতেই হবে।
1: বেশ, মানে যদি কারো সত্যি তারা আর্থিক কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে তারা যে কোনো মুহূর্তে ব্যাংকের কাছে আবেদন করলে এই এমএসএমই স্কিমের আওতায় সুবিধা পেতে বাধ্য।
0: একদমই তাই,
1: অনেক সময় সাধারণ মানুষ সচেতন থাকেন না, তারা বিভিন্ন এই সুবিধা থেকে বঞ্চিত হন, সেক্ষেত্রে আপনি যদি একটু বলে দেন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যে কি কি বিষয়গুলি মাথায় রাখবে।
0: প্রথমত, যদি কোনো ব্যবসায়ী এই এমএসএমই তে নিজেকে এখনো রেজিস্টার করেনি কিন্তু তারা আমি যেই শ্রেণীভাগের যেই যেই দরকারি কথাগুলো বললাম তার মধ্যে তারা আসছেন। তারা অবশ্যই সবচেয়ে প্রথম নিজেদেরকে গিয়ে উদ্যম পোর্টালে রেজিস্টার করবেন, সেটা না করলে কোনো সুবিধাই পাওয়া যাবে না। তারপরে তাদেরকে মাথায় রাখতে হবে যে তারা তাদের পাওনাদারের কাছ থেকে পাওনা সময় মতন পাচ্ছে কিনা, যদি না পাচ্ছে তখন তাদের সমাধান পোর্টালে গিয়ে অবশ্যই ওই পাকা বিলের কপি আপলোড করে দিতে হবে, যাতে তাদের এই পাওনাগুলো এমএসএমই এই সমাধান পোর্টাল থেকে ঠিক টাইমে ঠিকভাবে তাদের কাছে আসতে পারে সুদ সমেত। তার আরেকটা হচ্ছে যখন তারা আর্থিক সমস্যায় পড়ছে এবং তারা নিশ্চয়ই এটা মাথায় রাখতে হবে যে সেই সমস্যাটা কতদিন হচ্ছে, তারা কটা লোন মিস করেছে, একটা লোন মিস করেছে, দুটো, 30 দিন থেকে 90 দিনের সময়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং তারা যদি এটা মাথায় রেখে দেখে যে না তারা একটা সমস্যায় আছে এবং তারা সবসময় আগে দিয়েছে লোন কিন্তু এই সমস্যার জন্যই দিতে পারছে না, তখন তাদেরকে সাথে সাথে ব্যাংক আর এদের কাছে আবেদন করা উচিত। যদি আবেদনের উত্তর না আসে বা ব্যাংক যদি আবেদন খারিজ করে দেয় তাহলে সাথে সাথে তাদের আইনি সাহায্য নিয়ে হাইকোর্টে আসতে হয়, কারণ এইগুলো হাইকোর্টেই ফাইল হয় ব্যাংকের আগেনস্ট, এগুলো রিট পিটিশন বলি আমরা হয়। তো সাথে সাথে আদালতে আসতে হবে এবং এটাকে সাথে সাথে মামলা রুজু করতে।
1: মোটামুটি মামলার সময়সীমা কতদিন?
0: এই মামলার সময়সীমা বেশি দিন হয় না, প্রথম বা দ্বিতীয় হিয়ারিং এই তারা এই ব্যাংকের এই লোনগুলোর ওপরে একটা স্টে পেয়ে যায় যাতে এনপিএ না হয়, এবং সেটা একটা বা দুটো হিয়ারিং এই হয়ে যায়। কলকাতা হাইকোর্ট অলরেডি এরকম বেশ কিছু মামলায় দিয়েছেন। এখন একবার কোর্ট বলে দেয় যে এবার আপনাকে এই স্কিমের যেহেতু আবেদন হয়ে গেছে ব্যাংকদের সেই সুবিধা দিতে হবে, তখন ব্যাংকদের দিতেই হবে।
1: বেশ, আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে। আমরা কথা বলছিলাম আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি আইনজীবী সঞ্জারী চক্রবর্তীর সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
0: ধন্যবাদ,
1: নমস্কার। ভবিষ্যতে এমন আরো প্রাসঙ্গিক ও সচেতনতামূলক আলোচনায় আবার দেখা হবে, এই আশায় আজ এখানেই শেষ করছি। নমস্কার।

এতক্ষণ শুনলেন আইনি কথা, উপস্থাপনা ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামীকাল 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। আরও একবার জানাই, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামীকাল 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলা, শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। 3 তালে তবলা, শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়।

0: তিন তালে। তবলা শুনলেন শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখন এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামীকাল 14 মে সন্ধ্যে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ।
1: আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
2: আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আমরা আলোচনা করছি কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে। ম্যাডাম, আপনাকে আরও একবার স্বাগত আমাদের আজকের এই আলোচনা এই পর্বে। আমরা আগের পর্বে জেনেছি যে আয়ুষ্মান ভারত প্রকল্প ব্যাপারটা কি, আমাদের রাজ্যে সেটা কার্যকর হলে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হবেন। এই পর্বে যেটা প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আয়ুষ্মান ভারত প্রকল্প যদি চালু হয় আমাদের রাজ্যে, যেটা ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের রাজ্যের স্বাস্থ্য খাতে যে চাপ ছিল, মানে এই যে সরকারি হাসপাতালের উপর বিপুল মাত্রায় রোগীদের যে একটা চাপ, সেটা কি কোনো কারণে একটু হলেও কমতে পারে বা কোনো সুবিধা হতে পারে প্রশাসনিক দিক থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলে চাপ কমার বিষয়টা?
3: বেসিক্যালি সরকারি বেসরকারি সব জায়গাতেই সবাই মিলে জনগণকে সেবা দিতে হবে, তবেই আমরা সবাইকে সুস্থ রাখতে পারবো। তো ওই হাতে হাত মিলে কাজ করতে হবে। হ্যাঁ, আয়ুষ্মান ভারত এসে গেলে পেশেন্টদের সুবিধা হবে। পেশেন্টদের সুবিধা হবে কি, ধরুন বড় বড় কর্পোরেট হসপিটালে তারা একদম বিনামূল্যে সার্জারি পরিষেবাটা নিতে পারবে। তো পেশেন্টদের যাদের আর কি কার্ড রয়েছে তাদের খুবই সুবিধা হবে,
2: মানে তাদের কাছে বিকল্প অনেক বেড়ে গেল,
3: অনেক বিকল্প বেড়ে গেল।
2: ওনারা যদি চান তাহলে অন্য রাজ্যে গিয়েও এর সুবিধা নিতে পারেন,
3: মানে কোন তো সারা ভারতবর্ষের জুড়ে আমাদের এরকম বহু পেশেন্ট আসে অন্য স্টেট থেকে এসে ট্রিটমেন্ট করাচ্ছেন। কার্ড থাকলেই হলো, ইট ইজ ভ্যালিড থ্রু। সুবিধা কি, আপনার কাছে কার্ডটা থাকলে ধরুন আপনি অন্য কোথাও গিয়ে অসুস্থ হলেন, সেখানেও সেই পরিষেবাটা পেয়ে যাবেন। পুরোটাই একটা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। হ্যাঁ, পুরো ডেটাবেসটা তো সব জায়গায় রয়েছে, তো সব জায়গায় বিনামূল্যে পরিষেবাটা পেয়ে যাবেন। এটা একটা খুব খুব বিশাল অ্যাডভান্টেজ।
2: একদম, মানে তিনি হয়তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, তিনি কার্ডটি করলেন, কিন্তু তিনি হয় বাইরে থাকুন বা তিনি চাইলেন যে আমি এর চিকিৎসা দক্ষিণ ভারতের কোথাও করাবো বা পশ্চিম ভারতের কোথাও, তিনি সেটা করাতে পারবেন।
3: একদম একদম, শুধু হাসপাতালটা আয়ুষ্মান ভারত এমপ্যানেল হতে হবে।
2: নিশ্চয়ই, সেটা স্বীকৃত সেই হাসপাতালে গিয়ে তাকে করাতে হবে। সারা ভারতের যে কোনো
3: জায়গায়
2: আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বীকৃত হাসপাতালে তিনি করাতে পারছেন। বেশ, এর আগের পর্বেও আলোচনা করেছি, এই পর্ব যেটা বলবো, যেই যে দরিদ্র বা নিম্নবিত্ত মানুষের যে একটা আর্থিক একটা চাপ বা আর্থিক বোঝা তাদের উপর থাকে স্বাস্থ্য নিয়ে, যে কেউ অসুস্থ হলে তাকে বেশ খানিকটা তার কিন্তু অর্থ খরচ হয়ে যায়। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলে অর্থের দিক থেকে কতটা তার সাশ্রয় হতে পারে বলে আপনি মনে করছেন?
3: এটা তো খুবই সাশ্রয় হবে, কারণ মানে পুরোটাই ফ্রিতে হয়ে যাচ্ছে। এবার আমি সেজন্য বলবো যে আমরা যারা সবসময় কর্মরত আছি, সুস্থ আছি, আমরা আরেকটু সজাগ হয়ে, মানে আরেকটু অ্যাওয়্যার হয়ে আমরা ট্যাক্স যদি আমরা ঠিক মতো দিই, প্রত্যেকে যদি আমাদের যে ইনকাম ট্যাক্সটা ঠিক মতো জমা করি, তো সেই টাকা দিয়েই কিন্তু এই পরিষেবাগুলো চলছে। হ্যাঁ, তো ওই ব্যাপারটা, মানে ইউ কন্ট্রিবিউটিং ফর দ্য নেশন। এবং যারা একটু নিম্নবিত্ত অসুস্থ হয়ে গেলেন, তাদের কোন সব বিনামূল্যে চিকিৎসা হয়ে যাচ্ছে, সবারই খুব উপকার হবে।
2: আপনি আগের পর্বেও বলেছিলেন যে একটা ডিজিটাল স্বাস্থ্য তথ্য ভান্ডার, তো এটা খুব গুরুত্বপূর্ণ আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে। তো এই ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য তথ্য ভান্ডারকে আরও আরও ভালো করার জন্য বা ভবিষ্যতে আরও কি হাসপাতাল এর সঙ্গে যুক্ত হতে পারে বা রুগীরা আরও ভালো পরিষেবা কীভাবে পেতে পারেন বলে আপনার মনে হচ্ছে?
3: যেহেতু এই আয়ুষ্মান ভারত প্রকল্পে হাসপাতাল কিন্তু একটা অ্যাসিওরড অ্যামাউন্ট পেয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে ধরুন একটা ক্যাটারাক্ট সার্জারি একটা ডেফিনেট টাকা, মানে আয়ুষ্মান, তো তাতে আরও বেসরকারি হাসপাতালরাও এগিয়ে আসবে, কারণ একটা অ্যাসিওরড টাকা গভর্নমেন্ট থেকে এসে যাচ্ছে, তো এই পরিষেবাটা দিতে সবাই এগিয়ে আসবে। ওটাই মনে হয় যে যেমন সরকারি হাসপাতাল বেসরকারি সবাইদের পক্ষে এটা সুবিধা, আর মানুষের পক্ষে তো সুবিধা বটেই।
2: আমাদের শ্রোতা বন্ধুদের যদি একটু বুঝিয়ে দেন ধাপে ধাপে, যে কেউ অসুস্থ হলে প্রথমে হাসপাতালে গিয়ে কি করতে হবে, তাকে কি প্রথমে কার্ডটি দেখাতে হবে বা ভর্তি করার আগে দেখাতে হবে, একটু যদি পদ্ধতিটা একটু বলে দেন বিস্তারিত।
3: মেইনলি সুবিধাটা পাওয়া যায় যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন সেই পেশেন্টদের, তো ওই যে কোনো এমপ্যানেল হসপিটালের এসে তাহলে প্রথমে আয়ুষ্মান কার্ডটা দেখাতে হবে যে উনি যে রেজিস্টার্ড আছেন, তখন হাসপাতালে আমরা চেক করে নেওয়া হয় যে হ্যাঁ সত্যি ওনার রেজিস্ট্রেশন আছে, পুরো ডেটাবেস সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় এবং দেখিয়ে দেয় যে ওনার খাতে আর কত 5 লাখের মধ্যে কত টাকা বাকি আছে এই বছরে, সেই সবটা সঙ্গে সঙ্গে এসে যায়, তখন ওখান থেকেই একটা অ্যাপ্রুভাল এসে যায়, হ্যাঁ তোমার মানে ওনার আর ধরুন 1 লাখ টাকা বাকি আছে, তো তার মধ্যেই সেই চিকিৎসাটা করতে হবে। এবার তার থেকে যদি খরচটা বেড়ে যায় তখন কিন্তু যেই হাসপাতালে ভর্তি আছেন তো সেখান থেকেই ওটা, কারণ এটা তো পুরোপুরি ফ্রি সার্ভিসটা, তো সেই জন্য তখন ওই যেই হাসপাতালে ভর্তি আছে তাদের দায়িত্ব সেই টাকাটা তখন।
2: আচ্ছা, মানে ওনাকে শুধু কার্ডটা দেখাতে হবে এবং রোগীকে হাসপাতালে ভর্তি করার যা যা নিয়মাবলী আছে
3: বাকি সবটাই ফ্রিতে হয়ে যাবে।
2: আচ্ছা, ওই কার্ডটা দেখালে এবং যদি
3: 4 ঘন্টার মধ্যেই এসে যায়, মানে কিছু এনরোল করতে হয় যে এই ডাক্তারের আন্ডারে ভর্তি হচ্ছে না, তো তারপর কি অপারেশন হচ্ছে সবগুলো আমাদের ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হয়, করলে পরে 4 ঘন্টার মধ্যে রেসপন্স এসে যায় যে হ্যাঁ ওনার জন্য এই ধরুন 60,000 টাকা অ্যাপ্রুভ
2: করা হলো, উনি সেটা পেয়ে যাবেন, ওনার নিয়ে ওনার ভর্তি নিয়ে কোনো অসুবিধা হবে না এবং যা প্রক্রিয়া প্রক্রিয়ার মতো হবে উনি ভর্তি হতে হয়ে গেলেন,
3: তার ফলে কি যে দৌড়ঝাঁপ করতে হয় ওষুধের জন্য এই জন্য কিছু করতে হবে, উনি জাস্ট ভর্তি হয়ে যাবেন, বাকি ওনার অপারেশন সবকিছু হয়ে যাবে।
2: আর এর জন্য কি কি নথি তাকে দেখাতে হতে পারে, মানে যিনি আয়ুষ্মান ভারত শুধু কার্ড দেখালে
3: শুধু কার্ড দেখালেই হবে, বাকি সব ডিজিটাল ভেরিফিকেশন
2: ওনার ডিজিটাল তথ্য ভান্ডার থেকে সেই নথি সবকিছু পেয়ে যাবে,
3: আধার কার্ড আর আয়ুষ্মান কার্ড আনলেই হবে।
2: এবার আমাদের অনুষ্ঠান যারা শুনছেন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্ডটা কেন তাদের দরকার বলে?

0: আপনি মনে করছেন, মানে সবার জন্যই আর কি?
1: সবার জন্য করে নেওয়া উচিত, স্পেশালি আমাদের যে পপুলেশনটা বয়স্ক মানুষ তো অনেক আছেন, তারা অবশ্যই যেন করিয়ে নেন। হ্যাঁ, তো কত হাসপাতালে, এরপর তো আরও অনেক হাসপাতালে এই কার্ডটা মানে ভ্যালিড হয়ে যাবে, তো সবাই এটা করিয়ে নিলে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, যে হাসপাতালে পৌঁছে গেলেই হলো, ওনার ঠিক মতো চিকিৎসাটা হয়ে যাবে। তো সেজন্য স্পেশালি বলবো বয়স্ক মানুষরা, তারা সবাই করিয়ে নিন, আর বাকি যারা এলিজিবল আছেন তারাও একদম করিয়ে নিন তাড়াতাড়ি, তাহলে খুব মানে সুস্থ থাকবো
0: আমরা সবাই মিলে। আমরা অনেক সময় দেখি যে অনেক স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কিন্তু, যেটা আপনি বললেন যে 70 বছরের বেশি বয়সী, এই বার্ধক্যজনিত রোগগুলোকে সেই ক্ষেত্রে অনেক স্বাস্থ্য বিমায় সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয় না, কিন্তু আয়ুষ্মান ভারত যেটা আপনি বললেন যে 70 বছরের যাদের বেশি বয়স তারা কিন্তু এই সুবিধাটা একদম মানে কোনো শর্তাবলী ছাড়াই পাচ্ছে, এই বিষয়টা যদি একটু বলেন।
1: কোনো সেই মেডিকেল চেকআপ টেকআপ কোনো ব্যাপার নেই, একদম ব্ল্যাঙ্কেট অ্যাপ্রুভাল 70 বছর বয়স হলেই, কারণ সেই বয়সেই তো সাধারণত আমাদের বেশি অসুস্থ হয় না, আমাদের মা বাবারা তো এই বয়সেই অসুস্থ হন, তো তাদের কোনো রকম কোনো মেডিকেল আগে মানে অন্য প্রাইভেট ইন্স্যুরেন্সে যেরকম একটা ব্লাড প্রেশার সুগার এইসব এই আছে তো বিমা হবে না, এইসব কোনো ব্যাপার নেই, জাস্ট ওই বয়সের এটা থাকলেই কার্ডটা করে দেওয়া হয়, আর তারা খুবই উপকার পায়।
0: এবং বার্ধক্যজনিত সব ধরনের রোগ বা অসুখই,
1: সব রোগ মোটামুটি সাধারণভাবে সব রোগের
0: একদম, আর যদি ওই শর্তাবলী পূরণ করতে পারেন তাহলে 70 বছরের কম বয়স যাদের তারাও এর জন্য আবেদন করতে পারেন বা তারা উপকৃত হবেন নিশ্চয়ই।
1: একদম,
0: এবং সেক্ষেত্রেও যেটা আপনি বললেন যে অধিকাংশ রোগী কিন্তু এর মধ্যে
1: অন্তর্ভুক্ত, মূলত এটা মিশনটাই হচ্ছে যে যারা মানে একটু নিম্ন মধ্যবিত্ত একটু পিছিয়ে আছেন তাদের যাতে এই সুবিধাটা দেওয়া যায়, মূলত এই স্কিমটা সে তাদেরকে উদ্দেশ্য করেই।
0: আচ্ছা, ভবিষ্যতে আয়ুষ্মান ভারত যোজনাকে আরও কার্যকর বা আরও জনমুখী করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
1: দেখুন, এই যে বললাম শুধু যারা, এবার যদি সবাইকে এটাতে ইনভলভ করা যায় তাহলে তো ভীষণ ভালো হয়, তো সেটাই আমাদের আগামী দিনে, সেটাই উই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। আমার মনে বিশ্বাস নিশ্চয়ই হবে, এত জনসংখ্যা আমাদের, আমরা সবাই সুস্থ কর্মকাণ্ডে ব্যস্ত আছি, তো আমরা সবাই মিলে কন্ট্রিবিউট যে করছি তাতে কেউ একজন অসুস্থ হয়ে গেলে তার তো দেখভাল করতেই পারি, কাজে আমার মনে হয় আগামী দিনে কোনো সোশিও ইকোনমিক ইয়ে থাকবে না, সবাইকে এটার আন্ডারে নেওয়া যাবে, এইটা আগামী দিনের স্বপ্ন
0: ভবিষ্যতে এটা হলে, এবং সবাই উপকৃত হবে,
1: সবাই যাতে উপকৃত হয়।
0: এই আয়ুষ্মান কার্ড পেতে গিয়ে যদি কোনো মানুষ আবেদন করতে হোক বা কোনো সমস্যার সম্মুখীন হন, তিনি কি কোনো হাসপাতালে যোগাযোগ করতে পারেন বা কোথায় উনি সাহায্য, কোনো হেল্পলাইন নাম্বার বা কিছু এরকম?
1: সব ওই ন্যাশনাল হেলথ অথরিটির ওয়েবসাইটেই সব কিছু দেওয়া আছে, যেরকম আয়ুষ্মান মিত্র বলে একটা ওই মানে যারা হেল্প করবে অ্যাসিস্ট করবে ওই সবগুলো ওই ওয়েবসাইটে গেলে বা আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে নিলে ফোনেতে, তাতেই সব কিছু ডিটেলস পাওয়া যায়।
0: আয়ুষ্মান অ্যাপ সে অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করা যায়, সেখান থেকেই আবেদন করা যেতে পারে এবং তার যদি কিছু আপডেট করা থাকে সেটাও করতে পারছেন। বেশ ম্যাডাম, আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনি বলছিলেন যে অন্য রাজ্য থেকেও কল্যাণী এমসে অনেকে চিকিৎসা করাতে আসেন, এই কল্যাণী এমসের ভূমিকাটা কীরকম বলে আপনি মনে করেন, যেহেতু আপনি কল্যাণী এমসে আছেন?
1: কল্যাণী এমসে আমাদের অনেক কিছুই সুপার স্পেশালিটি ডিপার্টমেন্টস আছে, যেরকম ধরুন নিউরোসার্জারি, যেই ফেসিলিটি সব জায়গায় হয়তো হয় না, নিউরোসার্জারি, কার্ডিওলজিও, ক্যাথ ল্যাব যেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি অ্যাঞ্জিওগ্রাফি সবগুলো হচ্ছে, আর কার্ডিওভাস্কুলার সার্জারিস, পিডিয়াট্রিক সার্জারি, এই সুপার স্পেশালিটি ডিপার্টমেন্টগুলোতে না খুব ভালো অ্যানেসথেসিয়া ব্যাকআপ লাগে, তো আমাদের সেরকম অ্যানেসথেসিয়া টিম আছে। অপারেশন থিয়েটার যে ফেসিলিটিটা সে প্রকাণ্ড একটা ব্যাপার, মানে 23টা মডিউলার ওটি একসঙ্গে চলছে, সেন্ট্রাল স্টেরিলাইজেশন ডিপার্টমেন্ট আলাদা করে একটা বিশাল ডিপার্টমেন্ট সব যন্ত্রপাতি স্টেরিলাইজেশনের, তো এই যে পুরো কর্মকাণ্ডটা এটা তো সব জায়গায় সম্ভব হয়ে ওঠে না, কাজে সেজন্য সুপার স্পেশালিটি সার্জিক্যাল ডিপার্টমেন্টসের খুব একটা ইম্পর্টেন্ট রোল আছে, যেই অপারেশনগুলো সব জায়গায় হয়তো সম্ভব হয় না, অর্থোপেডিক্স, এই সার্জারি, নানা রকম নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, এইসব সার্জারিসগুলো প্রচুর হয়। তাছাড়া আমি চোখের ইয়েতেই বলছি, চোখের ডিপার্টমেন্টে আমাদের প্রচুর রেটিনা সার্জারি হচ্ছে, হঠাৎ করে যে দৃষ্টি কমে গেল, যে রেটিনাল ডিট্যাচমেন্ট, একটা আতঙ্ক তখন কোথায় যাব না যাব, সরকারি জায়গা খুব বেশি জায়গা তো এই সুযোগটা করা যায় না, আর রেটিনাল ডিট্যাচমেন্টকে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হয়, রেটিনাটা ছিঁড়ে গেলে যত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সার্জারি করো তত ভালো, তো এখানে আমরা মানে পরের দিনই হয়তো অপারেশন করে তাতে মানে দৃষ্টিটা ফিরে আসার চান্সটা অনেক বেশি, অনেক ভালো আউটকাম হয়। তো এই রেটিনাল ডিট্যাচমেন্ট সার্জারি খুব ভালো হচ্ছে এইমসে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেত্রদান, মানে কেউ মারা গেলে পরে যদি নেত্রদান করে তাকে আমি কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন, মানে যেই মানুষ চোখে দেখতে পাচ্ছেন না তার কর্নিয়াটা সাদা হয়ে গেছে আর তখন তার সেই কর্নিয়াটা রিপ্লেস করা ছাড়া উপায় নেই, আর যিনি মারা গেছেন তিনি যদি তার কর্নিয়াটা দান করে দিয়ে যান তাহলে সেই কর্নিয়া আমরা ওই মানুষকে বসিয়ে দিতে পারি, উনি আবার দেখতে পাবেন। তো এটা একটা ভীষণ ভালো ব্যাপার। অনেক সময় কী করি, মারা গেলে পর চোখটা নষ্ট

0: নেওয়া হয়, তাতে কিন্তু কোনো মানে মুখের আকৃতি কিছু চেঞ্জ হয় না, মানে কর্নিয়াটা নিয়ে একটা প্লাস্টিকের কর্নিয়া বসিয়ে দেওয়া হয়, তো দেখে কিছু বোঝাই যায় না। তো সেজন্যই মৃত্যুর পর যদি আমরা সবাই সজাগ থেকে নিজেদের বা পরিবারের মানুষজনের কর্নিয়াটাকে যদি দিয়ে যাই, তাহলে দুটো মানুষ আবার ভালো দেখতে পায়। তো এই কর্নিয়া ট্রান্সপ্লান্ট আমাদের অনেক হচ্ছে, এবং আরও চাই যাতে আরও সবাই একটু সজাগ হয়, সবাই নেত্রদান করলে, তাহলে এখনও আমাদের প্রচুর ওয়েটিং, মানে অনেকে ওয়েট করছে যা অপারেশনের জন্য, বারে বারে আসছে যে কবে কর্নিয়া আসবে। এই গ্যাপটা আমরা মিটাতে পারি যদি আরও লোকে সজাগ হয়ে নেত্রদানের জন্য এগিয়ে আসে।
1: একদম, মানুষ যত সচেতন হবেন তত নেত্রদানের মানে,
0: আর এটার জন্য আগে থেকে যে আমাকে এনরোল করতে হবে, প্লেজ ওটাও কোনো ব্যাপার না, শুধু বাড়ির মানুষকে সচেতন হতে হবে। আর আমি যদি চাই আমার মৃত্যুর পর আমার নেত্রদান করতে, আমি আমার বাড়ির লোককে বলে রাখলাম আমার ইচ্ছাটা, এবং তারা সজাগ হয়ে সেই সময় কোনো আই ব্যাংকে খবর দিলেই সঙ্গে সঙ্গে তারা চলে আসবে, তাতে করে দুটো মানুষ আবার দেখতে পাবে। তো ওই কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন খুব ভালো হচ্ছে, গ্লকোমা সার্জারি, স্ক্রিন সার্জারি, এগুলো চোখের ভালো হচ্ছে। তো এগুলো সব দূর দূর মানে বিহার টিহার ঝাড়খণ্ড থেকে সব পেশেন্টরা আসে আমাদের এখানে হাসপাতালে অপারেশন করতে। আরেকটা আমি বলবো, এই আয়ুষ্মান ভারত হলে পরে খুব একটা বিশাল ব্যাপার হবে, সেটা হচ্ছে পিএম রাহাত। পিএম রাহাত যে স্কিমটা, ওটাতে হচ্ছে ধরুন অ্যাক্সিডেন্ট হলো রাস্তায়, হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হলো, ইয়াং ছেলেরা জোরে জোরে বাইক চালায়, অনেক সময় এরকম দেখি
1: যে কোনো দুর্ঘটনা,
0: দুর্ঘটনা হলো, তো এমন হয় কি তখন যখন হাসপাতালে নিয়ে আসা হলো, টাকাও নেই, কিছু বলতে অ্যাড্রেসও দিতে পারছে না, তো এইরকম বিপদের মধ্যে পিএম রাহাত প্রোগ্রামে তাদের পুরো ফ্রি 1,00,000 টাকার ক্যাশলেস ট্রিটমেন্ট, যারা ওই মানে আয়ুষ্মান ভারত যখনই আমাদের চালু হয়ে যাবে তখন এই পিএম রাহাত স্কিমে আমরা ওইটা দিতে পারবো।
1: আচ্ছা, সেক্ষেত্রে কি কোনো যোগ্যতা লাগবে না তখন, যদি 70 এর কম হলো, জাস্ট
0: রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট
1: কোনো যোগ্যতা,
0: ইমিডিয়েটলি এমার্জেন্সিতে এলো, ট্রমা সেন্টারে এলো, সঙ্গে সঙ্গে তাদের 1,00,000 টাকার ফ্রি ট্রিটমেন্ট হবে পিএম রাহাত স্কিমে। তো এইটাও আয়ুষ্মান ভারত যখন শুরু হবে এটাও চালু হয়ে যাবে, এটা একটা ভীষণ ভালো ব্যাপার হবে।
1: একদম, আমরা অনেক কিছু জানতে পারলাম ম্যাডাম আপনার কাছে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে, এবং আশা করি আমাদের রাজ্যের মানুষ উপকৃত হবেন। আমাদের সঙ্গে ছিলেন কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেনডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়। আকাশবাণীতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শুনলেন বিশেষ আলোচনা আয়ুষ্মান ভারত, কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন দিব্য দে। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু, অনুষ্ঠানটি প্রযোজনায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ।
3: শুনলেন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অনুরোধের আসর। এই অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী সুধা মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়েছেন এসকে আয়ান হক, এসকে আনমুল হক এবং এসকে আয়াল হক, বামচণ্ডীপুর পূর্ব বর্ধমান থেকে।

অনুরোধের আসরে মালদা থেকে জগন্নাথ সরকার, বীণাপাণি সরকার আর শোভন সরকার শুনতে চেয়েছেন এত সুর আর এত গান। শিল্পী সুবীর সেন।

মুজফ্ফরপুর বিহার থেকে দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালী দাস, চন্দন দাস আর ধলি সরকার শুনতে চেয়েছেন পরবর্তী গানটি। জয় পরাজয় থেকে আশা ভোঁসলে।

এসএম জাবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে শুনতে চেয়েছেন তালাত মাহমুদের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসর আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামীকাল 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরিও দাদরাই বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 11:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল।

P36 CR Avenue কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে এই সমস্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সঙ্গে টেলিফোন নম্বর 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনুন লহ গৌরাঙ্গের নাম রে ছায়াছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটি।

এবারে ঠিক সন্ধে নামার আগে সৌমরিতের কণ্ঠে

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামীকাল 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন ভজন, শিল্পী সাথিনা পাইন। প্রথমে কবীরের ভজন, তারপর মীরার ভজন, শিল্পী সাথিনা পাইন।

প্রথমে কবীরের ভজন, তারপর মীরার ভজন শুনলেন সাথিনা পাইনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতিশিল্পী দেবুপম দাশ।

0: নজরুল গীতি শুনলেন দেবপম দাসের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়। প্রথমে রবি গুহ মজুমদার, তারপর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আধুনিক গান, শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়।

প্রথমে রবি গুহ মজুমদার, তারপর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আধুনিক গান শুনলেন প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামীকাল 14 মে সন্ধ্যে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরিও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী পুষ্পেন দে। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ পাল। প্রথমে কামুদ, পরে তিলক কামুদ রাগে সরোদ শিল্পী পুষ্পেন দে।

0: The Chief Minister Mohan Yadav has also announced that he will use a minimum number of vehicles for his convoy and asked his ministerial colleagues to do the same. Delhi Chief Minister Rekha Gupta has announced limits on official vehicles used by ministers, MLAs and other public representatives. Rajasthan Chief Minister Bhajan Lal Sharma also announced to reduce his convoy size. Gujarat Governor Acharya Devrat announced that he will travel within Gujarat using trains, state transport, buses and public transport. Bihar Deputy Chief Minister Vijay Kumar Chaudhary has announced that he will undertake official travel only when necessary. The two-day BRICS Foreign Ministers Summit begins in New Delhi today. Ahead of the meeting, External Affairs Minister Dr. S. Jaishankar yesterday held bilateral meetings with his counterparts from several countries including Russia, South Africa, Brazil, Maldives and Chile. Meanwhile, Iran's Foreign Minister Sayed Abbas Araghchi has arrived in New Delhi to take part in BRICS Foreign Ministers meeting. Government has given 1-year extension to Director of Central Bureau of Investigation CBI Praveen Sood. In IPL cricket, Kolkata Knight Riders have set a target of 193 runs for Royal Challengers Bengaluru and Raipur. In reply, RCB were 172 for 3 in 17 overs when reports last came in. Put into bat first, Kolkata Knight Riders posted 192 for 4 in the stipulated 20 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন 14 মে 2026 বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন মহাভারত থেকে পাঠ সঙ্গীতাঞ্জলি 6:05 6:30 আজকের চাষবাস শুনবেন কৃষি সুপারিশ বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক 6:40 আপনার স্বাস্থ্য কথিকা গর্ভকালীন শরীরচর্চা বলবেন ডক্টর পুষ্পার্ঘ্য পাণ্ডা প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় হৈমন্তী দে ও চন্দ্রজিৎ প্রামাণিক 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের শিল্পী মমতা গঙ্গোপাধ্যায় জানা অজানা সকাল 8টায় শুনবেন কথিকা কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলিমেডিসিন বলবেন ডক্টর সুপ্তেন্দুনাথ সর্বাধিকারী শুনবেন দ্বিতীয় পর্ব 8:05 নজরুল গীতি সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম অমরজ্যোতি ভট্টাচার্যের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায় শুনবেন দ্বিতীয় পর্ব 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল অনিরুদ্ধ নাথের কণ্ঠে 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে 9:25 জেলার চিঠি উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ 9:30 গানে গানের পরবর্তী অংশ 10:00 গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে উপস্থাপনায় আখি মুখোপাধ্যায় ও মল্লিকা চৌধুরী 12:00 বেহালায় রবীন্দ্রসঙ্গীতের সুর শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায় 12:15 লোকগীতি শিল্পী মনিকা রায় কুণ্ডু 12:35 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী দুপুর 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত 1:50 মহিলা মহল শুনবেন ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় রীনা গড়াই দত্ত 2:30 আধুনিক গানের অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায় স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর জন্য রসায়নবিদ্যা বিষয়ে রানীশাই বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন সাউ ও দুজন শিক্ষার্থী সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি আন্নারানী মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায় 6:15 সাঁওতালি অনুষ্ঠানে অর্কেস্ট্রা সংস্কৃতি এবং সাঁওতালরা এ বিষয়ে আলোচনায় সিংরাই সোরেন ডগরমণি টুডু ও সুতালাল সোরেন 6:40 কৃষি কথার আসর প্রাণীবাহিত মনুষ্যরোগ প্রতিরোধে মূল উপায় এ বিষয়ে ডক্টর সৌরভ চন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক 7:10 রামায়ণ গান পরিবেশনায় মনীন্দ্রনাথ জানা ও সহশিল্পীবৃন্দ সমীক্ষা 7:30 রাত 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ 8:15 অনুরোধের আসর 8:30 অন্বেষা প্রথমে বিজ্ঞানের খবর তারপর কথিকা চিকিৎসা বিজ্ঞানে লেসার বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ সরকার এরপর রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও নির্মাণ বিষয়ে অরণেন্দু বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরীয় দাদরা অনিরুদ্ধ নাথের কণ্ঠে 9:30 মিনিটের নাটক।

আমকানাইয়ের নির্বুদ্ধিতা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ বাণী কুমার, প্রযোজনা বাণী কুমার। দশটায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, শ্রবণে স্বাস্থ্য, তাপপ্রবাহের সতর্কতা ও গরমে সুস্বাস্থ্য ও উচ্চ রক্তচাপ বিষয়ে বাইরে থেকে সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়। 10:45 বেহালা বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত মমতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন 110তম পর্ব। 6:45 শ্যামাসঙ্গীত সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। 8:45 লোকগীতি মনিকা রায় কুণ্ডুর কণ্ঠে। 9:10 রসারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপা চন্দ। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান আবার শুনবেন 1:10। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা, শিল্পী অম্লান হালদার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত মমতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি কথিকা। 6:30 গুলগুলশন। 7:10 বেহালা বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। দর্পণ 7:30। রাত 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 নানা রঙের গান। 8:30 নানা রঙের গানের পরবর্তী অংশ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 14 মে 2026 বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ কোথাও কোথাও মেঘলা থাকবে, বিকেল অথবা সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা কোথাও কোথাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89%, সর্বনিম্ন 60%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:16 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।